আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। আজ মঙ্গলবার, 1 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 26 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 16 জুন 2026 খ্রিস্টাব্দ। স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 45 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন অমৃতবাণী। অন্তরের জাগরণ থেকে সঞ্জাত এবং ভবিষ্যৎ সমাজ সম্পর্কে এক নতুন বিশ্বাস এবং স্বপ্ন দ্বারা অনুপ্রাণিত যুব

করি না, বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। জাতিকে যদি জাগাইতে হয় তাহা হইলে বর্তমানের প্রতি প্রবল অসন্তোষ সৃষ্টি করিতে হইবে এবং এক উচ্চ আদর্শে ধ্যান করিতে শিখাইতে হইবে। তাই আমাদের যুব আন্দোলনের একদিকে আছে অসন্তোষ, আর একদিকে আছে আদর্শের আকর্ষণ। রাজনীতি এমন কিছু যা গতিশীল এবং যার নিত্য পরিবর্তন ঘটছে। কিছু না করে অতীতে যে স্বার্থ ত্যাগ ও সেবা করছে তারই উপর ভরসা করে যদি বসে থাকো এবং আবদার করো সবাই সব সময় তোমাকে মাথায় তুলে রাখবে, তাহলে তোমার কপালে দুর্গতি অনিবার্য। আমি উচ্ছৃঙ্খলতার ভয় ভীত নহি। মানুষের মধ্যে যদি ভগবান বিরাজ করেন অথবা মানুষের মধ্যে যদি মানবতা থাকে, যদি ভগবান সত্য হন, যদি মানুষ সত্য হয়, তবে মানুষ চিরকাল পথভ্রষ্ট বা ভ্রান্ত হতে পারে না। ভুলো না, মানুষের সবচেয়ে বড় অভিশাপ গোলাম হয়ে বেঁচে থাকা। ভুলো না, জঘন্যতম অপরাধ অন্যায় ও অবিচারের সঙ্গে আপোষ করা। মনে রেখো, শাশ্বত সেই বিধান, জীবন যদি পেতে চাও তাহলে দিতে হবে। মনে রেখো, শ্রেষ্ঠ ধর্ম অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা, তার জন্য যত মূল্য দিতে হোক। মানুষ কেবল অন্যায় বেঁচে থাকে না, তার নৈতিক ও আত্মিক পুষ্টির প্রয়োজন আছে। যতদিন আমাদের মহাপুরুষদের আমরা উপযুক্তভাবে সম্মান করতে না শিখি, ততদিন এ বাঙালির এ ভারতের উদ্ধার নেই। ভারতের জাতীয়তাবোধ সংকীর্ণ নয়, স্বার্থপর নয়, জঙ্গিও নয়, কারণ আমাদের জাতীয়তাবোধের আদর্শ মানব জাতির পক্ষে সর্বশ্রেষ্ঠ আদর্শতম আদর্শবাদ। সত্যম শিবম সুন্দরম, যাহা কিছু সত্য মঙ্গলময় ও সুন্দর হইতে উৎসারিত। ভারতের উন্নতি যদি কোনোদিন হয়, সেটা আসবে পাওয়ার অব দ্য পিপুলের ভেতর দিয়ে। আমরা ভারতবাসী, অতএব ভারতের মঙ্গলই আমাদের মঙ্গল।

ভারতের সভ্যতা বস্তুত ব্রাহ্মণ্য সভ্যতা। বৌদ্ধরা ব্রাহ্মণ্য প্রভাবের গভীরতা ও বিস্তৃত উপলব্ধি করিতে পারে নাই। যেসব দেশে বৌদ্ধ ধর্ম স্থায়ী হইয়াছে, যেখানে ব্রাহ্মণের মতো প্রভূত প্রভাব বুদ্ধিশীল কোন জাতি ছিল না, বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পাপে ভরা আবেগ আর ভালো ভালো কথার বিন্যাস দিয়ে বৈদেশিক নীতি তৈরি হয় না। বৈদেশিক নীতি বাস্তব বুদ্ধিতে চালিত হয়। সেই নীতি নির্ধারণে জাতির নিজস্ব স্বার্থের দিকটাই প্রবল। বিভিন্ন সভ্যতার ও শিক্ষার সংঘর্ষের দরুন চিন্তা জগতে বিপ্লব উপস্থিত হয়। এই বিপ্লবই জাতির চৈতন্যের লক্ষণ, বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। বিশিষ্ট সাধনার অভাবে আর্টের উচ্চ আদর্শ যেমন ক্ষুণ্ণ হয়, তেমনি জনসাধারণের কাছে সুগম না হলেও আর্ট এবং জীবনের বিচ্ছেদ ঘটে, আর তাতে আর্ট নির্জীব ও খর্বই হয়ে যায়। আবেগ না থাকিলে চিন্তা অসম্ভব, কিন্তু শুধু আবেগ থাকিলে চিন্তার ফল ফলে না। অনেকে আবেগবান কিন্তু ভাবিতে চায় না, অনেকে ভাবিতে জানে না। আন্তর্জাতিক ঘটনাবলী ও তাহাদের বিকাশ সম্বন্ধে আমাদের যথোচিত উপলব্ধি থাকা আবশ্যক। আমরা এমন একটা যুগে বাস করিতেছি যখন এক অর্থে সীমান্তগুলি অবলুপ্ত হইয়াছে। পৃথিবী আজ একটি একক, একটি প্রান্তে যাহা ঘটে আমাদের সংযোগ থাকলেও, ঐতিহাসিক বিকাশ সম্বন্ধে আমাদের যথোচিত উপলব্ধি থাকিলেও, যদি আমাদের আন্তর্জাতিক বোধ না থাকে তবে আমরা ভ্রান্ত প্রতিপন্ন হইতে পারি। আমার বিশ্বাস, যৌন প্রবৃত্তিকে পরিহার করে চলা, এমনকি সক্রিয় কাম প্রবৃত্তিকে দমন করা অপেক্ষাকৃত সহজবোধ্য। কিন্তু ভারতীয় যোগী ও ঋষিগণ উপলব্ধি করেছিলেন যে কারো আধ্যাত্মিক উন্নতির পক্ষে তাই যথেষ্ট নয়। যে মানসিকতা প্রবৃত্তি ও আবেগের ক্রীড়াভূমি এবং যা থেকে কাম প্রবৃত্তির উদ্ভব, তাকে রূপান্তরিত করা দরকার। জগতে সবকিছুই ক্ষণভঙ্গুর, শুধু একটা বস্তু ভাঙে না বা নষ্ট হয় না, সে বস্তু ভাব বা আদর্শ, বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু।

এই গানটির সঙ্গে শেষ হল। ভক্তিগীতির আসর আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। একটু পরে বাংলা সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার দেলেগ্রিনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী এজন্য ধন্যবাদ জানান স্লোভাক রাষ্ট্রপতিকে। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরো প্রসারিত করার লক্ষ্যে স্বাক্ষর করেছে 11টি চুক্তিতে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিও শহরে শুরু হয়েছে। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী মোদী আজ এভিওয়ে পৌঁছবেন। প্রায় 4 মাসের সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির রূপরেখা ঘোষণা করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হতে চলেছে। ভারত ও বিশ্ব নেতৃবৃন্দ এই চুক্তির রূপরেখাকে স্বাগত জানিয়েছে। সংঘ লোক সেবা আয়োগ UPSC এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন কাবো ভার্দে, বেলজিয়াম মিশর এবং সৌদি আরব উরুগুয়ের ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ইরান ও নিউজিল্যান্ড মুখোমুখি হতে চলেছে। আসি বিস্তারিত খবরে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। এই সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী এজন্য স্লোভাক রাষ্ট্রপতি, তাঁর সরকার এবং স্লোভাকিয়ার জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তার এই সম্মান ভারতের 140 কোটি মানুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং ভারত ও স্লোভাকিয়ার বন্ধুত্বের নিদর্শন বলেও শ্রী মোদী উল্লেখ করেন। এই পুরস্কারকে তিনি আস্থা, বিশ্বাস, উষ্ণতা ও ভালোবাসার প্রতীক হিসেবেও অভিহিত করেছেন, যা ভারত ও স্লোভাকিয়ার মানুষকে এক নিবিড় বন্ধনে আবদ্ধ করেছে। এই সম্মান দুদেশের এই ভবিষ্যৎ প্রজন্মকে তাদের বন্ধুত্বের বিশেষ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবে বলেও প্রধানমন্ত্রী মোদী আশা প্রকাশ করেন। এর আগে স্লোভাকিয়া

0: রাষ্ট্রপতির সঙ্গে ব্রাতিস্লাভায় তার প্রাসাদে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান স্লোভাক রাষ্ট্রপতি। উভয় নেতা প্রাসাদ প্রাঙ্গণে বিশেষ যোগাভ্যাস প্রত্যক্ষ করেন। ভারতীয় বংশোদ্ভূত বহু মানুষ প্রধানমন্ত্রী মোদীকে এক ঝলক দেখার জন্য ভিড় জমান প্রাসাদের বাইরে। উল্লেখ, ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে শ্রমিকদের অভিবাসন, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, এআই চেয়ার স্থাপন, দুদেশের পড়ুয়াদের আদান প্রদান কর্মসূচি এবং পর্যটন বিকাশের মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি এবং স্লোভাক বিজ্ঞান একাডেমির মধ্যে সহযোগিতার বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা ও কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার জন্য একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। উভয় নেতা যত দ্রুত সম্ভব ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির রূপায়ণেও সম্মত হয়েছে, যার ফলে দ্বিপাক্ষিক আর্থিক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। দুটি দেশ শিল্প, স্টার্ট আপ ও বাণিজ্যিক ক্ষেত্রে এই মুক্ত বাণিজ্য চুক্তি যত দ্রুত সম্ভব রূপায়ণ করার লক্ষ্যে কাজ চালাবে বলেও তিনি উল্লেখ করেন। ব্রাতিস্লাভায় গতকাল প্রধানমন্ত্রী বলেন, এই মুক্ত বাণিজ্য চুক্তি FTA সফলভাবে সম্পাদিত হলে ভারত ইইউ সহযোগিতার ক্ষেত্রে তা এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে। ভারত ও স্লোভাকিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তির নতুন নতুন সুযোগও সৃষ্টি হবে। স্লোভাকিয়ায় কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফরে শ্রী মোদী বলেন, সর্বাত্মক অংশীদারিত্ব, আস্থা, বিশ্বাস, অগ্রাধিকার ও ভবিষ্যৎ রূপরেখার প্রতি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সম্পর্ককে এক নতুন দিশায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আলাপ আলোচনা করেছেন।
1: हमने अपने संबंधों को कॉम्प्रिहेंसिव पार्टनरशिप का दर्जा देने का निर्णय लिया है। ये हमारे साझा विश्वास, साझा प्राथमिकताओं और साझा भविष्य का प्रतीक है। आज प्रधानमंत्री जी और मैंने हमारे सहयोग को नई दिशा और नई ऊर्जा देने पर विस्तृत रूप से चर्चा की। ऑटोमोबाइल, रेलवे, एडवांस मैन्युफैक्चरिंग और ग्रीन टेक्नोलॉजी, इन सभी विषयों में आज हमने दोनों देशों के लोगों की भलाई के लिए कई महत्वपूर्ण निर्णय लिए।
0: দুদেশের অংশীদারিত্বে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। আন্তর্জাতিক স্তরেও ভারত ও স্লোভাকিয়া নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে এবং সমস্ত সমস্যা ও উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে দুটি দেশই মনে করে। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, দুদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা হল পারস্পরিক আস্থা এবং কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন। ভারত ও স্লোভাকিয়া দুটি দেশই প্রতিরক্ষা ক্ষেত্রে যে লেটার অফ ইন্টেন্ট বা ইচ্ছাপত্রে স্বাক্ষর করেছে তাতে যৌথ উন্নয়ন, উৎপাদন ও শিল্প ক্ষেত্রে সহযোগিতার পথ আরও প্রশস্ত হবে। সাংবাদিক বৈঠকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
2: I congratulate you to the results in all areas which you have achieved. It's the field of digitalization and the use of artificial intelligence. You've come so far that you're ahead of many other advanced countries in different parts of the world. I would like to congratulate you to economic growth, which is amazing.
0: সবথেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রীর পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন তিনি। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাগত জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়ন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্টোনিও কোস্তা সহ G7 দেশগুলির নেতৃবৃন্দকে। এই উপলক্ষে ফরাসি রাষ্ট্রপতি প্রধান প্রধান আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করা এই বিষয়বস্তুর উপর নৈশ ভোজেও আপ্যায়িত করেন অতিথিদের। G7 নেতৃবৃন্দের পাশাপাশি সহযোগী দেশগুলির নেতা,

0: বিশ্ব ব্যাংক ও আফ্রিকী ইউনিয়ন ব্যাংকের প্রতিনিধিরাও এই শিখর সম্মেলনে অংশ নিচ্ছেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ অ্যাভিয়ন পৌঁছবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আনুষ্ঠানিকভাবে তাঁকে স্বাগত জানাবেন। সম্মেলনের বিষয়বস্তু নতুন অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সংহতির পুনর্গঠন করা। দুদেশ সফরের তৃতীয় পর্যায়ে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরে তিনি ফরাসি রাষ্ট্রপতি দেওয়া এক নৈশ ভোজসভাতেও যোগ দেবেন। উল্লেখ্য, এই নিয়ে টানা ১৩ বার ভারত G7 শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টানা ৭ বার যোগ দিচ্ছেন এই সম্মেলনে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। প্রায় চার মাসের সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি চুক্তির রূপরেখা ঘোষণা করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হতে চলেছে। এটি এক কূটনৈতিক সাফল্য হিসেবেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে এ ব্যাপারে সমঝোতার স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে বলে দুদেশের আধিকারিকরা নিশ্চিত করেছেন। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে সামুদ্রিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার পথ প্রশস্ত হল। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি ও সমাধান না হওয়া অন্য বিষয়গুলি নিয়ে ৭-৩ আলোচনা শুরু হবে বলে জানা গেছে। এদিকে চুক্তি ঘোষণার পরে বিশ্ববাজারে তেলের দামে বেশ খানিকটা ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। ভারত পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে। এই অঞ্চলের দুদেশের মধ্যে সামরিক সংঘাতের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে যে গুরুতর অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা প্রশমিত হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় আশা প্রকাশ করেছেন। স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দেও। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার পরে চুক্তির বিস্তারিত প্রকাশে আনা হবে। সংঘ লোক সেবা আয়োগ UPSC এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। UPSC সূত্রে জানা গেছে 1000-এরও বেশি শূন্য পদের জন্য 13,000-এর বেশি পরীক্ষার্থী সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। এবার বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে গতরাতে স্পেন কেভার্দের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। অন্যদিকে সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের মধ্যে ম্যাচটিও ১-১ গোলের অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ভোর রাতে মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ের ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়েছে। এদিকে আজ সকাল ৬:৩০ ইরান ও নিউজিল্যান্ড মুখোমুখি হতে চলেছে। কেন্দ্রের এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা। শিল্প সংস্কৃতি ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র ইজেসিসির অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মহুয়া মুখার্জির সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠানটি শোনা যাবে ১০:০০ গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর ৭টা বেজে ২৫ মিনিটে।
1: এতক্ষণ বাংলা সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ১০২.২ মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের আসরে প্রথম গানটির শিল্পী মনোজ মুরলী নায়ার।

শুনছেন রবীন্দ্রসঙ্গীত মনোজ কুমার মুরলীর। মনোজ মুরলী নায়ারের কণ্ঠে গান শুনলেন, এরপরে শুনে নেব পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠে এই গানটি।

এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এবারে শুনে নেব নজরুলগীতি। নজরুলগীতি আসলে প্রথম গানটির শিল্পী ফিরোজা বেগম।

এই গানটির সঙ্গে শেষ হল নজরুল গীতির আসর আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন এগ্রিকালচার নিউজ। কৃষি পরামর্শ, ধানের ক্ষেত্রে ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন। আগামী 2-3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। আম বজ্র ঝড় ও বৃষ্টির কারণে আম পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক আম দ্রুত সংগ্রহ করুন। ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে, সবজি ও ফল ফসলে ফুল ও কচি ফল ঝরে পড়তে পারে, জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, পাকা অথবা কাটার উপযোগী ফসল হলে সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, স্প্রে করে সেই কাজ ব্যাহত হতে পারে। সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি অথবা সমর্থন দিন যাতে গাছে

ঢেলে না পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক অথবা সার প্রয়োগ এড়িয়ে চলুন। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ নজরে রাখুন। শুনলেন কৃষি পরামর্শ, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনব আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি অনুসারে জানানো যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা জেলা জুড়ে। কৃষিবিদদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আজ মুর্শিদাবাদ জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই, তবে আগামী দুদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনে নেব পূর্ণদাস বাউলের কণ্ঠে একটি লোকগীতি।

2.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন সুনির্দিষ্ট সারাদিন কি কি অনুষ্ঠান রয়েছে সেই সম্পর্কিত একটি ঘোষণা। 7:25 বাংলায় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 শুনবেন স্থানীয় সংবাদ। 7:45 বাংলা আছে আছবির গানের অনুষ্ঠান। সকাল 8:00 শুভ সকাল। আজকের শুভ সকালের বিষয় ফেরিওয়ালা। হ্যাঁ বন্ধুরা, সকাল 8:00 থেকে 9:00 পর্যন্ত অবশ্যই বিষয়ভিত্তিক ফোন করবেন এবং বিষয়ভিত্তিক মেসেজ করবেন। শুভ সকালের বিষয় ফেরিওয়ালা। সকাল 9:00 হিন্দিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:05 ইংরেজিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 12:58 বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান। 1:30 আবারও ফিরে যাব আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠানে। 2:20 আকাশবাণী মুর্শিদাবাদের অনুষ্ঠান শুনবেন অনুরোধের আসর নজরুল গীতির। 2:00 হিন্দিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:05 ইংরেজিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:10 বিশেষ অনুষ্ঠান যোগা। 3:40 বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 5:00 আকাশবাণী মুর্শিদাবাদের অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীত। নজরুল গীতি শুনবেন 5:15, 5:30 কিষাণবাণী। 6:00 হিন্দিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6:05 বিশেষ অনুষ্ঠান অন কমপ্লিশন অফ 12 ইয়ার্স অফ গভর্নমেন্ট। কর্মখালী সংক্রান্ত খবরাখবর নিয়ে অনুষ্ঠান জীবিকার জন্য 6:30। 6:35 গ্রামীণ সংবাদ প্রিয় পল্লীগীতি শুনবেন 6:40। চিঠিপত্রে আসর আজ সন্ধ্যায় শুনতে হবেন 7:10। 7:30 বিজ্ঞাপনী অনুষ্ঠান ভকত আই কেয়ার। 7:35 বাংলায় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:50 বাংলায় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:00 হিন্দিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 ইংরেজিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 বিজ্ঞাপনী অনুষ্ঠান ভরসা যখন সিটি হসপিটাল। 8:20 বিজ্ঞাপনী অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে। বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আছে 8:25। 9:00 ইংরেজিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 ব্রডকাস্ট অফ এ স্পেশাল সিরিজ বাই NST আকাশবাণী অন ভেরিয়াস থিমস রিগার্ডিং কমপ্লিশন অফ 12 ইয়ার্স অব গভর্নমেন্ট। 10:00 বাংলা সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 কথা ও গানের লাইভ ফোন ইন। 11:00 আজকের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আজ 11:00 পর্যন্ত কি কি অনুষ্ঠান রয়েছে সেই সম্পর্কিত একটি ঘোষণা। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনে নেব সঞ্জিত মণ্ডলের কণ্ঠে আরেকটি লোকগীতি।

0: শুনলেন সনজিৎ মণ্ডলের কণ্ঠে লোকগীতি আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বাংলায় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এভিয়নে পৌঁছবেন। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে, স্বাক্ষর করেছে 11টি চুক্তিতে। প্রায় 4 মাসের সংঘাত অবসানের লক্ষ্যে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করছে। ইউপিএসসি এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জি ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড মুখোমুখি, সৌদি আরব উরুগুয়ে, বেলজিয়াম মিশর ও স্পেন কাবু ভাগ্যের ম্যাচ অমীমাংসিত। আসছে বিস্তারিত খবরে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাগত জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লিয়েন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিও কোস্তা সহ G7 দেশগুলির নেতৃবৃন্দকে। এই উপলক্ষে ফরাসি রাষ্ট্রপতি প্রধান প্রধান আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করা এই বিষয়বস্তুর উপর নৈশ ভোজে আপ্যায়িত করেন। তিনদিনের সম্মেলনে G7 নেতৃবৃন্দ বিশ্বব্যাপী বৈষম্য হ্রাস, প্রধান ভূ রাজনৈতিক সংকট মোকাবিলায় পদক্ষেপ, সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করা, শিশুদের বিভিন্ন সমস্যার মোকাবিলা এবং বেআইনি অর্থ আদান প্রদান নিরসনের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ এভিয়নে পৌঁছবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানাবেন। সম্মেলনের বিষয়বস্তু নতুন অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সংহতির পুনর্গঠন করা। দুদেশ সফরের তৃতীয় পর্যায়ে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

0: পরে তিনি ফরাসি রাষ্ট্রপতির দেওয়া এক নৈশ ভোজসভাতেও যোগ দেবেন। উল্লেখ এই নিয়ে টানা ১৩ বার ভারত G7 শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টানা ৭ বার যোগ দিচ্ছেন সম্মেলনে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। এই সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী এই জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তার এই সম্মান ভারতের ১৪০ কোটি মানুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং ভারত ও স্লোভাকিয়ার বন্ধুত্বের নিদর্শন বলেও শ্রী মোদী উল্লেখ করেন। এই পুরস্কারকে তিনি আস্থা, বিশ্বাস, উষ্ণতা ও ভালোবাসার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। এর আগে স্লোভাকিয়ার রাষ্ট্রপতির সঙ্গে ব্রাতিস্লাভায় তাঁর প্রাসাদে প্রধানমন্ত্রী মোদী সাক্ষাৎ করেন। উভয় নেতা প্রাসাদ প্রাঙ্গণে বিশেষ যোগাভ্যাস প্রত্যক্ষ করেন। উল্লেখ ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে ১১টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে শ্রমিকদের অভিবাসন, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, এআই চেয়ার স্থাপন, দুদেশের পড়ুয়াদের আদান প্রদান কর্মসূচি এবং পর্যটন বিকাশের মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি এবং স্লোভাক বিজ্ঞান একাডেমির মধ্যে সহযোগিতার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা ও কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার জন্য একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। সর্বাত্মক অংশীদারিত্ব আস্থা, বিশ্বাস, অগ্রাধিকার ও ভবিষ্যৎ রূপরেখার প্রতীক। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সম্পর্ককে এক নতুন দিশায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি আলাপ আলোচনা করেছেন বলেও শ্রী মোদী জানান।
1: संबंधों को कॉम्प्रिहेंसिव पार्टनरशिप का दर्जा देने का निर्णय लिया है। ये हमारे साझा विश्वास, साझा प्राथमिकताओं और साझा भविष्य का प्रतीक है। आज प्रधानमंत्री जी और मैंने हमारे सहयोग को नई दिशा और नई ऊर्जा देने पर विस्तृत रूप से चर्चा की। ऑटोमोबाइल, रेलवे, एडवांस मैन्युफैक्चरिंग और ग्रीन टेक्नोलॉजीज, इन सभी विषयों में आज हमने दोनों देशों के लोगों की भलाई के लिए कई महत्वपूर्ण निर्णय लिए।
0: দুদেশের অংশীদারিত্বে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। সাংবাদিক বৈঠকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
2: I congratulate you to the results in all areas which you have achieved. It's the field of digitalization and the use of artificial intelligence. You've come so far that you're ahead of many other advanced countries in different parts of the world. I would like to congratulate you to economic growth, which is amazing.
0: সবথেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রী পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন তিনি। প্রায় চার মাসের সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি চুক্তির রূপরেখা ঘোষণা করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হতে চলেছে। ইতিমধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে সামুদ্রিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার পথ প্রশস্ত হল। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি ও সমাধান না হওয়া অন্য বিষয়গুলি নিয়ে সাত দিনের আলোচনা শুরু হবে বলে জানা গেছে। ভারত, পশ্চিম এশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে চুক্তি চূড়ান্ত হওয়ায় স্বাগত জানিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি ঘোষিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে তাদের সেনা সরিয়ে নেওয়া হবে না। কেন্দ্রীয় এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে আজ শুনলেন বিশেষ আলোচনা শিল্প, সংস্কৃতি, ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র। পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসির অধিকর্তা আশি

0: ডিপার্টমেন্টে রয়েছে যথাক্রমে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি। সরকারি নির্দেশ অনুযায়ী সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত এই শিবির চলার কথা, কিন্তু বিকেল পাঁচটার মধ্যে যারা শিবিরে এসেছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলতে হবে বলে নবান্নের নির্দেশ ছিল। সেই মতো বিভিন্ন শিবিরে রাত সাতটাতেও বেশ ভিড় লক্ষ্য করা যায়। সব মিলিয়ে তিন দিনে রাজ্য জুড়ে 3,500 শিবির হওয়ার কথা। রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় জলাজমি ভরাট, বেআইনি নির্মাণ অথবা নাগরিক পরিষেবার নামে দুর্নীতির অভিযোগ জানাতে রাজ্য সরকার একটি হেল্পলাইন চালু করতে চলেছে। পুর নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কলকাতায় সাংবাদিকদের বলেন, জনসংযোগ বাড়াতে এই হেল্পলাইন চালু করা হচ্ছে। একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। কলকাতা থেকে রওনা হয়ে বাগডোকরা নেমে তিনি কার্শিয়াং পৌঁছবেন। সেখানে তিনি জনকল্যাণ শিবির পরিদর্শনের পাশাপাশি কথা বলবেন প্রশাসনিক আধিকারিক ও জিটিএ সদস্যদের সঙ্গে। শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন মেয়র অসুস্থ অশোক ভট্টাচার্যের সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে। আজই তাঁর কলকাতায় ফেরার কথা। কেন্দ্রে এনডিএ সরকারের বারো বছর পূর্তিতে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা। শিল্প, সংস্কৃতি, ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র। পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র ইজেডসিস এর অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ী ও নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মহুয়া মুখার্জির সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত 30 মিনিটের এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত দশটায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এদিকে আজকের প্রসঙ্গে এবারের বিষয়, পশ্চিমবঙ্গে কোথায় গেলেন পাবেন আয়ুর্বেদ চিকিৎসা। আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগের এই অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত আটটায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আজ সর্বদলীয় বৈঠক বসতে চলেছে। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর পৌরোহিত্যে বিধানসভার প্ল্যাটিনাম ভবনে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সরকার ও বিরোধী পরিষদীয় সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠকের পরে বসবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে। সোমবার 22 তারিখ পেশ হবে রাজ্য বাজেট। রাজ্যের বিগত তৃণমূল কংগ্রেস সরকার নীতি আয়োগের ব্লক উন্নয়ন কর্মসূচিতে অংশ না নেওয়ায় সাধারণ মানুষ বঞ্চিত হয়েছেন বলে বিজেপি অভিযোগ করেছে। দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য সমাজ মাধ্যমে জানিয়েছেন, নীতি আয়োগ পরিচালিত অ্যাসপিরেশনাল ব্লকস প্রোগ্রাম কর্মসূচির আওতায় রাজ্যের 10টি জেলার 29টি পিছিয়ে পড়া ব্লককে চিহ্নিত করা হয়েছিল। তবে পূর্বতন সরকার এই কর্মসূচিতে অংশ না নেওয়ায় দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার একাধিক অনুন্নত এলাকার মানুষ বাড়তি সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। নীতি আয়োগ একাধিকবার রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও এই প্রকল্পে অংশ না নেবার কোন যথাযথ কারণ দেখানো হয়নি। সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা এবং জনৌষধি কেন্দ্র গড়ে তুলতে রাজ্য সরকার একটি কারিগরি কমিটি গঠন করেছে। এসএসকেএম হাসপাতালের অধিকর্তার নেতৃত্বে 11 সদস্যের এই কমিটি কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় রক্ষা করবে। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে সিআইডি। এর আগে গতকাল প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় টানা 11 ঘন্টা ধরে জেরা করে ইডি। সকাল 11টার কিছু আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক। লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার সঙ্গে আর্থিক লেনদেনে গড়মিলের অভিযোগ এবং তার ভূমিকা নিয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার খুঁটিনাটি তথ্য আদালতে জমা দেওয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে বিধানসভায় সৈজাল কাণ্ডে ইতিমধ্যে অভিষেককে 8 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ করে সিআইডি। পশ্চিম মেদিনীপুরের শালবনী থানা এলাকায় সরকারি জমি আত্মসাত করার মামলায় গতকাল মেদিনীপুর আদালত অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে অভিযুক্ত এখন ফেরার। এর সঙ্গে নিয়ে গত সপ্তাহে অভিষেকের কালীঘাটের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। একই সঙ্গে সরকারি জমি কেলেঙ্কারি কাণ্ডে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি সুজয় হাজরাকে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। বন্যপ্রাণী প্রজনন এবং বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশ রক্ষায় রাজ্য সরকার আজ থেকে 3 মাসের জন্য রাজ্যের সব অভয়ারণ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বন দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে 15 সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জলদাপাড়া, গোরুমারা, বক্সা, নেওড়াভাগী, সিঙ্গালিলা সহ সব বনাঞ্চল সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে। এদিকে রাজ্য সরকার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে বক্সা টাইগার রিজার্ভ এলাকায় বাঘ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বনমন্ত্রী মনোজ কুমার ওরাও বলেন, প্রাথমিকভাবে আগামী 29 জুলাই এই কর্মসূচি পালন করা হবে। ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় বনমন্ত্রী ছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কম শক্তিশালী হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সারা সপ্তাহ জুড়েই রাজ্যের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম বর্ধমান, নদিয়া ও বীরভূম জেলায় আজ 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামীকাল এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার রেড রোডে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে নেতৃত্ব দেবেন। এই উপলক্ষে কলকাতা জুড়ে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গে যাচ্ছেন। আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আজ বসতে চলেছে সর্বদলীয় বৈঠক। স্থানীয় সংবাদ শেষ হল। এরপরের খবর সকাল 9:15।
1: স্থানীয় সংবাদ শুনলেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রেডি করে শোনানো হল আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। বাংলা ছায়াছবির গানের আসরের প্রথম গানটি শুনে নেব, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটু বিজ্ঞাপনী বিরতি।
2: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
3: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ। জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
2: আগামী 15-17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়া যাবে।
3: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
2: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
1: বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসলাম বাংলা ছায়াছবির গানের আসরে। আজ এই আসরের প্রথম গানটি শুনে নেব রাজ নর্তকী ছায়াছবি থেকে শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে। ছবির নাম রাজ নর্তকী।

0: স্বাস্থ্যবিধি টেলে লও। ন্যায় বন্ধু, আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয় টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো দেখি।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
3: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসলাম বাংলা ছায়াছবির গানের আসরে। এবারে শুনে নেবেন কাঠমান্ডু ছায়াছবির গান, শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে। ছবির নাম কাঠমান্ডু।

0: অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। একটু পরেই আমরা শুরু করছি শুভ সকাল। আজ শুভ সকালের বিষয় ফেরিওয়ালা। নমস্কার, শুরু করছি শুভ সকাল। আজ শুভ সকালের আসরে আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের মেসেজ পড়বো। আমি মধুমিতা সাহা, আমাকে কারিগরি সহায়তায় সহায়তা করবেন সুদীপ্ত রায়। আজ সকাল 8টা থেকে 9টা পর্যন্ত আমরা শুভ সকালের আসরে কথা বলবো বিষয় ফেরিওয়ালা। হ্যাঁ বন্ধুরা, ফেরিওয়ালা হলেন সেই ব্যক্তি যিনি এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে বিভিন্ন পণ্য বিক্রি করেন। নিজের কাঁধে ঝোলা, মাথায় ঝুড়ি বা ভ্যানে করে তারা গৃহস্থের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস যেমন শাকসবজি, ফল, কাপড়, খেলনা, হাঁড়ি, পাতিল ইত্যাদি সরাসরি ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দেন। পথে পথে ঘুরে বা হাঁক ডেকে পণ্য বিক্রেতা, তাকেই বলে ফেরিওয়ালা। এদের নির্দিষ্ট কোনো দোকান থাকে না, নিজের বহনযোগ্য জিনিসপত্র নিয়ে মানুষের বাড়ি বাড়ি যান। আবার ট্রেনে উঠলে দেখতে পাবো তারা কিন্তু মাথায় করে হোক বা পিঠে করে নিয়ে নানান জিনিস আমাদের বিক্রি করেন। ফেরিওয়ালা নিয়ে অনেক কথা বলবো, কিন্তু তার আগে জেনে নিই ফোনে কোন বন্ধু হাজির হয়েছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুভ সকালে, স্বাগত, বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, সত্যি তাই, দারুণ বলেছেন। এই সব এখন সব বিলুপ্তের পথে, তবে আসার কথাই চাই। এখন কিন্তু মাইকে মাইকে সব আসছে, চুরি চাই, চুরি, সবকিছু জিনিস এখন তারা গাড়িতে করে মাইক লাগিয়ে প্রচার করছে এবং বিক্রিও ভালো হচ্ছে। তবে একটা কথা সব শ্রোতার কাছে অনুরোধ, তাদের কাছেও কিছু কিছু জিনিস কিনুন, কেন এই থেকে তাদের তো সংসার চলে। সংসার চালানোর জন্য আমাদের হাত বাড়িয়ে দিতেই হবে, এটাই বলি ছোট করে দিদি ভাই।
0: একদম,
1: ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, ধন্যবাদ,
0: সঙ্গে থাকুন, ভালো থাকবেন। সত্যি তাই, এখন প্রযুক্তি যত বেড়েছে, প্রযুক্তি যত উন্নত হয়েছে, তত আমাদের বিক্রির পদ্ধতিও অন্যরকম হচ্ছে। ফেরিওয়ালারাই এই যে আগে নিজের গলায় বলতেন চুরি চাই, চুরি, কিন্তু এখন সব কিছুই, পাউরুটি বিক্রেতা বলুন, চুরি বিক্রেতা বলুন, বা আরও যা যা আছে, বাসনপত্র, সবাই এখন মাইকের সাহায্যে বলেন, মানে একটা কথা রেকর্ড করে নিয়েছেন, সেটা বক্সে চালাতে চালাতে যান। এতে অনেক সুবিধা হয়েছে, কিন্তু গলার স্বরটা সকলের কান পর্যন্ত পৌঁছাতো না, কিন্তু এই বক্সে বলার জন্য এটা কিন্তু আমাদের অনেকের কানেই পৌঁছে যাচ্ছে। এবং আমরা নানান রকম হয়তো রান্না করছি, চিমনি চলছে, তাতেও কিন্তু এই স্বরটা শুনতে পাই এবং এসে আমরা কিনি। আর অবশ্যই আপনার সঙ্গে আমি একমত, অনলাইনে তো আমরা জিনিস কিনবই, কিন্তু এই সমস্ত মানুষের কথা ভুলে গেলে কিন্তু চলবে না, তাদের কিন্তু এর থেকেই সংসার চলে, একদম ঠিক। পরের ফোনটি জেনে নিই কি আছেন ফোনে। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
2: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার,
2: আমি বীরভূমের দুপুরপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: শুভ সকালে স্বাগত।
2: হ্যাঁ শুভ সকাল দিদি। ফেরিওয়ালা, দেখুন ফেরিওয়ালারা আমাদের এখনো কিছু প্রাচীন অস্তিত্বকে টিকিয়ে রেখেছে, যেমন ধরুন হাত পাখা, ঝুড়ি, হ্যাঁ তারপরে ধরুন বিভিন্ন বেতের জিনিস, এগুলো কিন্তু ফেরিওয়ালারা এখনো বিক্রি করে দিদি, হ্যাঁ পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে। আসলে হ্যাঁ মানে এখনো যেরকম সেদিকে যে মানে যে হারে বাড়ছে, তাতে করে হাত পাখার প্রচলন কিন্তু আবার হয়েছে। আবার ফেরিওয়ালা দেখুন একদিক থেকে আমাদের পরিবেশকেও পরিচ্ছন্ন রাখে, তেমন ধরুন বোতলওয়ালা, যারা বোতল করে, হ্যাঁ তারা বিভিন্ন জায়গায় বোতল সংগ্রহ করে, হ্যাঁ সেই পরিবেশটাকে পরিচ্ছন্ন করে। আর দিদি ফেরিওয়ালা হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা, যখন কোনো বাস স্ট্যান্ডে কিংবা রেল স্ট্যান্ডে কোনো যাত্রী হয়তো টাকা পয়সা ভরা ব্যাগ ফেলে গেল, এবং সেই ফেরিওয়ালা যখন সেই মানে যাত্রীর হাতে তার মানে হারানো জিনিসটা ফেলে দেয়, তখন মনে হয় ফেরিওয়ালারা সত্যি স্বপ্নের ফেরিওয়ালা।
0: একদম ভালো থাকুন, সঙ্গে থাকুন। এবারে আমরা একটু মেসেজ পড়ে নি,

0: সৌভিক সরকার ঢাকুরিয়া থেকে লিখছেন, ফেরিওয়ালা আমাদের সমাজের এক পরিচিত ও পরিশ্রমী মানুষ। তিনি গ্রাম থেকে শহর, অলিগলি থেকে পাড়ায় পাড়ায় ঘুরে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করেন। কারো ঝুড়িতে থাকে ফল, কারো কাছে খেলনা, আবার কেউ বিক্রি করেন নিত্য প্রয়োজনীয় সামগ্রী। ফেরিওয়ালাদের জীবন সহজ নয়। রোদ, বৃষ্টি কিংবা শীত, সব ধরনের প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তারা জীবিকার তাগিদে পথে বের হন। তাদের ডাক শুনে অনেকেই ঘর থেকে বেরিয়ে প্রয়োজনীয় জিনিস কিনে নেন। এতে মানুষের সময় বাঁচে এবং অনেক ক্ষেত্রে সহজে জিনিসপত্র পাওয়া যায়। সমাজের অর্থনৈতিক কর্মকাণ্ডে ফেরিওয়ালাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কঠোর পরিশ্রম, ধৈর্য ও সংগ্রামের মাধ্যমে তারা নিজেদের পরিবারকে চালিয়ে নিয়ে যান। তাই ফেরিওয়ালাদের প্রতি সম্মান ও সহানুভূতি দেখানো আমাদের সকলের কর্তব্য। সৌভিক সরকার, ঢাকুরিয়া থেকে। পরের মেসেজটি লিখছেন মনিরা বেগম, বহরমপুর গোড়াবাজার মুর্শিদাবাদ থেকে। সকলকে শুভ সকালের শুভেচ্ছা। বিষয় ফেরিওয়ালা। আমরা কেউ স্বপ্নের ফেরিওয়ালা, কেউ বাস্তবে ফেরিওয়ালা। বাস্তবে এক ফেরিওয়ালার ফেরি কাহিনীর শোনাই। সেদিন দুপুরবেলা প্লাস্টিকের সামগ্রী নিয়ে উপস্থিত এক বৃদ্ধ ফেরিওয়ালা ভীষণভাবে অনুনয় বিনয় করতে লাগলো। কিছু না কিনলে সে খেতে পাবে না, বাড়িতে অসুস্থ স্ত্রী। আমি তাকে দুপুরের খাবার খেতে বলতে সে রেগে গেল, বলল আমি কারোর বাড়িতে খাই না, আমার কাছে জিনিস কিনে নিন। তার আত্মমর্যাদা দেখে মনে মনে তার প্রতি শ্রদ্ধা জাগলো, তাই বেশি করেই কিছু কিনে নিলাম। পরিবর্তে একটা 500 টাকার নোট তার হাতে দিয়ে বললাম যা দাম হয়েছে তার থেকে 40 টাকা বেশি নিতে। ফেরিওয়ালা 500 টাকা নিয়ে দ্রুত সাইকেল চালিয়ে চলে গেল। জনশূন্য দুপুরে শ্রদ্ধাবনত নয়ন দুটি সন্দেহ বিস্ফোরিত হয়ে উঠল। মনিরা বেগম, বহরমপুর গোড়াবাজার মুর্শিদাবাদ থেকে। একদমই তাই, এরকম ঘটনা আমাদের অনেকের সঙ্গেই ঘটে। পরের ফোনটি জেনে নি কি আছেন ফোনের উপরে। হ্যালো,
1: নমস্কার দিদি, শুভ সকাল।
0: নমস্কার, শুভ সকাল। কে বলছেন, কোথেকে বলছেন?
1: বীরভূমে একজন ফেরি করতে আসতো বই। তা তিনি সারাদিনে বই বিক্রি করতেন এবং বই বিক্রি করার পরে একটা অভিনব আমি আপনাকে বলছি, তিনি কিন্তু সন্ধে লাগলে পরে গল্প ফেরি করে বেড়াতেন। তা তিনি সারাদিন বই বিক্রি করা হয়ে গেল এবং একটা একটা জায়গায় হয়তো বসলে এবং পাড়ার মেয়েরা বা বৃদ্ধ বয়স্ক যারা ছিল বা ছোট ছোট ছেলে তারা গিয়ে তার কাছে বসে গল্পটা বলতেন। এমন ভাবে বর্ণনা করতেন যে গল্পটা মনে হচ্ছে যেন প্রকৃতই সত্য। তার এত বাচন ভঙ্গি ছিল এবং সেই গল্পটাকে তিনি বিস্তারিত ভাবে বলে প্রত্যেকটা মানুষের মনকে এমনভাবে জয় করতেন যে তারা তাকে সেই গল্প শোনার জন্য কেউ হয়তো চাল, কেউ হয়তো 1 টাকা 2 টাকা। এখনকার দিনে আর কি, আমি অনেকদিন আগেকার কথা বলছি, তার এই যে তার গল্প ফেরি করা, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের থেকে মানে দেখা যাচ্ছে না,
0: আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে,
1: আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আর এইগুলো যদি আবার আমাদের মধ্যে ফিরে আসে তাহলে পরে আমরা অনেক জিনিস যেমন রামায়ণ, মহাভারত, এগুলো কিন্তু অনেকে এখনকার বাচ্চারা হয়তো জানেই না, কিন্তু সেই সবগুলো কিন্তু তাদের মুখ থেকে শুনে বা তাদের মুখ থেকে জেনে ঐতিহ্যগুলো বজায় থাকে। আমি চাইবো যে আবার নতুন করে ফেরি শুরু হোক, ফেরিওয়ালারা আবার মূল স্রোতে তাদের অর্থ উপার্জন ঠিক মতো জীবিকা নির্বাহ হয় সেটাই আমি আশা রাখবো। এটুকু বললাম, ভালো থাকবেন, নমস্কার।
0: একদম, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। পরবর্তী ফোনটা চলে এসেছে, জেনে নি কে আছেন ফোনের উপরে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোত্থেকে বলছেন?
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি গঙ্গারামের থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
2: আজকের বিষয় হচ্ছে ফেরিওয়ালা। তো এই ফেরিওয়ালা সম্পর্কে আমাদের গ্রামে, গঞ্জে, হাটে সব জায়গাতেই ফেরিওয়ালারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে ফেরি করতে বেরোন এবং সেই ফেরি করে যা উপার্জন অর্থ পায় সেই অর্থ দিয়ে জীবিকা নির্বাহ করা হয় এবং তাতেই

0: ટેનિસ જોયું તો ફેરિયોરા એટલે ટેનિસ એમ મને ઓછી જ જોવા છે કે ફેરિયોરાને સંગે સંપર્કો અંગાંગી ભાવે જોડી છો ફેરિયોરાને સંગે આમાદેર જે સંપર્ક તે મોટી હોવા દરકાર આ ચાર ચાર ફેરિયોરાને જે સુસંપર્ક બજાય રેખે તારા જે ભાવે રાસ્તાએ ચલાચલ કરે আর যে পরিশ্রম তাদের হয় সেই পরিশ্রমের মধ্য দিয়ে তাদের জীবিকা
1: একদম তাদের জীবিকা নির্বাহ করতে হবে এবং আমাদের মাথায় রাখতে হবে তাদের এই পরিশ্রমের ফলে তাদের সংসার চলে। একদম সঙ্গে থাকুন, ভালো থাকবেন, প্রত্যেককে বলবো অল্প কথায় আমাদের সঙ্গে কথা বলুন যাতে পরবর্তী বন্ধু সুযোগ পান। পরের ফোনটি চলে এসেছে, জেনে নিই কে আছেন ফোনের উপরে। হ্যালো হ্যালো
2: মধুমিতা, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথেকে বলছেন?
2: শুভ সকাল, আমি শ্রীমণি থেকে মধুমঙ্গল পাল বলছি।
1: হ্যাঁ শুভ সকালে আপনাকে স্বাগত, বলুন।
2: আপনাকে স্বাগতম দিদি ভাই। দেখুন আমি বলতে ফেরিয়াওলা খুব সুন্দর বিষয় দিয়েছেন, কারণ ফেরিয়াওলারা যখন আমাদের বাড়ির কাছে আসে জিনিস বিক্রি করতে, তাদের সাথে আমাদের সহানুভূতি তাদেরকে জানাতে হবে, কারণ তারা তো ভিন দেশ থেকে আসে। যেমন বর্ধমান থেকে মিহিদানা বিক্রি করতে আসছে, তার কাছ থেকে যদি আমরা অন্তত দু প্যাকেটও নিই, সেও খুশি হবে, আমরাও খুশি হবে। তবে দিদি ভাই দেখুন, সবাই কিন্তু মাইক ব্যবহার করছে না। যে মাইকটার কথা বলছিল ওই মাইকটা আমি বেশি বিক্রি করি এবং রেকর্ডিংও মাঝে মাঝে আমাকে করে দিতে হয়, এবং খুবই ভালো লাগে দিদি। মাইক যখন আমি ক্রেতাদের হাতে তুলে দিই, সত্যিকারের পরশুদিনকে এসেছিল একটা পেয়ারাওয়ালা, পেয়ারা নিবে গো, পেয়ারা ভালো ডাসা ডাসা পেয়ারা আছে, 40 টাকা কিলো, 30 টাকা কিলো, খুব ভালো পেয়ারা আছে। এই যে রিপোর্টিং গুলো খুব ভালো লাগে। হ্যাঁ, আর তাদের কাছ থেকে আমাদের কর্তব্য হচ্ছে মাল কিনা, মাল কিনলে তারাও খুশি হবে, আমরাও খুশি হবো, তাদেরও খুব ভালো লাগবে। এটাই বলছি, খুব ভালো ফেরিয়াওলারা তো, আমরাও তো সেই ফেরিয়াওলা দিদি, দোকান খুলে বসে আছি কখন ক্রেতা আসবে বলে, আমরাও সেই ফেরিয়াওলা গো দিদি। নমস্কার, ভালো থাকবেন, শুভ সকাল।
1: একদম একদম, আপনিও ভালো থাকবেন, সাথে থাকবেন
2: দিদি, ভালো থাকবেন।
1: হ্যাঁ, পরবর্তী মেসেজ চলে এসেছে মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। বেশ সুন্দর একটা বড় মেসেজ পাঠিয়েছেন। আমি যেমন একটু ধৈর্য ধরে পড়ব, তেমনি আমরা আশা রাখবো আপনারাও মন দিয়ে শুনবেন। বিষয় ফেরিওয়ালা, সুপ্রভাত, নমস্কার রইল। খুব সুন্দর বিষয় আজকের এই অনুষ্ঠান। আজ 14 জুন লিখেছেন, আজ কিন্তু 14 জুন নয়, আজ 16 জুন। আপনি লিখেছেন আন্তর্জাতিক পারিবারিক রেমিটেন্স দিবস, আজকের দিনটা আপনার সঙ্গে গোলমাল হয়ে গেল, তাই না? ঠিক আছে, আপনি তারপরে যেটা লিখেছেন সেটা আপনাদের পড়ে শোনাই। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। ফেরিওয়ালা শব্দটির সঙ্গে পরিচিত তো নয় এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। ও দাদা নাস্তা হবে নাকি? ও দিদিমণি নাস্তা লাগবে? দাদা গরম ভাত আছে, রুটি আছে, গলদা আছে, পাবদা আছে, রুই পোস্ত, নিরামিষের আলাদা ব্যবস্থা আছে। সারি সারি হোটেলে ভারী ভারী ডাক, চাই কচুরি, আরও অনেক কিছু। আর তারও সাথে আবার বলছে চাই কাঁচের চুড়ি, লাগবে আলতা, স্নো পাউডার, ভালোবাসার রং মাখিয়ে সুন্দর কণ্ঠস্বরে ফেরিওয়ালাদের বলার ভঙ্গিমা আমাদের অতি সহজে মন কেড়ে নেয়। আগে ডুগডুগি বাজিয়ে ফেরিওয়ালা তাদের সামগ্রী বিক্রি করত, আইসক্রিমওয়ালা, বাঁদরের খেলা। গ্রামে গঞ্জে কুলপিওয়ালারা আসতো ঘণ্টা বাজিয়ে, সাইকেলে করে পাউরুটি বেচত, গরম পাউরুটি। এই প্রলম্বিত লম্বা সুরে যে ডাক শুনলেই আমরা ছুট দিতাম। আমরা তো গ্রামেই বড় হয়েছি, তখন টিউবওয়েল ছিল না, কুয়ো ছিল। জল তুলতে গিয়ে অনেকটা সময় কাঁসা বা পিতলের ঘটি কুয়োতে দড়ি ছিঁড়ে পড়ে যেত, তো পাড়ার খুব পরিচিত ঘটি তোলা আওয়াজ ঠিক এই রকম, কুয়ো ঘটি তোলা। এইভাবে ডেকে বেড়াতো, কোমরে গামছা বেঁধে সর্ষের তেল মেখে কুয়োতে নামতো। অবাক করা দৃশ্যগুলো স্মৃতির প্রতি লেখা রয়েছে। এই সমস্ত জীবিকার টানা পড়েন আমরা তাকে ঘটি চরণ বলে ডাকতাম। আবার বাত ভালো করি, দাঁতের পোকা বার করি, ভেরি স্পেশাল মাজন, বিলিতি চুরি চাই, ধন ধনে সর্ষে নেবে গো, এক পয়সায় এক মালসি, দুই দুই পয়সা।

0: দুই মালুসি দই। আমরা অনেক সময় আদরের সাথে বলতাম দই কাকু, মাজন কাকু। সময়ের সঙ্গে সঙ্গে অনেক ফেরিওলা অপ্রয়োজনীয় হয়ে হারিয়ে গেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা আমাদের মানুষপটে একজন আদর্শ ফেরিওয়ালা রূপ পেয়েছে। আজকে আমরা লোহা ভাঙা টিন ভাঙার সাথে যুক্ত হয়েছি। মোবাইল, নষ্ট ব্যাটারি, স্টেবিলাইজার, লম্বা মাথার চুলের বদলে স্টিলের থালা ইত্যাদি ইত্যাদি। হ্যান্ড টু মাউথ দিন আনা দিন খাওয়া এই ফেরিওয়ালাদের মুখে হাসি ফোটাতে আমাদের সকলের তাদের প্রতি অনুকম্পা তো রয়েছে। একজন ফেরিওয়ালা ছোট ছোট শিশু আছে, মা আছে, বাবা আছে, পেটের তাগিদে মানুষকে অনেক রকম কর্ম এইভাবে বেছে নিয়ে চলতে হয়। আজকের দিন সুন্দর একটা হাসি আর এক বুক ভালোবাসা রইল তাদের প্রতি। নমস্কার রইল মনোজ কুমার পাল, তেঁতুলিয়া, মুর্শিদাবাদ থেকে। এবারে পরের ফোনটি একটু নিয়ে নিই, কে আছেন ফোনের উপরে জেনে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন? শুভ সকালে স্বাগত। হ্যাঁ হ্যাঁ,
1: দেখেছি রবীন্দ্রনাথের গল্পে দইওয়ালা অমল আর দইওয়ালার যে গল্প, সেই গল্পে দেখি আমরা বাঁশ নিয়ে দই বিক্রি করছি। তা সেই তখনকার যে গল্পে যে আমরা পেয়েছি যে এই যে ফেরিওয়ালারা বলছে দই দেখতে যে কত সুখ তা তোমার কাছে শিখে নিলাম। তা এই যে ফেরিওয়ালার যে জীবন, সেই ফেরিওয়ালার জীবনটা, সেই জীবনে যে পাহাড় থেকে ধানের খেত দিয়ে দেখছে তার থেকে কিন্তু এখনকার ফেরিওয়ালার মধ্যে অনেক
0: পার্থক্য আছে।
1: দেখছি ফেরিওয়ালা কি সুন্দর, সেই যে পাহাড় প্রকৃতির একটা সুন্দর জিনিস সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছে না। সেই যে প্রকৃতির যে সমস্ত জিনিস দেখতে যে সুখ, সেই সুখটা কিন্তু এখন এক সুখ তারা পাচ্ছে না। এখন দেখছি এই আজকে আমাদের দেখলাম সকালবেলায় ছোলার ছাতু বিক্রি করতে এলো, সে মোটর সাইকেল নিয়ে কি সুন্দর একটা মেশিন নিয়ে ছোলা দিয়ে বিক্রি, মানে ভেজে সেই ছোলা বিক্রি করছে। আজকালকার আজকে যে ফেরিওয়ালা, সেই ফেরিওয়ালা সত্যিকারে তাদের যে এইভাবে জীবন যত সত্যিকারে আগের থেকে অনেক মানে উন্নত, এবং তাদের যে জীবনের যে শাসন বানার যে একটা চেষ্টা সেটা কিন্তু রয়েছে। এবং সত্যিকারে ফেরিওয়ালার জীবন কিন্তু খুবই ভালো এবং সুখেরও খানিকটা আছে। নমস্কার,
0: একদম সঙ্গে থাকুন, ভালো থাকবেন। আসুন এবারে আমরা একটা গান শুনিনি তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শুনলাম। এবারে পরবর্তী আবার ফোন নেব, তবে তার আগে ছোট্ট একটু বিজ্ঞাপনী বিরতি নিয়ে নিই।
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসলাম। জেনে নিই ফোনের ওপারে কোন বন্ধু হাজির। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছেন, কোথেকে বলছেন?
2: দেখুন, পুতুল নেবে গো পুতুল নেবে আমার ঝুড়িতে রাম রাবণ আছে, এই যে শ্যামল মিত্রের এই গানটা দিয়ে কিন্তু এখন যারা ফেরি করে তারা কিন্তু এই গানটাকে লাগিয়ে ঘুরে বেড়ায় দিদিভাই। এবং দেখুন, আগেকার দিনে ওই শাঁখা বিক্রি করতে আসতো সাইকেলে করে, বাক্স একটা টিনের বাক্সর মধ্যে শাঁখা থাকতো, আমাদের কাকিমা মা তারা ওই শাঁখারির কাছ থেকে শাঁখা নিত। এবং দেখুন, আজকে আইসক্রিম বিক্রি করতো, সেও কিন্তু একটা ঘন্টা বাজিয়ে আইসক্রিম বিক্রি করতে আসতো বাক্স করে, আমরা সেই আলু নালে চাল এইসব দিয়ে আইসক্রিম নিতাম দিদি ভাই। এবং সেই জিনিসগুলো আজকে কিন্তু সব
1: হারিয়ে গেছে, একদম হারিয়ে গেছে।
2: আজ কিন্তু সাইকেলে করে আর আইসক্রিম আসে না, এখন মলে মলে আপনার আইসক্রিমের বাক্সতে আইসক্রিম রাখা আছে, এবং নানা রকম সে ভ্যানিলা, তারপরে স্ট্রবেরি, এইসব নানা রকম নাম দিদি ভাই। আর তখন তো লাল নীল সবুজ এই আইসক্রিম পাওয়া যেত।
1: হ্যাঁ, আবার ঠেলা গাড়িতে কিছু আইসক্রিম আছে এখনো, ঠেলা গাড়িতে কিছু আইসক্রিম আছে, তবে সেই লাল নীল সবুজ পাওয়া যায় না, তবে কমলা আইসক্রিমটা পাওয়া যায়।
2: আইসক্রিম
1: সবারই
2: প্রিয়, কিন্তু এই যে গরমের মধ্যে আর ঠান্ডার মধ্যে যে আইসক্রিম খাওয়া হবে, আপনার গলার সর্দি লাগবেই।
1: একদম, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। এবারে আমরা একটু মেসেজ পড়ে নিই। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখছেন, শুভ সকাল। ফেরিওয়ালা শব্দটির সাথে আমরা ছোটবেলা থেকেই পরিচিত। শহরের থেকেও গ্রামে ফেরিওয়ালা বেশি দেখা যায়। তারা মাথায় করে কিংবা গাড়িতে বিভিন্ন জিনিস বিক্রি করেন। ছোটবেলায় তাদের ডাক শুনলে

0: থেকেই বুঝতাম ফেরিওয়ালা এসেছে। শহরের দিকে এগুলো এখন আর খুব একটা দেখা যায় না, তবে গ্রামে এখনও আছে ফেরিওয়ালা। রজত বিশ্বাস, বানপুর, নদিয়া থেকে। পরের মেসেজটি লিখছেন প্রবীণ শ্রোতাবন্ধু মন্টালি দে। শুভ সকাল মা, আপনার জন্য রইল অনেক আদর ও ভালোবাসা। বিষয় ফেরিওয়ালা। যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেচাকেনা করেন তাদের ফেরিওয়ালা বলি। ফেরিওয়ালার জীবনটা ভীষণ কষ্টের। রৌদ্র ঝড় বৃষ্টির মধ্যে এনারা ফেরি করে সংসার নির্বাহ করেন। বেঁচে থাকার তাগিদে মানুষকে কিছু না কিছু কর্ম করে সংসার চালাতে হবে, কোনো কাজই ছোট নয়। এইটুকুই বললাম। দূরে কাছে সকলে ভালো থাকবেন প্রিয় শ্রোতাবন্ধু। কিশোর দাদাভাইয়ের মিষ্টি কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না, ওনার সুস্থতা কামনা করি। মন্টালি দে, বেরাটি থেকে। আপনিও ভালো থাকবেন আর আমাদের সঙ্গে আপনার কথা হতেই থাকবে, মেসেজে হোক বা ফোনে। পরের মেসেজটি লিখছেন অদিতি দাস। মঙ্গলবার, শুভ সকাল। আজকে শুভ সকালের বিষয় ফেরিওয়ালা। এই ফেরিওয়ালা এখন সব বিলুপ্তের পথে। আগে আমরা সবাই এই ফেরিওয়ালার কাছে সব কিছুই কিনেছি, মুখে একটা চোং লাগিয়ে চুরি চাই চুরি চাই। গ্রামের ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে বুড়ো সবাই একসাথে আলতা, সিঁদুর, স্নো পাউডার। সব থেকে আকর্ষণ ছিল হাতের চুড়ি। দিদি ভাই, ওই যে একটি কথা আছে না, হাসতে হাসতে গেল নারী পরপুরুষের কাছে, প্রথমে উপ করে তারপরে হাসতে হাসতে আসে। এই হচ্ছে চুরি পড়ার বুড়ো মানুষের কথা। তবে আসার কথা এই যে এখন সব হকাররা ছোট ছোট মাইক বাজিয়ে ফেরি করেছেন, মুখে কেউ চিৎকার করেন না, রেকর্ডিং করা আছে মাইকে, বলছে যে চুরি চাই চুরি চাই। এই হচ্ছে ফেরিওয়ালা। অনেক লিখলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন। অদিতি দাস, অনু দাস, ওরাহার ভগবানগোলা, সুন্দরপুর, মুর্শিদাবাদ থেকে। সবার কাছে বিনীত অনুরোধ, এই ফেরিওয়ালার কাছে কিছু কিছু জিনিস কিনবেন, আমাদের মতো তাদেরও সংসার আছে, এই থেকে জীবিকা নির্বাহ করে থাকেন। শপিং মল বড় লোকদের জন্য। ধন্যবাদ আপনাকে দিদি ভাই। অদিতি দাস, ওরাহার ভগবানগোলা থেকে। পরের মেসেজটি লিখছেন রফিকুল মণ্ডল, রানীনগর বাজার থেকে। আজ দিয়েছেন ফেরিওয়ালা। এই ফেরিওয়ালা আগের যুগে ছিল এক ধরনের, এখন হয়েছে ডিজিটাল ফেরিওয়ালা। আগে ছিল মুখে রং লাগিয়ে বলতো নানান কথা, এইভাবে গ্রামে গ্রামে ঘুরে ফেরি করে বেড়াতো। আমরা সেটাই দেখতাম, খালি মুখে খালি কণ্ঠে পায়ে হেঁটে, এবং রাস্তা সাদা রাস্তা, মাটির রাস্তা, তখন পিচ রাস্তা এত ছিল না, এই কাদার মধ্যে দিয়েই তারা ফেরি করত। বর্তমানে ফেরিওয়ালা ডিজিটাল রং লাগিয়ে, মাইক লাগিয়ে, বিভিন্ন ডিজিটাল মেশিন, সাউন্ড মেশিন, মোবাইল দেবে গো, পুরাতন মোবাইল 300 টাকা, 500 টাকা, মাথার চুল নেবে গো, চুল দিয়ে বিভিন্ন বস্তু, তারপর শাকসবজি, সব কিছুতেই ডিজিটালভাবে প্রচার করে ফেরিওয়ালারা ঘুরে বেড়ায়। তবে যুগ পাল্টেছে, এইটুকুই বললাম। রানীনগর বাজার থেকে রফিকুল মণ্ডল। পরের মেসেজটি লিখছেন আধার মানিক থেকে দেবদা মহাদেব। ফেরিওয়ালা, সুপ্রিয় সকলকে শুভ সকাল ও আন্তরিক শুভেচ্ছা। ফেরিওয়ালা শুধু একজন বিক্রেতা নন, তিনি আমাদের দোরগোড়ায় নিয়ে আসেন জীবনের ছোট ছোট প্রয়োজন আর এক টুকরো আন্তরিকতা। কাঁধে ঝুড়ি, গলায় সুর লাগবে নাকি, গলায় সুর লাগবে নাকি চুরি, খেলনা, হাড়ি, পাতিল, এই ডাকে জড়িয়ে থাকে রোদ, বৃষ্টি, ক্লান্তি আর সংসারের দায়। বড় দোকানের ভিড়ে হারিয়ে যাচ্ছেন তারা, অথচ ফেরিওয়ালাই শেখান পরিশ্রমের মর্যাদা, শেখান অল্প পুঁজিতে স্বপ্ন দেখা যায়। তাকে ঠকাবেন না, একটু হাসি, একটু সম্মান, ন্যায্য দাম, এইটুকুই তার প্রাপ্য। ফেরিওয়ালাকে বাঁচানো মানে আমাদের রাস্তার প্রাণ, গ্রামের গল্প আর শহরের স্মৃতিকে বাঁচানো। প্রিয় রেডিও প্রেমী বন্ধুগণ, তাই আজ থেকে ডাক শুনলে দরজা খুলুন, কারণ ফেরিওয়ালা ফেরি করেন শুধু পুণ্য নয়, মানবিকতারও। ধন্যবাদ আধার মানিক থেকে দেবদা মহাদেব। একদমই তাই, এখন আমরা অনলাইনের যুগে সব কিছুই অনলাইন শপিং করি, তাই আস্তে আস্তে ফেরিওয়ালাদের সেই ডাক হারিয়ে যাচ্ছে। কিন্তু ডিজিটাল হলেও এখন যেসব ফেরিওয়ালারা মাইকে বাজিয়ে আসছেন তাদেরকে আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাই না? চলুন পরবর্তী ফোনটা জেনে নিই, কে আছেন ফোনের উপরে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথেকে বলছেন?
1: আমি বাগেরি বীরভূম থেকে অমৃতা মণ্ডল বলছি।
0: শুভ সকালে স্বাগত, বলুন।
1: দেখুন, ফেরিওয়ালার, আমরা ছোটবেলাতে অনেক ধরনের ফেরিওয়ালার দেখতাম, মাটির পুতুল, চুড়ি, হাতের চুড়ি, সমস্তটাই কাটতেন ফেরিওয়ালারা, মাথায় ঢাকা নিয়ে। তাদের হাতটাও খুব

0: দিয়ে তারা ছবি করে করে বেড়াতো। আর মারাও দেখতাম অনেক জিনিস, ফিতে, পাউডার, অনেক কিছুই বিক্রি হতো। তখন কিন্তু দোকান বাজার এতটা ছিল না, মারা কিন্তু ওই ফেরিওয়ালাদের কাছ থেকে অনেক জিনিস কিন্তু কিনতেন। তারপর এখন তো বর্তমানে অনেক কিছুই এসছে, এখন মানে বাজারে গ্রাম বাংলায় মানে ফেরিওয়ালাদের কাছ থেকে সবকিছুই পাওয়া যায়, ফল থেকে আরম্ভ করে সবজি থেকে আরম্ভ করে মাছ থেকে আরম্ভ করে বাসন কোসন জামা কাপড় সমস্তটাই এখন
1: মিষ্টিও পাওয়া যায়।
0: একদম দিদিভাই, যখন ওই শীতকালের দিন জয়নগরের মোয়া, এটাও কিন্তু আমাদের গ্রামে মাঝে মাঝে মানে ওই শীতকালটা কিন্তু প্রায় বিক্রি করতে আসে। তারপর এমনকি বর্ধমানের সীতাভোগ মিহিদানা, এটাও কিন্তু প্রায় মাঝে মাঝে ফেরিওয়ালারা আসে এবং আমরা এখান থেকে কিনেও থাকি। সবসময় তো আর বর্ধমান যাওয়া সম্ভব হয় না, তো মোটামুটি ফেরিওয়ালাদের কাছ থেকে আমরা এখন সবকিছুই পেয়ে যাই। হ্যাঁ, এটুকুনি বললাম, ভালো থাকবেন, নমস্কার।
1: একদম একদম, ভালো থাকুন, সঙ্গে থাকুন। পরবর্তী ফোনটা জেনে নিই, কে আছেন ফোনে? আচ্ছা, ফোনের লাইনে গোলমাল। তার আগে তাহলে আমরা একটু মেসেজটা পড়ে নিই। রীনা রায় মণ্ডল, বহরমপুর গোড়াবাজার থেকে বলছি। বিষয় ফেরিওয়ালা, কাঁধে ঝোলা, মাথায় ঝুড়ি অথবা ভ্যানে করে সবজি, কাপড় চোপড়, বাসন কোসন, খেলনাপাতি, কাঁচের চুড়ি সুর করে বেচে বেড়ায় দুয়ারে দুয়ারে অথবা রাস্তায় ঘুরে ঘুরে। ফেরিওয়ালা ফেরি করে দই, নানান স্বাদের মিষ্টি, ঝুলঝাড়া, বেচনা ঝাড়া, নানান ধরনের জোষ্ঠী, বাঘ, সিংহ, মহাপুরুষের মুখোশ, সেও তো হয় ফেরি। অনেক রকম ফেরিওয়ালা নাম আমরা শুনি, কিন্তু স্বপ্ন দেখান যিনি, তিনি স্বপ্নের ফেরিওয়ালা। তাই আমরা জানি জীবন পথে এগিয়ে যেতে হলে স্বপ্ন দেখানোর ফেরিওয়ালা বাস্তবে খুব প্রয়োজন। বাবা মা যেমন সন্তান সন্ততি স্বপ্নের ফেরিওয়ালা, শিক্ষক শিক্ষিকারা শিক্ষিকারাও তাদের শিক্ষার্থীর মনে স্বপ্নের বীজ বপন করেন। ছাত্রছাত্রীরা সারা জীবন তার সেই স্বপ্নের ফেরিওয়ালার কথা মনে রাখে শ্রদ্ধাবনন্ত চিত্তে। একদম পরের মেসেজটি পড়ে নিই। রতন ব্যানার্জির আত্মা রামপুরহাট থেকে। নমস্কার দিদি, আজকে যে হোম ডেলিভারি সিস্টেম তা আমার মনে হয় ফেরিওয়ালারই আপডেট ভার্সন। একদমই তাই, পাড়ায় পাড়ায় ফেরিওয়ালা আসতো, মাথায় থাকতো তার বড় ঝুড়িতে শোরুম, আর গোডাউন তার মুখে সর্বোচ্চ ডিসেবল, এ তার পণ্যের প্রচার করত। আজও পাড়ায় পাড়ায় সেই ফেরিওয়ালা দেখা যায়, কেউ মুখে হাঁকে, কেউ আধুনিক মাইকের সাহায্য নেয়। সত্যি বলতে কি, ফেরিওয়ালা আসলে ঘরে যারা থাকেন তারা অবশ্যই একবার কান খাড়া করে শোনার চেষ্টা করেন, যদি তাদের কিছু নেওয়ার থাকে তাহলে তারা ছুটে বেরিয়ে এসে দাঁড় করান। এভাবেই সবজি, মাছ, জামাকাপড়, দই, মিষ্টি, সংসারের যাবতীয় খুঁটিনাটি দ্রব্য বাজারে না গিয়ে ফেরিওয়ালার মাধ্যমে সহজেই পাওয়া যায়। সত্যি ফেরিওয়ালার অবদান অনস্বীকার্য, তারা রোজি রোজগারের জন্য ফেরি করলেও আমাদের প্রভূত উপকারই করে থাকেন। আসলে আমরা সমাজে পরস্পর পরস্পরের পরিপূরক। ভালো থাকবেন দিদি, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, শুনে সমৃদ্ধ হচ্ছি, আনন্দ পাচ্ছি। ধন্যবাদ আন্তে, রতন ব্যানার্জি, রাতমা।

0: এবং শ্রোতা বন্ধুদের সুস্বাগতম। ফেরিওয়ালা দিদিভাই, ট্রেনে সম্বলপুর যাচ্ছি, অ্যাপে শুনছি, জানি না কতক্ষণ শুনতে পাবো। ছোটবেলায় দেখছি ফেরিওয়ালা ডাক শুনে বাড়ির জিনিসপত্র কেনা হতো, এখন কোম্পানির ডেলিভারি বয় সার্ভিসম্যান ঘরে ঘরে বসে জিনিস পায়, কিন্তু এখন ডুগডুগি বাজিয়ে ফেরিওয়ালারা আইসক্রিম বিক্রি করে কেনাবেচা করে। একটা ছোট্ট কবিতা পাঠালাম, ফেরিওয়ালার ডাক শুনতে না পাই, ডুগডুগির শব্দে বাড়ির বাইরে যাই, থালা বাসন মনোহারি ঝাঁকায় ভরে জল আইসক্রিম বিক্রি গ্রীষ্মের দুপুরে, থার্মোকল বাক্সে সাইকেল চাপিয়ে ছেলের দল ভিড় করে হাসি মুখ নিয়ে, মালোপাড়ার গাছ তলে ডুগডুগ বাজে, বাটিতে আনে চাল মা বাবা মাঠের কাজে, চালের বিনিময়ে কাঠি আইসক্রিম কিনে খুশি মনে আনন্দে বাটি করে বাড়িতে আনে, মনে পড়ে ফেলে আসা ছেলেবেলার কথা, ঠান্ডা খাওয়া বারণ, শরীর মনে লাগে ব্যথা। আন্তরিক শুভেচ্ছা সহ সোমনাথ দাস, মহিমা গোসাই, ট্রেন। ট্রেন থেকে লিখছেন। পরের মেসেজটি খাগড়া আকান্তনগর থেকে সুব্রত দেখছি, আজকে শুভ সকালে বিষয় ফেরিওয়ালা। আমার কাছে অত্যন্ত অভিনব লেগেছে, কবে শুরু হয়েছিল গবেষণার বিষয় হলেও পৃথিবীর প্রাচীনতম পেশাগুলোর মধ্যে অন্যতম প্রাচীন পেশা, মানুষের ঘরে ঘরে পণ্য পৌঁছে দেবার এই ফেরিওয়ালার পেশা। তবে কালের নিয়মে বিভিন্ন পরিবর্তনের পর আস্তে আস্তে কিছু ফেরিওয়ালা যেমন স্থায়ী দোকানে থিত হয়েছেন, আবার অনেকে বংশ পরম্পরায় এই পেশায় নিযুক্ত রয়েছেন। তবে ফেরিওয়ালার আকর্ষণ কিন্তু বেশ মজাদার। ছোটতে তরুণ মজুমদারের শ্রীমান পৃথ্বীরাজ ছায়াছবিতে প্রদর্শিত হরিদাস ফেরিওয়ালার নেচে কুদে গাওয়া জাতীয় সঙ্গীত হরিদাসের বুলবুলবাজার স্বাদ এবং আনন্দ আমরা অনেকেই আস্বাদন করছি। সত্যজিৎ রায়ের লেখাতে উল্লেখ করা আছে কোনো এক মেম সাহেবের ফেরি করে বিক্রি করা প্যাটিসের কথা, যার জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করতেন। এখনো মনে আছে ছোটবেলায় শোনা রকমারি ফেরিওয়ালার ছন্দ বদ্ধ হাঁক, যাদের সবাই যে ফেরি করে পণ্য বিক্রি করতেন তা কিন্তু নয়, কেউ কেউ কেউ কেউ পরিশ্রমের পারিশ্রমিকের বিনিময়ে শ্রমদান করে পরিষেবা প্রদান করতেন, যেমন ঘটি তোলাও, এরা কুয়ো থেকে ঘটি তোলার কাজ করতেন, এরকমই ছিল। তালা বা ছাতা সারাও, শিলকোটাও ইত্যাদি নানান রকম। আবার কেউ কেউ ঘুরে বায়োস্কোপও দেখাতেন, আর ফেরি করা বহুবিধ পণ্যের তালিকা লিখে শেষ করা যাবে না। স্বনামধন্য লেখক মতিনন্দীর লেখায় পুরনো কলকাতার ফেরিওয়ালাদের উপর বেশ মজাদার আলোচনা করা আছে। তবে ফেরিওয়ালার ছদ্মবেশে কিছু দুষ্কৃতী গৃহস্থের ঘরে ঢুকে অনভিপ্রেত ঘটনাও ঘটাচ্ছে, তাই সকলের সতর্ক থাকা উচিত। নমস্কার, সবাই ভালো থাকবেন। আসুন এবারে ফোনে জেনে নিই কোন বন্ধু আছেন। হ্যালো,
1: শুভ সকাল,
0: শুভ সকাল, কে বলছেন,

0: ব্যবসা হিসাবে যা শিখিত ভোর হলে হাঁস মুরগি কেনার চিড়ি পড়ে যায়। তারপর এক বেলায় কত জিনিস, বিকেলে রিক্সা ভ্যান, গান গঞ্জে কত দোকান রিক্সা ভ্যানে, সারাদিন ধরে ফেরিওয়ালার হাটবার, ফেরিওয়ালার বিরাট বাজার। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
1: একদম, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। পরের মেসেজটি লিখছেন শেষ মোহাম্মদ শেষান, ড্রিম হাউস, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। শিলকাটাও শিলকাটাও ফেরিওয়ালার ডাকে, ফুচকা মোগলাই পেয়ে যাবে মোড়ের বাঁকে বাঁকে। ধারাপাত আছে, পঞ্জিকা আছে, আর নানান রকম বই, হজমিগুলি নীলকাটার, বলো কি গো চাই। বাসন বাসনবালা হেঁটে যেত, বাসন নেবে নাকি, তাদেরকে আজ দেখা যায় না, দিয়ে দিলে ফাঁকি। হরেক রকম হাজারওয়ালা ফেরিওয়ালা আছে, শাড়ি কাপড় চুরি পোশাক তাও আমার কাছে। ফেরিওয়ালার থেকে যায় কত রকম জিনিস, কত রকম টাকা জিনিস, সঙ্গে সঙ্গে ফিনিশ, আজ এইটুকুই। পরের মেসেজটি লিখছেন লক্ষ্মীনারায়ণ চৌধুরী, রায়চাঁদপুর, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ থেকে। আজকের বিষয় ফেরিওয়ালা। শুভ সকালে। ফেরিওয়ালার এই কথাটা শুনি হঠাৎ আমার মনে পড়ে গেল, ছোটবেলায় পড়েছিলাম ফেরিওয়ালার গল্প। সেই গল্পে রবিবার শনি সরিবা সেরিবা এবং

0: সেরিবান এই দুজনের গল্প ছিল, একজন সৎ একজন অসৎ ফেরিওয়ালা। সৎ ফেরিওয়ালা গঙ্গার ঘাটে পার হয়ে গিয়েছিল আর অসৎ ফেরিওয়ালা পিছনে পড়েছিল, নৌকাতে উঠতে পারেনি। এই গল্পটাতে আমরা প্রমাণ পেয়েছিলাম যে এক সৎ মানুষ সব বিপদে উদ্ধার হয়। লক্ষ্মীনারায়ণ চৌধুরী, রায়চাঁদপুর, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ থেকে। পরের মেসেজটি লিখছেন বহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা। নমস্কার, শুভ সকাল। ফেরিওয়ালা এই শব্দটি ও তার মুখ আমাদের খুব পরিচিত। সেই ছোটবেলা থেকে এদের কণ্ঠস্বর ভিন্ন ভিন্ন হাঁক এখনো যেন শুনতে পাই। কি এক অদ্ভুত আকর্ষণীয় আওয়াজ তার আবেদন! ক্রেতারা সহজে বাইরে বেরিয়ে ভিড় জমাত, এটাই হয়তো তার কৌশল। ছোটবেলায় কাঁচের চুড়ি, মাটির পুতুল, পাথরের বাটি, শালের চাদর, আইসক্রিম ফেরি করার ডাক শুনতে পেতাম। শীতকালের সকালে খেজুর রস বিক্রেতার হাঁক শুনি, তবে এই ডাকে সেই মজাটা আর পাই না। ধান দিয়ে বায়স্কোপ দেখানো বা দেখার লোক এখন আর নেই। এখন অবশ্য ফেরিওয়ালারা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে ফল, সবজি, মাছ, দুধ, মুদি, সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস। সত্যি অনেকটা সময় সাশ্রয় হয়। পুরনো কাগজ, ভাঙা আসবাব, কাঁচের বোতল, অব্যবহৃত সামগ্রী কিনতে ফেরিওয়ালা এখন বাড়ির দৌড়ে হাজির হয়। একটা ফেরিওয়ালার জীবন সংগ্রাম সত্যি খুব কষ্টকর। সারা বছরের এই কষ্ট হয়তো তাদের আরো মজবুত করে রাখে। তীব্র রোদ, বৃষ্টি, ঝড়, শীত সবকিছুকে কেমন সুন্দর ও কৌশলে নিজের সঙ্গে মানিয়ে নিয়েছে। কত ক্রেতার কটূক্তি তারা হাসি মুখে মেনে নেয়। তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাদের সংগ্রাম আমাদের জীবনে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে প্রভাবিত। একদমই তাই। আসুন এবার একটু ভালো খবর জেনে নিই। মোহাম্মদ সামির পর চলতি বেঙ্গল টি টোয়েন্টি লিগে হ্যাট্রিক করলেন সৌরভ হালদার। তার সৌজন্যে মরসুমের প্রথম জয় পেল কলকাতা রয়্যাল টাইগার্স। সত্যি এটা একটা ভালো খবর। পরবর্তী ফোনটা নিয়ে নিই। কে আছেন ফোনের ওপারে? হ্যালো, হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথেকে বলছেন?
1: আর

0: চাষিভাইদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আজ মুর্শিদাবাদ জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অত্যাবশ্যকীয় জনসেবা সময়ের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই, তবে আগামী দুদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। শুনলাম আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে চলে যাই মেসেজে। তন্ময় প্রামাণিক কে বলরামপুর মন্দিরপাড়া থেকে, নমস্কার দিদি ভাই, শুভ সকাল। আজকে বিষয় খুব সুন্দর। আমার স্কুল জীবনে যখন সকালবেলায় জানলার ধারে বই নিয়ে পড়তে বসতাম, তখন আমার বাড়ির সামনের পথ দিয়ে যখন ফেরিওয়ালা সুর করে হাত দিয়ে যেত, তখন আমার মনে হতো এই পৃথিবীতে তারাই একমাত্র সুখী। কেন তা জানি না। রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পে ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে কোটা 2-4 আঙুরের বাক্স, এক লম্বা কাবুলিওয়ালা মৃদুমন্দ গমনে পথ দিয়ে সুর করে হাত দিয়ে যেত, যা দেখে আমার মতো ছোট্ট 5 বছরের মিনি কৌতুক দৃষ্টিতে তাকিয়েছিল। এছাড়া অমল দইয়ালার চিত্র আমাদের মনে অনেক কিছু ভাবায়। শেষে বলি, ফেরিওয়ালার সাথে ছোটদের একটা গূঢ় সম্পর্ক রয়েছে। একদমই তাই। পরবর্তী ফোন নিয়ে নেবো, তবে তার আগে নিয়ে নেবো ছোট্ট একটু বিজ্ঞাপনী বিরতি।
1: पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा। केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल।

0: গান শুনলাম, এবার চলে আসলাম শুভ সকালের আসরে। দেখতে দেখতে ঘড়ির কাঁটা আমাদের জানিয়ে দিচ্ছে আর হাতে বেশি সময় নেই। জেনে নিই ফোনের উপরে কোন বন্ধু আছেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন, কোথেকে বলছেন?
1: চন্দনা দাস বলছি দিদি।
0: শুভ সকালে, স্বাগত, বলুন।
1: আমি

সব ফিরিয়ে এনে দিয়েছে, এখন আমার একটা আজকে মহিলারা আছে, মাছ তারপরে সবজি সব কিছুই আছে। ফিরিয়াওয়ালাদের কাছ থেকে নিয়ে আমার দোকান থেকে নিই, ফিরিয়াওয়ালাদের কাছ থেকে নিয়ে দেখি হার বাসনের মেয়েরা একটু ধার বাকিটাও দেখে দেয়, আবার পরে আসে আর আত্মীয়ওয়ালারা আসে। আমরা মাঝে সাথে মানে আইসক্রিম খাই, স্বামী কাজ থেকে আছে, দোকান থেকে আছে, যদি আইসক্রিম খাবে না আবার আত্মীয়ওয়ালাকে ডাকবে, দেখে আমরা দুজনে আইসক্রিম খাই, আমার ছেলেও খায়, ছোট ছেলেও খায়, কিন্তু বড় ছেলে থাকে না, বড় ছেলে দোকানে থাকে, ও আইসক্রিম ওটা খায় না, ও গলায় ব্যথা করে।

0: কলা ব্যাপার করলো মাঝে সাথে খাই, প্রতিদিন খাই না।
1: পরের মেসেজটি মোহাম্মদ খুরশেদ আলী মন্ডল, তালপুকুর হারিভাঙা লালবাগ মুর্শিদাবাদ থেকে। শুভ সকাল মধুমিতা দিদি ভাই, প্রথমে আমার নমস্কার নেবেন, আশা করি ভালো আছেন। আজকে শুভ সকালের বিষয় হলো ফেরিওয়ালা। ফেরিওয়ালা হলো সেই ব্যক্তি যে ব্যক্তি তার বিভিন্ন দ্রৌপদীর বাড়ি গিয়ে বিক্রি করে। বর্তমানে ফেরিওয়ালা মাইকের সাহায্য নিয়ে থাকেন, বিভিন্ন রকমের জিনিস নিয়ে কাছে আসেন এবং এদের জীবন খুব একটা সহজ নয়। রোদ বৃষ্টিতে ভিজে সামগ্রী নিয়ে আসে, তাদের প্রতি আমাদের সম্মান জানানো দরকার। এটুকুই বললাম, ভালো থাকবেন মোহাম্মদ খুরশেদ আলী মন্ডল। পরের মেসেজটি লিখছেন শুভেন্দু শাহ, বিশপুর হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে। নমস্কার, শুভ সকাল। ফেরিওয়ালাদের জীবন সত্যি খুব কষ্টের এবং আনন্দেরও বটে। আমি ছোটবেলায় দেখতাম আমাদের বাড়ির পাশ দিয়ে একজন ফেরিওয়ালা বাঘঘাড়ে নিয়ে ভাঙাচোরা জিনিস কিনত। উনি সারা জীবন ওই ব্যবসা করে প্রচুর অ্যাসেট তৈরি করেছেন এবং দোতলা বাড়ির ছেলে মেয়েদের উচ্চশিক্ষিত করেছেন ওই একটাই ব্যবসা করে। এখন বয়স ওনার 80, তবু এখনও সেই ঘাড়ে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। এখন মডার্ন যুগের মানুষ মডার্ন হয়েছে, ব্যবসাও মডার্ন, তবে ফেরিওয়ালাদের যে বিভিন্ন রকম আওয়াজ, সেই আওয়াজ কিন্তু মানুষকে অনেক সময় বিস্ময় করে তোলে। একবার ট্রেনে একটি ফেরিওয়ালা উচ্চারণ করছে, বেরোলেই কামড়ে নেব, বেরোলেই কামড়ে নেব। পরে দেখলাম ওই ব্যক্তি বেদানা আর কমলা লেবু বিক্রি করছে। সকল শ্রোতা বন্ধুদের জানাই প্রণাম ও শুভেচ্ছা। শুভেন্দু শাহ, বিশপুর হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে। আজ আমাদের সময় শেষ, আর একটু সময় আছে, মেসেজটি পড়ে নিই। খাগড়া থেকে লিখছেন নমিতা রায়, নমস্কার দিদি ভাই, শুভ সকাল। আজকের বিষয় ফেরিওয়ালা। শহরে বা গ্রামে সব জায়গাতেই সবার কাছে ফেরিওয়ালার অবদান অপরিসীম। খুঁটিনাটি কিছু না কিছু জিনিস প্রাত্যহিক জীবনে অনেক দরকার, তাদের দ্বারা আমরা ঘরে বসেই পেয়ে যাই। ফেরিওয়ালার কাছে কত আকর্ষণীয় জিনিস থাকে, প্রয়োজন না থাকলেও নিতে ইচ্ছে করে, খাবার জিনিসের ক্ষেত্রেও তো তাই। এইটুকুই বলে শেষ করলাম, নমস্কার। একদম সঙ্গে থাকুন, আর পরবর্তী ফোনটা নিয়ে নিই। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, কোথেকে বলছেন?
2: শুভ সকাল, এই বাবুনা থেকে জয়জিৎ চক্রবর্তী।
1: হ্যাঁ, শুভ সকাল।
2: ফেরিওয়ালা না হলে চলবেই না, কারণ হচ্ছে আমাদের এখানে একজন বৃহস্পতিবারে, প্রত্যেক বৃহস্পতিবারে আসবেই সে। ও এমন কোন জিনিস লাগে না, পরিবেশ চলতে ছো স্টেপ কেবিন, তারপর আপনার গ্যাস জ্বালানো লাইট, তারপর ন্যাপকিনি, এইসব ন্যাপকিন সবকিছু সে রাখে। তাই জন্য প্রত্যেক আমাদের এইগুলো দরকার। আর এইগুলো তো ছেলেদের বলা যায় না যে এইগুলো নিয়েছো। হ্যাঁ, ছোট ছোট তালা রাখে তো এইগুলো, ধরেন বড় বড় আমাদের পাড়াতে ধরেন একটা মুদিখানে বড় ছিল, সেই সব রাখতো, এখন ওই সব দোকানগুলো নাই, থাকলে পরে ওই সব জিনিসগুলো পাওয়া যায় না। এখন ওরা বেশিরভাগ অন্য কিছু রাখে, সেই জন্য আমাদের খুব ফেরিওয়ালাদের দরকার।
1: একদম, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। ফেরিওয়ালা আমাদের সত্যি প্রচুর উপকার করে এবং আমাদের মাথায় রাখতে হবে, অনলাইনে আমরা জিনিস কিনি, বড় দোকানে গিয়ে যাই, শপিং মলে যাই, যাই করি, এই যে ফেরিওয়ালারা বাড়ি বাড়ি জিনিস বিক্রি করতে আসে, পাড়া ঘরে আমাদের গ্রামে শহরে যারা বিক্রি করতে আসেন, তাদের কাছে প্রচুর দেখবেন প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, যেগুলো আপনার বাড়ির নিত্য নৈমিত্তিক জীবনে প্রচুর কাজে লাগে। তো তাদেরকে, তাদের কাছ থেকে জিনিস কিনে তাদেরকেও একটু সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিই, কেননা তাদের কিন্তু এর উপর নির্ভর করেই সংসার চলে। তাদের বাড়িতেও আমাদের মতো মা বোন আছেন, ছেলে মেয়ে আছেন, বয়স্ক বাবা মা আছেন, তাই সবার কথা মাথায় রেখে আমরা ফেরিওয়ালাদের কাছ থেকে অবশ্যই জিনিস কিনব, তাই না? সবাই ভালো থাকবেন। আজ হাতে আর একদম সময় নেই, ঘড়ির কাঁটা টিকটিক শব্দে জানিয়ে দিয়েছে এবার আমাদের শুভ সকাল শেষ করতে হবে। এতক্ষণ শুভ সকালের আসরে আপনাদের সঙ্গে আমি ছিলাম মধুমিতা সাহা, আমাকে কারিগরি সহায়তায় সহায়তা করলেন সুদীপ্ত রায়। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের শুভ সকাল এখানেই শেষ করছি। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। একটু পরেই বাংলায় সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এবং 9:05 ইংরেজিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন হিন্দি সংবাদ। আকাশবাণী সমাচার কে সাথ মে ফরহত নাজ।

0: सीन। इस फिल्म को सर्वश्रेष्ठ फिल्म का राष्ट्रीय पुरस्कार हासिल हुआ था। इसके तकरीबन 10 साल बाद हेमंत कुमार ने एक नया प्रोडक्शन हाउस खोला। इस बार उन्होंने नाम रखा गीतांजलि प्रोडक्शंस। हिंदी सिनेमा के इतिहास की कुछ बेमिसाल फिल्में दी गीतांजलि ने, जैसे 20 साल बाद, कोहरा।
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিষয় জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

0: বিন্দুভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
1: খুব অসাধারণ কম্পোজিশন গানটা, কাশ্মীর পাঞ্জাব সিন্ধু রাজস্থান মহাভারতের মহাজাতের, এবং এই গানটির গীতিকার আনন্দ মুখোপাধ্যায় এবং সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
2: আচ্ছা,
1: আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলাম, তো স্যার গানটির গীতিকারের কথা বলতে পারেনি। আমি পরে জানতে পারলাম আকাশবাণী আর্কাইভে, দেখলাম যে গীতিকার আনন্দ মুখোপাধ্যায়।
2: বেশ, আচ্ছা, এবারে আমাদের সর্বকালের একটি সেরা অনুষ্ঠানের কথায় আসি। মহালয়ার ভোরের অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী।
1: হ্যাঁ,
2: হেমন্ত মুখোপাধ্যায় এই অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন।
1: একদম,
2: কয়েক বছর পরে তিনি বোম্বে চলে যান, তখন আর এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারেননি।
1: বোম্বে চলে গেলেন 1951 সালে, তখন পারেননি। আসলে হেমন্ত যখন আকাশবাণীতে এই মহালয়ায় অংশগ্রহণ করলেন, তখন এই অনুষ্ঠানটির বয়স বোধহয় 8-9 হবে। 1940 সালে প্রথম হেমন্তবাবু গাইতে শুরু করলেন, পঙ্কজ কুমার মল্লিকের সুরে, মানিক কুমারের গীতি আলেখ্য আমরা সবাই জানি, ঐতিহাসিক অনুষ্ঠান। এবং হেমন্তবাবু এখানে মানে এই জাগো দুর্গা জাগো দশপ্রহরণ হয়নি এই গানটি গাইতেন, এবং প্রথমে গানটির কথা ছিল এসো দুর্গা তুমি দশপ্রহরণ ধারিনি, পরে সামান্য বদল হয়। 1940 সাল থেকে হেমন্তবাবু গাইছেন, এবং 2 বছর পঙ্কজ কুমার মল্লিককে মিউজিকে অ্যাসিস্ট করেছেন হেমন্তবাবু,
2: সহকারী সঙ্গীত
1: সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন 1 বছর মাঝখানে। খুব সম্ভবত 43 সালে, যদি আমি ভুল না করি, এটি সম্প্রচারিত হলো না যুদ্ধের কারণে। এবং 1944 সালে হলো কি, একটা সাংঘাতিক ঘটনা ঘটলো, সেটা হচ্ছে বেতার কর্তৃপক্ষের সাথে পঙ্কজ মল্লিকের একটু মতভেদ হলো, উনি অনুষ্ঠানটাকে সরে গেলেন। সেই বছর এই পুরো অনুষ্ঠানটি সঙ্গীত পরিচালনার দায়িত্ব পালন করলেন হেমন্ত মুখোপাধ্যায়। ওনার 24 বছর বয়স তখন 1944 সালে,
2: ভাবাই যায় না।
1: এবং আরেকটা কথা, এই অনুষ্ঠানে কিছু কিছু গান উনি তখন কম্পোজ করেছিলেন, যেটি পরবর্তীকালেও কিন্তু মহিষাসুরমর্দিনে রয়ে গেছে, কিন্তু আমরা জানতে পারি না যে কোন গানগুলি ওর, কোন গানগুলি সুর তো 24 বছর বয়সে হেমন্তবাবু সঙ্গীত পরিচালনা করছেন এই আমাদের ঐতিহাসিক অনুষ্ঠানটা, মানে এটা ভাবাই যায় না। এবং জাগোদুর্গা গানটি হেমন্তবাবু তো যেটা বললাম যে 1950 অব্দি উনি গাইতেন, তারপর উনি বোম্বে চলে গেলেন পাকাপাকি ভাবে, তারপর থেকে দ্বিজেন মুখোপাধ্যায় এই গানটি গাইতে শুরু করলেন। তো সমিতি যদি 2 লাইন একটু
3: অবশ্যই শোনা।

0: ছোট্ট করেই আর কি, কারণ এটার আবহাওয়াটা কিন্তু আবার অন্য সময় যেটা ছোট করে।
1: এবং সেই ভোরবেলা তিনটের সময় হেমন্তবাবু বলছেন ওনাকে রেডি হয়ে থাকতে হতো, পঙ্কজবাবুকে আগে রেডিওর গাড়ি তুলে তারপর হেমন্তবাবু বাড়িতে আসতো। এবং হেমন্তবাবু বলছেন যে মানে বীরেন্দা সেই সকালবেলা গরদের কাপড় পরে, হ্যাঁ, তারপর গঙ্গা স্নান করে একটা ঘট বসিয়ে যে মানে আবহটা সৃষ্টি হতো ভাবা যায় না সত্যি।
0: এটা ওনার কাছে একটা মানে সত্যি মাতৃবন্দনা ছিল,
2: পূজা। হ্যাঁ, একদমই তাই,
1: একদম। এবার এই প্রসঙ্গে একটা ঘটনা বলতেই হয়, সেটা হচ্ছে, সেটা একটা খুব সাংঘাতিক ব্যাপার। 1976 সালে কিন্তু মানে মহিষাসুর মর্দিনী সম্প্রচারিত আকাশবাণীতে হলো না, তার জায়গায় বেতার কর্তৃপক্ষের নির্দেশেই সম্প্রচারিত হলো দেবীং দুর্গতি হারিণী। এবং সঙ্গীত পরিচালনা করলেন হেমন্ত মুখোপাধ্যায়, গীতিকার ছিলেন শ্যামল গুপ্ত, আর ধারাভাষ্য রচনা করেছিলেন ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী। তো এখানে
2: অসাধারণ গানগুলি,
1: অসাধারণ গানগুলি
2: ছিল। অনুষ্ঠানটি হয়তো শ্রোতাদের ততটা মনের কাছাকাছি পৌঁছয়নি, কিন্তু গানগুলির কোনো তুলনা হয় না।
1: এবং শিল্পী কারা, মানে লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, এখানকার মানবেন্দ্র মুখোপাধ্যায়, এখানকার শিপ্রা বসু, তরুণ বন্দ্যোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত, হৈমন্তী শুক্লা, অসীমা মুখোপাধ্যায়, অসীমা মুখোপাধ্যায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন।
2: এই পুরো অনুষ্ঠানটির দায়িত্ব ওকে দেওয়া হয়েছিল।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং ভাষ্যপাঠে সবচেয়ে বড় চমক সেটা ছিল, সেটা হচ্ছে
2: উত্তম কুমার ছিলেন,
1: সঙ্গে বসন্ত চৌধুরীও ছিলেন, এবং ছন্দা
2: দিচ্ছিলেন আমাদের ঘোষিকা পার্থদা ছিলেন, পার্থ ঘোষ,
1: পার্থ ঘোষ ছিলেন।
2: দেবীং দুর্গতি হারিণী নানা কারণেই হয়তো মানুষের ততটা হৃদয়কে স্পর্শ করেনি, কিন্তু তা সত্ত্বেও গানগুলো, ওই যে আমরা বলছিলাম অতুলনীয় সুর এবং পরিবেশনা, যারা গেয়েছেন সঙ্গীত শিল্পী তারাও সকলেই অসাধারণ, অনবদ্য তাদের পরিবেশনা। তো সেখান থেকে একটা গান যদি আজকে শ্রমিক আমাদের শোনান,
0: কোন গানটা বাদ দিয়ে কোন গানটা, আমি আর তারপরে আমি আলোচনা করে ভাবলাম যে ঠিক আছে এই গানটাই

0: শোনায়, কারণ এইটা অসাধারণ একটা কম্পোজিশন, মানে সবগুলোই অসাধারণ, এটা অসাধারণ লাগে, সেটাই শোনাই।
1: এবং সেটি কি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ছিল?
0: Yes।
1: হ্যাঁ, তাহলে তো শুনবই।
0: শুধু হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে না, ওনার কণ্ঠ যেমন আছে, ওরাস একটা ব্যাপারও আছে, সেই জন্য সব মিলিয়ে আর কি গানটাকে আর কি বাঁচলাম।

0: শুভজিৎ, হেমন্ত মুখোপাধ্যায় আমাদের বেতারে বিভিন্ন ধরনের গান গিয়েছেন, খুব সম্ভবত ভজনও কিছু রেকর্ড করেছেন।
1: হ্যাঁ, প্রথম দিকে ভজন, রাগপ্রধান এবং রবীন্দ্রসঙ্গীত তো বটেই, আধুনিক, আধুনিকের মধ্যে তো অন্যান্য গুলো সব চলে আসে,
0: রম্যগীতি, সেই কথাও আসে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বিশেষ করে ভজনের কিছু উদাহরণ একটু দিই, মানে এটা এত ইন্টারেস্টিং ব্যাপার, মানে 40-এর দশকে হেমন্তবাবু ভজন গাইছেন, বেতার জগতে উল্লেখ পাচ্ছি 1942 সালের 9ই নভেম্বর হেমন্তবাবু ভজন গাইছেন জো এক নীর হ্যায় অর মন মন্দির মে আও।
0: আচ্ছা,
1: এবং একই বছরে গাইছেন একটা গান আও চক্র সুদর্শন ধারি, এরকম একটা গান। তারপর এই সময়ে রাগপ্রধান গাইছেন, একটা লেখা রয়েছে 23 জুন 1941 সালে প্রভাতে আজ, এটা রাগপ্রধান কিন্তু পাশে লেখা রয়েছে হাইফেন দিয়ে। এই ধরনের গানগুলো গাইছেন, এবং যেটা হেমন্তবাবু বলতেন, আমি তো শাস্ত্রীয় সঙ্গীতে একেবারেই অজ্ঞ, কিছুই জানি না, না একটা বিনয়, উনি কিন্তু এই ধরনের গানগুলো গাইছেন।
2: সঙ্গীত জানি না বলতেন, কিন্তু যে সুরগুলো সৃষ্টি করেছেন,
1: হ্যাঁ, কত রাগাশ্রী,
2: কত রাগাশ্রী গানের সুর আছে হিন্দি বাংলা সবকিছুতে।
0: দখল না থাকলে কি সেটা পারা যায়?
1: একেবারে সম্ভব নয়।
2: মোস্ট হাম্বল এন্ড মডেস্ট যদি বলা যায়,
0: সত্যি
1: এই দিক থেকে বোধ হয় হেমন্ত তুলনা আর কারোর সঙ্গে করা যায় না,
0: তুলনা তিনি।
2: হ্যাঁ,
1: একদম। তো এবার থেকে এখান থেকে যেটা দিদি বলছিলেন যে রম্যগীতি,
0: রম্যগীতির কথায় আমরা আসছি। রম্যগীতির অনেক গান হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া, তো সেরকম গান একটু শুনবো, শুনতে পেলে ভালো লাগতো। কি গান শুনবো শুভজিৎ, আপনি বলুন।
1: আমি সুমিতা রিকোয়েস্ট করছি একটা গান, বন্ধু কেমন আছো,
2: হ্যাঁ হ্যাঁ,
1: শ্যামল গুপ্তর রচনা এবং হেমন্ত বাবুর সুর, ওই গান একটু শোনা, তবে আমি বলছি গানটার কথা দিদি আপনাকে।

0: এই গানটি প্রথম রেকর্ড করেছিলেন রবীন মজুমদার, সুরকার ছিলেন শৈলেশ দত্তগুপ্ত। 1944 সালে বাণিজ্যিক রেকর্ডে এই গানটি প্রকাশিত হয় এবং সেখানে শব্দ একটু অন্যরকম ছিল দু একটা, পরে হেমন্তবাবু নিজের সুরে আকাশবাণীতে গাইলেন।
1: এরকম গানগুলো যে হেমন্তবাবুর সিগনেচার টিউন আর কি,
0: একদম
1: ধাঁচটা। হ্যাঁ, এই যে
2: ওই কণ্ঠটা তখন গম গম করে উঠছে,
1: আর এই যে আমরা যেমন বলি যে কেমন আছো, এইটাকে সুরে নেওয়া, কেমন আছো,
0: জিজ্ঞাসা চিহ্ন যেটা প্রশ্নবোধক ছিল একটা।
1: হ্যাঁ, এইগুলো হেমন্তবাবু স্পেশালিটি
0: অ্যাকচুয়ালি, একদম।
1: তো ওই যে সুজিত যেটা বলেছে সবই কিন্তু উনি সবসময় অ্যাকনোলেজ করে গেছেন রবীন্দ্রনাথ,
0: একদম। এবং এটা সলিল চৌধুরীও বলতেন, স্বীকার করতেই হবে রবীন্দ্রনাথকে অতিক্রম করে যাওয়াটা খুব মুশকিল সুর করতে গিয়ে, বিশেষ করে বাংলায়। আর আরেকটা কথা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে এই ধরনের ব্যাপার কিন্তু তখন প্রায়শই হতো যে বাণিজ্যিক রেকর্ডের গানটা প্রথমে আকাশবাণীতে হচ্ছে, বা আগে আকাশবাণীতে হয়ে পরে বাণিজ্যিক রেকর্ডে গানটা রেকর্ড হয়েছে। তো এইরকম একটা গান তোমার যাবার কালে বকুল ঝরিল পায়, এটা সমরেশ রায় প্রথম বেতারে গিয়েছিলেন, পরে হেমন্তবাবু কিন্তু রেকর্ড করলেন 1942 সালে, গীতিকার অজয় ভট্টাচার্য এবং সুরকার শৈলেশ দত্তগুপ্ত। আরেকটা গানের কথাও বলছি যেটা
2: বিশ্বনাথ
0: দাস এবং সুরকার অসীম মুখোপাধ্যায়।

0: 1981 সালের 22শে অক্টোবর এটা রেকর্ড করলেন হেমন্ত ওই গানটা আকাশবাণীতে। এবং আরো কিছু রম্যগীতের উদাহরণ দিই, কারণ এগুলো তো আর কোথাও আমরা শুনতে পাই না, মানে এটা একদম এটা আমাদের গর্বের বিষয় আমাদের কাছে যে আকাশবাণীতে এই গানগুলি আমরা শুধু পাই, রম্যগীতি বা এই মাসের গান। যেমন ধরুন মাঝে মাঝে মনের আকাশ চমকায়, এই গানটির গীতিকার এবং সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, গানটি হেমন্ত পরে দু একবার সামান্য গিয়েছেন অন্য কোথাও আর কি। এছাড়া আমায় একটু একা থাকতে দাও একটা সুন্দর গান ছিল এবং কথা দীপঙ্কর চট্টোপাধ্যায়। আর দীপঙ্কর চট্টোপাধ্যায়ের কথা এবং সুরে সঙ্গীতাঞ্জলি তো হেমন্ত একটি অসাধারণ গান গিয়েছিলেন, প্রভু সবার ভালো করো যেন সবাই সুখে থাকে। এখনো কিন্তু আকাশবাণী থেকে আমি সম্প্রতি শুনেছি গানটি, অসাধারণ একটি গান। তো এই গানগুলো কিন্তু আমরা এখানে ছাড়া আর কোথাও পাবো না। এবং অনেক আধুনিক গান যেগুলো হেমন্তবাবু বিভিন্ন সময় রেকর্ডে গিয়েছেন সেগুলো এখানে সিটিং এ কিন্তু গিয়েছেন, সেই রেকর্ডিং গুলো কিন্তু একদম অন্যরকম।
1: কতদিন পরে এলে চলিতে চলিতে পথে তোমায় দেখে, একটা অসাধারণ গান ছিল, নতুন সুরে নতুন গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।

0: आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
1: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
0: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जाँच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
2: তো জানি আকাশবাণী মুম্বাই, আকাশবাণী লখনৌ, দিল্লি এগুলোর সঙ্গেও তার একটা যোগ ছিল, সেখানেও তিনি অনুষ্ঠান করেছেন। তো সেইগুলো একটু শুনি।
3: আমি কিছু কিছু অনুষ্ঠানের কথা বা গানের কথা একটু বলি, কারণ আমাদের সময়ের কথা তো মাথায় রাখতে হবে। আর মূলত আকাশবাণী কলকাতা ছাড়া হেমন্তবাবুর নিজের গাওয়া গান, মানে যেগুলো আকাশবাণীর জন্য রেকর্ড করা, সেগুলো সম্প্রচারিত হতো আকাশবাণী মুম্বাই, লখনৌ এবং নাগপুর কেন্দ্র থেকে।
2: আচ্ছা।
3: এবং মানে বোম্বের অনেক গান কিন্তু নাগপুর থেকে রিলে হতো, বিভিন্ন অন্য জায়গা থেকেও হতো রিলে। তো একটা অনুষ্ঠানের কথা আমি বলি, সেটা হচ্ছে যে ভারতের বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিবিধ ভারতীতে হেমন্তবাবু জয়মালাতে একটি অনুষ্ঠান করেছিলেন, এটা 1978 সালে, এবং বোম্বে রেডিও স্টেশন থেকে এটি কিন্তু রিলে হয়েছিল। হেমন্তবাবু নিজে জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে কিছু কথা বললেন এবং তারপর নিজের গাওয়া গান কিছু উনি বাজিয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে ওনার নিজের জীবনের কথা উনি কিন্তু বলছিলেন। খুব ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম। আর কিছু গানের কথা আমি বলি, যেটা যেমন রম্যগীতির ক্ষেত্রে আমি বললাম যে এই গানগুলো কিন্তু বাইরে কোথাও পাওয়া যাবে না। হ্যাঁ, এরকম কিছু হিন্দি গানের কথা আমি আমি 5টি গানের কথা বলি। সেটা হচ্ছে যে গীতিকার সুরকার এবং শাল সমিতি আমি বলছি, সেটা হচ্ছে যে 1953 সালে হেমন্তবাবু গাইলেন উম্মিদ বসল মে হাম, মুন্সী শামসের কথায় আর নন্দরাম ওঙ্কারের সুর। এছাড়া 1953 সালেই গাইলেন না কই এসা দিলাসা হ্যায়, পণ্ডিত মধুরের লেখা এবং রশিদ আত্রের সুর। বদল রহি হ্যায় জিন্দগি 1954 সালে হেমন্তবাবু গাইছেন, গানটির গীতিকার শ্যামলাল গুপ্তা এবং সুর নীনু মজুমদার। আর 1963 সালে হেমন্তবাবু গাইছেন জলতে দীপক কি লও সে, পণ্ডিত মধুর গীতিকার এবং সুরকার সুশান্ত ব্যানার্জি। এই গানগুলো কিন্তু আমরা কোথাও পাবো না অন্য কোথাও, এক্সক্লুসিভলি আকাশবাণীর জন্য করা।
2: আর কিছু বিজ্ঞাপনের গান,
3: বিজ্ঞাপনের গান, মানে একটা সময়ে বিশেষ করে 5-এর দশকে বা 6-এর দশকে যে কোনো কিছুর বিজ্ঞাপন, সরকারি বিজ্ঞাপনও বটে বা অন্যান্য প্রোডাক্টে বিভিন্ন কোম্পানিরও বিজ্ঞাপন, সেটা কিন্তু মূল মাধ্যম ছিল আকাশবাণী। একদম। আমি 40-এর দশকে কমল দাশগুপ্তর কথা আমি বললাম, মানে হেমন্তবাবুর কথা বলতে গিয়ে শৈলেশ দত্তগুপ্ত কমল দাশগুপ্তর কথা বলতেই হয়। কমল দাশগুপ্তর সুরে 1946 সালে 2টি হিন্দি বিজ্ঞাপনের গান হেমন্তবাবু রেকর্ড করেছিলেন।
2: আচ্ছা।
3: একটি গান হচ্ছে জুলম সিতম কে নজারে, গীতিকার প্রেম ধাওয়ান, বিখ্যাত গীতিকার। একদম। এবং কয়লে ইস ধরতি কো আজাদ, কবি প্রদীপের লেখা। এই দুটো গান হেমন্তবাবু হিন্দিতে রেকর্ড করলেন।
4: কবি প্রদীপের কথায় কিন্তু পরেও বহু গান রেকর্ড,
3: বহু গান গেছে প্রেম ধাওয়ানের কথা, সিনেমার গান, ফিল্মের গান অনেক আছে। বিজ্ঞাপনের গানের কথা বিশেষ করে একটু বলি, বাংলা বিজ্ঞাপনের গানের কথা, গীতিকার এবং সুরকার দুটিরই শলিল চৌধুরী, এই দুটোই আমি একটু উদাহরণ হিসেবে বলছি। একটা হচ্ছে প্যালুড্রিন, একটা কোম্পানি ছিল, তারা অ্যান্টি ম্যালেরিয়া ট্যাবলেট বার করেছিল তখন, এটা কিন্তু 1957 সালের কথা। অল ইন্ডিয়া রেডিও বুলেটিনে এই বিজ্ঞাপনটি উল্লেখ পাওয়া যায়। গানটা তো আমাদের হয়তো সৌভাগ্য হবে না আমাদের এই গানটি শোনার। গানটির গীতিকার এবং সুরকার শলিল চৌধুরী। 1982 সালে অনেক পরের দিকে আরেকটি গান করলেন হেমন্তবাবু, এক ধরনের হজমের গুলি, এই বডিটাকে বলা হতো পার্ল, এই পার্লের জন্য হেমন্তবাবু বিজ্ঞাপনে একটি গান করলেন, সেটির গীতিকার এবং সুরকার শলিল চৌধুরী। 1982 সালে গানটি কিন্তু রেডিওতে বাজানো হতো, রেকর্ড করা ওই সময়ই আর। তো এরকম বহু বিজ্ঞাপনের গান বিভিন্ন প্রোডাক্টের জন্য হেমন্তবাবু কিন্তু গেয়েছেন রেডিওর জন্য এক্সক্লুসিভলি, এবং কিছু কিছু রেকর্ডেও পরবর্তীকালে বাণিজ্যিক বিজ্ঞাপনেও হয়েছে আর কি রেকর্ড।
2: আচ্ছা, আসলে হেমন্ত মুখোপাধ্যায়ের কথা তো বলতে গেলে সত্যি সত্যি এত ছোট পরিসরে শেষ করা যাবেই না, তবু সময়ের মধ্যে তো আমাদের বাঁধা পড়তেই হয়। একটা বিষয়ে আমরা একটুখানি ছেড়ে গেছি, সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান হেমন্ত মুখোপাধ্যায়ের, তো সেরকম কিছু রেকর্ডিংও কিন্তু আমাদের আছে।
3: হ্যাঁ,
2: সেই উপলক্ষেও হেমন্ত মুখোপাধ্যায় আমাদের কাছে এসেছেন, আমাদের স্টুডিওতে এসেছেন এবং সাক্ষাৎকার দিয়েছেন।
3: এবং আমরা যারা হেমন্তবাবুর অত্যন্ত ভক্ত বা গান বাজনা নিয়ে টুকটাক অনুসন্ধান করি, তাদের কাছে এটা একটা বিরাট ব্যাপার যে হেমন্তবাবুর জীবনে অনেক অজানা তথ্য কিন্তু আমরা
4: এই সাক্ষাৎকারগুলোর মধ্যে,
3: একদম,
2: এবং সেটা রেডিও থেকেই পাওয়া,
3: রেডিও থেকেই পাওয়া। যেমন একটা উদাহরণ দিচ্ছি, বিমান ঘোষ, বিমান ঘোষ হেমন্তবাবু একটি ইন্টারভিউ নিয়েছিলেন, যেখানে হেমন্তবাবু ওনার নিজের গ্রামের কথা খুব বলেছিলেন, খুব ভালো করে সুন্দর করে বলেছিলেন বহরু গ্রামের।
2: হ্যাঁ,
3: 1975 সালে ইন্টারভিউটি কিন্তু আকাশবাণী থেকে সম্প্রচারিত হয়, প্রায় আধ ঘন্টার ইন্টারভিউ ছিল। আর এছাড়া আমিন সায়ানি মুম্বাইতে বিবিধ

0: হেমন্ত বাবু ইন্টারভিউ নিয়েছেন, কি অসাধারণ ভয়েস
1: দুজনেই,
0: হ্যাঁ ওগুলো পাওয়া যায়। এবং 1978 সালে বিবিধ ভারতীতে এই ইন্টারভিউটা ব্রডকাস্ট হয় এবং রেকর্ডিংও হয়। সৌমেন বসু আকাশবাণী শিলিগুড়িতে হেমন্তবাবু একটি ইন্টারভিউ নিয়েছিলেন, এটা প্রচারিত হয়েছিল 31 মে 1989 সালে, সেদিনকে রেকর্ড করা অবশ্য সেই মাসেই সম্প্রচারিত হয়, জুন মাসে। এবং এখানে হেমন্তবাবুর সঙ্গে হেমন্তবাবুর স্ত্রী বেলা মুখোপাধ্যায়ও ছিলেন।
2: আচ্ছা,
0: খুব সুন্দর একটি ইন্টারভিউ। এবং সবচেয়ে মানে এটা জানি না কি বলবো, দুঃখের কথাই বটে, এইটি হেমন্তবাবুর শেষ সাক্ষাৎকার আকাশবাণীতে,
2: শেষ রেকর্ডিং
0: বলতে গেলে। কিন্তু হেমন্তবাবু গান রেকর্ড করেছেন শেষ 31 মে 1989 সালে। এবং গীতিকার ছিলেন লক্ষ্মীকান্ত রায়, দীপেন মুখোপাধ্যায় ছিলেন সুরকার, তিনটি গান রেকর্ড করেছিলেন। আর গানগুলি তুলিয়েছিলেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সৌমিত্র এখন আমার স্ট্রিটে থাকেন, উনি একমাত্র এখন জীবিত আছেন এই গানের সাথে যুক্ত, হ্যাঁ যুক্ত হিসেবে, অন্যান্য কান্ডারিরা কেউই জীবিত নেই। আর গান তিনটে হলো, একটা ছিল আমার মাথার উপর আকাশ রে ভাই, আরেকটা গান ছিল ওই মূর্তিটা তৈরি যে পাথর থেকে, আর আরেকটা গান সেই গানটি আমার মনে হয় প্রবীণ শ্রোতা যারা খুব এখনো মনে করতে পারবেন, একটাই শুধু প্রশ্ন আমার শ্মশানেতে কত লোক
1: হবে
0: এই গানটি। এবং
2: শেষ রেকর্ডিং
0: হয়ে গেল,
1: বলাই ছিল যে প্রয়াণের পর মানে যখন প্রয়াণ হবে তারপরে যেন
0: এটা ওনার ব্যক্তিগত
1: ছিল,
0: হ্যাঁ হ্যাঁ আকাশবাণীর প্রতি। এবং হেমন্তবাবু যখন চলে গেলেন তার পরের দিন মানে 27 সেপ্টেম্বর 1989 সালে, এই গানটি কিন্তু সারাদিনে বেশ কয়েকবার বাজানো হয়েছিল। এবং সেই দিন আকাশবাণী স্মৃতিমালিকাও করেছিল বিভিন্ন,
2: হ্যাঁ সেই দিনটার কথা একটু শুনি। মানে সেই দিন তো সারাদিন ধরে বাঙালি কেঁদেছে, এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু আকাশবাণী তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে।
0: এবং সেদিনকে সারাদিন বৃষ্টি হচ্ছিল, যেন আকাশও কাঁদছে। আর বাঙালির তো কান্না সত্যি মানে এত ধরনের, এত আত্মীয় হেমন্তবাবুর, মানে সত্যি মানে জানা যায় না
1: সব দিক দিয়ে,
0: সব দিক থেকে। এবং আকাশবাণী থেকে কিন্তু সেদিন সমস্ত বড় বড় শিল্পীরা স্মৃতিচারণ করছেন হেমন্তবাবুকে নিয়ে, অভিনেতা অভিনেত্রী গীতিকার সুরকার এবং আরো নানা রকম ভাবে যারা হেমন্তবাবুর সাথে সংযুক্ত ছিলেন, ও সবাই কিন্তু কথা বলতে বলতে কেঁদে ফেলছেন। সুনীল চৌধুরী, সন্ধ্যা মুখোপাধ্যায় কেঁদে ফেলছেন। এবং সকালবেলা যখন খবরটা অ্যানাউন্স করলেন, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় আমাদের অত্যন্ত পরিচিত একজন মানুষ, শ্রদ্ধেয় মানুষ একজন, তিনি কথা বলতে বলতে তার গলার স্বরটা কেঁপে গেল। আর সেই রেকর্ডিংটি আমি আমার শোনার সৌভাগ্য হয়েছে পরবর্তীকালে যদিও। এবং মিহির বন্দ্যোপাধ্যায় একটি স্মৃতিমালিকা করেছিলেন সেদিন হেমন্তবাবুর। এবং সারাদিন ধরে হেমন্তবাবুর আর্কাইভের, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত সেদিনকে কিন্তু খুব বাজানো হয়েছিল, আর্কাইভের গান, বাণিজ্যিক রেকর্ডের গান। আকাশবাণী একটা বিরাট ভূমিকা নিয়েছিল সেদিনকে হেমন্তবাবুকে স্মরণ করতে গিয়ে। এবং সারাদিন বোধহয় বাঙালি রেডিও খুলে বসেছিল,
1: বন্ধ করেনি
0: সত্যি কথা।
2: হেমন্ত মুখোপাধ্যায় চলে গেলেন ঠিক, কিন্তু ওই যে আমরা কবির কথাতেই তো বলি যে তার যাওয়া তো নয় যাওয়া, আমরা তাকে যেতে দিইনি, আমরা তাকে ধরে রেখেছি আমাদের কানে আমাদের প্রাণে, এবং আজও রয়ে গেছেন। তার একটা বড় প্রমাণ তো শুভজিতের মতো এখনকার শ্রোতা, এখনকার সঙ্গীত প্রিয় মানুষেরা তাকে নিয়ে ভাবনা চিন্তা করছেন, চর্চা করছেন, তো এটা ভাবতেও আমাদের খুবই ভালো লাগছে। তো আমরা তো আজকের অনুষ্ঠানের একদম শেষে চলে এলাম। শুভজিৎ, আপনার সঙ্গীত নিয়ে এই অন্বেষণ চলতে থাকুক, অনেক শুভকামনা রইল, শুভেচ্ছা রইল, আগামী দিনে আপনার কাজ থেকে আমরা যেন আরো ঋদ্ধ হতে পারি,
0: অনেক ধন্যবাদ,
2: এটাই আশা করব।
0: মানে আমার কাছে একটা গর্বের বিষয় যে হেমন্তবাবুর মতো একজন মানুষকে নিয়ে এরকম একটি ঐতিহাসিক স্থানে আকাশবাণী ভবনে কিছু বলতে পারলাম।
2: আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যারা ছিলেন প্রত্যেককে ধন্যবাদ, শুভজিৎ আপনাকে তো বটেই, সমীক আমাদের সঙ্গে ছিলেন, সমীক পাল অসংখ্য ধন্যবাদ,
1: সমীক
2: কিবোর্ডে ছিলেন শীতাংশু মজুমদার, ধন্যবাদ আপনাকেও, আর হ্যান্ডসনিকে সৌমেন চক্রবর্তী, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করব আমাদের আজকের পডকাস্ট। তবে আজকের এই অনুষ্ঠান যেহেতু গান দিয়ে ঘেরা ছিল, তাই গানের রেশ কানে নিয়েই আজ আমরাও বিদায় নেব। সমীক আর শুভজিৎ দুজনকেই বলবো, কোন গান দিয়ে শেষ করব আমরা আজকের অনুষ্ঠান?
0: আমার মনে হয় যে হেমন্তবাবুর সিগনেচার টিউন, যেটা নচিকেতা ঘোষের সুরে এবং গরিবাসন মজুমদারের লেখা আমার গানের স্বরলিপি। এবং হেমন্তবাবু 81 সালে এই গানটি কিন্তু আকাশবাণীতে গিয়েছিলেন, আকাশবাণীর নিজস্ব রেকর্ডিং। তো সমীকটা এই গানটি আমার মনে হয়,
1: আমি জাস্ট মানে গানটা গাইবার আগে একটা কথা আমার মাথায় এলো যেটা সকলের সঙ্গে শেয়ার করে নেব। হেমন্তবাবু একটি প্রতিষ্ঠান, মানে
0: অবশ্যই
1: মানে এই প্রতিষ্ঠানকে আমরা চেষ্টা করলাম আর কি একটু স্বল্প পরিসরে ওনাকে মানে দেখতে, আর প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা অনেক কিছু নিত্য নিয়ত শিখে চলেছি, মানে আমিও শিখে চলেছি, সুজিত শিখে চলেছি।

শুনলেন আকাশবাণীর পডকাস্ট। অতিথি ছিলেন হেমন্ত গবেষক শুভজিৎ সরকার ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী সমীক পাল। আলাপচারিতায় সুচিস্মিতা গুপ্ত। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

আজ মঙ্গলবার, গানের ভালায় আপনাদের জন্য নজরুল গীতি। পাশাপাশি আজ হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, তাই অনুষ্ঠান শুরু করলাম হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া নজরুল গীতি দিয়ে। বেশ কিছু মাস আগে আমরা কাজী নজরুল ইসলামের কিছু গান নিয়ে আপনাদের সামনে এসেছিলাম। তখন যে বিভিন্ন রাগরাগিনীর মিশ্রণ ঘটিয়েছেন কবি তার গানে, সেসব কথা, সেইসব গান বেশ কিছু শুনেছিলাম। আজ তেমন কিছু গান একটু শুনবার ইচ্ছে, বা অন্য প্রসঙ্গেও যাবার ইচ্ছে, কিন্তু আজ তো গানের ভেলার সময় সংক্ষিপ্ত, তাই একটু কম কম করে ছুঁয়ে ছুঁয়ে দেখা। যেমন তার গানে যদি মিশ্রণ সংমিশ্রণের কথা বলি, বা রাগরাগিনীর ভাঙা গড়া বলি, তা যে কত ভাবে হয়েছে তা ভাবলে সত্যি আমাদের অবাক হতে হয়। কত কত রাগ রাগিনী একজন আরেকজনের সঙ্গে মিশে কেমন যেন আপন জনের মতন তারা মিলেমিশে গেছে, অথচ প্রকৃতির দিক থেকে তারা বেশ অনেকটা আলাদা। যদি তাদের আলাদা করে আমরা দেখি, আলাদা করে শুনি বা ভাবি, যেমন দুর্গা খাম্বাজ পিল্লু, তিলক কামদ পিল্লু, তিলক কামদ দেশ, দেশ পিলু, নটমল্লা ছায়ানট, কত বলবো, মেঘ বসন্ত, হিন্দোল শ্রীপঞ্চমী, দেশ সুরাত, শাহানা জয় জয়ন্তী, এরকম আরো অনেক অনেক অনেক গান। এবারে একটি গান এই মুহূর্তে আমি শুনতে চেষ্টা করব, আপনাদের শোনাতে চাইছি। সেই গান আমরা নীতিশ দত্ত রায়ের কণ্ঠে শুনব। এই গানে সিন্ধু কাফে খাম্বাজ, এর একেবারে কেমন মিশ হয়েছে দেখুন, শুনুন।

এই প্রসঙ্গেই আরও বেশ কয়েকটি গান আমরা শুনে নিতে পারি, কিন্তু ওই যে বললাম সময় সংক্ষিপ্ত, আজ একটু কম কম করে শুনব। যেমন একটি গান জয় জয়ন্তী খাম্বাজ, তার বেশ এই গানে রয়েছে, এটি আগেও একবার শুনেছি, তবু আর একবার একটু শুনতে চাইছি। শিল্পী প্রতিভা সোম বসু।

সত্যি ছেড়ে দিতে ইচ্ছে করছে না, এমন একটা সুন্দর বিষয়, কিন্তু ওই যে যেতে হয়, যেতে দিতে হয়, যেতে দেবো, চলে যাবো ওই প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে। কিন্তু তার আগে একটি গান আপনাদের শোনাবো ইন্দ্রাণী সেনের কণ্ঠে, কেন কাঁদে পড়ান কি বেদনায় কারি কহি। এই গানে দেখুন প্রথম চরণ, কেন কাঁদে পড়ান কি বেদনায় কারি কহি, এখানে আপনারা পাবেন তিলক কামদের ছায়া। আবার দ্বিতীয় চরণ, সদা কাঁপে ভীরু হিয়া রহি রহি, এখানে আবার বিহাগ। তৃতীয় চরণে কি আছে, সে থাকে নীল নভে আমি নয়ন জল সায়রে, এখানে উর্দু গজলের সুরের আমেজ। আবার গানের একদম শেষ স্তবকে চলে আসুন, শেষ স্তবকে প্রথম দুটো চরণ, কাজল করি যারে রাখি গো স্বপ্নে যায় সে ধুয়ে গোপন অশ্রু সাথে, এখানে আবার আপনারা বেহাগকে ফিরে পাবেন। আর শেষ স্তবকের একেবারে যে তৃতীয় চরণ, সেখানে কি আছে, বুকে তাই মালা করি রাখিলে যায় সে চুরি, এখানে একেবারে বিশুদ্ধ খাম্বাজ। আসুন শুনি ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

হাতে আর ঠিক মাত্র 8 মিনিট সময় আছে, কোন দিক ছেড়ে যে কোন দিকে যাই। আসুন একটা কোরাস গানের কথা বলি। কোরাস নজরুল ইসলামের একটা অসাধারণ সৃষ্টি। নজরুলের কোরাস গান যে কেবলমাত্র দেশাত্মবোধক সঙ্গীতের মধ্যেই সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়, সেখানে ছাত্রদলের গান, মার্চ সঙ্গীত, ধীবরদের গান, কৃষকদের গান, জাতীয় জাগরণের গান, এমনকি সম্প্রীতির গানও আমরা নজরুলের মধ্যে গানের মধ্যে কিন্তু পেলাম, বিশেষ করে কোরাস গানের মধ্যে পেলাম। কোরাস গান বললে আমরা একটু ওই বিদ্রোহের গান বা দেশাত্মবোধক গানের কথা আলাদা করে মনে করি, সেটা তো আছেই, কিন্তু তাছাড়াও নানা ধরনের কোরাস গান আমরা পেয়েছি। এবারে একটি কোরাস গান শুনে নিতে চাইব যেটি মানে ইতিহাস, ইতিহাসের যে কতটা মানে কোন আক্ষরে যে একে লিখলে এই গানটাকে সঠিক মর্যাদা দেওয়া যায় আমি জানি না, শুধু ভাব নয়, গানের সুরের মধ্যেও একটা অপূর্ব মাধুর্য, উন্মাদনা সব দিক থেকে, এমন একটি কোরাস গান যা সব দিক থেকে যেন সেরা, এমন গান সত্যি লাখে মেলে। সমবেত কণ্ঠে আসুন শুনি এই গানটি।

আজকের জ্ঞানের ভেলার সময় সংক্ষিপ্ত, তাই আমরা বেশি প্রসঙ্গান্তরে যেতে পারলাম না, কিন্তু একটি গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করতেই পারি। সেটি হচ্ছে আরবি লোকগীতির অনুকরণে গাওয়া, অনুকরণে তৈরি হওয়া একটি গান, শিল্পী ফিরোজা বেগম।

আকাশবাণী কলকাতা। এখন যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় এবং সৃজনী পাল।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো, ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে, কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
4: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: সেই বিখ্যাত লাইনটা একটু বদলে গাইতে ইচ্ছে করছে জানো সৃজনী, আজ তোরা যাস নি ঘরের বাইরে, মানে কারণ তুমি একটা আস্ত মানুষের বাইরে বেরোলো, পাঁচ মিনিটে যেভাবে তুমি একটা চিজ হয়ে ফিরবে তার গ্যারান্টি কিন্তু সূর্য দিক বুঝিয়ে দিচ্ছে জানো তো।
1: যা বলেছো, আর যদি বা একটু মেঘের দেখা পেলে একটু স্বস্তি পেলে অন্য ল্যাজেগো বলে করতে হাজির হবে, কিন্তু আগাম বর্ষার সেই চ্যাপচ্যাটা একটা হিউমিডিটি, তাই না? মানে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে সকালবেলা আয়নায় নিজের মুখের দিকে তাকালে চেনা দায় তুমি নাকি কোনো তৈলাক্ত ভাস্কর্য। আর চুলের কথা তো ছেড়েই দাও, কি আর বলবো, চিনি ছোঁয়ালেই যেন তারা মহানিষ্ক্রমণের পথ ধরে।
0: একদম একদম একদম ঠিক, এই গরম আর বর্ষার খামখেয়ালি জীবনভূমিতে আমাদের ত্বক আর চুল দুজনেই এখন বিদ্রোহ ঘোষণা করছে। স্কিন বলছে আমি আর ফ্রেশ থাকতে পারছি না, চুল বলছে আমি চললাম পারলে আটকে দেখো। আর ঠিক এই কারণেই আজকের দিনে দাঁড়িয়ে রূপচর্চা কিন্তু কোনো বিলাসিতা নয় বন্ধু, সেলফ ডিফেন্স বা আত্মরক্ষা।
1: একদমই তাই, আর সেই আত্মরক্ষার ঢাল তলোয়ার নিয়ে কিন্তু আমরা জোরবাণী কলকাতায় হাজির হয়ে গিয়েছি তোমার প্রিয় অনুষ্ঠান শরীর স্বাস্থ্য নিয়ে। তোমার সঙ্গে রয়েছি আমি সৃজনী।
0: একদম, আর আমি রয়েছি তোমার সঙ্গে তোমার জোরবাণীর বন্ধু ব্রতদীপ। শুধু তাই নয়, পাশাপাশি আমাদের সঙ্গে কিন্তু মানে আজ আড্ডা রসিকতা যেমন থাকবে তেমনি কিন্তু থাকবে মানে কড়া সতর্কবার্তা।
1: একদম,
0: মানে রোদে পুড়ে ঘামে ভিজে আমাদের স্কিন আর স্ক্যাল্পে যে ব্যাকটেরিয়া ফাঙ্গাসের মহোৎসব শুরু হয়েছে, মানে সেটা কিন্তু মানে এরকম ব্যাপারই আলাদা বলতে পারে জানো তো।
1: মানে তুমি বলতে চাইছো যে এই যে একটা কিভাবে গোড়াতেই লকডাউন করবে তার, তাই না? তবে আজকের অনুষ্ঠানে কিন্তু লুকিয়ে রয়েছে তারই চাবিকাঠি। সুতরাং ভুলেও রেডিওর নব কিন্তু ঘোরাবে না,
0: আমাদের সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন কিন্তু আমাদের আজকে বিশেষজ্ঞ এবং রয়েছেন ডক্টর নিত্যগোপাল বসু, MBBS DTMH DCP। সুতরাং আমরা ডাক্তারবাবুর কাছে সরাসরি চলে যাবো। ডাক্তারবাবু কেমন আছেন?
2: ভালো আছি,
0: ধন্যবাদ ডাক্তারবাবু আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের আজ অনেক প্রশ্ন আছে আপনার কাছে এবং তার পাশাপাশি আমাদের শ্রোতা বন্ধুদেরও কিন্তু অনেক প্রশ্ন আছে এবং এই প্রশ্নের পর্ব মানে কিন্তু অনেক অনেকটা দীর্ঘায়িত হবে। তাই তোমরাও চলে এসো, আমাদের কাছে তো প্রশ্ন রয়েছে, আর তোমরাও চলে এসো আমাদের কল লাইনে 0332131342 এই নাম্বারে, অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে যোগবাণী কলকাতা, সেখানে এসে আজকের যে পোস্টারটি রয়েছে শরীর স্বাস্থ্যে সেই পোস্টারের কমেন্ট বক্সে চলে এসো, তোমাদেরকে আলাদা করে আর বলার কিছু নেই। তাহলে সরাসরি আমরা ডাক্তারবাবুর কাছে চাই, কি বলো?
1: তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করা যাক। ডাক্তারবাবুর কাছে আমাদের প্রথম প্রশ্ন এটাই যে এই যে প্যাচ প্যাচে গরম আর হঠাৎ বৃষ্টিতে যে বাতাসের আর্দ্রতা খুবই বেড়ে যাচ্ছে, এই সময় আমাদের ত্বকের প্রধান কি কি সমস্যা দেখা দিতে পারে?
2: গ্রীষ্মকালে অতিরিক্ত গরম আর বাতাসের উচ্চ আর্দ্রতার কারণে আমাদের ত্বক নানাবিধ সমস্যার মুখোমুখি হয়। এই সময় গরমের সাথে সাথে ঘামের পরিমাণ অত্যন্ত বেড়ে যায়। তীব্র তাপ আর্দ্রতার কারণে ত্বকে মূলত যে প্রধান সমস্যাগুলো দেখা যায়, গরম আর্দ্র আবহাওয়ায় আমাদের ত্বকের সেবেসিয়াস গ্রন্থি বা তৈলগ্রন্থিগুলো অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে, প্রচুর পরিমাণে এই প্রাকৃতিক তেল বা সেবাম তৈরি করে যা মুখ চিটচিটে করে

0: চকচকে দেখায়। অতিরিক্ত তেল নিঃসরণের কারণে ত্বকের লোমকূপ আর পোর্সগুলো প্রসারিত হয়, বড় হয়ে যায়। এই সময় দেখা দেয় ব্রণ, ব্ল্যাকহেডস। অতিরিক্ত তেল সেবামের সাথে বাতাসে ভেসে থাকা ধুলোবালি, নোংরা এবং ঘাম মিশে যায়, তখন তা রোমকূপের মুখ পুরোপুরি বন্ধ করে দেয়। এই বন্ধ রোমকূপে ব্যাকটেরিয়া জন্ম নেয়, ফলে মুখ, পিঠ, বুকে প্রচুর পরিমাণে ব্রণ, ফুসকড়ি, ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দেখা যায়।
1: আচ্ছা, তাহলে ডাক্তারবাবু, এই গরমে ঘাম আর বর্ষার এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে অনেকেরই মুখে, যেমনটা আর কি বললেন আপনি, এরকম র্যাশেস রয়েইছে, তো এটা আটকানোর উপায় কী কী রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে?
0: এগুলো আটকানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে ঘন ঘন ধুয়ে নেওয়া, যাতে আমাদের অতিরিক্ত সেবেসিয়াস গ্রন্থির নিঃসরণ সিবামটা উঠে যায় আর ত্বক তার হারিয়ে যাওয়া আর্দ্রতাটা ফেরত পায়। আর স্যাঁতস্যাঁতে যাতে না হয়, নরম শুকনো কিছু দিয়ে মুছে নেওয়া, আর ঠান্ডা পরিবেশে থাকা, অত্যধিক বেশি পরিমাণে জল খাওয়া, কেননা অত্যন্ত ঘামের কারণে শরীর তার লবণ এবং জলটা হারায়, সেই পূরণ করে দেওয়াটা দরকার।
1: বেশ, আমাদের টেলিফোন লাইনে করছে ব্লিং, দেখি আমাদের বন্ধু কি বলছে টেলিফোনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: সকাল, আমি জয়রাবিদিন গোদাইপাড়া গোয়ালজার বহরমপুর গুজরাট থেকে বলছি।
3: হ্যাঁ বলুন।
2: আজকে আমার বয়স হলো 90, তো এই রবিবারে 90 বছর বয়স, আমি কিন্তু সাইকেল চালাই,
1: আজকে আমরা শুধুমাত্র রোদে গরমে কি করার কর্তব্য সেই নিয়ে আজ আমরা শুধু আসিনি, আজ আমাদের এই রোদে গরমে ত্বক কিভাবে আমরা বাঁচিয়ে রাখবো সেইটি জানতে আমরা এসেছি। যে সেই সেই বিষয়ক যদি আপনাদের কোনো প্রশ্ন বা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কিন্তু আমাদের কল লাইনে চলে এসো। আমাদের ফোন লাইন রয়েছে খোলা, 0332131342 এই নাম্বার। আমাদের টেলিফোন লাইন আবার লিঙ্ক করছে, দেখি বন্ধু আমাদের কি বলছে। হ্যালো, কি বলছেন, কোথেকে বলছেন?
4: হ্যালো, আমি
1: হ্যালো,
4: হ্যাঁ বলছি, বর্ধমান থেকে।
1: হ্যাঁ বলুন।
4: আচ্ছা,
1: আমরা সরাসরি ডাক্তারবাবুর কাছে চলে যাবো এই বিষয় নিয়ে। ডাক্তারবাবু,
0: এইসব ক্ষেত্রে একটু আগে যা বললাম, গরমের কারণে মুখের সিবেসিয়াস গ্ল্যান্ডের যে সিক্রেশন বা নিঃসরণ, সেটা কারণে মুখ চিপচিপে হয়ে যায়, আর সেটা বারে বারে ধোয়ার ফলে মুখটা ড্রাই হয়ে যায়। কখনো কখনো এই তেলের কারণে মুখে পিট্রিয়াসিস অ্যালবা বলে এক ধরনের অসুখ হয়, সেখানে একটু কালো ছোপছোপ হয়, সাদা অংশ দেখা যায়। আর যদি তার থেকে বেশি সাদা, কাগজের মতো সাদা হয়, তাহলে আমরা সেতির কথা ভাববো, সেটা আপনার নিকটবর্তী ডার্মাটোলজিস্ট সেটা ডায়াগনোসিস করতে পারবেন। তবে মুখটা এমনি কোনো সাবান দিয়ে হালকা করে ধুয়ে কোনো ময়েশ্চারাইজার লাগাতে পারেন, আর খুব রোদ্দুরের এক্সপোজার যেন না হয় সেদিকটা নজর রাখবেন।
1: মানে এখন কিন্তু তুমি যদি দেখো, আমি ডাক্তারবাবু থেকে এই বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা তুমি যদি দেখো যে আমরা যদি এই গরমকালে এই মুহূর্তে সবাই প্রায় নাক মুখ যেভাবে ঢেকে বেরোচ্ছে, সেটা কিন্তু না একটা অন্য জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, এবং পাশাপাশি এই তীব্র গরম যেভাবে আমাদেরকে প্রতিদিন এনার্জি আমাদের থেকে মানে নিষ্কাশন করে নিচ্ছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে আজকে কিন্তু মানে এই তীব্র গরমে স্কিনটাকে বাঁচানো, কিভাবে বাঁচাবো, সেই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকে কিন্তু আমরা রয়েছি শরীর স্বাস্থ্যের অনুষ্ঠান। আজ রয়েছি ব্রতদীপ এবং রয়েছে সৃজনী আমার সঙ্গে, এবং পাশাপাশি এরপরে আমরা প্রশ্নে চলে যাবো ডাক্তারবাবুর কাছে। এই যে আমরা ইদানিং খুব ফাঙ্গাল ইনফেকশনের কথা শুনি, এবং গরমকাল এবং এই আগাম বর্ষাকালের যে সিচুয়েশনটা তৈরি হতে চলেছে, এই সময় সব থেকে বেশি দেখা যায়।
5: আকাশবাণী মুর্শিদাবাদ।
6: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা,
7: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
6: আগামী 15-17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্প

0: আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
1: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
0: আপনার এলাকার শিবিরের বিষয় জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
2: বেশি ঘাম হওয়ার কারণে ক্যান্ডিডা বলে এক ধরনের ছত্রাক বৃদ্ধি পায় এবং হাজা তৈরি করে। যেসব ব্যক্তিরা ক্রমাগত জলঘাটে কাপড় চোপড় কাচ্ছেন, চা দোকানে বারবার ডিশ থালা ধোন গ্লাস ধুতে হয়, তাদের সেই জায়গাগুলো ক্রমাগত এই ছত্রাকের আক্রমণ ঘটে। আর এছাড়া টিনিয়া বলে একটা অসুখ হয়, যেটা চলতি নাম দাঁত, সেটা সাধারণত এক ধরনের ছত্রাক ঘটিত অসুখ। এই টিনিয়া সেটা গায়ে যখন হয়, কর্পোরিস ক্রুরিস এইগুলো, সেগুলো এক ধরনের ছত্রাক ঘটিত অসুখ এবং এগুলো খুব ছোঁয়াচে। আর হতে পারে ছুলি, যাকে আমরা বলি মেলাসিজিয়াস ফারফার বলে এক ধরনের ছত্রাক, এই অসুখগুলো করে। এই ছুলিও সাধারণত ভিজে ঘামের সাহায্যে হয়, ভিজে জামা কাপড় পরলে হয়, আমাদের শরীরে ছড়িয়ে পড়ে, এগুলো সব ছত্রাক ঘটিত রোগ।
3: আচ্ছা, এর থেকে এবার প্রতিকারের যে উপায়টা ডাক্তারবাবু, আমরা যদি সেটা আপনার থেকে একবার বিষয়গুলো জেনে নিই।
2: তাহলে একটু আগে আমরা জানলাম যে যে জায়গাগুলো এই উষ্ণতার সময় বেশি ভিজে থাকে, স্যাঁতস্যাঁতে থাকে, সেইগুলোই হচ্ছে এই ছত্রাকের আক্রমণের সবচেয়ে প্রিয় জায়গা। সুতরাং আমাদের প্রথম নিয়ম হচ্ছে তাপমাত্রা তো কমাতে পারবো না, ঘাম কমাতে পারবো না, কিন্তু আমরা সাবান জল দিয়ে জায়গাগুলো ধুতে পারি, তাহলে ঘামটা জমলো না। দ্বিতীয়ত, জায়গাটা আমরা শুকনো রাখবো, শুকনো রাখার জন্য শুকনো কাপড় দিয়ে আমরা মুছে নিতে পারি নরম কিছু দিয়ে। আর তার সঙ্গে আমরা যোগ করবো যে কোনো ট্যালকম পাউডার। সবসময় মাথায় রাখবেন, ট্যালকম পাউডার কিন্তু কোনো রকমের অসুখ সারায় না, না ঘামাচি, না ফুসকড়ি, না দাঁত, না হাজা। এগুলো কি করে, অতিরিক্ত জল জাতীয় জিনিস ঘামের সেটা শুষে নিয়ে জায়গাটা শুকনো রাখে, একটা সুদিং এফেক্ট দেয়, আরামের জায়গা তৈরি করে দেয়।
3: ধন্যবাদ ডাক্তারবাবুকে। এবং পাশাপাশি একটি বিষয় আমি আমাদের শ্রোতাদেরকেও বলতে চাই যে এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ আছি, সেখানটাও কিন্তু তোমরা সেখানেও কিন্তু তোমরা জয়েন করতে পারো এবং সেখানে এসেও কিন্তু তোমাদের প্রশ্ন রাখতে পারো। তোমরা আমাদের সঙ্গে রয়েছেন, ডাক্তারবাবু রয়েছেন, এবং পাশাপাশি আমরা কিন্তু টেলিফোনে বন্ধুদেরকে পেয়ে গেছি। বন্ধুরা কি বলছে শুনিনি। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? আমাদের
4: এখন দেখা যাচ্ছে কিন্তু মেঘলা আকাশ একটু একটু থাকলেও গরম মোটেই কমছে না, তাই
3: না?
4: এই যে মেঘলা আকাশ বা বৃষ্টি থাকলে অনেকেই মনে করেন যে সানস্ক্রিন মাখার কোনো দরকার নেই, কারণ রোদ ওঠেনি। তো এটা কতটা ঠিক, নাকি মেঘলা দিনেও সানস্ক্রিন কি মাখতেই হবে?
2: অবশ্যই অবশ্যই মেঘলা দিনে সানস্ক্রিন মাখা উচিত। ধরুন মেঘলা হওয়ার কারণে আমরা সরাসরি রোদ্দুর বা তাপটা আমরা পেলাম না, কিন্তু মূলত যেটা ক্ষতি করে সেটা আল্ট্রাভায়োলেট রশ্মি। এই অতিবেগুনি রশ্মির দুটো ভাগ আছে, একটা হচ্ছে আল্ট্রাভায়োলেট এ, একটা আল্ট্রাভায়োলেট বি। এই দুটো কিন্তু মেঘলা দিনে মেঘ ফুঁড়ে আমাদের শরীরের আসে এবং তার ক্ষতিকর প্রভাব আমাদের চামড়ার ওপর ফেলে। সুতরাং মেঘলা দিনেও আমাদের সানস্ক্রিন মাখা উচিত।
3: এরকমই চলছে আর কি সানস্ক্রিনের গল্প। তো আমাদের টেলিফোন লাইনে বন্ধু রয়েছে, বন্ধু কি বলছে শুনিনি। হ্যালো, কে বলছেন,
4: কোথা থেকে বলছেন?
5: নমস্কার, আমি বর্ধমান থেকে প্রথম জিজ্ঞাসা করছিলাম।
4: হ্যাঁ বলুন।
3: ত্বক ভালো রাখার জন্য যে কি প্রতিদিন প্রতিদিন সাবান মাখা প্রয়োজন কিনা আরকি, ডাক্তারবাবুর কাছে চলে যাবো।
2: যেহেতু গ্রীষ্মকালে বা বর্ষাতে শরতের আগে অবধি বাতাসের আর্দ্রতা এবং তাপমাত্রা বেশি থাকে, আমরা ক্রমাগত ঘামতে থাকি। আর ঘাম শুধু নুন আর জল নয়, ঘামের সঙ্গে বেরোয় সেবেসিয়াস গ্ল্যান্ড থেকে বেরোনো খানি

0: একটা তেল, জলটা উপে গেল, গায়ে সেই নুনটা এবং সেবেসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশন, সেই সিবামটা লেগে থাকে, ফলে সবসময় তেল চিপচিপে হয়ে থাকে। এটা তোলার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সাবান, হালকা সাবান দিয়ে স্নান করে নেওয়া। ফলে আমি যেহেতু গ্রীষ্মকালে আমি গ্রীষ্মকালের কথা বলছি, সুতরাং আমাদের সবসময় হচ্ছে সাবান মেখে স্নান করা উচিত, যাতে অতিরিক্ত তেলটা উঠে যায়, গায়ের মরা কোষগুলো উঠে যায়, বাড়তি নুন বা ঘাম থেকে হওয়ার জিনিসপত্রগুলো উঠে যায়, ফলে আমাদের গাটা পরিষ্কার থাকে। সব দিন গ্রীষ্মকালে সাবান মাখলে শরীরের পক্ষে ক্ষতি নয়।
1: আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে যে অনেকেই সারা বছর তেল মাখেন, তো সেখানে সর্ষের তেল মাখা ভালো নাকি নারকেল তেল? এইটা বোধ হয়
0: বেসিক্যালি তেলের বাড়তি কোনো ভূমিকা নেই। আমাদের মোটামুটি ঠাকুরদা বাবা কাকাদের দেখে দেখে আমরা তেল মাখাটা একটা রেওয়াজ হিসেবে ধরে নিয়েছি। তেল মাখা চামড়ার পক্ষে একদমই দরকার নেই, তবে তেল মাখার সময় যে গায়ে ম্যাসাজটা হয় তাতে স্কিনের রক্ত চলাচল বাড়ে, সেটা খানিকটা চামড়ার পুষ্টি যোগাতে পারে রক্ত চলাচলের ফলে। এছাড়া তেলের ভূমিকা নেই, কিন্তু দেখা যাচ্ছে তেলের কিছু কিছু খারাপ দিক আছে। কিছু কিছু সেবরিক একজিমা, সেবরিক ডার্মাটাইটিস তেল মাখার কারণে হয়, আর বর্তমানে তেলে কিছু ভেজাল ব্যবহার করা হয়, বিশেষ করে সর্ষের তেলের ঝাঁজ আনানোর জন্য কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করে যেগুলো চামড়ায় র্যাশ আনতে পারে। সেই তুলনায় নারকোল তেল ভালো, তবে নারকোল তেল আমরা সাধারণত বলি শীতের দিনে যেখানে চামড়া শুষ্ক হয়ে যায় সেখানে আপনি তেল মাখতে পারেন, কিন্তু শুকনো চামড়ায় তেল মাখলে কোনো লাভ নেই, তাতে চামড়া চকচকে হয় কিন্তু চামড়া তার আর্দ্রতা পায় না বলে খুব উপকারী নয়। জায়গাটা আগে ভিজিয়ে নিন, ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরে পেল, তার উপরে আপনি তেল মাখতে পারবেন, তাহলে আপনার চামড়াটা প্রাণবন্ত দেখাবে।
2: আসলে আমাদের এর পরবর্তী প্রশ্নটাই খানিকটা এরকমই ছিল যে এই গরম আর বর্ষার সন্ধিক্ষণে তৈলাক্ত ত্বক আর শুষ্ক ত্বক, এই দুটির যত্নে কি দুটির যত্ন কি দুরকম হওয়া উচিত ডাক্তারবাবু?
0: হ্যাঁ, যাতে তৈলাক্ত চামড়া তাদের উচিত হচ্ছে বাড়তি তেলটা তুলে দেওয়া, তার জন্য সাবান বা ফেসওয়াশ, বিশেষ করে যেগুলোতে আর কি তেল কম এইরকম ফেসওয়াশ, যেগুলো খুব হার্স নয় সেরকম সাবান দিয়ে মুখটা ধুয়ে ফেলা উচিত, এবং তারপরে আমরা কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারি যাতে হারিয়ে যাওয়া আর্দ্রতা এবং তেলটা ফেরত পায়। আর যাদের চামড়া তুলনামূলক শুকনো তারা একটু হালকা ফেসওয়াশ ব্যবহার করবেন, কিন্তু শেষমেশ তাদেরকে মুখে খানিকটা তৈলাক্ত কোনো ক্রিম অথবা ফেসওয়াশের পরে কোনো ময়েশ্চারাইজার যোগ করতে হবে, যাতে তাদের মুখটার আর্দ্রতাও ফেরত পায় এবং সেই সাথে সাথে তার হারিয়ে যাওয়া তেলটাও ফিরে পায়।
2: বেশ, আমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো মানে বেশ কিছু প্রশ্ন আমরা ডাক্তারবাবুকে করে ফেলেছি এবং তার অনেক রকম উত্তরও কিন্তু আমরা পেয়েছি। আমরা শ্রোতা বন্ধু থেকে শুনে নেব, কলের লাইনে রয়েছে। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন?
3: নমস্কার, সুপ্রভাত দাদা এবং ডাক্তারবাবুকে আমার প্রণাম। আমি পূর্ব বর্ধমান জেলার বসিকান্দার অন্তর্গত কৈতলা গ্রাম থেকে প্রফুল্ল দাস বলছি। দেখুন, আমার এক ভাই পথে তার ওই এরকম মানে গ্রীষ্ম শুরু হচ্ছে এবং বর্ষা শেষ, এই টাইম পর্যন্ত না একটা ঘাড় অব্দি ছুরি হয়, তো সেই ছুরিটা প্রত্যেকটা বেছেও বেরোয়, আবার যখনই ঠান্ডা ভাব এসে যায় সেটা বিলীন হয়ে যায়। তো এটা কি কোনো ওষুধের দ্বারা ঠিক করা যায় কিনা যদি ডাক্তারবাবু একটু বলেন তাহলে ধন্য হব।
1: বেশ বেশ
2: বেশ, আমরা ডাক্তারবাবুর কাছে চলে যাবো।
0: একটু আগেই বললাম ছুলি ম্যালাসিজিয়াস ফারফার বলে এক ধরনের ছত্রাক থেকে হয়, আর এটা যেহেতু ছত্রাক থেকে হয়, ছত্রাকের বাঁচার জন্য প্রয়োজন উষ্ণতা এবং বেশি আর্দ্রতা, সেটা গ্রীষ্মের শেষ, বর্ষা এবং শরতের মাঝামাঝি অবধি যথেষ্ট থাকে, ফলে এই সময় এইগুলো হচ্ছে বেশি প্রাদুর্ভাব হয়। আবার যখন শীত পড়ে তখন বাতাসটা তুলনামূলকভাবে শুকনো হওয়ার কারণে সেগুলো তার উপযুক্ত পরিবেশ পায় না, তখন তারা মোটামুটি চামড়াতে ডরমেন্ট বা ঘুমিয়ে পড়ে, আবার পরের বছর যখন ওই রকম উষ্ণতা বাড়ে আর্দ্রতা বাড়ে আবার তারা ফেরে। এই ক্ষেত্রে আপনার ছত্রাকনাশক কিছু ক্রিম আর কিছু হচ্ছে খাওয়ার ট্যাবলেট দিয়ে এক 4-6 সপ্তাহ ট্রিটমেন্ট করতে হবে, যে কোনো চর্মরোগ বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে।
2: কিভাবে এটা স্টপ করবো, কিভাবে

0: ঘরোয়া টোটকা কিছু থাকলে আমাকে বিস্তারিত বলবেন আর কি।
1: সত্যি কথা বলতে কি, এখন চিকিৎসা বিজ্ঞানের কাছে সেরকম কোনো ব্যবস্থা নেই যেটা আমার হচ্ছে অসময়ের চুল পাকাটাকে সামলে দেয়। কখনো কখনো দাবি করা হয় কিছু কিছু ওষুধপত্র কাজ করে, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অথেন্টিক বইপত্রে তেমন কোনো ভালো চিকিৎসা নেই। এটা খানিকটা আপনাকে মেনে নিতে হবে, অথবা হচ্ছে ওই কিছু রংটং করে আপনাকে মানিয়ে নিতে হবে, আর এটার জন্য মন খারাপ না করে জীবনের বাকি দিকগুলোর দিকে মনোযোগ দিতে হবে।
0: একদম একদম, এত সুন্দর
2: মানে চুল পাকা মানে পাকছে মানে কিন্তু জীবনের অভিজ্ঞতা বাড়ছে, এটা বলে নিয়ে
0: এটা ভেবে নিয়ে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, সুতরাং অনেক কথা হচ্ছে, অনেক অনেক প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি। আপাতত সময় একটি গানের বিরতি, তারপরেই আমরা ফিরবো আজকের এই শরীর স্বাস্থ্য অনুষ্ঠানে। সঙ্গে রয়েছে আমি ব্রতদীপ, আমার সঙ্গে রয়েছে সৃজনী, সঙ্গে রয়েছেন আমাদের ডাক্তারবাবু। আর তোমাদের ফোন কিন্তু আসছেই, ফোন করতে থাকো 0332-1313-1342 এই নম্বরে, অথবা আমাদের পোস্টারে রয়েছে লাইভে আর বেশিক্ষণ থাকবো না, অর্থাৎ ফেসবুক লাইভে আর বেশিক্ষণ থাকবো না, তোমাদেরকে কিন্তু টিউন করতে হবে রেডিওটাই। তাহলে চলো, আপাতত অনুপম রায়ের কণ্ঠে তোমাদের জন্য রইল এই গানটি।

সরিষাস্থ অনুষ্ঠানের অনেকটা সময় ইতিমধ্যেই পেরিয়ে গেছে, আমরা অনেক প্রশ্নের উত্তর পেয়েছি, আমাদের টেলিফোন লাইনেও কিন্তু বন্ধুরা এসেছে ইতিমধ্যে অনেকে। আমাদের তবু আরও একবার বলে রাখি 0332231342 এই নম্বরে তোমরা চলে এসো, ফোনটি করার সময় রেডিও সেট থেকে একটু দূরে চলে যাও, আর পাশাপাশি আমাদের কমেন্ট বক্স খোলাই রয়েছে অফিসিয়াল ফেসবুক পেজের, সেখানেও চলে এসে। কিছুক্ষণ আগে আমরা ফেসবুক লাইভ ছিলাম, তো এবার ফাইনালি আমরা শুধুমাত্র রেডিওতে রয়েছি, তোমরা কিন্তু পিন করে নাও আর কি, মানে অফকোর্স। তো এরপরে আর কি আমরা চলে যাবো পরবর্তী

0: ডিপ্রেশন ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু অনেকেরই এই সময় ঘামাচির সমস্যা খুব ভোগায়, পাউডার মাখলে নাকি রুম খুব বন্ধ হয়ে যায়, তাহলে নাকি ঘামাচি, মানে তাহলে ঘামাচি থেকে বাঁচার উপায়টা কি? মুহূর্তে
1: ঘামাচি সাধারণত হয় অতিরিক্ত তাপে, যখন ঘর্মনালীর মুখগুলো বন্ধ হয়ে যায় তখন চামড়ার নিচে ঘামগুলো জমে যায়, সেগুলো ফুসকুড়ি আকারে দেখা যায়, সেটাই ঘামাচি।
0: আচ্ছা,
1: তাহলে মূল সমস্যা হচ্ছে যে অতিরিক্ত ঘাম, যেটা হয় কিনা অতিরিক্ত তাপে। তো আমাদের তাপমাত্রা একটু কমাতে হবে, যদি মনে হয় যে আমাকে আউটডোরে যেতে হচ্ছে, আমি সবসময় কালো ছাতা ব্যবহার করব, গায়ে ঢেলে ঢালা পোশাক পরবো, প্রচুর জল খাবো যাতে শরীরের হাইড্রেশন থাকে, আর ঘামাচির হাত থেকে সত্যি বলতে কি বাঁচার কোনো উপায় নেই। ঘামাচি যদি হয় তাহলে আমরা কয়েক টুকরো বরফ একটা রুমাল বা কাপড়ের টুকরোতে বেঁধে জায়গাগুলোতে 5-10 মিনিট করে একটু সেঁক দিতে পারি, এরকম কয়েকদিনের মধ্যে সেই জায়গার তাপের কারণে ঘামগুলো আবার শরীর শোষণ করে নেয়, ফলে ঘামাচি থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর যেটা করতে পারি, আমরা গরম জলে স্নান না করে, অনেকে একটু রিল্যাক্স করার জন্য সন্ধ্যের পরে কাজ থেকে ফিরে এসে গরম জলে করেন, সেটাতে ঠান্ডা জলে করবেন, তাহলে শরীর তার তাপমাত্রা খানিকটা হারিয়ে শরীরকে নিজস্ব যে অন্তর্বর্তী যে পরিবেশ সেটাকে ফিরে পায়, ফলে সে ঘামাচি তাতে একটু কম বেরোয়। আর কখনোই আমরা পাউডার ব্যবহার করব না, এমন কোনো পাউডার আবিষ্কার হয়নি যে ঘামাচি সারায়, ওগুলো সাধারণত বিজ্ঞাপনদাতাদের একটা চমক। সুতরাং ঘামাচির ওপর সলোয়ানা নির্ভর না করে, হ্যাঁ ঘামাচির একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে আমি যদি স্নান করে দেহের ভাঁজগুলোতে একটু ঘামা পাউডার ছড়িয়ে দিই, তাহলে সুন্দর গন্ধটা মনটা ফুরফুরে রাখে আর খানিকটা ঘামও একটু শুষে নিল। এছাড়া বাড়তি উপায় নেই, মানে বাড়তি সুবিধা নেই, যেটা হয় সেটা ওই আপনি যে বাড়তি পাউডারটা দিলেন সে যাতে লোমকূপের মুখ বন্ধ না করে, স্নানের সময় কিন্তু মনোযোগ দিয়ে সেগুলো সাবান দিয়ে তুলে ফেলতে হবে, না হলে পাউডারের জন্য আবার হিতে বিপরীত হবে।
0: বেশ, তাহলে পাউডার থেকে মানে ওই শুধুমাত্র সুগন্ধ এবং খানিকটা ঘাম শুষে নেওয়ার জন্য তাকে ব্যবহার না করাই শ্রেয় মনে করছি।
2: তবে আমাদের মতন যাদের রোজ বেরোতে হয় তারা কিন্তু একটা মানে বড় সমস্যার সম্মুখীন হয়, সেটা হচ্ছে ট্যান, তাই না?
3: টান টান টান,
2: সেই ট্যান দূর করতে এবং ত্বককে ফ্রেশ রাখতে ঘরোয়া ফেস প্যাক কি ব্যবহার করা যেতে পারে?
1: ট্যান হয় সাধারণত আল্ট্রাভায়োলেট বীজ জন্য, যেটা চামড়ার মেলানিন পিগমেন্টটাকে একটু বেশি পরিমাণ বাড়িয়ে দেয় এবং তার কারণে ট্যান হয়। ঘরোয়া প্যাক বলতে আপনি টক দই আর বেসনের প্যাক ব্যবহার করতে পারেন, 2 চামচ বেসন, 1 চামচ টক দই আর সামান্য পাতিলেবুর রস মিশিয়ে জায়গাটাতে লাগিয়ে দিন, আর শুকিয়ে গেলে হালকা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন, যাতে লেবুতে মনে হয় যে জায়গাটা চুলকাচ্ছে বা র্যাশ হচ্ছে তারা লেবুর অংশটুকু বাদ দিতে পারেন সপ্তাহে 2 বার, এতে সাধারণত উপকার হয়। আবার দেখা গেছে যে শশা চন্দন গুঁড়োর প্যাক, সেটাও ভালো উপকার হতে পারে, 2 চামচ শশার রস, 1 চামচ খাঁটি চন্দনের গুঁড়ো বা বিকল্প হিসেবে মুলতানি মাটি মিশিয়েও আপনি মিশ্রণ তৈরি করলেন, সেটা জায়গাটায় মাখালেন, 15 মিনিট রইল, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে পারেন, তাতে সতেজতা এবং রিফ্রেশিং ভাবটাও ফিরে আসে, এটা করতে হবে সপ্তাহে 2-3 বার। আর আলু আর মধুর প্যাক ব্যবহার করা আর একটা চল আছে, আলুর রসে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট থাকে যা খুব দ্রুত পিগমেন্টেশন আর রোদে পড়া কালো দাগটা হালকা করে, আর মধু তো আমরা জানি ত্বকের আর্দ্রতা ধরে রাখে, 2 চামচ আলুর রসের সঙ্গে 1 চামচ খাঁটি মধু মিশিয়ে মুখে লাগাতে হবে, 15 মিনিট রেখে ধুয়ে ফেলুন, এটা অন্তত সপ্তাহে 2-3 বার করলে ভালো।
0: আচ্ছা,
2: তাহলে আজকে এবার বাড়িতে গিয়েই
0: আছে, গ্যাস পাউডারের খরচটা বেঁচে গেল, বলো অনেকটা খরচা বেঁচে যাবে, এবং শুধু সৃজনী নয়, আমি মনে করছি এই মুহূর্তে যারা আমাদেরকে তোমরা শুনছো তোমাদেরও কিন্তু অনেকটা কিন্তু পকেট সেভিং টিপস আমরা কিন্তু এখান থেকে প্রোভাইড করে দিলাম, জাস্ট ইউজ ইট। আমি মনে করি যে হ্যাঁ অফকোর্স এই দামি দামি প্রোডাক্টসের ভিড়ে আলু মধু মাখাটা জানি বিষয়টা একটু অন্যরকম,
2: 2 চামচ টক দই যদি কাজটা মিটে যায়।
4: আকাশবাণী
5: মুর্শিদাবাদ।
6: पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा, केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
7: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न

0: सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
1: ब्लॉक स्तर से शुरू करके हर नगरपालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगरपालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
2: এই প্রশ্নটা আমরা এ নিয়ে আরো মানে এর আগেও আমরা কথা বলেছি যে ব্রণ হচ্ছে এবং দাগ হয়ে যাচ্ছে, ডাক্তার বাবুর কাছে চলে যাবো খুব ছোট করে, কারণ ইতিমধ্যে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি। যেহেতু
3: ব্রণর প্রধান কারণ হচ্ছে মৃত কোষ ধুলোবালি দিয়ে সিলিসিয়াস গ্ল্যান্ডের মুখগুলো বন্ধ হয়ে যাওয়া, তার ফলে তারা বেরোতে পারে না। এবং আমাদের একটা প্রবণতা হচ্ছে কোনো জায়গায় যখন কিছু গোটা বেরোয় আমরা সেখানে মুখ দিয়ে ক্রমাগত হাত দিই বা খুঁটি, ফলে এর জন্যে জীবাণু সংক্রমণ হয়, ইনফেকশন হয়, পুঁজ জমে, ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস হতে পারে। তো সেই সব ক্ষেত্রে এগুলো করবো না, মুখে হাত দেবো না, কিছু করবো না, মুখটা সাবান দিয়ে অনেকবার করে ধুয়ে ফেলবো যাতে মুখ অয়েলি না থাকে, তেতেলে না থাকে। আর যেটা করতে পারি, যদি মনে হয় এতে উন্নতি হচ্ছে না, কিছু অয়েন্টমেন্ট লাগাতে পারি যেগুলোতে অ্যান্টিবায়োটিক আছে, এমনকি যদি খুব বেশি হয় আমরা অনেক সময় ডক্সিসাইক্লিন জাতীয় কিছু অ্যান্টিবায়োটিকও খাওয়ার পরামর্শ দিয়ে থাকি।
2: আচ্ছা বেশ, এবার তো স্কিম হলো, এবার এবার যেটি সব থেকে একটু আগে আমরা আলোচনা করছিলাম আর কি, যে এগিয়ে যেতে হবে চুল পাকলে, সেই চুলের কথাতেই আসি আর কি।
4: এই চুলের সমস্যা কিন্তু বড় সমস্যা বর্ষাকালে। এই যে মরশুমে বাতাসে আর্দ্রতার জন্য চুলে একটা সারাক্ষণ চিটচিটে ভাব থাকে, আবার সবারই মোটামুটি মাথা ঘামে,
2: স্ক্যাল্প ঘামে,
4: হ্যাঁ, এর ফলে কি চুল পড়ার সমস্যাটা বেড়ে যায়?
3: হ্যাঁ, চুল পড়ার সমস্যাটা বাড়ে, যেহেতু প্রতিদিনের আর্দ্রতা বেশি, স্ক্যাল্প বা মাথার চামড়াতে ঘাম বেশি হচ্ছে, সেই কিছু পলিউশন থাকে, ধুলো ময়লা জমে, তারা চুলের গোড়াগুলোকে নরম করে দেয় এবং ভঙ্গুর করে তোলে, তার ফলে চুলগুলো পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। সেই সব ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনও এসে থাকে, আর চুলের গোড়া নরম হয়ে যাওয়ার কথা তো বললাম, আর পোর্স বা রোমকূপের মুখও তাতে বন্ধ হয়ে যায়। এই সব মিলিয়ে চুলের গোড়ার অনেক সময় পুষ্টি আর অক্সিজেন পৌঁছাতে পারে না, ফলে চুল পুষ্টিহীন হয়ে পড়ে এবং চুল ঝরে পড়ার প্রবণতা বাড়ে। যদি দেখা যায় প্রতিদিন 10-20টা করে চুল পড়ছে, সেটাতে খুব চিন্তার কারণ নেই, সেটা আমাদের চুলের একটা স্বাভাবিক ঘটনা, প্রতিদিন পড়ে এবং প্রতিদিনই তৈরি হয়।
4: আচ্ছা,
3: তো কিন্তু দেখা যায় যে চুল হাত দিয়ে টেনে দেখলে যদি দেখা যায় গোছা গোছা চুল উঠছে, সেটাই সমস্যা। সেই ক্ষেত্রেই আমাদের হচ্ছে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, চুলের যত্ন নেওয়া উচিত, চুলের জন্য পুষ্টির দিকটাতে নজর দিতে হবে এবং চুলের শুশ্রূষা করার প্রয়োজন আছে।
2: ডাক্তারবাবু, অনেকেই বলেন যে বর্ষার জল নাকি মাথায় লাগলে চুল পড়ে যায় বা ইনফেকশন হয়, এই বিষয়টি কি সত্যি? মানে বৃষ্টির জল কি সত্যি চুলের জন্য ক্ষতিকর?
3: সত্যি বলতে কি, সেটা ঠিক নয়, আবার ঠিকও। এই জন্য ঠিক নয়, বর্ষার জল বিশুদ্ধ জল যদি হয় চুলের পক্ষে সেটা ভালো,
2: ভালো,
3: কিন্তু প্রথম বর্ষার জল যেহেতু সারা বছরের পলিউশন ধোঁয়া ধুলোর মধ্য দিয়ে নামছে, সে অনেকটা পরিমাণ দূষিত পদার্থ নিজের মধ্যে নিয়ে নামে, এবং আমার বাড়ি যদি ইন্ডাস্ট্রিয়াল যেখান থেকে ধোঁয়া ধুলো বেশি হয় সেখান থেকে নামে, সেই ধোঁয়ার জলের সঙ্গে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড মিশে গিয়ে পিএইচটা বাড়ে, যাকে বলা হয় অ্যাসিড রেন। সেই অ্যাসিড রেন কিন্তু আমাদের চামড়ার এবং চুলের স্বাভাবিক পছন্দের পিএইচটাকে বদলে ফেলে, তার কারণে চুল উঠে যাওয়ার প্রবণতা বেশি হয়। কিন্তু যদি মনে হয় হ্যাঁ বৃষ্টিতে ভেজার আমার শখ, আমি তাতে আনন্দ পাই, তাহলে প্রথম কয়েকটা বৃষ্টির জলটাকে এড়িয়ে চলে, তারপরে আমরা সেই বৃষ্টি, যদি আমাদের গ্রামাঞ্চলের দিকে বাড়ি থাকে, শহরতলির দিকে বাড়ি থাকে যেখানে ইন্ডাস্ট্রি নেই, কয়েক পশলা বৃষ্টিতে অতিরিক্ত পলিউশন ধুলো ময়লাটা জলের সঙ্গে নেমে গেল, তারপরে সেই জলে আমরা খুব আনন্দের সঙ্গে ভিজতে পারি এবং মনের মধ্যে ভয় না রেখে।
2: বেশ, তার মানে বোঝা গেল যে এই যে একটা মিসকনসেপশন ছিল, আশা করা যাচ্ছে এই মিসকনসেপশনটা ক্লিয়ার হলো যে হ্যাঁ এটা সত্যি যে যেভাবে ধোঁয়াধুলো ধোঁয়াশায় কই পাখি আকাশে এরকম একটা অবস্থা হয়ে গেছে, তো সেইখানে গিয়ে দাঁড়িয়ে যে হ্যাঁ প্রথম দুদিন মানে প্রথম বছরের বৃষ্টিটা খুব একটা বেশি লাভবান নয় বোঝাই যাচ্ছে। আর একটি বিষয়, এই গরমে বর্ষায় মাথায় প্রচন্ড ড্যান্ড্রাফ বা স্ক্যাল্পে ইচিং টাইপের হয়, ইচিং জাতীয় কিছু হয়, এই চিট

0: চিটে যে ড্যান্ড্রফ, এইটা দূর করার উপায় কি মুহূর্তে?
1: বাতাসের অতিরিক্ত আর্দ্রতা আর অতিরিক্ত তাপমাত্রার কারণে সিবেসিয়াস গ্রন্থি থেকে, একটু আগে বলেছি আমাদের যে ন্যাচারাল অয়েল সিবাম, সেটা চামড়ায় জমা হয়। সেটা যদি আমরা ঠিক ঠিক পরিষ্কার না করি, তাহলে সেখানকার মরা কোষের সঙ্গে মিশে একটা একটা আস্তরণ তৈরি করে এবং চুলকাতে থাকে। আমরা তাতে হাত দিলাম, নোগ লাগলো, চামড়ায় স্বাভাবিকভাবে বাস করে যেসব জীবাণু, সেই সব জীবাণুর মধ্যে যারা সুযোগ সন্ধানী, অন্য সময় আমার ক্ষতি করে না কিন্তু কোনো কারণে সুযোগ পেলে চামড়ায় যখন ছিঁড়ে যায়, ছড়ে যায়, তখন তারা আমাদের আক্রমণ করে। এই সেই ইনফেকশনের কারণে তখন হচ্ছে আস্তে আস্তে ড্যান্ড্রাফ শুরু হয়। আর ড্যান্ড্রাফের জন্যে যে ছত্রাকগুলো এই আর্দ্রতা আর উষ্ণতার কারণে তারা সাধারণত বেশি বৃদ্ধির একটা সুযোগ পায়। সুতরাং এই সময়গুলোতে দেখা যাচ্ছে যে ড্যান্ড্রাফের আক্রমণ ঘটে।
2: আচ্ছা, তো মানে এই ড্যান্ড্রফটা দূর করার জন্য কতদিন সপ্তাহে মানে শ্যাম্পু করা উচিত, বা এই যে শ্যাম্পু করার পর আমরা অনেক সময় কন্ডিশনার ব্যবহার করি, সেটা কি এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ার জন্য করা যায়?
1: ড্যান্ড্রফের জন্য আমরা যে শ্যাম্পু করতে পারি, শ্যাম্পু ব্যবহার করতে পারি, সেটাতে যদি সেলেনিয়াম সালফাইড থাকে খুব ভালো হয়। সেলেনিয়াম সালফাইড যে ছত্রাকগুলো ড্যান্ড্রফের জন্য কারণ, তাকে মেরে ফেলে। সুতরাং সেলেনিয়াম যুক্ত কোনো শ্যাম্পু যদি আমরা ব্যবহার করি, তাহলে সেগুলো মাথায় মেখে 5-10 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে, তারপর ধুয়ে ফেলতে হবে, যাতে ওই সেলেনিয়াম সালফাইডটা ছত্রাকের উপর কাজ করে তাকে ধ্বংস করতে পারে। আর সেই সাথে সাথে যদি কিছু ওষুধ থাকে, অ্যান্টিবায়োটিক থাকে, ছত্রাক নিরোধক ওষুধ, সেগুলো যদি চুলে আমরা লাগাতে পারি, বিশেষ করে কোট্রাইমক্স জল জাতীয় কিছু, তাহলে সেগুলো হয়, বা অনেক সময় টিনিডাজল জাতীয় কিছু, সেগুলো আমাদের চুলের ছত্রাকগুলো ধ্বংস করে এবং খুশকিকে সরাতে সাহায্য করে।
0: বেশ, আমাদের টেলিফোন লাইন ব্লিঙ্ক করছে, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কি বলছো, কোথেকে বলছো?
3: হ্যালো,
2: নমস্কার।
3: আমি আমাদের থেকে রাজমাইদি বলছিলাম।
2: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ বলছিলাম ডাক্তারবাবুর কাছে একটা প্রশ্ন, যে আমাদের এই যে আঙুলগুলো হাতে যে চামড়া উঠে যাচ্ছে, এর জন্য কি করণীয়?
2: আচ্ছা,
0: এরকম এই সমস্যা প্রায় অনেকেরই দেখা যায় যে সিজন চেঞ্জ হওয়ার সম্মুখে এরকম হাত পায়ের চামড়া ওঠে, সেক্ষেত্রে আমি ডাক্তারবাবুর কাছে চলে যাব। সেক্ষেত্রে
1: যদি মনে হয় তার সঙ্গে চুলকানি নেই, যন্ত্রণা নেই, কোনো শারীরিক কষ্ট নেই, তাহলে আমার মনে হয় এটার জন্য কিছু না করাই ভালো। কিছুদিন পরে ওপরের লেয়ারটা আস্তে করে, যে কিছুদিন পরে পরে আমাদের এপিডার্মিসের স্কিনগুলো আস্তে আস্তে স্কেলিং হয়, উঠে যায়, এটা প্রকৃতির সাধারণ ঘটনা। আপনি যদি পেয়ারা গাছ দেখেন, তার গায়ে ওরকম তারা, তার স্কিন থেকে আস্তে আস্তে তারা
0: তুলে আসে।
1: সুতরাং সেটাকে সেরকম ভাবে নেই। আর যদি আপনার মনে হয় হ্যাঁ এর সঙ্গে চুলকাচ্ছে, এর সঙ্গে ব্যথা হচ্ছে, তলায় ফুসকুড়ি আছে, তাহলে আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর যদি মনে হয় অতিরিক্ত জল ঘেটে হচ্ছে, কোনো সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করে হচ্ছে, প্রফেশনাল কারণে আপনি চাষবাসের কাজের সঙ্গে যুক্ত থাকলে ঘাস পচা জল কাদা মাটি লেগে হচ্ছে, তাহলে সেই সব ক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো হবে।
0: বেশ, আমরা বেশ কিছু প্রশ্নের কিন্তু ইতিমধ্যেই উত্তর প্রশ্ন করে ফেলেছি এবং উত্তরও আমরা কিন্তু পেয়ে গিয়েছি। আরও একটি বিষয়, সেটি হচ্ছে এই গরম আর আর্দ্রতার কারণে না চুল তো একদম রুক্ষ, অনেক ক্ষেত্রে শুষ্ক হয়ে যায়, অর্থাৎ ফ্রিজি হয়ে যায় খুব। চুলের এই জ্বরটার রুক্ষতা কমানোর উপায় কি এই সময় দাঁড়িয়ে?
1: এটার জন্যে সবচেয়ে প্রথমে দরকার যথেষ্ট পরিমাণ জল খেতে হবে, শরীর যাতে হাইড্রেটেড থাকে, এবং প্রচুর পরিমাণে যে সিজনাল বিভিন্ন ফল পাওয়া যায় সেই ফলগুলো খেতে হবে, তার ভিটামিন সি, ভিটামিন এ, এইগুলো লাগে। খাবারে যেন একটু ভালো প্রোটিন থাকে, কেননা চুল মূলত প্রোটিন, সেইগুলো যাতে সে তৈরি হতে পারে। পুষ্টির ঘাটতি থাকলে চুল ভালো থাকবে না। আর সেই সঙ্গে চুলের আর্দ্রতা এবং উষ্ণতার কারণে যে ড্যামেজ হচ্ছে, সেগুলো আমরা মাঝে মাঝে চুলে তেল মারতে পারি। তেলটা এই ক্ষেত্রে একটু গরম করে নিয়ে সেটা আগের দিন রাত্রে যদি আমরা স্ক্যাল্পে ভালো করে মাখি, এবং তারপরে চুলটা আমরা কিছুক্ষণ যদি বেঁধে রাখি, এবং পরের দিন যদি

0: অর্থাৎ সেই মুহূর্তে আমাদের যে শরীরে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়, তার ফলে যে মাস্ট সেল ভেঙে গিয়ে অ্যালার্জির কারণটা তৈরি হয়, সেই কেমিক্যাল হিস্টামিন কানি হয়, কেননা ওরা নার্ভ এন্ডটাকে ইরিটেট করে। কেউ কেউ বলে যে আমি ভালো থাকি, কিন্তু আমি পুকুরে বাসন মাজতে গেলে আমার পা চুলকায়। তার কারণ হচ্ছে পা অবধি তারা পুকুরের জলে ডুবিয়ে রেখে তারা বাসন মাজে, তাহলে পায়ের তাপমাত্রা শরীরের তাপমাত্রা থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে, তার ফলে পায়ের এই একই বিক্রিয়াটা হয় এবং হিস্টামিন বেরিয়ে তাদের হাত পাগুলো ফলে চুলকায় এবং অ্যালার্জির কারণ হয়। যদি মনে হয় এটা খুব সামান্য, সারা গায়ে হচ্ছে না, যদি মনে হয় এটা সহনীয়, আপনি এটা নিয়ে খুব বেশি চিন্তা করবেন না। আর যদি মনে হয় হ্যাঁ এটা অনেকক্ষণ থাকে এবং এটা আস্তে আস্তে সারা গায়ে ছড়িয়ে পড়ছে, তখন এই সব ক্ষেত্রে আমরা অ্যান্টিহিস্টামিনিক কোনো ওষুধ খেতে বলি এবং চিকিৎসকের পরামর্শ নিতে বলি।
1: আচ্ছা, শরীর স্বাস্থ্য অনুষ্ঠানের আমরা প্রায় দোরগোড়ায় এসে পৌঁছেছি, প্রায় একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। আমাদের কাছে একটি কমেন্ট এসেছে, শুনছেন বলছো, ঠোঁটের ফোরডি স্পটস ট্রিটমেন্ট ব্যাপারে কিছু বলুন। ঠোঁটের ফোরডি স্পটস ট্রিটমেন্ট এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করছেন আমাদের একজন শ্রোতা বন্ধু। হ্যাঁ, ঠোঁটের স্পট ট্রিটমেন্ট, ঠোঁটে বিভিন্ন রকম দাগ, সেই দাগ থেকেই হয়তো এই প্রশ্নটি এসেছে। বেশ, আমি শুনেছেন কেউ বলবো যে এই বিষয়ে যদি তুমি একটু বিস্তারিত আমাদেরকে জানাতে পারলে খুব খুশি হতাম, কিন্তু সময় আমাদের প্রায় শেষের পথে। এরপরেও আরও একটি সেগমেন্ট রয়েছে, যেহেতু আমাদের যুবাণীতে ইতিমধ্যেই একদম শুরুতেই যেহেতু বলেছিলাম ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের আরও একটি সেগমেন্ট আসছে আর কিছুক্ষণে, তাই এখন ডাক্তারবাবুর কাছে চলে যাবো। যেহেতু যেমনটা বলছিলাম আমরা প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি, ডাক্তারবাবু এই ত্বক ও চুলকে ভেতর থেকে হাইড্রেটেড রাখতে দৈনিক কতটা জল খাওয়া প্রয়োজন, মানে ডাবের জল বা ওআরএস কি এর কোনো বাড়তি উপকার করছে এই মুহূর্তে দাঁড়িয়ে?
0: আমাদের শরীরের প্রায় 70%-এর বেশি জল, সুতরাং জলটাকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারবো না। আমরা যখন জন্মেছি আমাদের জলেই জন্ম হয়েছে, সুতরাং জল আমাদের দরকার। এবং এই হাইড্রেশনটা প্রত্যেক দিনে বেশিরভাগ ক্ষেত্রে আমরা করি কি, যখন আমাদের জল তেষ্টা পায় আমরা তখন জল খাই, এটা ঠিক নয়। আমাদের অল্প অল্প করে সারাদিনই জল খেতে হবে, এবং একজন মানুষ, পূর্ণবয়স্ক মানুষ যার ওজন 70 কেজি, তার সারাদিনে 2.5 থেকে 3 লিটার জল খাওয়া উচিত।
1: বেশ,
0: কিন্তু এটাকে সেটা অনেকটা জল, সেই জন্য আপনি অল্প অল্প করে অনেকবার খাবেন, 8 থেকে 10 গ্লাস আমরা কখনো খাই না। এবং আমাদের শরীরের যেহেতু অভিযোজন করার একটা ক্ষমতা আছে, আমার প্রচণ্ড জল তেষ্টা না পেলে তবে আমার ব্রেনের তেষ্টা পাওয়ার সেন্টারকে উদ্দীপিত করবে না, গলা শুকাবে না, তখন আমাকে জানাবে না। সেই জন্যে আমরা কখন জল তেষ্টা পাবে তখন জল খাওয়ার চেয়ে আমাকে একটা নির্দিষ্ট সময় অন্তর জল খাওয়া উচিত, যাতে আমার শরীরে জলের ঘাটতিটা না হয়। এবারে পরের প্রশ্নের উত্তরে আসি, ডাবের জলের বাড়তি কোনো গুণ নেই, ওতে খানিকটা আমরা পটাশিয়াম পেতে পারি অতিরিক্তভাবে। যদি মনে হয় যে আমি একটা হালকা এক্সারসাইজ করেছি, আমার প্রচণ্ড ঘাম হয়েছে, যদি মনে হয় আমি অনেকটা দৌড় সেরে এসেছি, আমার প্রচণ্ড শরীরের জল বেরিয়ে গেছে, লবণ বেরিয়ে গেছে, সেই ক্ষেত্রে এমনি জল খেলে আমার চলবে, কিন্তু সেখানে আমি ডাবের জলও খেতে পারি। মানে ডাবের জল খেতে হবে এমন কোনো নিয়ম নেই। যদি আমার মনে হয় হ্যাঁ আমার ডাব খাওয়ার সুযোগ আছে, আমি ডাবের জল খেতে পারি, কিন্তু সেটার পরিমাণটা যেন আমার দৈনন্দিন যেটা 2.5 লিটার থেকে 3 লিটার সেই চাহিদার কথা মাথায় রেখে। তবে যদি হার্টের সমস্যা থাকে, যেহেতু ডাব পটাশিয়াম রিচ একটা জল, সুতরাং হার্টের রোগীদের আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া ডাব বা খুব বেশি রকমের ফল খেতে না করি। কিন্তু যদি মনে হয় আমি এত স্ট্রেনাস এক্সারসাইজ বা পরিশ্রম করেছি, আমার সারাদিনে প্রচুর ঘাম হয়েছে, সেই ক্ষেত্রে জলের সঙ্গে অতিরিক্তভাবে ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সলিউশন বানিয়ে সেটা খেলে আমার প্রয়োজনীয় সোডিয়াম পটাশিয়াম বাইকার্বনেটের অভাবটা মিটবে।
1: বেশ, ধন্যবাদ, একদম সব শেষে চলে এসেছি। আমরা সব শেষে যুবাণী শ্রোতাদের উদ্দেশ্যে ত্বক এবং চুল ভালো রাখার জন্য এমন 3টি গোল্ডেন রুল বা টোটকা যদি বলেন যা প্রতিদিন মেনে চলা সম্ভব আমাদের পক্ষে।
0: ভেতর থেকে আর্দ্রতা বজায় রাখা হচ্ছে প্রথম নিয়ম। চুল আর ত্বক ভালো রাখার প্রথম এবং প্রধান শর্তগুলো হলো ভেতর থেকে সুস্থ থাকা। আট দশ গ্লাস জল পান করবেন, শরীরের টক্সিন আর ক্ষতিকর উপাদানকে বের করে দেয়, ত্বককে ভেতর থেকে নরম রাখে, সুস্থ রাখে। সুষম খাদ্য খেতে হবে, আপনার রোজকার খাবারে যেন তাজা ফলমূল, সবুজ শাকসবজি, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যেমন বাদাম, মাছ, এগুলো যেন অবশ্যই থাকে। এগুলো চুল পড়া কমায়, ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে। আর সঠিক ও নিয়মিত পরিচ্ছন্নতা দরকার, বাইরের ধুলোবালি দূষণ থেকে ত্বক আর চুলকে রক্ষা করা অত্যন্ত জরুরি। রাতে ঘুমানোর আগে একটা মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন, ত্বকের ধরন অনুযায়ী একটা ময়েশ্চার ব্যবহার করতে পারেন যা ত্বকের আর্দ্রতা ধরে রাখবে। চুলের যত্ন, সপ্তাহে দু তিনবার মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করবেন, শেষে কন্ডিশনার ব্যবহার করবেন। অতিরিক্ত শ্যাম্পু ব্যবহারে কিন্তু চুল রুক্ষ হয়ে যেতে পারে। আর ক্ষতিকর উপাদান, বিশেষ করে অতিবেগুনি রশ্মি, তারপরে অতিরিক্ত রোদ, এগুলো আমাদের চামড়া এবং চুলটাকে ক্ষতি করে। অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন যার মাপ মোটামুটি 30-50, বা একটু বেশি হলে ভালো। অনেকে ধারণা আমরা বাইরে বেরোচ্ছি মুখে সানস্ক্রিন মাখছি, এই আমার সারাদিনের মতো হলো, তা নয়। সানস্ক্রিনের যেসব জিনিসগুলো আমাকে আল্ট্রাভায়োলেট থেকে বাঁচায় সেগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আল্ট্রাভায়োলেটের আঘাতে কমে যায়, ফলে 3-4 ঘন্টা অন্তর অন্তর আপনাকে সানস্ক্রিন আবার মাখতে হবে। আর জরুরি টিপস হচ্ছে রাত জেগে মোবাইল করা, পার্টি করা একটু কমাতে হবে, এটা মানসিক চাপ বাড়ায়, চুলের মারাত্মক ক্ষতি করে। 7-8 ঘন্টা যাতে গভীর ঘুম হয় সেদিকটা নিশ্চিত করতে হবে, আর চেষ্টা করবেন নিজেকে চাপমুক্ত রাখার, হাসি খুশি থাকার।
1: এইবার সময় আমাদের বিদায়, কারণ এইবার সময় আমাদের কিংশুক আসছে, আছে আজ ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে। তাহলে চলো শুনে নিই, ধন্যবাদ আজ শরীর স্বাস্থ্যের সঙ্গে থাকার জন্য। তোমাদের অনুষ্ঠানটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের আজকের পোস্টারে। চলো আজকের মতো চলো আপাতত রাউন্ড আপে যাই আমরা। ধন্যবাদ ডাক্তারবাবুকে সঙ্গে থাকার জন্য আজকে আমাদের।
0: নমস্কার।
2: সারা বিশ্ব জুড়ে ফুটবল প্রেমী মানুষদের চোখের তলায় কালি আর রাতের ঘুম উড়িয়ে দিয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। আমরা যুবাণী তোমাদেরকে এই খেলার কোনো আপডেট দেবো না, সেটা তো হতেই পারে না। সেই জন্যেই আমি তোমাদের যুবাণীর বন্ধু কিংশুক চলে এসেছি গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত হয়ে যাওয়া যে 4-4 ফুটবল ম্যাচ তার একদম টাটকা খবর নিয়ে আমাদের এই স্পেশাল সেগমেন্ট ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে। গতকাল 15 জুন রাত 9:30 থেকে শুরু করে আজ 16 জুন সকাল পর্যন্ত ম্যাচের ভেতরে যা যা কাণ্ড ঘটলো, উফ, মানে এক কথায় বলতে গেলে পুরো পয়সা বসুল। তাহলে চলো এবার এক এক করে তোমাদের সবাইকে দিয়ে দিই এই সব ম্যাচের আপডেট। প্রথম ম্যাচ স্পেন বনাম কাবো ভার্দে গ্রুপ এইচের খেলা। শুরু করছি টাইটানদের লড়াই দিয়ে। আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং আন্ডারডগ কাবো ভার্দে। খাতায় কলমে লড়াইটা ডেভিড বনাম গোলিয়াথের হলেও মাঠে যা হলো তা কেউ কল্পনাও করতে পারেনি। পুরো ম্যাচে স্পেন সিংহভাগ বল পজিশন নিজেদের পায়ে রেখে একের পর এক আক্রমণ সানিয়ে গেল। টিকি টাকা পাসের ফুলঝুরি ফুটিয়ে তুললেন স্পেনের মাঝ মাঠের জাদুকররা। কিন্তু কেল্লাফতে কাবো ভার্দের ডিফেন্স লাইনে আক্ষরিক অর্থেই আস্ত একটা লোহার দেয়াল তুলে দিয়েছিল। পুরো খেলা জুড়ে তারা ডিফেন্ড করে গেল আর প্রতি আক্রমণের সুযোগ খুঁজল। 90 মিনিটে শেষ হুইসেল আর স্কোর লাইন দাঁড়িয়ে রইল স্পেন 0 কাবো ভার্দেও 0। স্পেনের ফরওয়ার্ডে সব জোরালো শট একাই রুখে দিয়ে এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন 40 বছর বয়সী তরুণ কাবো ভার্দের গোলরক্ষক বোজিনহা। বড় বড় তারকাদের আটকে দিয়ে এই ছোট

0: অষ্টাংশ, অন্যদিকে মিশরের বিচ্ছিতিয়ে লড়াই করার ঐতিহ্য। ম্যাচ শুরু হতে না হতেই মাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বেলজিয়াম। ফার্স্ট হাফে মাত্র 13 মিনিটের মাথায় বেলজিয়ামের এক ডিফেন্ডার হলুড কার্ড দেখেন, আর ঠিক তার আগের মিনিটে 12 মিনিটে মিশরের এক প্লেয়ারও কিন্তু হলুদ কার্ড পান। মাঝ মাঠে রীতিমতো যুদ্ধ চলছিল। ফার্স্ট হাফেই দুই দলই আক্রমণ প্রতি আক্রমণে কাঁপাচ্ছিল পুরো স্টেডিয়াম। বেলজিয়ামের হয়ে প্রথম গোলটি করেন তাদের তারকা স্ট্রাইকার রোমেলো লুকাকু, কিন্তু মিশরও ছেড়ে কথা বলেনি। মিশরের হয়ে গোল শোধ করে দেন মোস্তাফা মোহামেদ। বেলজিয়ামের গোলকিপার কোয়েন ক্যাসেলস এবং মিশরের গোলকিপার মোহামেদ এল সেনাওয়ে দুজনই বেশ কিছু ভালো সেভ করেন। অবশেষে হাই ভোল্টেজ ম্যাচটি শেষ হয় বেলজিয়াম 1 ইজিপ্ট 1 স্কোর লাইনে। দুই দলই 1-1 গোল পয়েন্ট ভাগ করে নিল। বেলজিয়ামের ফরওয়ার্ড লাইনে একের পর এক জোরালো শট রুখে দিয়ে মাঝ মাঠে অসাধারণ খেললেন ইজিপ্টের প্লেয়াররা। এই ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন সেই গোলদাতা এবং মাঝ মাঠের প্রাণ ভোমরা মোস্তাফা মোহামেদ, যিনি পুরো খেলা নিয়ন্ত্রণ করছিলেন একাই। চলে আসি তৃতীয় ম্যাচ, সৌদি আরেবিয়া বনাম উরুগুয়ে, গ্রুপ এইচ এর খেলায়। মায়ামি স্টেডিয়ামে, যেখানে ল্যাটিন আমেরিকার অন্যতম সেরা শক্তি উরুগুয়েকে চ্যালেঞ্জ জানাতে নেমেছিল এশিয়ার জায়ান্ট সৌদি আরেবিয়া। আশা করি তোমরা কেউ ভুলে যাওনি 2022 ওয়ার্ল্ড কাপের সৌদির সেই ঐতিহাসিক পারফরমেন্স। তারা হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনার মতো একজন জায়ান্টকে। এবারও কিন্তু তারা সেই মেজাজেই মাঠে নেমেছে। ল্যাটিন ফুটবলের আগ্রাসনের বিরুদ্ধে সৌদি আরব খেলল নিখুঁত কাউন্টার অ্যাটাকিং ফুটবল। উরুগুয়ের হয়ে একমাত্র গোলটি করেন তাদের ফরওয়ার্ড ডারউইন নুনেস। অন্যদিকে সৌদি আরবের হয়ে মাঠ কাঁপিয়ে গোল শোধ করেন সালেম আল দাসারি। খেলার 43 মিনিটের মাথায় সৌদি আরবের একজন প্লেয়ার হলুদ কার্ড দেখেন ঠিকই, কিন্তু মাঠের খেলায় কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়েনি। ফার্স্ট হাফের লড়াই ছিল কিন্তু চোখে পড়ার মতো। আক্রমণ বেশি করছিল উরুগুয়ে, কিন্তু গোল পোস্টের সামনে কাজের কাজটি করে দেখাচ্ছিল সৌদির ডিফেন্স। টান টান উত্তেজনার এই ম্যাচটিরও শেষ বাঁশি যখন বাজল, স্কোর লাইন ছিল সৌদি আরেবিয়া 1 উরুগুয়ে 1। মরুর দেশ সৌদি আরব বুক চিতিয়ে লড়াই করে আটকে দিল ল্যাটিন পাওয়ার হাউসকে। উরুগুয়ের বড় বড় স্ট্রাইকারদের গোল করা থেকে আটকে দিয়ে এই ম্যাচেরও প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন সৌদি আরবের বাজপাখি গোলকিপার মোহাম্মদ আল অসেস। তাহলে চলে আসি শেষ ম্যাচ, ইরান বনাম নিউজিল্যান্ড, গ্রুপ জি এর খেলা। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, হোল্ড ইওর হার্ট, কারণ শেষ ম্যাচটি ছিল গতকালের এবং আজকের সবচেয়ে বড় থ্রিলার। লস অ্যাঞ্জেলাস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এশিয়ান পাওয়ার হাউস ইরান এবং ওশানিয়ার প্রতিনিধি নিউজিল্যান্ড। গোল উৎসব কাকে বলে, আজ সকালে কিন্তু দু দলই তা দেখিয়ে দিল। খেলা শুরু হতে না হতেই মাত্র 6 মিনিটের মাথায় স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়ে নিউজিল্যান্ডের হয়ে প্রথম গোলটি করেন তাদের তারকা প্লেয়ার এলিজা জাস্ট। 1-0 তে পিছিয়ে পড়ে ইরান, যেন ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। তাদের লাগাতার আক্রমণের ফল মেলে 31 মিনিটের মাথায়। ইরানের হয়ে দুর্দান্ত এক গোল করে সমতা ফেরান রামিন রাজিয়ান। ফার্স্ট হাফে খেলা শেষ 1-1 স্কোর লাইনে। শুরু হলো এবার সেকেন্ড হাফের এক নতুন নাটক। 54 মিনিটের মাথায় নিজের এবং টিমের দ্বিতীয় গোলটি নিউজিল্যান্ডকে আবার করে দেন সেই একই নায়ক এলিজা জাস্ট। ম্যাচ তখন 2-1, কিন্তু ইরান তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারা শুরু করে অল আউট অ্যাটাক। নিউজিল্যান্ডের ডিফেন্সকে চূর্ণ বিচূর্ণ করে খেলার 63 মিনিটের মাথায় সমতাসূচক গোলটি করেন ইরানের ফরওয়ার্ড মোহাম্মদ মোহেবি। ইরানের গোলকিপার আলরেজা বিলাবান্ত এবং নিউজিল্যান্ডের গোলকিপার অলিভার সেল দুজনেই শেষ মুহূর্ত পর্যন্ত জান লড়িয়ে চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত এই ম্যাচটি শেষ হয় ইরান 2 নিউজিল্যান্ড 2 স্কোর লাইনে। আর এই ম্যাচে ম্যাজিক্যাল জোড়া গোল করে পুরো ম্যাচের সেরা অর্থাৎ প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন নিউজিল্যান্ডের সেই নায়ক এলিজা জাস্ট। তাহলে ওয়ার্ল্ড কাপের এই 5th এপিসোড নিয়ে তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমাদের জীবনের বন্ধু কিংসু।
1: তাহলে ফুটবল

0: কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন
1: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: তাহলে চলো আজকের মতো ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ এখানেই শেষ এবং শরীর স্বাস্থ্যের অনুষ্ঠান সঙ্গে ছিলাম আমি ব্রতদীপ এবং সৃজনী। আর যেতে যেতে তোমাদের জন্য রইল চন্দ্রবিন্দুর পক্ষ থেকে এই গানটি। টাটা।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন ব্রতদীপ মুখোপাধ্যায় এবং সৃজনী পাল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন অতুল প্রসাদের গান, শিল্পী অপূর্ব পাল।

0: অতুল প্রসাদের গান শুনলেন অপূর্ব পালের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন প্রচলিত লোকগীতি, শিল্পী অর্ঘ্যকমল চট্টোপাধ্যায়।

দিতাম পাখির পায়, কমনে আসে যায় খাঁচার ভিতর।

কারো রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন।

দেখো দৈত্য ধামে। প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধামে।

0: প্রচলিত লোকগীতি শুনলেন অর্ঘ্য কমল চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তাঁর শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন গ্রামীণ সংবাদ।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন উত্তরবঙ্গে। কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা নেমে তিনি কার্শিয়াং অভিমুখে। সেখানে তিনি জনকল্যাণ শিবির পরিদর্শনের পাশাপাশি কথা বলবেন প্রশাসনিক আধিকারিক ও জিটিএ সদস্যদের সঙ্গে। শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন মেয়র অসুস্থ অশোক ভট্টাচার্যের সঙ্গেও তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। আজই তার কলকাতায় ফেরার কথা। কেন্দ্র ও রাজ্যের জনকল্যাণমূলক 54টি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আজও রাজ্যজুড়ে জনকল্যাণ শিবির চলছে। গতকাল শুরু হয়েছে 3 দিনের এই বিশেষ কর্মসূচি। শিবিরের প্রথম দিনেই উপচে পড়েছিল ভিড়। সন্ধ্যা 7টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গতকাল 1025টি শিবিরে এসেছেন প্রায় 9 লক্ষ মানুষ। আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য সবথেকে বেশি আবেদনপত্র জমা পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে অন্নপূর্ণা যোজনা। মুর্শিদাবাদে 68টি জায়গায় এই শিবির চলছে। ইতোমধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রায় 20,000, অন্নপূর্ণা যোজনায় প্রায় 14,000, ভিভিজি রামজির জন্য 6,000-এর বেশি আবেদনপত্র জমা পড়েছে। হাওড়ার উলুবেড়িয়া মহকুমায় 21টি এবং হাওড়া সদর মহকুমায় 44টি শিবিরেও বহু মানুষ ভিড় জমিয়েছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ট্রাইব্যুনালের কাজের গতিবৃদ্ধি এবং সেই কাজে দায়িত্বপ্রাপ্ত বিচারপতিদের সংখ্যা বাড়ানো সহ একাধিক দাবিতে মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। তিনি বলেন, রাজ্যে প্রায় 30 লক্ষ মানুষ এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারেননি। এর মধ্যে মালদা ও মুর্শিদাবাদে বাদ যাওয়া নামের সংখ্যা অপেক্ষাকৃত বেশি। এইসব সাধারণ মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য দ্রুত এসআইআর এর নিষ্পত্তি হওয়ার প্রয়োজন, সে কারণেই তার এই আবেদন। মালদা জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের 17 জন সদস্য সভাধিপতি ও সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত এই জেলা পরিষদে মোট আসন 43টি, এর মধ্যে তৃণমূল কংগ্রেসের 34, কংগ্রেসের 5 ও বিজেপির 4 জন সদস্য রয়েছেন। বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের

0: সদস্যরা জানিয়েছেন তারা দল ছাড়ছেন না। তাদের অনাস্থা সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেনের বিরুদ্ধে। পারিবারিক জমি বিবাদের জেরে আত্মীয়র বাড়ি ভেঙে দেওয়ার ঘটনায় অভিযুক্ত কোচবিহারের বিজেপি নেত্রী সাবানা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। দিনহাটার বড় নাচিনায় 70 বছর বয়সী কপিয়া বিবি অভিযোগ করেন সাবানা তাদের আত্মীয়, তিনি বুলডোজার দিয়ে কপিয়ার বাড়ি ভেঙে দিয়েছেন। সাবানার আগে অভিযোগ দাবি করেছিলেন যে জমিতে কপিয়ার বাড়ি ছিল সেটি আদতে তার, তৃণমূল কংগ্রেসের মদতে কপিয়ারা সেই জমিটি দখল করে রেখেছিলেন। রাজ্যের 2টি জেলায় বাজ পড়ে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। নদিয়ার কল্যাণীর সগুনা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের লিচুতলায় গতকাল ঝড় বৃষ্টির সময় বাজ পড়লে মানুষ ব্যাপারী নামে 14 বছরের এক কিশোরকে পড়ে থাকতে দেখা যায়। কল্যাণীর JNM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মুর্শিদাবাদে 2টি পৃথক ঘটনায় 3 জন প্রাণ হারিয়েছেন। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপর খবর শুনবেন 12:50।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়, এছাড়াও বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান ছাড়াও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট কিছু জায়গাতেও সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের 2টি জায়গায়। বজ্রগর্ভ মেঘ সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে উনো জমির দুনো ফসল।

0: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা যারা চাষবাস করি, বিশেষত আমরা খেয়াল করি যে সবজি চাষ যদি ঠিকভাবে করা যায় তাহলে কিন্তু সবজি চাষের লাভ অনেক বেশি, এবং সবজি চাষে লাভ যেমন বেশি হয় সবজি চাষের দিকে কিন্তু আমাদের যত্ন অনেকটা বেশি নিতে হয়। বিশেষত এই সময়ে বর্ষাকালীন সবজি চাষের ক্ষেত্রে আমরা কিভাবে লাভজনক চাষ করতে পারবো এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সবজি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শিবশঙ্কর দাস। ডক্টর দাস, নমস্কার।
1: নমস্কার।
0: যে কথাটা বলছিলাম যে লাভজনকভাবে বর্ষাকালীন সবজি চাষ যদি আমরা করতে চাই, তার আগে আপনার কাছে জেনে নিতে চাইব যে আমাদের রাজ্যে মূলত কি কি ধরনের সবজি চাষ হয় এবং তার গুরুত্ব কতখানি।
1: আমাদের পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ মানে বলা যায় যে হচ্ছে গড গিফটেড একটা স্টেট, যেখানে হচ্ছে পাহাড় থেকে শুরু করে সমুদ্র অবধি সমস্ত ওয়েদার বা ক্লাইমেটিক কন্ডিশন বা হচ্ছে আমাদের আবহাওয়া আছে। তো সেখানে আমাদের সবজি কিন্তু সব ধরনেরই চাষ করা যায়, প্রায় সব ধরনেরই চাষ করা যায়। এবং আমরা জানি যে আমাদের দেশে সবজি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে। তো সেখানে কিন্তু আমরা সব ধরনের সবজি তো আমরা করতেই পারি। বর্ষাকালে মূলত আমরা যে ধরনের সবজি চাষ করে থাকি সেগুলো হচ্ছে কুমড়ো জাতীয় ফসল আমরা করে থাকি। এছাড়া আমাদের বর্ষাকালীন সবজি হিসাবে ভেন্ডি একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে। এছাড়াও আমাদের বেগুন, লঙ্কা এগুলো আমরা বর্ষাকালে সাধারণত করি থাকি। এবং কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে যেমন আমরা লাউ করি, উচ্ছে করি, তারপরে হচ্ছে ঝিঙে করি, তারপরে হচ্ছে আমাদের চিচিঙ্গা করি, এগুলো কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করা হয়। এছাড়াও আমাদের মূল এবং কন্দ জাতীয় যে ফসল আছে বর্ষাকালে, যেমন কচু, ওল, এগুলো কিন্তু আমাদের বর্ষাকালে সাধারণত চাষ করা হয়।

0: বিজ্ঞানসম্মত উপায়ে বর্ষাকালীন সবজি চাষ যদি আমরা করি, তাহলে আমাদের কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে?
1: আচ্ছা, প্রথমেই যেহেতু বর্ষাকালীন সবজির কথাটা বললাম, সেখানে বর্ষাকালীন সবজি চাষের ক্ষেত্রে আমাদের প্রথমেই মাথায় আসবে যে একটা মানে আনন্যাচারাল একটা ক্লাইমেটিক কন্ডিশন থাকবে, মানে বৃষ্টি হবে বা জল জমে থাকবে, এইরকম একটা সিচুয়েশান কিন্তু আমাদের তৈরি হতে পারে। তাহলে বর্ষাকালীন সবজি চাষের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রথম থেকেই একটা সতর্কতামূলক ব্যবস্থা নিতেই হবে। এবং সেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা যেটা বলে থাকি যে প্রথমেই আমাদের জমিটা, জমির চরিত্র কীরকম, সেই জমির চরিত্র কিন্তু দেখতে হবে যে সেখানে জল দাঁড়িয়ে যায় কি না। যদি জল দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু সবজি চাষ করা যাবে না, সবজি কিন্তু জল সহ্য করতে পারে না। এক রাত্রি যদি জল জমে যায় তাহলে কিন্তু সবজি আমাদের মানে অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। তো আমি শান্ত বলি যে কোনো সবজি চাষের ক্ষেত্রে শান্ত ছটা এম ফ্যাক্টর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। প্রথমে যেমন ধরুন, প্রথমে ময়দান, ময়দান মানে আমার হচ্ছে জমিটা কীরকম, জমিতে জল ধারণ ক্ষমতা কীরকম বা জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা কীরকম, তাহলে সেটা আমরা দেখি, জমির উর্বরতা শক্তি কীরকম সেটা দেখি। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, প্রথমেই এম ফ্যাক্টরের প্রথম ফ্যাক্টর ময়দান। সেকেন্ড আমরা যেটা দেখি মনসুন, মানে আমি তো বর্ষাকালীন সবজির কথা বলছি কিন্তু মনসুনটা কীরকম থাকবে তার উপরে নির্ভর করে কিন্তু আমাদের সবজি চাষটা নির্ভর করে, এবং তার উৎপাদনশীলতা কিন্তু মানে আমরা দেখতে পাই এই মনসুনের উপর নির্ভর করে। এরপরে যেটা আছে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ম্যান্ডেজ। বর্তমানে কিন্তু আমাদের যান্ত্রিকীকরণ যদিও চলে আসছে, তথাপিও আমাদের কিন্তু চাষের ক্ষেত্রে ম্যান্ডেজের কিন্তু একটা ঘাটতি দেখা যায়, ঘাটতি দেখা যায়, সেই ম্যান্ডেজ কিন্তু থাকতেই হবে। ফোর্থ যদি বলি তাহলে সেটা আমরা বলবো হচ্ছে ম্যানেজমেন্ট। সাধারণত কৃষক বন্ধুরা ম্যানেজমেন্ট নিয়েই হচ্ছে আমাদের বিভিন্নভাবে প্রশ্ন করে বা জিজ্ঞাসা করে, ব্যবস্থাপনা কিভাবে করবে সেটা মোটামুটি দেখা করা যায়। এরপরে যেটা হচ্ছে এম ফ্যাক্টর সেটা হচ্ছে আমাদের মানি বা টাকা, আমার কাছে মূলধন আছে কি না, আমি একটা লাভজনক সবজি চাষ করতে চাইছি সেটা কিন্তু ওই মূলধনের মাধ্যমে আমরা মানে আমাদের ঠিক হয়। আর লাস্টে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমরা লাভজনক সবজি নিয়ে কথা বলছি, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মার্কেটিং, এই মার্কেটিং বা বাজারজাত করা, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমি বাজারজাত ঠিকঠাক না করতে পারি তাহলে কিন্তু আমার লাভজনক যে বিষয়টা সেটা কিন্তু থাকবে না। আমি এমন সময় সবজি তৈরি করলাম তখন হয়তো বাজারের দাম খুব কম, তাহলে কিন্তু আমার লাভজনক বিষয়টা থাকবে না।
0: তাহলে এই যে ছটা এম ফ্যাক্টরের কথা আপনি বললেন, যদি কৃষক বন্ধুরা সেগুলো মেনে চলে তাহলে কিন্তু ওনারা মানে একটা লাভজনক ফসল উৎপাদন করতে পারবেন এবং তাতে ওনারা অনেকটাই লাভবান হতে পারে,
1: অনেকটাই লাভবান হতে পারে।
0: এই বর্ষাকালীন সবজি চাষের জন্য যে বীজ বপন পদ্ধতি সে সম্পর্কে যদি একটু বলেন।
1: আচ্ছা, বর্ষাকালীন সবজিতে আমি যেটা বললাম যে কুমড়ো জাতীয় ফসল হোক বা আমাদের ভেন্ডি বা আদার যে ফসলগুলো হয় বর্ষাকালে, তো সেখানে কিন্তু বীজ বপন একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ধরুন বৃষ্টি হচ্ছে তাহলে আপনি কিন্তু বীজ মূল জমিতে লাগাতে পারবেন না, এদিকে সময় কিন্তু আপনার এগিয়ে যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে সময় এগিয়ে যাচ্ছে, আপনি

0: যায় বা ছাউনিটা আছে সেরকম জায়গায় আমরা যদি চারাটা তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু যখনই ওয়েদারটা একটু ভালো হবে সঙ্গে সঙ্গে আমরা মূল জমিতে লাগিয়ে দিতে পারি। এটা কিন্তু করে নেওয়া যায়, তাহলে কিন্তু আমরা টাইমের মধ্যে সমস্ত বিষয়টা কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো।
1: কিন্তু তার আগে তো মূল জমিটা তৈরি করে নিতে হবে।
0: হ্যাঁ অবশ্যই,
1: তার আগে জমিটা কিভাবে তৈরি করবে?
0: আচ্ছা, মূল জমি তৈরির ক্ষেত্রে আমি যেটা বলবো, যেহেতু বর্ষাকাল জল জমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেখানে কিন্তু আমাদের মূল জমিটা তৈরি করতে হবে একটু উঁচু করে, একটু উঁচু করে তৈরি করতে হবে, যেখানে হচ্ছে মাদায় বীজ লাগানো হয়। যেমন হচ্ছে আমাদের ঝিঙে বললাম, কুমড়ো বললাম, লাউ বললাম, যেগুলো মাদাতে লাগানো হয় সেগুলো মাদাটা কিন্তু একটু উঁচু করে লাগাতে হবে, যাতে কোনো কারণে যদি বৃষ্টি হয় সেটা যাতে মানে ওইখানে জলটা যাতে না জমে যায় আর কি, একটু উঁচু করে কিন্তু লাগাতে হবে। এবং প্রতিটা মাদাতে আমরা বলি বর্ষাকালে সাধারণত দুটো থেকে তিনটে বীজ লাগাতে হবে। আলটিমেট যখন সমস্ত জার্মি মানে অঙ্কুরোদ্গমন হলো, তারপরে আমাদের একটা রাখতে হবে, একটাই গাছ রাখতে হবে, প্রতিটা মাদাতে একটাই গাছ রাখতে হবে। এভাবে কিন্তু আমাদের বীজ বপন করতে হবে, কারণ যেহেতু বর্ষাকাল একটা প্রতিকূল পরিবেশ তৈরি হবে, সেটাকে আমাদের মাথায় রেখে কিন্তু করতে হবে, মানে উঁচুভাবে আমাদের তৈরি করতে হবে।
1: এই ক্ষেত্রে আমরা জাতের দিকে কি ভাবনা চিন্তা করব?
0: আচ্ছা, জাতের ক্ষেত্রে আমি বলবো পার্টিকুলার কোনো জাতের নাম বলবো না, কারণ বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠান তারা বিভিন্ন জাত তৈরি করে থাকে। কিন্তু আমি কৃষক বন্ধুদের বলবো যে যে জাতটা আপনি ব্যবহার করবেন, দেখে নিতে হবে সেটা হচ্ছে উচ্চ ফলনশীল জাত কিনা, মানে প্রথমে জাতের বৈশিষ্ট্য যদি বলা যায় যে জাতটা উচ্চ ফলনশীল কিনা সেটা আমাদের দেখতে হবে। ওই জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন সেটা আমাদের দেখতে হবে, এবং ওই জাত যে অঞ্চলে লাগানো হবে সেই অঞ্চলে সুটেবল কিনা মানে উপযুক্ত কিনা সেটাও কিন্তু আমাদের মাথায় দেখার বিষয় আছে। কারণ ধরুন যে মানে বিভিন্ন অঞ্চল ভেদে কিন্তু আবার জাতের পারফরমেন্সও বিভিন্ন রকম হয়, তো সেখানটায় যে জাত যে অঞ্চলে সুটেবল হবে সেটা কিন্তু আর লাগাতে হবে। আর আর একটা বলবো জাতের ক্ষেত্রে, যে সাধারণত যে সময় লাগানোর দরকার সেই সময় মানে যে জাতটা যে সময় লাগানোর দরকার সেই সময় লাগাতে হবে, সেই সময় লাগাতে হবে। ধরুন আপনি বেগুনের ক্ষেত্রে যদি আমি বলি, বর্ষাকালে বেগুনের জাত একটা অন্যরকম হয়, আবার শীতকালে বেগুনের জাত অন্যরকম হয়, তাহলে বর্ষাকালের জাত যদি আপনি শীতকালে লাগান তাহলে কিন্তু ফলন সেই অর্থে পাওয়া যাবে না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।
1: তাহলে আপনি বলছেন যে মরশুম ভেদে জাত আলাদা হতে পারে,
0: মরশুম ভেদে জাত আলাদা,
1: দেখে নিতে হবে যে বর্ষাকালীন সবজির চাষে আমরা বর্ষাকালীন সবজিরই যে জাত সেটা যেন হয়, এবং সেটা সেটা যাতে বীজ যাতে সঠিক হয়, উচ্চ গুণমান সম্পন্ন হয়, সেদিকটা নজর রেখে কিন্তু আমাকে চাষটা করতে হবে, তাই তো?
0: অবশ্যই।
1: এই ক্ষেত্রে বলবো যে সার প্রয়োগ কিভাবে করবে?
0: আচ্ছা, মূল জমিতে সার প্রয়োগের ক্ষেত্রে আমরা একটা থাম রুল বলি শান্ত, যে আমাদের রাসায়নিক সারের ক্ষেত্রে যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই তিনটে হচ্ছে মেন খাদ্য উপাদান। সাধারণত আমরা বলি 2:2:1:1, এই অনুপাতে দিতে হবে। তবে তার আগে আমি কৃষক বন্ধুদের বলবো যে আমাদের মাটি পরীক্ষা করেই কিন্তু আমাদের সার প্রয়োগ করতে হবে, কারণ মাটি পরীক্ষা না করে যদি আমরা সার প্রয়োগ করি তাহলে যদি সারের আধিক্য বেশি হয় তাহলে কিন্তু গাছের মধ্যে একটা মানে টক্সিসিটি দেখা দেবে, মানে মানে গাছের কিন্তু গাছ তখন ওই এতটা বেশি পরিমাণ কিন্তু নিতে পারবে না, তখন গাছের একটা সারিবৃত্ত সমস্যা তৈরি হবে। তো সেটাকে মাথায় রেখে আমাদের অবশ্যই মাটি পরীক্ষা করে, এখন বিভিন্ন জায়গায় মাটি পরীক্ষাগার তৈরি হয়ে গেছে, ভ্রাম্যমাণ মাটি পরীক্ষাগারও হয়েছে, তো সেখানে কিন্তু মাটি পরীক্ষা করে তবেই কিন্তু আমাদের সার প্রয়োগ করতে হবে। সাধারণত আমরা 2:1:1 অনুপাতে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম আমরা দিয়ে থাকি। এছাড়া আমরা বিভিন্ন জৈব সার যেগুলো আছে, যেমন হচ্ছে আমাদের কেঁচো সার, আমাদের হচ্ছে পচানো গোবর, এগুলো আমাদের কিন্তু দিতে হবে। শান্ত পরিমাণটা হয় মাটি ভেদে, সেটা শান্ত 20-25 টন পার হেক্টর আমরা বলি জৈব সারটা দিতে হবে, কারণ জৈব সার যদি সঠিক পরিমাণে দেওয়া যায় এবং সঠিকভাবে দেওয়া যায় তাহলে মাটির উর্বরতা শক্তি কিন্তু অনেক দিন ধরেই থাকে।

0: জৈব সার হচ্ছে আমরা বলি ধীরে ধীরে মাটিতে নিউট্রেন বা গাছকে তার খাদ্য উপাদান সাপ্লাই দেয়। তো জৈব সার যদি আমরা একবার ঠিকঠাক দিতে পারি তাহলে কিন্তু অনেকটা মাটির যে উর্বরতা শক্তি সেটা থাকে। এছাড়া রাসায়নিক সার হিসাবে আমরা যেটা বললাম যে NPK বা নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সেগুলো আমরা দিতে পারি, এবং সেই দেওয়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে মানে সুসংগত উপায়ে দিতে হবে সার প্রয়োগ, কিন্তু সুসংগত উপায়ে দিতে হবে। কারণ সারের পরিমাণ যদি ইমব্যালেন্স হয় তাহলে কিন্তু আমাদের সবজির উৎপাদনশীলতা অনেক কমে যাবে। মানে জমিতে, মূল জমিতে লাগানোর আগে, ফসল লাগানোর আগে আমাদের সাধারণত 50% নাইট্রোজেন আমরা বলি দিতে, টোটাল হচ্ছে ফসফরাস দিতে বলি, এবং 50% পটাশিয়াম দিতে বলি, সঙ্গে হচ্ছে জৈব সার। যখন আমরা মাটিটা তৈরি করছি, লাঙল দিচ্ছি, তখন কিন্তু আমাদের মিশিয়ে দিতে হবে। এরপরে যখন আমাদের গাছ লাগানো হলো, গাছ লাগানোর পরেই আমাদের মোটামুটি 20 থেকে 22 দিন বা 25 দিনের মাথায় কিন্তু আমাদের প্রথম মানে যে 50% আমাদের নাইট্রোজেনটা থাকছে তার হাফ আমাদের কিন্তু নাইট্রোজেন দিতে হবে জমিতে। সে 50% নাইট্রোজেন কিন্তু দিতে হবে। আমি বর্ষাকালে সবজির ক্ষেত্রে মানে কুমড়ো জাতীয় যে ফসলগুলো সেগুলো কিন্তু এভাবেই দিতে হবে। আর যে মানে 50%-এর হাফ দিলাম 25 দিনের মাথায়, আর যে হাফ থাকছে মানে বাকি যে নাইট্রোজেন এবং 50% যে আমাদের পটাশিয়াম থাকছে সেটা কিন্তু আমাদের ওই 50 থেকে 55 দিনের মাথায় গাছে দিতে হবে।
1: তাহলে এইভাবে যদি আমরা সার প্রয়োগ করি এবং সুষম সার প্রয়োগ করি তাহলে আমরা সবজি চাষের ক্ষেত্রে অনেকটাই লাভবান হতে পারবো। একটু যদি বলেন যে বর্ষাকালে কুমড়ো জাতীয় ফসলের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য মানে কি ধরনের পদক্ষেপের কথা?
0: আচ্ছা, কুমড়ো জাতীয় যেহেতু আমাদের বর্ষাকালে কুমড়ো জাতীয় ফসল একটা মেন ফসল, কুমড়ো জাতীয় ফসলের উৎপাদনশীলতাটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। যেমন আমি বললাম যে আমাদের ওই মানে আবহাওয়ার কন্ডিশন, আমাদের সার প্রয়োগ। সিমিলারলি একইভাবে যদি বলা যায়, কুমড়ো জাতীয় ফসল সাধারণত ইতর পরাগযোগ হয়, মানে ক্রস পলিনেশন, পুরুষ ফুল আলাদা হয়, স্ত্রী ফুল আলাদা হয়। পরাগযোগ যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু কুমড়ো জাতীয় ফসলের ফলন কিন্তু কমে যাবে। প্রথম অবস্থায় হয়তো ফলটা হবে, কিন্তু ফলটা 2-4 দিন পরে ঝরে যাবে, কারণ ওখানে কিন্তু পরাগযোগ হয়নি। এই পরাগযোগ করার জন্য আমাদের কিন্তু মৌমাছি, মানে আমাদের যে পরাগযোগে সাহায্য করে যেসব এজেন্ট, মৌমাছি, প্রজাপতি, এইগুলো কিন্তু সাফিসিয়েন্ট পরিমাণ জমিতে আছে কিনা আমাদের দেখতে হবে। যদি সাফিসিয়েন্ট থাকে তাহলে তো ঠিক আছে, যদি না থাকে তাহলে কিন্তু ওই পরাগযোগ কিন্তু আমাদের করতেই হবে, এবং সেটা হচ্ছে মানে নিজেদেরকে করতে হবে। যেটা মৌমাছি বা প্রজাপতি করতো সেটা আমাদেরকেই করতে হবে। সকালে উঠে একটা পুরুষ ফুল নিয়ে স্ত্রী ফুলের যে গর্ভমুণ্ড আছে সেই গর্ভমুণ্ডেতে কিন্তু ছোঁয়াতে হবে। এটা কিন্তু কুমড়ো জাতীয় ফসলের মানে উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক, অবশ্যই কিন্তু করতে হবে, কারণ পরাগযোগ না হলে কিন্তু ফল ঝরে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি কৃষক বন্ধুদের বলবো, মানে এখন তো যথেচ্ছ পরিমাণে খুব কৃষি বিষ ব্যবহার করা হচ্ছে, তাতে কিন্তু আমাদের যে উপকারী যেসব পোকা আছে সেগুলো কিন্তু অনেকাংশে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেগুলোকে রক্ষা করতে হবে আমাদের, যেমন তাহলে সুসংগত উপায়ে যেমন আমরা বিষ প্রয়োগ করব, একইভাবে আমাদের যে উপকারী যে মানে পোকাগুলো আছে সেগুলো যাতে ঠিক থাকে সেগুলো আমাদের দেখতে হবে, কারণ তারাই কিন্তু আমাদের ফলন বৃদ্ধিতে অনেকটা সহায়তা করে।
1: তো এইভাবে যদি ঠিকঠাক করা যায় তাহলে ফলন কিরকম হতে পারে?
0: আচ্ছা, এইভাবে যদি ঠিকঠাক করা যায় তাহলে ফলন আমরা বলতে পারি যে মোটামুটি আমাদের যা পটেনশিয়াল যে ফলন আছে সেটা অনেকাংশে আমরা করতে পারি। এবং কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে আমরা সাধারণত অনেকটা ফলন পেতে পারি, অনেকটা ফলন মানে, এবং মানে আমি যদি টাকার অঙ্কে দেখি, টাকার অঙ্কে কিন্তু আমরা অনেকটা পেতে পারি। বর্ষাকালীন সবজি চাষে কিন্তু আমাদের যা খরচ হয় সেই খরচ বাদ দিয়ে আমরা কিন্তু প্রায় মানে আমরা বলি যে 1.5 এই রেশিওতে কিন্তু আমরা ইনকাম করতে পারি। মানে 1 টাকা খরচ হলে আমরা কিন্তু মানে 2.5 টাকা লাভ পেতে পারি। 2.5 টাকা লাভ মানে 1 টাকা খরচ হলো, 2.5 টাকা পেলাম, মানে আমার 1.5 টাকা কিন্তু লাভ হবে। এই হিসাবে কিন্তু আমরা এইভাবে ফলন পেতে পারি। এবং যদি সমস্ত কিছু ঠিকঠাক ম্যানেজ

0: হয় তাহলে কিন্তু মানে আমি বলবো এই লাভজনক ব্যাপারটা আমাদের আর দেখতে হবে না। তখন কিন্তু মানে আমি আগে তো বললাম যে মার্কেটিং এর একটা বিষয়, সমস্ত মার্কেটিং যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু সবজি চাষের যে লাভজনক, বিশেষ করে বর্ষাকালে সবজি চাষে অনেক আমরা পেতে পারি।
1: রোগ পোকা দমন করার জন্য কি কি উপায় অবলম্বন করা যায়?
0: আচ্ছা, বর্ষাকালীন সবজির ক্ষেত্রে রোগ পোকা আমাদের ক্ষেত্রে অনেক হয়ে থাকে। যেমন কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে একটা মারাত্মক রোগ হয় আর কি, যেটা হচ্ছে ফ্রুট ফ্লাই আমরা বলি। সেই ফ্রুট ফ্লাইটা কিন্তু আমাদের হচ্ছে দমন করতে হবে। ফ্রুট ফ্লাইটা দমন করার জন্য আমরা যেটা প্রথমেই করে থাকি যে এখন বিভিন্ন ট্র্যাপ বেরিয়ে গেছে, আমাদের বিভিন্ন স্টিকিস ট্র্যাপ বেরিয়েছে, হ্যাঁ ফান্দ, সেই ফান্দ কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। সাধারণত মোটামুটি এক হেক্টর জায়গাতে আমাদের 10-12টা যদি আমরা ট্র্যাপ ব্যবহার করি, তাহলে 10-12টা আর একটু বেশি যদি ব্যবহার করি তাহলে কিন্তু ফ্রুট ফ্লাই অনেকটা আমরা কমাতে পারবো। এরপরেও যদি ফ্রুট ফ্লাই অ্যাটাক হয় বা ফ্রুট ফ্লাই যদি লাগে, তাহলে আমাদের বিভিন্ন যে কেমিক্যাল স্প্রে, সেই কেমিক্যাল স্প্রেগুলো করতে হবে, কিন্তু সেটা দেখে নিতে হবে। মানে আমাদের যদি ইকোনমিক, যে আমরা বলি যে ইকোনমিক লস যদি খুব সেই অর্থে না হয় তাহলে কিন্তু অহেতুক আমাদের স্প্রে করার দরকার নেই। এই ব্যাপারটা কিন্তু আমি কৃষক বন্ধুদেরকে বলবো অবশ্যই মাথায় রাখতে হবে, যখন আমাদের দরকার হবে তখনই স্প্রে করতে হবে, তাছাড়া আগে থেকে স্প্রে করার খুব একটা দরকার নেই। কিন্তু প্রতি সেধক হিসাবে আমরা কিন্তু এই ফাঁদ আমাদের ব্যবহার করতেই হবে। এছাড়া কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে এটা তো গেল ফ্রুট ফ্লাই, আর একটা যদি হয় যেটা হচ্ছে যে আমাদের এখন বর্তমান দিনে যেটা সমস্যা হচ্ছে যে নিমাটোড, এই নিমাটোড কিন্তু এখন সমস্যা একটা ক্রিয়েট করছে। তার জন্য আমরা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস বলি সেটাই কিন্তু আমাদের করতে হবে। আর একটা জিনিস করতে হবে, আমাদের এই মানে গাছের যে সব রোগ পোকা হচ্ছে তাদের দমন করার জন্য আমি কৃষক বন্ধুদেরকে বলবো যে একই জমিতে বারবার একই ধরনের ফসল কিন্তু চাষ না করা, ফসল চাষ না করা। কারণ হচ্ছে আমি কুমড়ো করলাম আবার পরের বছর কুমড়ো বা পরের সিজনে কুমড়ো, সেটা না করাই ভালো। তাতে কি হবে, বিভিন্ন যে আমাদের রোগ পোকা আছে সেগুলো কিন্তু অনেকাংশে আমাদের যদি চক্র ফসল চক্রটা আমরা ঠিক করে নিতে পারি তাহলে অনেকাংশে কম হবে।
1: কি কি ধরনের রোগ দেখা যেতে পারে?
0: রোগের ক্ষেত্রে যেমন হয় একটা যে গুঁড়োচিতি, পাউডারি মিলডিউ, এটা একটা কিন্তু কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে মারাত্মক একটা রোগ হয়। তারপরে হচ্ছে শশার ক্ষেত্রে হয় কিউকাম্বার মোজাইক ভাইরাস, ভাইরাস ঘটিত একটা রোগ হয়। ভেন্ডির ক্ষেত্রে হচ্ছে সাহেব রোগ, যেটা ইংরেজিতে বলে ইয়েলো ভেন্ড মোজাইক ভাইরাস, এটা হয়। আবার এখন বর্তমান দিনে ভেন্ডিতে আবার একটা রোগ চলে আসে, আমাদের এই রাজ্যে ছিল না, ওখরা ইনোসেন্ট লিপকাল ভাইরাস, পাতাগুলো কুঁকড়ে যাবে, পাতাগুলো হলুদ হবে না কিন্তু পাতাগুলো এবং পাতার যে ফলক এবং পাতার যে দণ্ড সেগুলো কিন্তু আস্তে আস্তে কুঁকড়ে যাবে এবং গাছে কিন্তু ফলনই হবে না, মানে গাছে একদম ফলনই আসবে না। তো সেগুলো আমাদের প্রতিষেধক ব্যবস্থা হিসাবে, এগুলোর হচ্ছে সাধারণত যে ভাইরাস ঘটিত রোগের বাহক হচ্ছে সাদামাছি, সেই সাদামাছিকে আমাদের কন্ট্রোল করলে কিছুটা কিন্তু কন্ট্রোল হবে। তাছাড়াও আমাদের যে বর্তমান দিনের হচ্ছে বিভিন্ন জাত যেগুলো হচ্ছে এই মানে রোগের হচ্ছে রেজিস্ট্যান্ট বা এগুলো মানে প্রতিরোধ করতে পারে জাত, সেরকম জাত কিন্তু আমাদের লাগাতে হবে।
1: আচ্ছা, রোগ পোকার কথা তো আমরা জানলাম, রোগ পোকা ফসলের শত্রু, সে তো ফসলের ক্ষতি করেই থাকে, কিন্তু কুমড়ো জাতীয় ফসলে আমরা যদি উৎপাদনশীলতা অন্য কোনোভাবে কি বাড়ানো যায়?
0: কুমড়ো জাতীয় ফসলে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য আমি যেমন আগে পরাগ সংযোগের কথা বললাম, এছাড়াও এই পরাগ সংযোগকে ঠিকঠাক যাতে হয় মানে স্বাভাবিকভাবে হয় তার জন্য কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে অনেক ফসলে কি হয় দেখা যায় যে পুরুষ গাছ আলাদা স্ত্রী গাছ আলাদা, তাহলে পুরুষ গাছ কিন্তু আপনাকে লাগাতে হবে। কারণ পুরুষ গাছ কিন্তু হচ্ছে আমাদের যে পরাগ রেণু সেটা কিন্তু সাপ্লাই করবে বা দেবে স্ত্রী গাছকে। তাহলে আমরা সাধারণত বলি যে 9:1 মানে 9:1 এই অনুপাতে কিন্তু হচ্ছে আমাদের গাছ লাগাতে হবে, মানে 9টা হচ্ছে স্ত্রী গাছ থাকবে, 1টা পুরুষ গাছ থাকবে, এভাবে কিন্তু লাগাতে হবে যাতে আমাদের পলিনেশনটা ঠিকঠাক হয়। আচ্ছা, কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে আর একটা যেটা সমস্যা দেখা যায় যে কৃষক বন্ধুরা কিন্তু এতে কিন্তু খুব মানে ব্যতিব্যস্ত হয়ে পড়ে যে কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে প্রথমেই গাছে যখন ফুল আসে তখন কিন্তু পুরুষ ফুলই আসে, মানে পুরুষ ফুল হতে থাকে, স্ত্রী ফুলটা কম আসে। তখন কৃষক বন্ধুরা একটু ব্যতিব্যস্ত হয়ে পড়ে যে পুরুষ ফুল হচ্ছে স্ত্রী ফুল হচ্ছে না, কারণ

0: পুরুষ ফুলে তো আর ফলন হয় না। তো তার জন্য আমরা বলি যে কিছুটা আমরা এটাকে মানে কমাতে পারি, মানে স্ত্রী ফুল বাড়াতে পারি, পুরুষ ফুল কমাতে পারি। সেটা আমরা করতে পারি বিভিন্ন গ্রোথ রেগুলেটর স্প্রে করে আমরা করতে পারি। কিন্তু গ্রোথ রেগুলেটর আমাদের যে স্প্রে করতে হবে, সেই স্প্রেটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট টাইমে করতে হবে। গাছ লাগানোর প্রায় 14 দিনের মাথায় প্রথম গাছে কিন্তু স্প্রে করতে হবে। আমি কুমড়ো জাতীয় ফসলের কথা বলছি, যখন গাছে মোটামুটি 3টে থেকে 4টে লিফ স্টেজ থাকবে তখনই স্প্রে করতে হবে। মানে সাধারণত 12 থেকে 14 দিনের মাথায় প্রথম স্প্রে করতে হবে। তারপরে আর একটা স্প্রে করতে হবে তার 7 থেকে 10 দিনের মাথায়, মানে প্রায় 21-22 দিনের মাথায় কিন্তু একটা গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে। তাতে কিন্তু অনেকটা আমরা পুরুষ ফুল কমাতে পারি, স্ত্রী ফুল বাড়াতে পারি। এবার এই গ্রোথ রেগুলেটর হিসাবে আমরা যেটা
1: যা ব্যবহার করতে পারি বা তার ডোজ কি হতে পারে,
0: হ্যাঁ গ্রোথ রেগুলেটর হিসাবে আমরা যেটা ব্যবহার করতে পারি, ইথ্রেল 250 ppm, ইথ্রেল 250 ppm বাজারে পাওয়া যায়, এটা আমরা স্প্রে করতে পারি। যেমন আমি শশার ক্ষেত্রে ইথ্রেল 250 ppm ব্যবহার করতে হবে, আবার ঝিঙের ক্ষেত্রে।
2: এতক্ষণ কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি।

এতক্ষণ শুনলেন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি আকাশবাণী মুর্শিদাবাদ।

অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। আপনাদের পাঠানো চিঠিপত্রের উত্তরের আসর সুজন ইস্যু। এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি মাসের শেষ মঙ্গলবার রাত 8টায়। অনুষ্ঠান সম্পর্কে আপনারা বা আপনাদের মতামত লিখে পাঠান আমাদের দপ্তরে, ঠিকানা সুজন ইস্যু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর, মুর্শিদাবাদ, সূচক সংখ্যা 742101। এছাড়াও ইমেলেও পাঠাতে পারেন। আমাদের ইমেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। ঘোষণাটি শুনলেন।

আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের অ্যাভিয়ন পৌঁছবেন। ওমান উপকূলে মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ অস্থায়ী সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হবে বলে জানিয়েছে ভারত। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ATF এর রপ্তানির ওপরে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক বৃদ্ধি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আসছি বিস্তারিত খবরে। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের অ্যাভিয়ন পৌঁছবেন। G7 শিখর সম্মেলন গতকালই শুরু হয়েছে। প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর শেষে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এটি তার টানা সপ্তমবারের জন্য সম্মেলনে অংশগ্রহণ। ভারতের কাছে এবারের শিখর সম্মেলন কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী এবারের বিশ্বমঞ্চে উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর এবং উদ্বেগ তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ সন্ধে আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবেন। এবারের অধিবেশনে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ছাড়াও অন্যান্য সহযোগী দেশের নেতৃবৃন্দ, বিশ্বব্যাংক, আফ্রিকীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি

0: প্রতিনিধিরাও অংশ নেবেন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রীর কর্মসূচিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তার মধ্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক, সৌদি আরবের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক জোরদার করতে মতবিনিময় করবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফর সে দেশের সঙ্গে ভারতের অংশীদারিত্বে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষরিত হওয়া মৌ চুক্তিগুলি প্রতিরক্ষা উৎপাদন, বিশেষজ্ঞ বিনিময়, বাণিজ্য ও বিনিয়োগ সহ বহু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা বাড়াতে দুই দেশ যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী গড়ে তুলতে সহমত হয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধিত্বের জন্য স্লোভাকিয়া সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে বলে তিনি উল্লেখ করেন। ওমান উপকূলে ঘটা মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর এমটি সেত্তেবেলো জাহাজে 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। ওমানের মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস আজ জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের সঙ্গে দেশে ফেরার আগে রাষ্ট্রদূত তাদের সঙ্গে কথা বলেন ও তাদের শুভেচ্ছা জানান। এই কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতীয় নাবিকদের মানসিক শক্তির প্রশংসা করা হয়েছে। উল্লেখ্য, পালাউর কাছে পতাকাবাহী জাহাজ এমটি সেত্তেবেলো ওমানের শহর উপকূল থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দূরে থাকার সময় আক্রান্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় 3 নাবিক প্রাণ হারান। ভারত সতর্ক করে দিয়ে বলেছে, নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ অস্থায়ী সদস্যপদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পর্বতানিনী নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক আন্তঃসরকারি আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি সদস্য দেশের সিদ্ধান্ত গ্রহণের পরিকাঠামোয় পরিবর্তন জরুরি। নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ পদ্ধতি শুধুমাত্র অস্থায়ী সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরিস্থিতি বিশেষ কোনো পরিবর্তন হবে না। হরিশ পর্বতানিনী বলেন, ভারত বরাবরই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের পরিবর্তন আনার কথা বলেছে। ভেটো ক্ষমতা কেবলমাত্র 5টি স্থায়ী সদস্য চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে অর্থবহ হয়ে উঠবে না।
1: Reflecting expansion of the category of two-year term non-permanent category as a convergence portrays only a part of the picture. Groups and member states add qualifiers and attach other interlinked parameters as they endorse expansion in the non-permanent category. UNSC reform would be grossly inadequate, bordering on failure, if expansion is limited only to the non-permanent category, as it would fundamentally not change the decision-making power structure of the P5. Groups and member states have waited this long for real and meaningful reforms.
0: ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, নিট ইউজির আসন্ন পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুবিধা চালু হওয়ার 24 ঘন্টার মধ্যেই 10 লক্ষেরও বেশি পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। সংস্থাটি জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তারা লাগাতার সার্ভারের ওপর তীক্ষ্ণ নজর রাখছে। সংস্থাটি নিশ্চিত করে জানিয়েছে, পরীক্ষার আগেই সকল পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ভারতের কনসুলেট জেনারেল কার্যালয়ে স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন করেছেন ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন পাত্রা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, স্বামী বিবেকানন্দের সেবা ও সম্প্রীতির বার্তা আজও সমান প্রাসঙ্গিক। 1893 সালে শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ তাকে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ পরিচিতি এনে দেয়। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, পশ্চিমবঙ্গে কোথায় গেলে পাবেন আয়ুর্বেদ চিকিৎসা? আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগের এই অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8:30 গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সরকার ডিজেল ও বিমানের চালানি ATF এর রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক SAED বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক 13.05 টাকা থেকে বেড়ে

হয়েছে 14 টাকা। অন্যদিকে এটিএফ এর রপ্তানি মূল্য প্রতি লিটারে 9.05 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 12.05 টাকা হয়েছে। পেট্রোলের ক্ষেত্রে অবশ্য রপ্তানি শুল্ক লিটার পিছু 1.05 টাকায় অপরিবর্তিত থাকছে। উল্লেখ্য, পশ্চিম এশিয়া চলতি সংকটের প্রেক্ষিতে কেন্দ্র দেশে পেট্রোপণ্যের পর্যাপ্ত যোগান সুনিশ্চিত রাখতে ক্রমাগত বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারই মধ্যে এই রপ্তানি শুল্ক বৃদ্ধি করা হল। E20 জ্বালানি নিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবাদ পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট নাকচ করে দিয়েছে। সংবাদে দাবি করা হয়েছিল E20 জ্বালানি ব্যবহারের ফলে গাড়ির বীমার দাবি বাতিল হতে পারে। প্রেস ইনফরমেশন ব্যুরো এই দাবিটি মিথ্যে বলে জানিয়েছে। E20 জ্বালানি ব্যবহার করলেও গাড়ির বীমা পলিসি বৈধ থাকবে। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো বলেছেন, প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করার সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রায় 2000 জনকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিচার বিভাগীয় ব্যবস্থার বাইরে সেদেশে এই ধরনের পদক্ষেপই প্রথম। মোট 1.50 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে। উল্লেখ্য, পূর্ব আফ্রিকার এই দেশে কর বৃদ্ধির বিরুদ্ধে সরকার বিরোধী প্রতিবাদ আন্দোলনের সময় 100 মানুষ হতাহত হয়েছেন। ব্যবসায়িক ক্ষতির পরিমাণও অনেকটাই। অযোধ্যার রাম মন্দিরে অনুদান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল সিট। লখনউয়ের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্থের নেতৃত্বে গঠিত এই দলে রয়েছেন আইজি কিরণ এস এবং অর্থ দপ্তরের বিশেষ সচিব নীল রতন। তদন্তকারী দল অযোধ্যায় পৌঁছে কাজ শুরু করেছে। 7 দিনের মধ্যে প্রাথমিক এবং 15 দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। এবার বিশ্বকাপের খবর।

0: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একই গ্রুপে বোস্টন স্টেডিয়ামে ভোর রাত 3:30 নরওয়ের বিরুদ্ধে খেলবে ইরাক। এদিকে ফিফা ফুটবল বিশ্বকাপে লস অ্যাঞ্জেলসে গ্রুপ জির ম্যাচে নিউজিল্যান্ড আজ ইরানের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে। 16 বছর পর বিশ্বকাপে ফেরা ম্যাচে 2 দফায় এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড, 2 বারই সমতা ফিরিয়েছে ইরান। আজ ভোর রাতে মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচের ম্যাচে সৌদি আরব উরুগুয়ের ম্যাচ 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। সিয়াটল স্টেডিয়ামে গতরাতে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের মধ্যে ম্যাচটিও 1-1 গোলে ড্র হয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত মহিলাদের FIH হকি নেশনস কাপে ভারত সেমিফাইনালে উঠেছে। পুল এতে ভারত জাপানকে 2-1 গোলে পরাজিত করে। অন্যদিকে পুরুষদের হকিতে ভারত জার্মানির মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিও পৌঁছবেন। ওমান উপকূলে মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন উত্তরবঙ্গে কার্শিয়াংয়ে। তিনি গোখেল স্কুলের মাঠে জনকল্যাণ শিবির পরিদর্শন করেছেন, কথা বলেছেন প্রশাসনিক আধিকারিক ও জিটিএ সদস্যদের সঙ্গে। এরপর কার্শিয়াংয়ে মন্টিফিয়ার্ড গ্রাউন্ডে একটি জনসভায় অংশ নেবেন তিনি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন মেয়র অসুস্থ অশোক ভট্টাচার্যের সঙ্গেও মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। আজই তার কলকাতায় ফিরে আসার কথা। কেন্দ্র ও রাজ্যের জনকল্যাণমূলক 54টি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আজও রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির চলছে। মুর্শিদাবাদে 68টি জায়গায় এই শিবির চলছে। হাওড়ার উলুবেড়িয়া মহকুমায় 21টি এবং হাওড়া সদর মহকুমায় 44টি শিবিরে বহু মানুষ ভিড় জমিয়েছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের বক্তব্য শোনার জন্য উদ্যোগী হয়েছেন। এই মর্মে দলের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির কাছে একটি মেল পাঠানো হয়। ওই মেলে গতকাল বিকেল 4টার সময় শ্রী ব্যানার্জিকে তার বক্তব্য জানানোর সময় দেওয়া হয়, কিন্তু তিনি সেই সময় কলকাতার ইডির দপ্তরে থাকায় অধ্যক্ষের কাছে যাওয়া সম্ভব হয়নি। এই মর্মে দলের সাংসদ কীর্তি আজাদ অধ্যক্ষের কাছে আবারও সময় চান। বিধানসভা নির্বাচনে প্রচারের সময় ডিজে বাজানোর উস্কানিমূলক মন্তব্যের জেরে আবারও সিআইডির কাছে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আজ বেলা 11:45 তিনি তার আইনজীবী সহ ভবানী ভবনে তদন্তকারী সংস্থার দপ্তরে যান। তার বয়ান রেকর্ড

0: শ্রেণীর তিন পড়ুয়া বোমা বিস্ফোরণে আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আম কুড়ানোর সময় পড়ে থাকা একটি বোমায় হাত লাগলে সেটি ফেটে যায়। এলাকাবাসীর অভিযোগ, ওই আম বাগানে নানা ধরনের অবৈধ কার্যকলাপ হয়। খুব কাছেই তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসও রয়েছে বলে খবর। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় নৈনানের কাছে গতকাল দুপুরে হুগলি নদীতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে কন্টেনার বোঝাই একটি বিদেশি পণ্যবাহী জাহাজ। সিঙ্গাপুর থেকে খিদিরপুরগামী কন্টেনার ভর্তি কোটা রুকুন নামের ওই জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে হুগলি নদীর মাঝপথ থেকে হঠাৎ ডান দিকে ঘুরে নৈনান সুইলিস গেটের দিকে চলে যায়। আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আজ সর্বদলীয় বৈঠক বসতে চলেছে। অধ্যক্ষ রথীন্দ্র বসুর পৌরোহিত্যে বিধানসভার প্ল্যাটিনাম ভবনে দুপুর দুটোয় এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সরকার ও বিরোধী পরিষদীয় সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠকের পরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার থেকে বিধানসভায় অধিবেশন শুরু হতে চলেছে। সোমবার 22 তারিখ পেশ হবে রাজ্য বাজেট। রাজ্যের দুই জেলায় বাস পড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। নদিয়ার কল্যাণীর সগুনা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের লিচুতলায় গতকাল ঝড়বৃষ্টির সময় বাস পড়লে মানস ব্যাপারী নামে 14 বছর বয়সী এক কিশোরকে পড়ে থাকতে দেখা যায়। কল্যাণীর JNM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মুর্শিদাবাদে দুটি পৃথক ঘটনায় 3 জন প্রাণ হারিয়েছেন। বড়ওয়া থানার সিভিক ভলেন্টিয়ার বছর 36-এর সুব্রত ঘোষ ঝড়বৃষ্টির সময় সাবলপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের পাশে দাঁড়িয়েছিলেন, তখনই বজ্রাহত হন তিনি। অন্যদিকে লালগোলা থানার রেনু বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় পদ্মার ভাঙনের কাজ চলার সময় বাজ পড়লে 5 শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আমির শেখ এবং খুরশেদ শেখ নামে দুজনের মৃত্যু হয়। পারিবারিক জমি বিবাদের জেরে আত্মীয়ের বাড়ি ভেঙে দেওয়ার ঘটনায় অভিযুক্ত কোচবিহারের বিজেপি নেত্রী সাবানা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। দিনহাটার বড়নাচিনায় 70 বছর বয়সী কপিয়া বিভির অভিযোগ, সাবানা তাদের আত্মীয়, তিনি বুলডোজার দিয়ে কপিয়ার বাঙি ভেঙে দিয়েছেন। সাবানা আগে দাবি জানিয়েছিলেন যে জমিতে কপিয়ার বাড়ি ছিল সেটি আদতে তার, তৃণমূল কংগ্রেসের মদতে কপিয়ারা সেই জমি দখল করে রেখেছিল। মুর্শিদাবাদের শামসেরগঞ্জের চাঁদপুরে গতকাল ড্রাগ কন্ট্রোল বোর্ডের আধিকারিকরা দুটি ওষুধের দোকানে তল্লাশি চালায়। উদ্ধার হয়েছে 140টি নিষিদ্ধ ইঞ্জেকশন। কেন্দ্রে NDA সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, শিল্প সংস্কৃতি, ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র। পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র EZCC-র অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মহুয়া মুখার্জির সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত 30 মিনিটের এই বিশেষ অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন 5টা বেজে 10 মিনিটে।
1: আকাশবাণী কলকাতা, একটু পরেই মাননীয় শো।

কথা শোনা মতো মানুষেরা ভিড় জমালে কথারাও ভিড় করে আসে, কিন্তু ভিড় করে আসা কথারা অনেক সময় ভেতরেই থেকে যায়, অন্তরে প্রকাশিত হয় না। বলতে চাই অনেক কিছু, আমরা বলতে পারি অনেক কিছু, কিন্তু বলা হয়ে ওঠে না, বলা সম্ভব হয় না, বলার মতো পরিস্থিতি থাকে না অনেক সময়, তাই বলা হয়নি অনেক কিছুই। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখছেন, না বলা হয়নি আর কোনোদিন বলাও হবে না। বেশ মনে পড়ে সে ১৯৮৭ সালে মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, দিনের পর দিন বেশ মনে পড়ে দিনের পর দিন মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটতে লাগলো। চিকিৎসকের নির্দেশে নানা ধরনের পরীক্ষাও সম্পন্ন হলো। মা প্রায়ই জানতে চাইতেন, আমার কি হয়েছে রে, ডাক্তারবাবু কিছু বলেছে? প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার মতো মানসিকতা ছিল না। হাসপাতালে ভর্তির ৭ দিনের মাথায় মা আমাদের ছেড়ে চলে গেলেন। আসলে মাকে বলা হয়নি মানে বলতেই পারিনি এই নির্মম সত্য, মা গো তোমার ক্যান্সার হয়েছে। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখেছেন এই চিঠি। কোনো কোনো সময় ভালোর জন্য অনেক কথা বলা সম্ভব হয় না। আসল বিষয়টা একটাই, সুস্থ থাকতে হবে। এবছর ২১শে জুন উত্তর গোলার্ধের সবথেকে বড় দিন, তাই সেই দিনে পালন করা হবে আন্তর্জাতিক যোগ দিবস, যোগব্যায়াম যার মাধ্যমে মানুষ সুস্থতার পথ খোঁজেন, সেই যোগা বলে বার্ধক্যের সুস্থতা, এই বিষয় নিয়েই আজকের বা এবছরের যোগাডে। আমরা অনেকেই সুস্থ থাকতে চাই কিন্তু পারি কই, কারণ ওষুধ খাই, তার সাইড এফেক্টে আবার অসুস্থ হই। কিন্তু যোগা এমন এক পথ যে পথ ধরে আমরা সুস্থ থাকতে পারি। এমন অনেক মানুষ আছেন যারা এই পথকেই অবলম্বন করে এগিয়ে চলেছেন, তাদের মধ্যেই একজন মানুষ করণ থাপা। এই কলকাতার মানুষ, দীর্ঘদিন এই কলকাতায় বসবাস করছেন এবং অনেক মানুষের সুস্থতার স্বার্থে বিনা পারিশ্রমিকে দীর্ঘদিন ধরে যোগাভ্যাস করাচ্ছেন সবাইকে, এমন একজন মানুষ যিনি মানুষের পাশে হাত বাড়ান মানুষকে ভালো রাখতে, তার পাশে তো থাকতেই হয়, পৌঁছাতেই হয় তার কাছে।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ স্যার, কারণ থাকা স্যার বলছেন?
1: হ্যাঁ বলছি দাদা।
0: হ্যাঁ স্যার, যেটা জানতে চাইবো যে আপনি বাগুইআটি অঞ্চলে দীর্ঘদিন ধরে যোগাভ্যাস করাচ্ছেন মানুষকে বিনা পারিশ্রমিকে, এই বিনা পারিশ্রমিকের কারণটা কি?
1: দেখুন দাদা, এখন হচ্ছে মানে আমার কাছে মেনলি উমেন্সরা করে,
0: আচ্ছা,
1: হ্যাঁ মানে কম বয়সী না, সব মানে 40+।
0: বেশ,
1: ওনারা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাটাই পুরো ঘর কে দেয়। তা ওনাদের একটা ইচ্ছে থাকে মানে বাইরে বেরিয়ে কিছু মানে এক্সারসাইজ ওয়গারে করার।
0: বেশ,
1: মানে এক বছরে আমি যা বুঝতে পারলাম,
0: বেশ,
1: তো ওটা ওনারা যে করতেন ওটাকে মডিফাই করে আমি পাওয়ার ইয়োগাটা করাই।
0: আচ্ছা,
1: আমার আমার মোটিভ ওটা মানে যে আপনি আপনার কাছ থেকে টাকা নিয়ে বা ইয়ে করে না, আমার আমার থ্রু দিয়ে যদি কারোর ভালো হচ্ছে আমি অবভিয়াসলি করাই ওটা।
0: এই যে বলছেন 40 ঊর্ধ্ব মহিলারা আপনার কাছে আসেন, মূলত কোন সমস্যা নিয়ে আসেন? হাঁটুর সমস্যা, কোমরের ব্যথা, বাত,
1: হাঁটু আছে, কোমর আছে, অনেকজনের পিঠে ব্যথা, অনেকজনের স্লিপ ডিস্ক হয়, অনেক রকমের ইয়ে আছে, কারোর কোলেস্ট্রল আছে, কারোর PCOD আছে।
0: আচ্ছা, তো এই নিরাময়ের যে পথ আপনি দেখাচ্ছেন, কত শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠছেন এই যোগাভ্যাসের মাধ্যমে?
1: এটা দেখুন আমি তো 100% আমি বলতে পারবো না, কেন কি
0: অবশ্যই না,
1: আমি 100% ইয়ে করতে, ব্যাপারটা হচ্ছে আমার কাজ হচ্ছে দেখানো শেখানো। এবার মানে ওনারা ওইটাকে মানে পুরো ডিপলি নিচ্ছেন বলে অনেকজন কিওর হচ্ছে। আমার কাছে একজন এসেছে অনেকদিন ধরে করছেন, ওনার ফ্যাটি লিভার গ্রেড 2 ছিল, রিসেন্টলি উনি চেক আপ করিয়েছেন, ওনার গ্রেড 1 হয়ে গেছে।
0: বেশ,
1: হ্যাঁ, তো এইসব মানে হচ্ছে নিজে কিওর হচ্ছে, নিজে এসে বলছে, তো মানে ওইটাই আমার নিজের আনন্দ লাগে। হ্যাঁ ঠিক আছে, আমি যেটা করাচ্ছি একটা মানে ইয়েতে
0: একটা লক্ষ্যকে সামনে রেখে সেটা সফল হচ্ছে।
1: হ্যাঁ সফল হচ্ছে।
0: হ্যাঁ, কিন্তু যে কথাটা আপনি নিজেই বললেন যে সবাই তো সমানভাবে নেয় না, এই অ্যাওয়ারনেসটা কি এখনো পর্যন্ত মানুষের মধ্যে নেই? মানে সবাই তো খুব চটজলদি সবকিছু চান, যে কারণে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের হাত ধরেন অনেকেই, কিন্তু যোগার হাত হয়তো অনেকেই ধরেন না। এমন ঘটনা কি আজও 21 শতকেও ঘটছে আপনার কলকাতা শহরে?
1: অনেকজন আছেন, অনেকজন আছেন, কিন্তু এটাকে অনেকজন মানে

0: কিভাবে নেয়, কি মানে হার্ড জিনিসটা অ্যাকচুয়ালি এটা বহুত ইজি এন্ড স্মুথ জিনিস যারা আমার কাছে করছে। মানে এখন আমার কাছে লেডিরা রয়েছে মানে 35 মেম্বাররা রয়েছে, ওনারা কন্টিনিউ করে যাচ্ছেন আর ওনারা মানে ওটা মানে রিটার্নটা পাচ্ছে কি হ্যাঁ, ওনারা নিজেই বলেন কি আমার ওয়েট লস হয়ে গেছে অনেকটা, আমি ইয়ে হয়ে গেছি, অনেক মানে অনেকজন কিওরও হয়েছে, এরকম না কিওর হয়নি।
1: আচ্ছা, কোন ব্যায়ামগুলো করতে বলবেন বয়স্ক মানুষ যারা অসুস্থ হচ্ছেন তাদেরকে সুস্থ থাকার জন্য, আগাম সুস্থতার জন্য প্রস্তুতি কিভাবে নেবেন বয়স্ক মানুষরা?
0: আগামী দিনে দেখুন এখন যারা 40 ক্রস করছে, অ্যাট লিস্ট 1 ঘন্টা মানে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা নিজের শরীরকে দিতেই হবে আজকের ডেটে,
1: বেশ
0: একদম এটা দিতে হবে। আর এখন প্রাণায়াম হচ্ছে মেন, প্রাণায়াম যেটা ইজি স্মুথ মানে সবাই করতে পারে, 40 পরে সবাই মানে ইজিলি করতে পারে। আর আমার কাছে প্রাণায়াম আছে, যোগা আছে, আসন আছে, আমি করাই পাওয়ার যোগাটা বেশি।
1: বেশ,
0: এখন মানে আপনি কোনোদিনও ভিজিট করতে পারেন, সকাল 6টার থেকে আমি 7টা অবধি করাই, ইজি করে
1: নিন। যারা যারা আকাশবাণীর শ্রোতা বন্ধু যারা বহু দূরে রয়েছেন তারা কিভাবে সুবিধা পেতে পারেন, তাদেরকে আপনি যদি বলেন যে এই যোগাভ্যাসটা করলে, মানে অনেক ক্ষেত্রেই যোগার ছবি আমরা এখন গুগল সার্চ করলে পেয়ে যাই, তো যদি সেই যোগার নামগুলো বলেন যে যে এই এই যোগাগুলো করলে বা এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে মানুষ সুস্থ থাকতে পারেন অনেক বেশি তুলনায়।
0: এইটা এইটা মানে সব আমি তো মানে টোটাল উপর থেকে নিচ অব্দি করাই, মানে ফ্রি হ্যান্ড, যোগা, আসন, প্রাণায়াম, টোটাল জিনিসটা।
1: কোন কোন আসন করান বয়স্কদের?
0: আমার বয়স্ক আর ইয়াং এর কোনো ব্যাপার নেই, এটা আমার কাছে সব থেকে কম বয়সী হচ্ছে 25 আর সব থেকে এজেড হচ্ছে 77, 25 যেটা করছে 77 ও করছেন দু তিনজন আছে যারা শীর্ষাসনও করে।
1: আচ্ছা,
0: দু তিনজন আছে
1: বেশ
0: শীর্ষাসন, মানে ওনারা নিজেই বলেছে আমি একা থাকলে আমি পারতাম না, তুমি যদি পেশেন্টের দিয়ে ধাক্কা না মারলে আমাদেরকে আমি এই শীর্ষাসন পর্যন্ত পৌঁছাতামই না, মানে ওরা চিন্তা করেনি কি আমি শীর্ষাসন করতে পারি।
1: বেশ,
0: আমার হচ্ছে জাস্ট আঙুলটা ধরে নেওয়া, ধরে ওনাদেরকে রাস্তা দেখিয়ে দেওয়া, এই মোটিভ আমার।
1: বেশ, অনেক ভালো লাগলো স্যার, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আপনার হাত ধরে সবাই ভালো থাকুন।
0: আমি তো যে কথা আপনার শ্রোতা আছে দূরদর্শন আকাশবাণীতে সবাইকে আমি এইটাই বলবো, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আপনি আপনার শরীরটাকে দিন, যেটা পারবেন সেটাকেই করুন,
1: বেশ খুব ভালো লাগলো, ভালো থাকবেন স্যার।
0: ওকে, থ্যাংক ইউ স্যার।

0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: বিজ্ঞাপনের পর ফিরে এলাম শহর কলকাতা থেকে মফস্বলের পথে পাড়ি দেবো। এবার আমাদের সঙ্গে রয়েছেন প্রীতম বিশ্বাস। প্রীতম দুর্গাপুরে ছোট বড় সবাইকে যোগাভ্যাস করেন। প্রীতম, এই 21 শতকে দাঁড়িয়ে কোন ধরনের সমস্যাগুলো বারবার আসছে বড়দের কাছে বা বৃদ্ধদের কাছে বা কম বয়সীদের?
4: কম বয়সীদের অ্যাওয়ারনেস খুবই ভালো আছে, তারা জানে কি করতে

0: ঠিক হয়, কিন্তু যারা বয়স্ক আছে তারা নর্মালি এটাকে করে না, মানে যোগাটাকে সেভাবে নেয় না। কিন্তু আমরা তাদেরকে বলি কি যোগাটা করলে কি হয়, যোগাটা প্রথম করা তো একটা বডির একটা যে ভাষণ সেটাকে চেঞ্জ করে ইন টার্মস, সারাক্ষণ যখন কেউ সারাক্ষণ ঘরে বসে থাকে সেটা খুব ইঞ্জিরিয়াস টু হেলথ। তখন কেউ যদি সেটাকে কোনো প্রাণায়াম বা কোনো স্ট্রেচিং বেন্ডিং যোগা যেগুলো যেগুলো ফর্মস গুলো আছে এই ক্লিন যেগুলো সেগুলো করলে তো অটোমেটিক্যালি বডির একটা কন্ডিশন হয়ে যায়। তারপরে যেটা মেইন যোগা কানেকশন আমাদের সেলফ এর সাথে যে কানেকশন যোগ যেটাকে বলা হয় সেটাকে আমরা ধারণ করানোর জন্য চেষ্টা করি। আমরা মোস্টলি আমরা দেখিয়ে থাকি যে বয়স্ক লোকেরা বেশি আসে, বাট ইয়াং জেনারেশনরাও অনেক দূর দূর থেকে ট্রাভেল করে আসে ফর যোগার জন্য। তো প্রবলেম বলতে সেভাবে কিছু হয়নি, মেইন প্রবলেম কিন্তু হ্যাঁ তাদের কনসিস্টেন্সিটা একটা
1: একটা জিনিস দেখা যায় যে এখন কম বয়স মানে বয়সের 45-50 ক্রস করার পর থেকে মানুষের হাঁটুর সমস্যা শুরু হয়। এর কোনো কারণ কি আছে? এটা আগে এত বেশি ছিল না।
0: এটা ক্যালসিয়ামের কারণে হয়, কারণ কি আমরা মোটামুটি সবাই কম বেশি D3 ডেফিসিট, সূর্যের আলো পাই না। তো সূর্যের আলো না পাওয়াতে কি হয়, ক্যালসিয়ামের কমি হয়। তো ক্যালসিয়ামের কমি হলে অস্টিওপোরোসিস বা নানান রোগের চিকিৎসার জন্য লোকজন ছড়িয়ে বেড়ায়। তো এটা ইদার আপনাদের আমাদের সবাইকে একটু বাইরে ওই সকাল 7টা থেকে 9টার মধ্যে একটু বাইরে হাঁটা চলা করতে হবে, যাতে অ্যাটলিস্ট ডাইরেক্ট সানলাইট আমরা পাই, সেটাও একটা নিউট্রিশনের পার্ট। আর যদি সে না পাই সেটা তার জন্য ভাইটামিন ভাইটামিন ডি এগুলোকে নিতে হবে। প্রত্যেকদিন যোগা তো করতেই হবে, বডিকে অলওয়েজ স্ট্রেস করতে হবে ইন টার্মস অফ স্ট্রেচিং হোক প্রাণায়াম হোক। তো ওইটাই,
1: কোন ধরনের প্রবলেম বেশি আসছে তোমার কাছে? আমি তুমি বললাম প্রীতম,
0: যেটা যেটা আপনি বললেন হাঁটুর সমস্যা সবচেয়ে বেশি।
1: বেশ, সঙ্গে
0: অবেসিটি তো আছে, অবেসিটি আছে, পেট বড়, তো সেটাকে কি করে কমাবো? তো এতদিন ধরে যারা খেয়েছে একদম সে ভালো করে খাওয়া যেটাকে বলে বাঙালিতে, বাট তারপরে যারা চেষ্টা করেনি যে আমরা বেরি কিছু করবো, সবাই বলছে করবো, কালকে করবো, পরশু করবো, কেউ ফিস তারা দেখে বলে কি না এই ফিস তো আমরা দেবো না, বরং আমরা বাইরে খেতে যাবো। তো এইগুলো হচ্ছে অ্যাওয়ারনেস, যত লোকজন অ্যাওয়ার হবে এইটা যোগার ব্যাপারে তো তত লোকজন বুঝবে কি হেলথ শুড বি প্রায়োরিটাইজ। যেমন আমরা খাবার খাই ডেইলি, সেমনি আমাদেরকে যোগব্যায়াম ডেইলি করতে হবে।
1: বেশ, আমাদের মাধ্যমের একটা সমস্যা হচ্ছে আমরা দেখাতে পারি না, সবটাই শোনাতে হয়। কিন্তু যেটা জানতে চাইবো যে কোন ধরনের যোগাভ্যাস, এখন তো নেট ঘাটলে প্রত্যেকটা যোগ মানে ছবি পাওয়া যাবে অন্তত পক্ষে। বয়সটা একটু 45-50 কোটা পেরিয়ে গেলে বা 60 কোটা পেরোনোর মাত্রই কোন কোন যোগাভ্যাস গুলো করা জরুরি? কারণ এর তো কোনো সাইড এফেক্ট নেই, অতিরিক্ত করা থাকলে কোনো ক্ষতিও হবে না।
0: যেমন সূর্য প্রণাম সেটা তো প্রথমেই করা উচিত, কারণ সূর্য প্রণাম শুধু সূর্যের জন্য নয় বাট বডিটা ওভারঅল একটা স্ট্রেচিং পাওয়া যায় অন। আরো যেমন আপনার সব নামগুলো তো আমার মনে নেই ঠিকভাবে, বাট আমরা অ্যাকচুয়ালি পিলাটিস ফর্ম বা ডিফারেন্ট যোগা ফর্মের থ্রুতে ওটাকে করাই। অটোমেটিক স্ট্রেচিং অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস করলেই এটা বেটার হয়।
1: বেশ, খুব ভালো লাগলো প্রীতম, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।
0: ধন্যবাদ, খুব ধন্যবাদ,
1: ধন্যবাদ।

তার মানে ছোট থেকে বড় সবাইকেই যেটা বলার, তবে বড়দের কথাই বলবো আজকে, যেহেতু মাননীয় সুর বন্ধুরা সবাই বড়। 7টা থেকে 9টা একটু হাঁটাচলা অভ্যেস করুন। খাওয়া দাওয়া যেরকম প্রচুর করেছেন চব্বচস্বলের ঝোপেও, আমরা ছেলে বাঙালি কখনো জীবন কাটাতে চাই না, কিন্তু তার সঙ্গে সঙ্গে সূর্য প্রণাম, কারণ সূর্য প্রণামের পার্শ্ব প্রক্রিয়া যেটা, সেটা হচ্ছে ক্যালসিয়াম শরীরে একটু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, অথবা D3 খেতে হবে, D3 ভাইটামিন। প্রাণায়াম করা জরুরি, ধনুরাসন, উষ্ট্রাসন, এমনকি শীর্ষাসন। তবে সবথেকে বেশি যেটা দরকার, একটা জায়গায় বসে থাকা নয়, হাঁটা চলা করা, কিছু কাজ করা, নিজের শরীরটাকে চালনা করা, তবেই সুস্থ থাকা যাবে। এ কথাই বললেন দুজনই। প্রীতম বিশ্বাস যেরকম বললেন দুর্গাপুর থেকে, সেরকমই বললেন করণ থাপা কলকাতা থেকে। পরের

0: বিবৃতিতে যাই, সর্বেশ্বর পাল কি বলছেন, বলছেন তোমার তুলনা একমাত্র তুমি। নিত্য নতুন বিষয় বৈচিত্র্য কেমন করে যে মনের অবচেতন স্তর থেকে পুরনো স্পর্শকাতর বিষয়গুলো বার করে আনতে হয় একমাত্র তুমিই জানো। তেমনই একটা ঘটনার কথা তোমাকে বলি, যে কথা আমার ঠাকুরদাকে বলে উঠতে পারিনি, যিনি আমার মুখের খাবার না দিয়ে তিনি আমার আমাকে মুখে খাবার না দিয়ে খাবার তুলতেন না। আমার দিদির বিয়েতে বাবাকে কিছু ঋণ করতে হয়, আবার একই সঙ্গে আমার চাকরির চিঠিও হাতে আসে। এদিকে আমার ঠাকুরদা অল্প দিনের মধ্যেই অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। সবাইকে বলেন মৃত্যুর আগে তিনি নাথবউয়ের মুখদর্শন করে যেতে চান, অর্থাৎ আমাকে বিয়েতে মত দিতে হবে। একদিকে বাবার ঋণ, অন্যদিকে আমার সার্ভিস তখনও কনফার্ম হয়নি। কয়েক মাস পরে অবশ্য কনফার্মেশনের চিঠিটা হাতে এলো। মনে মনে ভাবলাম এবার বাড়ি গিয়ে অসুস্থ মানুষটাকে সম্মতির কথা বলেই দেব। হঠাৎ পরের দিন অফিসের ঠিকানায় একটা টেলিগ্রাম এলো আমার নামেই, গ্র্যান্ডফাদার এক্সপায়ার্ড কাম শার্প। আমার না বলা কথাটা সেখানেই থেমেছিল। আজ তুমিই আমাকে জাগিয়ে তুললে, তোমাকে জানাই প্রাগবর্ষার সজল শুভেচ্ছা। সর্বেশ্বর পাল, মাহেশ হুগলি। আসলে কখন কি হয়, কখন কি হওয়ার আমরা তো জানি না। আমরা আসব যখন তাও জানি, কিন্তু কখন যাব সে তো আমরা কেউই জানি না। ফলে যতক্ষণ থাকব আনন্দে থাকব, পাশের মানুষের পাশে হাতটা বাড়িয়ে নিয়ে থাকব, এটাই আমাদের পথ চলা। এর মধ্যে দিয়েই ভালো থাকা, এর মধ্যেও না বলা কথার মধ্যেও অনেক কিছু বলে ফেলা। পরের চিঠি সুজন সাথী, মাননীয় সুশীর বলে লিখেছেন, বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর থেকে, জেলা পূর্ব বর্ধমান। তবে বন্ধুরা যারা বাড়িতে রয়েছেন তাদেরকে একটা কথা বলি, ফোন নাম্বারটা জানেন 2213-1342। আবার বলছি 2213-1342। আপনারা ফোন করতে পারেন, ফোন করে যেটা জানাবেন যে নিজেকে সুস্থ রাখতে আপনি কি করছেন। সবাই জানুক আপনি কি করছেন, সবাই সেই পথ ধরে যদি সুস্থ থাকতে পারেন সে ভালো থাকাটা আপনারও। বিশ্বনাথ বন্ধু লিখছেন, অনেক কথাই বলা হয়নি যা বলার ছিল, কথাগুলো হৃদয়ের গোপন কুঠুরিতে গুমড়ে থেকে সৃষ্টি করে গভীর ক্ষত। ঠিক তাই, আমার লুকায় বেদনা অঝরা অশ্রু মিলে, অশ্রুত বাঁশি হৃদয় গহনে বাজে। বাবার অসুস্থতায় চিকিৎসকের শরণাপন্ন হলে ডাক্তারবাবু যেদিন একান্তে ডেকে এক দুরারোগ্য রোগের কথা জানিয়েছিলেন, সেদিন বাবাকে বলতে পারিনি ওর কি হবে বা হয়েছে। ভেবেছিলাম বলা না হলে হয়তো মনের জোর আরও কিছুদিন বাঁচবেন মনের জোরের তিনি। প্রতিটি সকালে যে বন্ধুটি ফোনে কুশল বিনিময় করতেন, আমার বাড়িতে সাহিত্য বাসরে উপস্থিত হয়ে কয়েকজনের হাতে সম্মাননা তুলে দেওয়ার কথা ছিল, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বন্ধুটি চলে গেল না ফেরার দেশে। গুণীজনদের সম্পর্কে অনেক কথা বলার ছিল সাহিত্য রসিক সঙ্গীত প্রেমী মানুষটির, বলা হয়নি তার। বন্ধু বলতে কষ্ট হয়, চোখের সামনে অত্যাচার অনাচার দেখেও প্রতাপশালীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বলা হয়নি তার নিষ্ঠুর নির্মম আচরণের কথা। অনেক প্রতিকূলতায় আমার ভালোবাসার মানুষটিকে বলা হয়নি এসো আমার ঘরে, এসো আমার ঘরে। তাই কঠিন দুঃখে আমার বুকে বাজে তার বাঁশি। মায়ের আকস্মিক মৃত্যুতে মাকে বলা হয়নি আমার মনে জমে থাকা অনেক আনন্দ বেদনার কথা। প্রিয়জনেরা একে একে সবাই গেল চলে, বলা হয়নি যা ভেবেছি বলবো বলে। না, না বলা বাণীর ব্যথায় শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া গানটি মনে পড়ে, অনেক কথা বলেও তবু সব কথা কি শেষ করা যায়, কিছু সময় কাছে থেকে কতটুকু মন ভরা যায়। বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন এই চিঠি। হ্যাঁ, এভাবেই পাশের মানুষরা চলে যান, অনেক কিছু বলা হয় না। কি বলছেন আমাদের বন্ধু শুনি। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে?
1: আমি কমলাকান্ত বার, মাগুরা জেলার ইন্দোর।
0: কি করছেন নিজেকে সুস্থ রাখতে?

0: নিজেকে সুস্থ রাখার জন্য কি করছেন?
1: আমি সুস্থ হয়ে আমি আমার বয়সটা হচ্ছে যে 84 বছর। তা এখন পরিমিত খাদ্য কমই খাই, ব্রেকফাস্ট হয়েছে আপনার স্বাস্থ্যবান ভাতটা, আর মধ্যাহ্ন হয়েছে আপনার 12:11
0: বেশ,
1: আর আপনার ওই বিকালে টিফিন, তারপরে রাত্রে ভাত।
0: আচ্ছা, কিন্তু সবটাই পরিমিত, পরিমাণ মতো। বেশ, তাতে ভালো আছেন তো?
1: ভালো আছে, একদম ঠিক ইন্ডিয়া।
0: খুব ভালো, ভালো থাকুন, প্রণাম নেবেন। বেশ, হ্যাঁ, আমরা জীবন জুড়ে খেতে চাই অনেক কিছু, আমাদের জীব লক লক করে, কিন্তু বয়সকালে সংযম বাড়াতে হয় সুস্থ থাকার জন্য। কারণ বেশি পরিমাণে খাওয়া শুধু নয়, বেশি তৈলাক্ত খাবার খাওয়া, মশলাজাত খাবার খাওয়া আমাদের অসুস্থতাকে বাড়িয়ে দেয়। সেই কারণে বয়সকালে খাদ্যের সংযম হতে হয়, এটাই জানতে পারলাম। পরের ফোন দেখি। নমস্কার, কে বলছেন? না, নমস্কার,
2: নমস্কার,
0: কে বলছেন?
2: আমি পূর্ব বর্ধমানের ডাইহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: বলুন, কি করছেন নিজেকে সুস্থ রাখতে?
2: আমি ভোরবেলাতেই উঠি, 4:30 উঠি। উঠে আপনার মুখ হাত ধুয়ে এক গ্লাস জল একটু মধু খেয়ে প্রায় আধ ঘন্টা মতো আমি ঘুরে বেড়াই, হাঁটাহাঁটি করি আর কি। এবার বাড়ি এসে একটু চা একটা বিস্কুট খেয়ে তারপরে বাড়ির যে সমস্ত কাজগুলো মোটামুটি করি, এই ধরুন দোতলাটা মোছা, মানে কাপড় চোপড় একটু মেলে টেলেও দিই, তাতে আমার রোদটা লাগে। এবং তারপরে 8:30-9 সময় আমি মুড়ি, ফল, কোলা, তারপর বিভিন্ন রকম ফল, আপেল, বেদানা এসবগুলো খাই, খেজুর এসবগুলো খাই। খেয়ে দিয়ে ওই 12:30-12:30 মধ্যে চান টান করে আমি ধরুন ওই ভাত টাত খেয়ে নিয়ে একটু মানে ঘরের মধ্যে এসে একটু লেখালেখি করি। আমি আবার পত্রিকা একটা, আমার একটা পত্রিকা ছাপানো হয়, সেখানে একটু লেখা টেখা হয়, ত্রৈমাসিক পত্রিকা একটা আমি বার করি। লেখা টেখা করার পর আমি ওই বিকেলবেলায় একটা চা টা খেয়ে একটুখানি বাড়ির ছাদে একটু এদিক ওদিক করে হাঁটাহাঁটি করে করে ওই 9:00 মধ্যে আমি খেয়ে নিই। খেয়ে নিয়ে ওই 10:30-10:30 মধ্যে ঘুমিয়ে পড়ি এবং এতে আমি অনেক সুস্থ রয়েছি। আমার মানে কোনো প্রেশার বা কোনো কিছু রোগ টোক নেই, এটি আমার সুস্থ হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমি দেখি যে তুলসী পাতাটা মাঝে মধ্যেই আমি ওই ধুয়ে একটু চিবিয়ে খাই, এতে আমার ফল মোটামুটি খারাপ হয় না, ঠান্ডা ফান্ডাও কম লাগে। এই হচ্ছে আমার সুস্থ থাকার
0: চাবিকাঠি।
2: চাবিকাঠি,
0: বেশ, ভালো থাকবেন।
2: নমস্কার,
0: নমস্কার। হ্যাঁ, আসলে কাজের মধ্যে থাকতে হবে, নিজের ভালো লাগে এমন কোনো কাজ করতে পারলে তো আরোই ভালো। বাড়ির সমস্ত কাজের মধ্যে নিজের হাত লাগালে ওই শরীরটাকে সচল রাখা হয়, বসে থাকা হয় না। আমরা যে এই মুহূর্তে আমাদের জেনারেশন বা ইয়াং জেনারেশন, তারা অনেকেই রোগা হতে চেষ্টা করছেন, কিন্তু খাওয়ার ক্ষেত্রে যেটা প্রীতম বললেন যে প্রত্যেক দিনই বলেন যে ওই যোগার জন্য পয়সা দেবো, কারণ ওই পয়সা দিয়ে খাবো, কালকে থেকে যোগা করব, এই কালটা কখনো আর আসে না। সেই কারণেই আমরা সুস্থ থাকতে পারি না অনেকে। পরের চিঠিতে চলে আসি। পরের চিঠি লিখেছেন মীনাক্ষী দাস, নেপারভিল, শিকাগো, আমেরিকা থেকে লিখছেন। বলা হয়নি এটি জীবন দর্শনের এক গভীর নীরব সংবেদনশীল দিক। জীবনে এমন অনেক কথা থাকে যা মুখে বলা হয়ে ওঠে না, সেই না বলা কথায় লুকিয়ে থাকে আসল অনুভূতি, অনুশোচনা, আত্মত্যাগ কিংবা গভীরতম প্রেম। পিত্রালয় ত্যাগ করার সময় বাবাকে

0: ছেড়ে যেতে বড় কষ্ট হয়েছিল। চেনা ঘর, পরিবেশ, পরিবার, পরিজন, কাউকে বলা হয়নি। তোমাদের ছেড়ে থাকা বড় কষ্টকর, বেদনাদায়ক। প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তি, প্রকাশের চেয়ে অপ্রকাশের গল্পগুলো হয় বেশি শক্তিশালী। বলা হয়নি মানে হারিয়ে যাওয়া নয়, কিছু না বলা কথার মধ্যেও থাকে এক চিরন্তন সৌন্দর্যের ভালো লাগা। কে আগে বলবে, এই দ্বন্দ্বের কারণে অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। আত্মসম্মান অভিমানের কারণে মনের কথাটি গোপনে রয়ে যায়, যেখানে অহংকার তুলে দেয় নিরবতার প্রাচীর। সামাজিক নিয়ম, পরিস্থিতি, পারিপার্শ্বিক চাপ বা প্রিয়জনের ভালোমন্দের কথা চিন্তা করে অনেক সময় মনের কথা চেপে রাখতে হয়। ভাবি পরে বলবো, কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না। অবশেষে হয়তো বলার সুযোগ চিরতরে হারিয়ে যায়। মানুষের মন সমুদ্রের মতো, উপরিভাগে তরঙ্গের কোলাহল থাকলেও তলদেশে জমে থাকে না বলা কথার নিস্তব্ধতা। জীবনকে পূর্ণতা দিতে যেমন কিছু কথা প্রকাশ করতে হয়, তেমনি জীবনকে ভারমুক্ত করে স্বচ্ছতা আনতে সময়ের কথা যথাসময়েই বলা উচিত। অন্যথায় জমা কথা বিষাদের ঘুমো ঘরে আমৃত্যু মাথা কুটে মারে। মীনাক্ষী দাস, নেপারভিল, শিকাগো, আমেরিকা থেকে লিখেছেন এই চিঠি। হ্যাঁ, আসলে প্রত্যেকটা জীবনের মধ্যেই না বলা কথার পরিমাণ অনেক, বলা হয় বরং অনেক কম। এমনকি যখন নাটকে অভিনয় করেন মানুষ, নাটকের সঙ্গে যারা যুক্ত তারা জানেন, নাটকে বলা থাকে যে ডায়লগ, তার মাঝে না বলা থাকে আরও অনেক কিছু। সেগুলোকে যিনি পড়তে পারেন, সেগুলোকে যিনি অনুধাবন করতে পারেন, প্রকাশ করতে পারেন, তার হাত ধরেই একটি নাটক অন্য পথের, অন্য মাত্রার পূর্ণতা পায়। তাই না বলা কথারা অনেক বেশি। টেলিফোনে কে আছেন দেখি। হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
0: কোথেকে বলছেন, কে বলছেন?
1: আমি বীরভূম জেলার নলাটি থানার পাইকপাড়া গ্রাম থেকে শীষ মোহাম্মদ বলছি।
0: নিজেকে সুস্থ রাখতে কি করছেন?
1: হ্যাঁ, শরীর সুস্থ রাখার জন্য আমি একেবারে খাওয়ার উপর আমি নজর দিয়েছি। আমি সকালবেলায় দুটো বিস্কুট, এক কাপ চা, তারপরে ওই 10টার দিকে চার পিস পাউ রুটি, একটা কলা, এইসব। দুপুরে ভাত, একটু মাছ, এইসব খাই আর হাঁটা চলা করি। আমার 75 বছর 6 মাস বয়স।
0: বেশ,
1: আমি ভালো আছি। আমি আর রিটায়ার্ড হেডমাস্টার। আমি লেখালেখি করি। আমার পার্কিনসন্স হয়েছিল, কিন্তু ওভারকাম করে ফেলেছি আমি।
0: বাহ, যোগাভ্যাসের ফলে নাকি ওষুধ খেয়ে?
1: ওষুধ খেয়েছি, প্লাস আমাকে ব্যায়াম করতে বলা হয়েছিল কিছু। এখনো ডাক্তারের ট্রিটমেন্টে আছে, কিন্তু আমি স্বাভাবিক হয়ে গেছে। আমার হাত ফুটে হাত, আমার লেখালেখি, আমি সব পারি।
0: বাহ, খুব ভালো। ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: আপনাকে ধন্যবাদ,
0: আমাদের সঙ্গে থাকুন।
1: আমাকে কথা বলতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
0: অবশ্যই, আপনারাই তো কথা বলবেন। ভালো থাকুন।
1: নমস্কার।
0: নমস্কার। হ্যাঁ, এই না বলা কথা নিয়ে যেটা বলার, জুন মাসে মাননীয় সেতু চিঠি লেখার বিষয়ে বলা হয়নি। কত কথা অব্যক্ত থেকে যায়, বলা হয় না। দ্বিধা, সংকোচ, ভয়, লজ্জা, কত কিছু ঘিরে ঘিরে ধরে আমাদের। সেই না বলা কথার ওপর সময়ের পরি পড়তে থাকে। আমরা ভাবি তারা বিস্মৃতির অতলে তলিয়ে গেছে বোধহয়, কিন্তু হঠাৎ কখনো সব আবরণ সরিয়ে তা মনের ভেতরে ঘাই মারে। কেউ কেউ দীর্ঘ সময় পরে জড়তা কাটিয়ে বলে ফেলতে পারেন, কিন্তু অনেকেই কখনোই বলে ওঠেন না বা বলে উঠতে পারেন না কথাগুলো। এই না বলা কথাগুলো লিখুন মাননীয় শোতে। আমাদের ইমেল আইডি মাননীয় শু, MANANAYESHU@gmail.com। আর যদি হাতে লেখা চিঠি পাঠান, পাঠাতে পারেন এই ঠিকানায়: মাননীয় শু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এই ঠিকানায়। আবার বলি, জুন মাসে মাননীয় শুতে চিঠি লেখার বিষয়ে বলা হয়নি। আর আজকে কথা বলতে গিয়ে যা জানলাম, সুস্থ থাকা

0: জন্য যা যা করণীয় তা বলে গেছেন প্রীতম বিশ্বাস এবং করণ থাপা। কিছু যোগাভ্যাস খাওয়ায় বা খাদ্যে তালিকায় সংযম, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় বয়স বাড়লেই, তাই সকালবেলা 7টা থেকে 9টা এই 2টি ঘন্টা একটু হাঁটাচলা করা রোদ্দুরে, খাওয়ার সঙ্গে সঙ্গে সংযম আনা জরুরি বয়সকালে, ধনুরাসন, শীর্ষাসন, উষ্ট্রাসন এবং সবার করণীয় বা সবার পক্ষে করা সম্ভব যা প্রাণায়াম, এই 4টি অনেক সুস্থ লাগতে পারে আমাদের। শেষ ফোন আজকে পরের শ্রোতা বন্ধু যিনি আছেন তার কাছ থেকে খুব সংক্ষেপে জানব সুস্থ থাকার জন্য তিনি কি করছেন। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার। আমি আরামবাগের পাস টেলিগ্রাম থেকে, আমি বাড়ি থেকে বলছি।
0: রেডিওটা অফ করে দিন, না হলে কথা বলতে অসুবিধা হবে আপনার।
1: এই যে বলছি, বানিল মুখার্জি। আমি আগে হাঁটাহাঁটি করতাম, এখন পা ভেঙে যেয়ে করি কি সুস্থ থাকার জন্য। সকালবেলায় আমার সঞ্চয়িতা, বিশ্বকবি রবীন্দ্রনাথের সঞ্চয়িতা নিয়ে বসি, ওই মুখস্থ করি। আর আপনাদের আশীর্বাদে আমার 72 বছর বয়স পর্যন্ত মানে কম্পিটিশনে প্রথম হই আপনাদের।
0: আবার চলতে শুরু করুন, জোর করে উঠে দাঁড়ান। পা ভেঙেছে, পা জোড়া লাগার পরে আবার জোর করে উঠে দাঁড়ান, আবার পথ চলতে শুরু করুন। চলতে তো হবেই আমাদের সবাইকে। আবার সময় সামনে পড়ে আছে, তখন যাবেন। ভালো থাকুন,
1: যেন সুস্থ থাকি।
0: ভালো থাকুন,
1: নমস্কার।
0: হ্যাঁ, আসলে ভালো কিছু সঙ্গে নিয়ে থাকলে, যে ভালো যে জিনিস বা যে কিছু জিনিস আমাদের ভালো রাখে, সেটা পড়া হতে পারে, আঁকা হতে পারে, গান হতে পারে, খেলা হতে পারে, যা কিছু পত্রিকার সম্পাদনা করা হতে পারে, লেখালেখি হতে পারে, সব কিছু মিলিয়েই ভালো থাকার রসদ নিয়ে বাঁচলে ভালো থাকা যায়। ভালো থাকতে হবে, বয়স হোক অথবা না হোক। বয়সের সংখ্যাগুলোকে
2: এতক্ষণ কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টজে। এখন শুনবেন নজরুল গীতির অনুরোধের আসর।

প্রথম শিল্পী ফিরোজা বেগম গানটির জন্য অনুরোধ জানিয়েছেন কান্দি গোপীনাথপুর মুর্শিদাবাদ থেকে তপতি দাস এবং সরজিৎ দাস।

আপনারা অনুরোধে নজরুলগীতি শুনছেন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM প্রচার তরঙ্গে 102.2 MHz। এবার শিল্পী সুপ্রভা সরকার গানটির জন্য অনুরোধ জানিয়েছেন ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা, মৌ, তাথৈ এবং কৌশিক।

এবারের শিল্পী অখিল বন্ধু ঘোষ। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন বহির্গাছী নদিয়া থেকে সুস্মিতা নন্দী মুখার্জী।

0: এই গানটির সঙ্গে সঙ্গেই শেষ হলো অনুরোধের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং তার পরে পরেই দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে জাগৃতি শর্মা।

0: World Cup 2026. There were four draws on a single day at the World Cup for the first time since the 15th of June 1958, exactly 68 years ago. In the first fixture, debutant Cape Verde produced one of the biggest upsets, keeping world number two ranked Spain restricted to a goalless draw at Atlanta. In the second fixture, Belgium and Egypt drew 1-1 in their Group G opening match at Seattle Stadium. In the third fixture of the day, Uruguay played a 1-1 draw against Saudi Arabia in their opening clash at Miami. In the last fixture, Iran secured a hard-fought 2-2 draw against New Zealand in their opening match at SoFi Stadium in Los Angeles. In women's hockey, India stormed into the semi-finals of the FIH Hockey Nations Cup in Auckland, New Zealand. And with that, we end this news bulletin.
1: Akashbani, Murshidabad. অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টজে। এখন শুনবেন যোগ ও ধ্যানের ওপর একটি বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান।
2: যোগ সম্পর্কিত বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। যোগ এবং ধ্যান আমাদের সুস্থ শরীর মন এবং সুস্থ জীবন যাপনের জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি। একথা আমরা সবাই জানি, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় দেখা যায় সে কথার কিছুটা আমরা মানতে পারছি না। তো আমাদেরকে আরও কীভাবে ভালো থাকার জন্য আরও মন দিয়ে এই বিষয়গুলোকে মেনে চলতে হবে, আর যারা এখনও ধ্যান এবং যোগ শুরু করেননি তারা কীভাবে শুরু করবেন সেই নিয়েই আজকে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিপদ ভঞ্জন সরকার, স্বাগত জানাই আপনাকে।
3: নমস্কার, আমি বিপদ ভঞ্জন সরকার, ব্যাংকিং পেনশনার, বহরমপুরে খাগড়া অঞ্চলে আমার বাড়ি।
2: আমাদের সঙ্গে আজকে বিপদ ভঞ্জন সরকার আছেন, উনি নিজেই বললেন উনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। অবসরের পর যোগের সঙ্গে তার যে হাসি মুখটা আমি দেখছি, আজকে সেই হাসি মুখের রহস্যই হবে আমাদের কথার শুরু। আপনার এই যোগাভ্যাস বা ধ্যানাভ্যাস শুরু কবে থেকে?
3: আমি এই যোগাভ্যাস শুরু করেছি রিটায়ারমেন্টের পরে। অ্যাকচুয়ালি 2019 সালে আমি রিটায়ার করি। রিটায়ার করার পর আমি বিভিন্ন চ্যানেলে দেখতাম বা রেডিওতে শুনতাম যে যোগের ব্যাপারে ভালো ভালো কথা বা শরীর সুস্থ রাখার জন্য কথা। তারপর থেকে আমি যোগ শুরু করি, আমার নিজস্ব গুরুদেব আছেন তার কাছ থেকে।
2: আচ্ছা, তার আগে কি শরীর চর্চার সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলেন?
3: হ্যাঁ, ছোটবেলায় যোগ ব্যায়াম করতাম, আমাদের লোকাল ক্লাবগুলোতে আমরা ব্যায়াম করতাম।
2: তারপরে কি চাকরি সূত্রে দীর্ঘদিন বন্ধ ছিল?
3: চাকরি সূত্রে ব্যাংকিং সার্ভিসে কাজ করতে গিয়ে ঠিকমতো সময় পেতাম না, তবে যোগ ব্যায়াম না করলেও তখন মর্নিং ওয়াকটা আমি কন্টিনিউ করতাম।
2: আচ্ছা, এই যে শুরু করলেন একদম ষাটের পরে গিয়ে, সেই মুহূর্তে আপনাকে কোনো সমস্যায় পড়তে হয়নি?
3: যেহেতু আমার মর্নিং ওয়াক করাটা অভ্যেস ছিল, ফলে আমার শরীর মোটামুটি ফিটই ছিল। তো যোগ ব্যায়াম যখন শুরু করি, প্রথমে হয়তো মনে হতো যে না করলেও হয়, কাল করব কাল করব। তারপরে একদিন ঠিক করলাম যে টাইম পাস করবার জন্য এই অভ্যেসটা করলে আমার মনও ভালো থাকছে এবং সারা দিন আমি খুব এনার্জেটিক থাকছি। এইভাবেই শুরু করলাম।
2: আচ্ছা, এই যে ধরুন একটা কাজ এত বছর ধরে ব্যাংকের কাজের মতো একটা সময় দেওয়া কাজ, সেটা যখন বন্ধ হয়ে গেল, তারপরে আপনার সেই জায়গাটাতে আপনি যোগের হাত ধরলেন।
3: একদম ঠিক বলেছেন ম্যাডাম।
2: তাহলে এই যে আপনার যে ব্যস্ততার সীমাটা কিন্তু পাল্টে গেল, কিন্তু তাতে কি আপনার একাকিত্ব এলো না, যোগ আপনার সেখানে উপশম করলো?
3: যোগ আমাকে ভীষণভাবে উপশম করে।
2: কিভাবে?
3: যেমন যোগের মাধ্যমে আমি, যেহেতু আমার হাতে অনেক সময়, আমি ঘন্টা দিয়ে সকালবেলায় যোগ ব্যায়াম করি, সন্ধ্যাবেলাতেও আধ ঘন্টা মতো করি। এতে পরে কি হচ্ছে, এতে করে শরীর চাঙ্গা থাকছে, কোনো ওষুধপত্র খেতে হয় না। আমার 67 ইয়ার্স ওল্ড, আমি বর্তমানে কোনো মেডিসিন নিতে হয় না, বাধ্যতামূলক মেডিসিন আমার কিছু নেই, যেগুলো সাধারণত অনেকের থাকে, প্রেশার, সুগার বা নানা রকমের যে প্রবলেম ছেলেদের বা মেয়েদের, এইসব দিক থেকে আমি ফ্রি। ওই জন্য আমি রেডিওর সমস্ত শ্রোতা বন্ধুদের জানাবো যে আপনারা আজ থেকেই, এখন থেকেই শুরু করে দিন যোগাভ্যাস এবং ধ্যান। তাতে আপনারা দেখবেন সারাদিনের কাজকর্মের মধ্যে আপনি একটা আনন্দ খুঁজে পাবেন।
2: আচ্ছা, এই যে ধরুন 60 বছরের পরে কি আপনি শুরু করলেন, এবার আপনার কথা শুনে আমাদের অনেক বন্ধুই উৎসাহিত হয়ে

0: শুরু করবেন আমরা এই আশা রাখি। তো সেক্ষেত্রে তাদেরকে শুরুর মুহূর্তটা তো একটা শুরু, এবং সেটা শারীরিক কসরত এই বয়সে যতই হোক, শরীর তো আর একটা 12-14 বছরের বাচ্চার মতো থাকে না। কী কী সমস্যা হতে পারে, কী কী সমাধান তার?
1: যারা সিনিয়র সিটিজেন, যেটা আপনি জানতে চাইলেন যে 60 বছরের ঊর্ধ্বে, 60 বছরের ঊর্ধ্বে আমাদের এনার্জি কিছুটা কমে যায়। তো প্রথম প্রথম যখন আপনি শুরু করবেন, আপনার কিন্তু নেগেটিভ ভাবগুলো আসবে যে আগামীকাল শুরু করব। এইভাবে আপনি কিন্তু পিছিয়ে যাবেন একদিন দুদিন করে। যখন শুরু করবেন প্রথমের দিকে হয়তো সামান্য ঘাটটা একটু ব্যথা হতে পারে, সেটা মেজর কিছু না, পেশির টানগুলো। ওর জন্য কোনো ওষুধও খাওয়ার দরকার নেই, কিচ্ছু করতে হবে না, আপনি ওটাকে কন্টিনিউ করুন। কন্টিনিউ করলে দেখবেন যে ওই ব্যথাগুলো আবার আস্তে আস্তে কমে গিয়ে আপনার মেদ কমতে শুরু করবে। মেদ যেই কমে যাবে আপনি তখন আরও এনার্জি বাড়বে, তখন আপনি দেখবেন যে রাত্রিবেলার ঘুম আপনার খুব শান্তিতে হচ্ছে, দুশ্চিন্তাগুলো আপনার মন থেকে দূরে চলে যাবে, তখন আপনার আরও ব্যায়াম বা ধ্যান করতে এনার্জি বেড়ে যাবে। ফলে কোনো সমস্যাই নয়, আপনি শুরু করুন।
0: এই যে শুরুর মুহূর্তে বললেন, সত্যি কথাই হঠাৎ করে এবার শুরু করতে যারা ভাবেন, শুরু প্রথম দু একটা দিন করার পরে ভীষণ রকম হাতে পায়ে ব্যথা বা কিছুটা হয় অল্প বিস্তর প্রত্যেক,
1: একদম ঠিক বলেছেন।
0: কিন্তু এই কতটা করবে এই মানে হঠাৎ করে শুরু, মাঝে মাঝে এরকম অনেকের হয় যারা হয়তো অনেকটা ব্যস্ততায় থাকেন যে না আজ থেকে করতেই হবে বলে প্রচণ্ড কিছু করে ফেললো, মানে অনেকটা করলো, তারপরে দিন দেখা গেল এত হাতে পায়ে ব্যথা, আর থাক ব্যথা কমুক, ব্যথা কমে আবার সে আগের জায়গায় চলে যাওয়া, এইটাকে কিভাবে কতক্ষণ বা কি কি আসনের মধ্যে দিয়ে গেলে এই ব্যাপারটা হবে না?
1: আপনি একদম ঠিক বলেছেন ম্যাডাম, শুরুতেই যদি আপনি একটু বেশি পরিমাণে করে ফেলেন, অর্থাৎ আপনার শরীর হয়তো 10-15 মিনিট নিতে পারবে, আপনি হয়তো 1 ঘন্টা করে ফেললেন, সেক্ষেত্রে আপনার পরের দিন কিন্তু করতে ইচ্ছে করবে না, ব্যথা ব্যথা মনে হবে। যখনই আপনি দিন সাতেক বা 5 দিন গ্যাপ দিয়ে নতুনভাবে করতে যাবেন, তখনও কিন্তু আপনার ঠিক সেম প্রবলেম হবে, সেম ব্যথা হবে। আমি আপনাকে সাজেস্ট করব বা আমাদের রেডিওর সমস্ত শ্রোতা বন্ধুদের বলবো যে আপনারা শুরুতে 5-7 মিনিট যার যেরকম শরীরের ক্যাপাসিটি সেই অনুযায়ী আপনারা শুরু করুন।
0: এবং কীরকম আসন দিয়ে শুরু করুন?
1: সহজ আসনগুলো আপনারা করবেন। সহজ আসনে আমি কতগুলো নাম বলে দিচ্ছি। সহজ আসনের মধ্যে ধরুন শবাসন তো আমরা সবসময় করছি, শুয়েই থাকছি রাত্রিবেলায়, ওটা হচ্ছে রেস্ট নেওয়ার জন্য। এছাড়া যে আসনগুলো করলে আপনার খুব বেশি চাপ হবে না, শরীরের উপরে স্ট্রেস পড়বে না, সেই রকম আসনগুলো আপনাকে প্রথমে শুরু করতে হবে। যেমন আপনি প্রথমে করতে পারেন ভুজঙ্গাসন করতে পারবেন। ভুজঙ্গাসন মানে কি, দুটো হাত শুয়ে পড়লেন নিচের দিকে বুকটা রেখে, যে দুটো হাতকে রাখলেন দুই পাশে, বুকের দুই পাশে দুটো হাত রেখে আপনি আস্তে আস্তে মাথাটাকে উপরের দিকে তুললেন, পেটটা নিচে টাচ হয়ে থাকলো, পা দুটো পেছনের দিকে পাতা থাকলো, টান টান পা থাকবে। এইভাবে যদি আপনি আস্তে আস্তে ওঠেন, আপনার শরীরের যতটা ক্যাপাসিটি অর্থাৎ আপনার ওয়েট বা ক্ষমতা ওঠার সেইটুকুই উঠলে, আপনাকে চাপ দিয়ে উঠবেন না। চাপ দিয়ে উঠলেই তখন আপনার পিঠে ব্যথা হবে, পরের দিন করতে আপনার আগ্রহ কমে যাবে। এটার নাম হলো ভুজঙ্গাসন, খুব সহজ আসন, নিচে দিকে বুক করে শুলে আস্তে আস্তে চাপ দিয়ে উঠলেন,
0: একদম।
1: আচ্ছা, ভুজঙ্গাসনটা বললাম, এটা দিয়ে আপনি প্রথম শুরু করলেন। তারপরে আপনি ধরুন স্ট্রেট হয়ে প্রথমে দাঁড়ালেন, দাঁড়িয়ে কী করবেন না, দুটো হাতকে পায়ে ঠেকালেন, এটাকে বলা হচ্ছে আপনার গিয়ে মানে পদহস্তন, পাটাকে ধরছেন, পদহস্তাসন। খুব বেশি কষ্টে নেই, সোজা হয়ে দাঁড়িয়ে আপনি আস্তে আস্তে পায়ের আঙুলগুলোর কাছে বা পায়ের গোছটাকে ধরার চেষ্টা করছেন। তাহলে পদহস্তনটা খুব সহজ, এতে শরীরের উপরে খুব বেশি চাপ পড়বে না। প্রথম প্রথম হয়তো আপনি পায়ের পাতা পর্যন্ত পৌঁছাতে পারবেন না, আপনি হাঁটু পর্যন্ত আসুন হাতটাকে নিয়ে, কিন্তু পিঠটা সোজা রেখে করার চেষ্টা করবেন। আর একটি ব্যাপার বলবো যে হাত দুটো যদি আপনি যখন উপরে স্ট্রেট করে কানে দুপাশে রাখতে পারেন, দুপাশে রেখে আপনার যতটা সামনে ঝুঁকতে পারছেন, বেন্ড করতে পারছেন, আপনি ঠিক ততটুকুই বেন্ড করবেন। দেখবেন আস্তে আস্তে আপনার হাত পায়ের আঙুলগুলো

0: বুড়ো আঙুল ধরতে পারছে, পায়ের গোড়ালি ধরতে পারছে। আমি এখন 67 বছর বয়সে কিন্তু পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছাতে পেরেছি, ফলে এটা খুব সহজ একটা অভ্যেস। এরপরে যদি আপনি 3 নম্বর বলি, একটা ব্যাক বেন্ডিং করলেন, কোমরে হাত দিলেন, দিয়ে আস্তে আস্তে মাথাটাকে পেছনের দিকে দিলেন, বুকটাকে পিছিয়ে দিলেন। ব্যাক বেন্ডিং করলে কি হবে, মেরুদণ্ডের আপনার কোনো দিন কোনো অসুখ হবে না। অ্যাকচুয়ালি মেরুদণ্ড যদি আমরা সুস্থ রাখতে পারি তাহলে আমাদের শরীরের কোনো অসুখ বাসা মানে বাসা করতে পারবে না। এটা করতে পারেন ব্যাক বেন্ডিং। তারপরে আপনি করতে পারেন স্ট্রেট হয়ে শুয়ে পড়ে পদহস্তাসন, পাটাকে ধরে বুকের কাছে নিলেন একটা পা প্রথমে। যেহেতু আপনারা নতুন করবেন, যে সমস্ত আমার শ্রোতা বন্ধুরা, একটা একটা করে পা নিলেন। যখন কিছুদিন হয়ে গেল, 7 দিন বা 10 দিন, তারপরে আপনি দুটো পাকে নিয়ে বুকের কাছে নিয়ে এলেন পদহস্তাসন। খুব সহজ, কোনো চাপের ব্যাপার নেই, আপনার শরীরে যতটা পারবে ততটা আপনি হাঁটুটাকে বুকের কাছে নিয়ে এলেন। এটা একটা সহজ বললাম। এরপরে যদি আপনি করতে পারেন এগুলো একটু
1: বজ্রাসন কি করা যেতে পারে?
0: বজ্রাসন খুব ভালো, বজ্রাসনটা তো খুবই সহজ। বজ্রাসন, বজ্রাসনে আপনার হজম শক্তি ভীষণভাবে বৃদ্ধি পাবে, এবং বজ্রাসন করার জন্য আপনাকে জায়গার বেশি প্রয়োজন নেই, আপনি বাড়ির যে কোনো জায়গায় এটা যখন করবেন আপনি চেষ্টা করবেন খাওয়া দাওয়ার পরে করতে
1: বজ্রাসন।
0: বজ্রাসন
1: বাকিগুলো কি খাওয়ার আগে? তো
0: বাকিগুলো খাওয়ার আধ ঘন্টা আগে করবেন, এবং এই আসনগুলো করার আধ ঘন্টা পরও খাবেন, মানে আধ ঘন্টা আগে খাবেন না, আধ ঘন্টা পরে খাবেন না,
1: এবং কোনো ভারী খাবারের পর না করাই ভালো,
0: ভারী খাবারের পর এগুলো না করাই ভালো।
1: আচ্ছা, এই একই সঙ্গে এই যে আসনগুলো আপনি বললেন, এই আসনগুলো শুরুর আগেও কি কিছু কাজ থাকে? মানে এই আসনগুলো তো শ্বাস নিয়ন্ত্রণের ব্যাপার, আপনি এই যে আসনগুলো বললেন, এবং এর সাথে আমি শবাসনটাও জানতে চাইবো, যে শ্বাস নিয়ন্ত্রণের একটা ব্যাপার থাকে, কোনো মুহূর্তে শ্বাস নিতে হয়, কখনো শ্বাস ছাড়তে ছাড়তে হাত তোলা, শ্বাস নিতে নিতে হাতটা নামানো, এই যে ব্যাপারটা, এই শ্বাস নিয়ন্ত্রণের জন্য কিভাবে কি?
0: আপনি ঠিকই বলেছেন, এই আসনগুলো করবার আগে আপনি প্রথমে একটু ফ্রি হ্যান্ড করে, ফ্রি হ্যান্ড করে নিয়ে শরীরটাকে জাস্ট একটু গরম করে নেওয়া, বলা হয় আমাদের ভাষাতে, যে আমরা শরীরটাকে একটু ফিট করে নেওয়া। ফ্রি হ্যান্ড আপনি হয়তো 2-5 মিনিট করে নিলেন, করার পরে আসনগুলো করবেন। এবারে যেটা আপনি বলেন শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। শ্বাস প্রশ্বাস হচ্ছে কি, আপনি যখন ভূমির, ধরুন আপনি দাঁড়িয়ে আছেন, দাঁড়ানো অবস্থায় আপনি যখন এই মাথা ভূমির দিকে নিয়ে যাবেন, ভূমির দিকে নিয়ে যাওয়া মানে হচ্ছে যে মাধ্যাকর্ষণ শক্তির দিকে যাচ্ছে, তখন মনে রাখতে হবে যে আমি শ্বাস ছাড়বো। বুঝাতে পারলাম? আচ্ছা, এইবার যখনই আপনি নিচের থেকে মাধ্যাকর্ষণ শক্তি থেকে আবার উপরে উঠে আসছেন, তখন আপনি শ্বাসটা নেবেন। অর্থাৎ আমি যখন মাটির দিকে আমার মাথাটাকে ঝোঁকাচ্ছি, তখন আমি শ্বাসটাকে ছাড়বো, যখন আবার উঠলাম আবার শ্বাস নিলাম, আবার আমি যখন ব্যাক বেন্ড করবো ঠিক তখন আমি আবার শ্বাস ছাড়তে ছাড়তে পেছনের দিকে ঝুঁকবো, আবার যখন পেছন থেকে সোজা হবো তখন আমি শ্বাস নেব। এতে কি হয়, এতে আমাদের ফুসফুসের কার্যক্ষমতা অনেক বৃদ্ধি পায়, এবং আপনার ফুসফুসের কোনো অসুখই ধরতে পারবে না। শ্বাসটা বিরাট ফ্যাক্টর, কখন শ্বাস নেবেন কখন শ্বাস ছাড়বেন, এটা হচ্ছে সহজ একটা ব্যাপার, যে যখনই আপনি মাটির দিকে ঝুঁকছেন তখন আপনাকে শ্বাস ছাড়তে হবে,
1: সোজা হয়ে হোক আর উল্টো হয়ে
0: উল্টো করে হোক, এটা হচ্ছে হিসেবটা সহজে মনে রাখা।
1: আচ্ছা, একই সাথে শবাসন, এই আসনটা যদিও আমরা ভাবি শুয়ে পড়লেই হলো, কিন্তু আদপে তো ব্যাপারটা তা নয়, এটা যদি একটু বুঝিয়ে বলেন, আর কটা আসনের পর শবাসন?
0: হ্যাঁ, ঠিক বলেছেন, আমরা ভাবি যে বোধহয় শবাসনটা করলে সবচেয়ে সোজা আসন, অ্যাকচুয়ালি শবাসনটা হচ্ছে গিয়ে ক্লান্তি দূর করবার জন্য আসন। আমরা যখন যোগাসন করি, যোগাসন করতে করতে ধরুন কেউ 15 মিনিট পর ক্লান্ত হয়ে পড়ে, কেউ কেউ আবার আধ ঘন্টা পর ক্লান্ত হয়ে পড়ে। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কখন ক্লান্ত হচ্ছেন, যদি টোটাল 1 ঘন্টা স্প্যান হয় আপনার যোগাসনের, তাহলে আপনি ওটাকে মাঝে 2 বার শবাসন করে নিতে পারেন।
1: শবাসন কতক্ষণের জন্য?
0: শবাসন আপনি ওই 1 থেকে 2 মিনিট, 2 মিনিট আপনি কিভাবে করবেন, শুয়ে পড়লেন, মনটা পুরো শান্ত করে দেবেন, পা হাত দুইদিকে, পা দুইদিকে হাত ছড়িয়ে মাটির সঙ্গে স্পর্শ করে রেখে দেবেন, এবং চোখ বন্ধ করে শবাসন

0: করলে দেখবেন যে আপনার সমস্ত স্ট্রেস দূর হয়ে গেছে। এতক্ষণ যে আপনি ব্যায়ামগুলো করলেন, যোগাসন করলেন, শরীরের যে ব্যথা ক্লান্তি সমস্ত কিছু দূর হয়ে আবার নতুন করে আপনি যোগাসন শুরু করুন। এইটা হচ্ছে শবাসনের উপকারিতা।
1: এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে একটা আসনের পর শবাসন কি দুটো আসনের পর শবাসন?
0: মোটামুটি আপনি 10 মিনিট পর, অর্থাৎ 10 মিনিটে আপনার ধরুন প্রায় অনেকগুলো আসন হয়ে যাবে, 7-8টা আসন হয়ে যাবে, 7-8টা আসনের পর আপনি একটু শবাসনে করে নিলেন।
1: আচ্ছা আচ্ছা, এই যে যোগ শব্দটা আমরা বারবার বলছি, যোগ মানে আমরা একদম সাদা কথায় বুঝি যে যুক্ত করা, এক্ষেত্রে যোগ শব্দটা আপনারা কিভাবে ব্যাখ্যা করেন?
0: অ্যাকচুয়ালি যোগ হচ্ছে আপনার সংস্কৃত যুজ ধাতু থেকে এসছে যোগ। এই যোগ শব্দের অর্থ মানে ব্যাপক, যুক্ত করা অর্থাৎ ঐক্যবদ্ধ করা, মানে এটা যে শুধু শারীরিক ব্যায়াম তাই নয়, বরং শরীর মন ও আত্মার মধ্যে মেলবন্ধন তৈরি করে। বর্তমানে এই যে ব্যস্ত স্ট্রেসফুল জীবন, সেই জীবনে নিজেকে সুস্থ রাখার সবচেয়ে প্রাচীন ও কার্যকারী পথ হলো যোগাসন।
1: যে যে আপনি বলতে বলতে বললেন যে শরীর আর মনকে যুক্ত করে এবং সুস্থ রাখে, এটা এই জায়গাটাতে এবার একটুখানি যাই যে মন ভালো রাখাটা কিন্তু শরীর ভালো রাখার জন্য ভীষণ দরকার। এমনি আমরা বলে থাকি যে যা অসুখ হয় তার 50% মনে, মানে মনে না করলে অনেক অসুখ কমে যায়।
0: ঠিক বলেছেন ম্যাডাম।
1: তো সেক্ষেত্রে মন ভালো রাখার জন্য আপনি বলছিলেন যে ধ্যান একটা পদ্ধতি।
0: ঠিক ঠিক ঠিক।
1: এবার আমরা এই ধ্যানের বিষয়টা একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাইবো যে আদবে কি ধ্যান, চোখ বন্ধ করে বসে গেলেই কি ধ্যান হয়ে যাবে?
0: ঠিক বলেছেন, মানে যোগাসনের পাশাপাশি আমরা ধ্যান বা মেডিটেশন করব। অ্যাকচুয়ালি ধ্যান হচ্ছে গিয়ে মনের ব্যায়াম। নিয়মিত যদি আমরা এটা 10 থেকে 15 মিনিট চোখ বন্ধ করে বসে থাকলাম, বসে থাকলে পরে কি উপকার পাবে? বসে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি একটা কিছু মনের মধ্যে ত্রিনয়ন দিয়ে আপনি একটা কিছু ওম চিহ্ন দেখছেন, বা কোনো একটা নির্দিষ্ট আপনার দেবতাকে মনে করলেন, যে দেবতার সঙ্গে আপনি যুক্ত, সে শিব ঠাকুর হোক বা অন্য ঠাকুর হোক। তাহলে কী হবে না, আমাদের অতিরিক্ত যে চিন্তা, সেই অতিরিক্ত চিন্তা দূর হবে এবং মন শান্ত হবে, স্ট্রেস এবং অ্যাংজাইটি কমাবে। প্রতিদিনের যে মানসিক চাপ ও ক্লান্তি দূর করতে ম্যাজিকের মতো কাজ করবে। আবার মনোসংযোগ বৃদ্ধি করবে, যেমন কাজের প্রতি একটা একাগ্রতা আসবে। নিয়মিত অভ্যাসে কী হবে, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, হজম শক্তি বাড়বে। ফলে ধ্যান আপনাকে যোগের পরে অন্তত পক্ষে 10-15 মিনিট মতো আপনাকে ধ্যান করবে।
1: এই ধ্যান মানে কি চুপচাপ চোখ বন্ধ করে বসে গেলেই হয়ে যাবে?
0: না, একদম চুপচাপ বসে মানে চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকা নয়, চুপচাপ বসে থেকে আপনি দুটো হাতকে আপনার মানে আঙুলগুলোকে ছড়িয়ে দিলেন, দিয়ে এই আঙুলটাকে ধরলেন, এইভাবে স্ট্রেট হয়ে বসলেন,
1: মানে বৃদ্ধাঙ্গুষ্ঠ আর তর্জনী, হ্যাঁ, ধ্যান মুদ্রা,
0: ধ্যান মুদ্রা দিয়ে আপনি মেরুদণ্ডটাকে স্ট্রেট করে বসবেন। বসে প্রথমে ধরুন আপনি চোখ বন্ধ করে ত্রিনয়ন দিয়ে আপনি ওম চিহ্নটাকে দেখলেন, তখন মনে আপনার ভাববেন যে পৃথিবীর যত সুচিন্তা অর্থাৎ ভালো ভালো চিন্তাগুলো আপনি করতে লাগবেন। সঙ্গে ভাববেন যে আপনার শরীরের নখ থেকে চুল পর্যন্ত শরীরের প্রতিটা অঙ্গ আস্তে আস্তে মন দিয়ে ভাববেন। প্রথমে নখ, নখ থেকে আপনি হাঁটুতে গেলেন, হাঁটু থেকে পেটে এলেন, পেট থেকে বুকে এলেন, বুক থেকে চোখের, ভাববেন যে আমার প্রতিটা শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমার সুস্থ রয়েছে, আমি কোনো অসুখের মধ্যে আমি নেই। কিন্তু আপনার অসুখ রয়েছে, কিছু না কিছু তো অসুখ থাকেই মানুষের, কিন্তু এটাকে আপনাকে ভুলে রাখার জন্য আপনি ধ্যান করলে দেখবেন যে আপনার এই ব্যথা বা শরীরের যে ছোটোখাটো অসুখগুলো থেকে আপনি দূরে আছেন। এইভাবে আপনি চোখ বন্ধ করে ত্রিনয়ন দিয়ে একটা ওম চিহ্ন দেখতে পারেন, বা কোনো ঠাকুরের মূর্তি দেখলেন, দেখতে দেখতে আপনি 5-10 মিনিট বসে থাকুন, আপনার মনের মধ্যে সমস্ত দুশ্চিন্তাগুলো দূর হয়ে যাবে এবং ইতিবাচক চিন্তাগুলোই আপনার মধ্যে আসবে।
1: এই ক্ষেত্রে শ্বাস প্রশ্বাস কি একদম স্বাভাবিক থাকবে?
0: এই ক্ষেত্রে আপনার শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক রাখবেন। ধ্যানের সময়ে আপনার কোনো জোরের শ্বাস নেওয়া বা আস্তে শ্বাস নেওয়ার ব্যাপার নেই, নর্মাল শ্বাস,
1: মানে কতক্ষণ নিলাম ছাড়লাম, এই

0: ব্যাপার না,
1: এটা কোনো ব্যাপার না, একদম স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস থাকবে।
0: আমার শুধু মনটাকে আমার শরীরের বিভিন্ন প্রান্তকে ছুঁয়ে আসতে হবে সুস্থভাবে, আমি সুস্থ,
1: আমি সুস্থ।
0: এই এই এইভাবে কতক্ষণ প্রতিদিন?
1: প্রতিদিন আপনি যোগ ব্যায়ামের পরে আপনি ধ্যানে বসবেন।
0: আচ্ছা, যারা খুব কোনো একটা মানসিক চাপে আছে, যাদের হয়তো সেরকমভাবে শারীরিক কোনো সমস্যা বুঝতে পারছে না, তাদের ধ্যানে বসতে গেলে প্রথমে যেটা হয়, ধ্যানে বসতে ইচ্ছে করে
1: না, ইচ্ছে করবে না, ঠিক বলেছেন।
0: এক্ষেত্রে তারা কী করবে, বা তারা কি ওই একইভাবে ভাববে, না ভাবনাটা একটু অন্যরকম হবে?
1: আপনি যেটা বলতে চাইছেন, যারা একটু অস্থির মানুষ,
0: মানে স্ট্রেসড হয়ে আছে বা অ্যাংজাইটির
1: মধ্যে ভুগছেন, তাদের ক্ষেত্রে ধ্যানে বসলে প্রথমে তো তাদের ওই স্ট্রেসটা বা অ্যাংজাইটিটা মনের মধ্যে আসবে। এই জন্য আমি সাজেস্ট করব, প্রথমে একটু ফ্রি হ্যান্ড করে নিন। ফ্রি হ্যান্ড করে মনটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিলেন, হাত পা ছড়িয়ে নিলেন, তারপরে কিছু যোগাসন করে নিন, সহজ সহজ যোগাসনগুলো যেগুলো বললাম, তারপরে আপনি ধ্যানে আসুন। যখনই আপনি ফ্রি হ্যান্ড করছেন, সহজ সহজ যোগ ব্যায়ামগুলো করছেন, আপনার কিন্তু অ্যাংজাইটি বা স্ট্রেস তখন অনেকটা কমে যাবে। ওইখান থেকে তো আপনার মনটা তো চলে আসছে যোগ ব্যায়ামের দিকে। এরপর আপনি ধ্যানে বসুন। ধ্যানে বসে তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমি কোন কোন আসনগুলো আজকে করলাম, কোন কোন ফ্রি হ্যান্ডগুলো করলাম, কোন কোন আসনগুলো আমার বাকি আছে, এগুলো আমাকে আবার আগামীকাল করতে হবে, বা বিকেলে বা সন্ধ্যাবেলায় আমি যখন সময় পাব তখন আমি আবার করব। তাহলে আপনি দেখবেন যে আপনার স্ট্রেস বা অ্যাংজাইটি এটা অনেকটা কমে গেছে।
0: মানে যে কোনো একটা গভীর গঠনাত্মক চিন্তার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে।
1: ঠিক বলেছেন।
0: আচ্ছা, অনেক সময় দেখা যায় বিশেষত বাচ্চাদের বা অনেকটা বয়স্ক কাউকে যদি ধ্যানে বসানো হঠাৎ করে যায়, বাচ্চাদের ক্ষেত্রে তো এটা খুব হয়, তারা না হাত পা ছড়ে, ভাল লাগছে না, মানে তারপরে বসলো, বসার পরেও এই যে ধ্যান মুদ্রা নেওয়া, হাত নাড়ানো, এইটা মানে তার শরীর আর মন তখনও সংযুক্ত হচ্ছে না, এই জায়গাটাতে কী করা যায়?
1: এইবারে আপনি যেটা বলছেন যে মানে বয়সটাকে ভাগ করে নিচ্ছেন বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের,
0: বয়স্কদের ক্ষেত্রে বা খুব মানে যদি কেউ খুব অ্যাংজাইটিতে থাকে, অনেক সময় দেখা যায় মনে হয় যেন পায়ে একটা শিশিরানি যন্ত্রণা হচ্ছে, আমি আর বসতে পারছি না, এরকম ধরনের অনুভূতি আসে।
1: বাচ্চাদের ক্ষেত্রে প্রথমে বলি, বাচ্চাদের ক্ষেত্রে তো তাদের বয়সটা তো চঞ্চল বয়স, সেই জন্য তাদের ক্ষেত্রে আপনার ধ্যান বা যোগাসন যেটা করবে তাদেরকে সেইভাবেই প্রথমে করতে দিতে হবে। তাদেরকে যদি আপনি চাপ দিয়ে করান বা অ্যাকচুয়াল টু দ্য পয়েন্ট দিয়ে যদি করতে যান, তারা কিন্তু তাদের মন বসবে না, তাদেরকে কিছুটা ছাড় দিতে হবে। অর্থাৎ তারা যেটা করছে সেটাকে তাকে উৎসাহ দিন, বাচ্চাকে আপনাকে উৎসাহ দিতে হবে, না তুমি যে ধ্যানটা করছো, যে আসনটা করছো, এটা বেশ ভালো হচ্ছে, আমার থেকে ভালো হচ্ছে। যখনই আপনি আপনার বাচ্চাকে বলবেন যে আমার থেকে তুমি এই ব্যায়ামটা ভালো করছো বা এই ধ্যানটা ভালো করছো, তখন তার মধ্যে অনেকটা উৎসাহ আসবে, তখন দেখবেন যে পরের দিন ও কিন্তু ছটফট করাটা কিছুটা কমিয়ে দিয়েছে। সেই জন্য আপনাকে এইভাবে উৎসাহ দিতে হবে যে তুমি বেশ সুন্দর করছো। যখনই সে পা জানবে যে আমাকে আমার থেকে আমি ভালো করছি বা বাবার থেকে ভালো করছি, তার মধ্যে কি তার মনের মধ্যে একটা ইচ্ছে জাগবে যে আমাকে আর কিছুক্ষণ করতে হবে।
0: একেবারে একই সঙ্গে এই যে আমি আবারও একটা প্রশ্নেই ফিরব, আপনি অ্যাংজাইটির কথা বলছেন, উদ্বেগের কথা বলছেন, যাদের উদ্বেগ আছে তারা কিন্তু সহজে ধ্যানে বসতে পারে না, যোগার পরেও বসলে তাদের ওই যে 5-10 মিনিট ওটা হয়তো 2 মিনিট 1 মিনিট হচ্ছে, এবং তাতে কি হয় 2 দিন পরে হতদম হয়ে যায়।
1: ঠিক ঠিক বলেছেন।
0: এক্ষেত্রে কি করবে তারা?
1: দেখুন, অ্যাংজাইটিটা আপনার নির্ভর করে, ম্যান টু ম্যান ডিফার করে। আপনি কোনো একটা বিষয় নিয়ে যদি ডিপলি চিন্তা করেন, অর্থাৎ তার মধ্যেই যদি আপনি ডুবে যান, তাহলে কিন্তু আপনার অ্যাংজাইটি বাড়তে থাকবে। সেই জন্য অ্যাংজাইটিটাকে আপনাকে প্রথমে কমাতে হবে। যদি আপনি খুব চঞ্চল থাকেন, তাহলে তো আপনার মন কিছুতেই ধ্যানে বসাতে পারবেন না। সেই জন্য অ্যাংজাইটিটাকে আপনাকে হালকা করে নিতে হবে। হালকা করার অনেকগুলো নিয়ম আছে। প্রথমে ভাবতে হবে যে এটা তো সকলের জীবনেই ঘটছে। যদি আপনি এইটা ভাবতে পারেন যে এই ঘটনাটা সকলের জীবনেই আছে, পৃথিবীর কোনো মানুষই এই অ্যাংজাইটি থেকে দূরে নেই, তখন দেখবেন আপনার অ্যাংজাইটির চাপ অন্ততপক্ষে 50% কমে যাবে। এইভাবে যখনই আপনার অ্যাংজাইটিটা কমে যাচ্ছে, সেই সময় আপনি তখন ধ্যানে বসতে সুবিধা হবে আপনার।

0: আচ্ছা, এবার আরেকটা জিনিস বলবো, আমরা যে
1: হ্যাঁ বলুন।
0: মেডিটেশনের কথা বলছি বা ধ্যানের কথা বলছি, এখানে একটা পরিবেশ খুব একটা ব্যাপার হয়ে যায়, মানে একটা প্রচণ্ড হাটের মাঝে বসে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না।
1: একদম একদম।
0: এক্ষেত্রে পরিবেশ এবং দিনের কোন সময় এবং কি ধরনের পোশাক আশাক আপনি নির্বাচন করতে পারবেন?
1: একদম, আপনি খুব সুন্দর কথা বলেছেন, পরিবেশটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অর্থাৎ আপনি বাজারের মধ্যে নিশ্চয়ই ধ্যান বা ব্যায়াম কিছুই করতে পারবেন না। আমি আপনাকে সাজেস্ট করব সকালে করা, যদি সময় থাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খালি পেটে আপনি খোলা জায়গায়, অর্থাৎ আকাশ দেখা যাচ্ছে এরকম জায়গায়, সেটা আপনার বাড়ির ছাদ হতে পারে, আপনার বাড়ির পাশের মাঠ হতে পারে, বা যদি সেগুলোও না থাকে আপনি আপনার ডাইনিং স্পেসে বসবেন বা গ্রিল বান্দায় বসবেন। এবং আপনার পোশাক, পোশাকটা একটা ভাইটাল ব্যাপার, পোশাক আপনাকে পরতে হবে সুতির এবং হালকা পোশাক, ঢিলে ঢালা যাকে বলা হয়, খুব টাইট পোশাক পরবেন না, সুতির পোশাক পরবেন এবং পুরো বডি যেন ঢাকা থাকে, এইভাবে আপনি যোগাসন বা ধ্যানে বসবেন। আকাশ দেখতে পেলে খুব ভালো হয়, ফ্রেশ এয়ার যেন আপনার থাকে, এই পরিবেশে আপনাকে যোগ ব্যায়াম বা ধ্যান শুরু করতে হবে।
0: এই ধ্যান কতক্ষণ অবধি সাধারণভাবে করা উচিত?
1: ধ্যান আপনি মোটামুটি 5-6 মিনিট করুন। 5-6 মিনিট ধ্যানের সঙ্গে সঙ্গে আপনি যদি আমাদের গায়ত্রী মন্ত্রগুলো পাঠ করতে পারেন।
0: আচ্ছা, প্রাণায়াম কি ধ্যানেরই আরেকটি পরিবর্তিত রূপ?
1: প্রাণায়াম হচ্ছে প্রাণের আয়ন করা হচ্ছে ওখানে, প্রাণকে আয়ন করার জন্য এর নাম হচ্ছে প্রাণায়াম। এর সঙ্গে আপনি ধরুন ধ্যান করতে করতে একটু ক্লান্ত হয়ে পড়ছেন, তখন আপনি আবার ওম উচ্চারণ করতে পারেন। ওম উচ্চারণটা আমাদের সকলেই আমরা জানি, তার সঙ্গে আপনি আমাদের গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন।
0: আচ্ছা, আমরা এই যে প্রাণায়াম তো হচ্ছে শ্বাসকে নিয়ন্ত্রণ,
1: শ্বাসকে নিয়ন্ত্রণ করে প্রাণায়াম,
0: প্রাণায়াম শ্বাসকে নিয়ন্ত্রণ,
1: একদম ঠিক।
0: তো আপনি এক্ষেত্রে ধ্যানের পর বা আগে এই শ্বাস নিয়ন্ত্রণের পদ্ধতি নিয়ে যদি ছোট্ট করে একটু বলেন।
1: দেখুন, শ্বাসকে নিয়ন্ত্রণ করবার জন্য প্রথমে কি করতে হয়, প্রথমে আপনি একটু ফ্রি হ্যান্ড করে নেন। ফ্রি হ্যান্ড করার সময় আপনার শ্বাস নিয়ন্ত্রণ করার কোনো প্রয়োজন নেই, তখন আমাদের শ্বাসটা ক্রমাগত বাড়বে, অর্থাৎ আমরা ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেব। তারপরে আপনি আসবেন যোগাসনে। যোগাসনে যখন আপনি ফ্রি হ্যান্ড থেকে যোগাসনে যাচ্ছেন, তখন আপনার শ্বাস কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে চলে এলো, যে শ্বাসটা মানে ফ্রি হ্যান্ড করার সময় স্পিডে হচ্ছিল সেটা তখন আস্তে আস্তে, তখন আমরা বলবো যে শ্বাস নিন, শ্বাসকে হোল্ড করুন, পারলে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 30 সেকেন্ড শ্বাসটাকেই আপনি কন্ট্রোল করছেন, 20 সেকেন্ড 30 সেকেন্ড হোল্ড করছেন, করে আবার শ্বাস ছাড়ছেন। এইভাবে আপনি প্রাণায়াম চ্যাপ্টারটা করলেন। এরপরে আপনি আসবেন ধ্যানে। ধ্যান যখন নিয়ে আপনি শুরু করলেন, তখন শ্বাস প্রশ্বাস থাকবে একদম নর্মাল, অর্থাৎ আপনি শ্বাসকে জোরেও নেবেন না, আবার শ্বাস ছাড়বার সময়ও জোরে ছাড়বেন না, তখন আপনি নর্মাল থাকবেন, নর্মাল শ্বাস প্রশ্বাস। এইভাবে আপনাকে শ্বাসটাকে কন্ট্রোল করতে হবে।
0: আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে হবে, আপনি এই বয়সে এসেও এত সুন্দর করে জীবনের একটা নতুন অধ্যায় চোখ এবং ধ্যানের সঙ্গে শুরু করে খুশি আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, আপনি আমাদের বন্ধুদের জন্য যেতে যেতে শেষ মুহূর্তে কি বার্তা দিতে চাইবেন?
1: আমি আপনাদের মাধ্যমে সকল বন্ধুদের একটা বার্তাই জানাতে চাই যে আমি যখন সুস্থ আছি তখন আপনারা কেন অসুখে ভুগবেন? আপনারা আজ থেকে, এখন থেকেই শুরু করুন যোগ এবং ধ্যান, এবং এটাকে ছড়িয়ে দিন, যাতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলে মিলে আমরা এক ছাতার তলায় আসতে পারি, সেই ছাতা হচ্ছে যোগ এবং ধ্যান।
0: তাহলে বন্ধুরা, যোগ এবং ধ্যান শুরু করার কোনো বয়স নেই এবং যে কোনো বয়স অবধি এটা করা যেতে পারে, আপনার শরীর আপনার মন আপনার সুস্থতার উপর নির্ভর করে এবং শরীর মনকে আরও সুস্থ রাখার জন্য। তাহলে এবার শুরু করার সময় এসেছে, যারা শুরু করেননি আর যারা করছেন তারা তো আরও ভালো করে জেনে গেলেন কেন করছি কি করছি। আগামীতে আমরা সকলেই যোগের সঙ্গে যুক্ত হই এই শুভকামনা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহর বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।

এতক্ষণ শুনলেন একটি সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যেই বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, প্রথম শিল্পী লোপামুদ্রা মিত্র।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের শিল্পী অভিরূপ গুহঠাকুরতা।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। প্রথম শিল্পী ফিরোজা বেগম।

বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনছেন নজরুল গীতি। এখন অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। আজ সন্ধে 6:05 লাইভ অনুষ্ঠান, সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিশেষ কর্মসূচি, উপ আর্থিক ও ডিজিটাল অন্তর্ভুক্তি এবং শতভাগ প্রকল্প পরিপূর্ণতার প্রচেষ্টা বিষয়ে বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। অংশগ্রহণে অধ্যাপক সুজন দাস, ওনার সঙ্গে কথা বলবেন মামুন ফারুক, সংবাদদাতা আকাশবাণী মুর্শিদাবাদ। ঘোষণাটি শেষ হল, নজরুল গীতি শুনছেন, এবারে শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনলেন নজরুল গীতি আকাশবাণী মুর্শিদাবাদ। এখন অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ সন্ধে 6:05 লাইভ অনুষ্ঠান। সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিশেষ কর্মসূচি উপ আর্থিক ও ডিজিটাল অন্তর্ভুক্তি এবং শতভাগ প্রকল্প পরিপূর্ণতার প্রচেষ্টা বিষয়ে বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। অংশগ্রহণে অধ্যাপক সুজন দাস, ওনার সঙ্গে কথা বলবেন মামুন ফারুক, সংবাদদাতা আকাশবাণী মুর্শিদাবাদ। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য বিশেষ অনুষ্ঠান কিষাণ বাণী।
1: শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশু পালন, গ্রামোন্নয়ন, এই সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী।
2: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আপনারা জানেন যে ভারত সরকারের 12 বছর কার্যকাল সম্পূর্ণ হলো। 2014 সাল থেকে যাত্রা শুরু করে 2026 সালে 12 বছরের কার্যকালের যে যাত্রা সেটা সম্পূর্ণ হলো। কিন্তু এই 12 বছর কার্যকালের মধ্যে জনমুখী বা জনকল্যাণমূলক প্রচুর স্কিম রয়েছে, প্রচুর প্রকল্প রয়েছে, যার দ্বারা সাধারণ মানুষ থেকে, গরিব মানুষ থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু উপকৃত হয়েছেন। শুধু যে এই যে জনকল্যাণমূলক কাজকর্ম তা নয়, আর্থিক যে পরিকাঠামো সেটারও কিন্তু পরিবর্তন করার চেষ্টা করেছেন। এছাড়াও বিভিন্ন সেক্টর তো রয়েছে, তার সঙ্গেও কিন্তু কৃষি ক্ষেত্রে

0: করতে পারেন, বাড়িতে কিছু ছাগল পুষে সেখান থেকে কিছু আয় করতে পারেন। বিশেষ করে গ্রামীণ মহিলাদের একটা উন্নয়নের ব্যবস্থা করেছেন, তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। গ্রামীণ উন্নয়নে সরকারের যে ভূমিকা রয়েছে, সরকারের যে স্কিম রয়েছে, যে প্রকল্পগুলো রয়েছে, সেগুলো কিভাবে পাওয়া যায়, কি কি প্রকল্প রয়েছে, সেই বিষয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ অ্যানিমাল সায়েন্সের ডক্টর অর্কপ্রভ শিকে। অর্কপ্রভবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার।
1: নমস্কার, এবং সমস্ত শ্রোতা বন্ধুই আমার প্রণাম নেবেন।
0: তো যে কথা বলছিলাম, যে যারা আমরা গোপালন করি, ছাগ পালন করি বা মুরগি পালন করি, সব কিছুই তো পালন করি, এবং সেগুলো কিন্তু একটা সেখান থেকে আয় করার আমরা চেষ্টা করি। আমরা তো নিজেরা তো করছি, নিজেদের পয়সা থেকে করছি, কিন্তু সরকারি কি কি স্কিম রয়েছে, সরকারি কি কি প্রকল্প রয়েছে যা পালন করছেন তারা সহযোগিতা পান সরকারের কাছ থেকে?
1: ঠিক, প্রথমে আমি বলব যে প্রাণী স্বাস্থ্য পরিষেবা, অর্থাৎ প্রাণী স্বাস্থ্য পরিষেবার জন্য সরকারি একটা পরিকাঠামো আছে, যেটা আপনারা প্রত্যেকেই জানেন, পশ্চিমবঙ্গ সরকারের এবং কেন্দ্র সরকারেরও এই পরিকাঠামো আছে। দ্বিতীয়ত,

প্রাণীর রোগ নির্ণয় এবং তার চিকিৎসা, স্বাস্থ্য সুরক্ষা যে পরিষেবা সেটাকে মেনটেন করার জন্য প্রাণীর রোগ নির্ণয় এবং চিকিৎসা ওই পরিকাঠামোর মধ্যেই পড়ে। তৃতীয়ত বলা যেতে পারে যে প্রাণী রোগের যে সমস্ত তদন্ত হয়, যে সমস্ত প্রাণী রোগ আমাদের হচ্ছে, হঠাৎ করে কিছু এমার্জিং ডিজিজ হচ্ছে, সেগুলোর তদন্ত, তার তত্ত্বাবধান এবং তার প্রতিরোধ করার জন্য সরকারি তরফে পরিকাঠামো আছে, কিছু কর্মসূচি পালন করা হয়। চতুর্থত বিভিন্ন প্রতিষেধক টিকা এবং যে রোগ নির্ণায়ক সামগ্রী।

সমস্ত প্রাণী প্রজাতি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেগুলো প্রচন্ড মূল্যবান আমাদের সমাজের জন্য, সেইগুলোকে রিজার্ভ করার জন্য বিভিন্ন কর্মসূচি আছে। এছাড়াও যে গো মহিষ, আমাদের যে গবাদি প্রাণী আছে, তার কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নয়ন এবং সংকরণের মাধ্যমে দুধের উৎপাদন বৃদ্ধি, মূলত তো আমরা যে গবাদি প্রাণী পালন করি একটা বড় অংশ দুধের জন্য, যেটার জন্য কৃত্রিম প্রজনন একটা খুব মডিফাইড টেকনোলজি, সেইটাকে

0: ডেটাবেস তৈরি করে যে সমস্ত আমাদের প্রাণী আছে সেগুলোকে বিনামূল্যে বিতরণের ব্যবস্থা আছে। এছাড়াও আছে যে প্রচুর উন্নততর যে সমস্ত প্রাণী এবং পাখি প্রজাতি সেইগুলো সেইগুলোর উৎপাদন করা, অর্থাৎ বিভিন্ন পোলট্রি ব্রিডিং স্টেশন তৈরি করা, সেগুলো একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। অ্যাজোলা চাষ বা বিভিন্ন যে সবুজ গোখাদ্য তাদের বীজ এবং চারার লভ্যতা অনুযায়ী সরবরাহ ও বিতরণের মাধ্যমে প্রাণীর পুষ্টি যোগান, এটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট। যাতে প্রাণী পালন তো করলাম কিন্তু তার খাবারটা কোথা থেকে আসবে সেটার ব্যাপারেও সরকারি তরফে বিভিন্ন কর্মসূচি আছে। পালন করা এক জিনিস, কিন্তু সেটাকে মার্কেটিং করা সেটা একটা আলাদা সেক্টর। তো মার্কেটিং যাতে আমাদের কৃষক বন্ধুরা প্রাণী পালক বন্ধুরা করতে পারেন তাদের জন্য উপযুক্ত প্রশিক্ষণের দরকার পড়ে, সেই ব্যাপারেও সরকারি কর্মসূচি আছে। পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থা তার পরিকাঠামো ডেভেলপমেন্ট করা, এই যে পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থা তার অন্যতম লক্ষ্য হচ্ছে গো সম্পদের বিকাশ। সে লক্ষ্যে কৃত্রিম প্রজনন যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, গো মানে বিভিন্ন প্রাণী খাদ্য সরবরাহ বিনামূল্যে সেগুলো তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিভিন্ন কর্মসূচি সরকারি তরফে পালন করা হয়। ডিমের উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থানের জন্য ওয়েস্টবেঙ্গল ইনসেন্টিভ স্কিম, আমাদের পশ্চিমবঙ্গ একটা স্কিম চলছে কর্মসূচি, সেটাও রূপায়ণ করা হয়। কিষাণ ক্রেডিট কার্ড, ন্যাশনাল লাইফ স্টক মিশন ইত্যাদি বিভিন্ন মিশনে কোনো প্রাণীপালক গোষ্ঠী আকারে ব্যক্তিগত আকারে সেখানে প্রজেক্ট অ্যাপ্লাই করে সেগুলো তারা বিভিন্ন তার কারিকুলাম আছে অ্যাপ্লাই করে পাওয়া যায়। এছাড়াও আছে যেমন ধরুন প্রাকৃতিক বিপর্যয়, যেমন বন্যা বা খরার মতো প্রাকৃতিক বিপর্যয়ে সক্রিয় মোকাবিলা করা, জনস্বাস্থ্য সুরক্ষায় প্রাণীবাহিত বিভিন্ন রোগ তার প্রতিরোধের ব্যাপারে কর্মসূচি পালন করা হয়। এছাড়াও কোনো প্রাণীপালক বন্ধু প্রকল্প তৈরি এবং সেটা বাস্তবায়িত করার ব্যাপারে সরাসরি সাহায্য করা, প্রাণী কল্যাণ, রোগ নিধন ইত্যাদি আইন যে সমস্ত আছে সেগুলোর যথাযথ প্রয়োগ করা সাধারণ মানুষের মধ্যে। এছাড়া প্রতি 5 বছর অন্তর বিভিন্ন রকম প্রাণী শুমারি হয়, সেন্সাস যেটাকে আমরা খুব সোজাভাবে বলি, সেইগুলোর কর্মকাণ্ডের আয়োজন করা এবং রূপায়ণ করা। এছাড়াও প্রাণী সম্পদ সম্পর্কিত যে কোনো বিষয়েই সহায়তা করার বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে।
1: তো আমরা তো তার মানে আমরা একটা বুঝতে পারছি যে সরকারি প্রচুর প্রকল্প রয়েছে, কেউ যদি ইচ্ছা করে, কোনো পরিবার যদি ইচ্ছা করে, গ্রামীণ কোনো পরিবার বা কোনো বেকার যুবক বা ফ্যামিলি যদি চেষ্টা করে যে আমি কিছু প্রাণী পালন করে আমাদের সংসার বা আমাদের জীবন ধারণ আমরা করতে পারি, তো সেখান থেকে কিন্তু প্রচুর পাওয়া যাবে। তার মানে
0: একদম আপনি যখন বললেন, হ্যাঁ,

0: ন্যাশনাল লাইভস্টক মিশন, কেন্দ্র সরকারের একটি ন্যাশনাল লাইভস্টক মিশন আছে, সেখানে উদ্দেশ্য মিশনের যেটা সেটা হচ্ছে যে প্রাণী সম্পদ ভিত্তিক উৎপাদিত দ্রব্যের উৎপাদন বৃদ্ধি, মূল্য সংযোজন, কর্মসংস্থান এবং উপার্জন বৃদ্ধি, এই লক্ষ্যেই এই মিশনটি তৈরি
1: রয়েছে।
0: কারা কারা আসতে পারে এই প্রকল্পের আওতায়? যে কোনো প্রশিক্ষিত উদ্যোগী, কোনো বিশেষজ্ঞ, যথোপযুক্ত প্রশিক্ষিত এবং প্রযুক্তির জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন কোনো স্বনির্ভর দল, কোনো এফপিও, কোনো জেইজি, প্রত্যেকেই এবং এসএসজি এই প্রকল্পের আওতায় আসতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করবেন এই প্রকল্পে? nlm.udyogimitro.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, তাদের মাধ্যমেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। প্রকল্পটিতে কি কি সুবিধা পাওয়া যায় একটু সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। ধরুন মুরগির ওপর মুক্তাঙ্গনে মুরগি পালন প্রকল্প যদি কেউ করতে চান, সেটা কোনো ব্যক্তি আকার ব্যক্তিও হতে পারেন, কোনো গোষ্ঠী আকারও হতে পারেন, কোনো এফপিসি, এফপিও, জেএলজি, বিভিন্ন ব্যক্তি এবং কোনো বিশেষজ্ঞ যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারেন। তার প্রকল্পটা অনেকটা এরকম যে মিনিমাম 1000 সংখ্যার ডিম পাড়া মুরগি নিয়ে প্রকল্পটা করতে হবে। এটাতে কি হতে পারে, পেরেন্ট ফার্ম তৈরি করা যেতে পারে, হ্যাচারি ইউনিট তৈরি করা যেতে পারে, মাদার ইউনিট তৈরি করা যেতে পারে, বিভিন্ন রকম
1: বিভিন্ন ধরনের
0: করতে পারে
1: করতে পারে।
0: এর অনুদান সর্বোচ্চ 25 লাখ, অথবা আপনি টোটাল যে আপনার প্রকল্পের বাজেট তার অর্ধেক। ধরুন আপনি 10 লাখ টাকা প্রকল্পের একটা প্রকল্প তৈরি করলেন, তাহলে আপনি অনুদান পাবেন 5 লাখ,
1: 5 লাখ
0: ম্যাক্সিমাম 25 লাখ এই প্রকল্পের আন্ডারে পাওয়া যায়, ন্যাশনাল লাইভস্টক মিশনের আন্ডারে। ঠিক এরকমই ছাগল ভেড়া উন্নয়নের ব্যাপারেও ন্যাশনাল লাইভস্টক মিশনের একটি প্রকল্প আছে, যেটাতে সর্বনিম্ন 500+5 500টা ফিমেল গোট এবং 5টা মেল, অর্থাৎ 5টা পাঠা এবং 500টা ফিমেল গোট নিয়ে আপনি প্রকল্প তৈরি করতে পারেন ন্যাশনাল লাইভস্টক মিশনের আন্ডারে।
1: গোটারি ফার্ম
0: আপনি অ্যাপ্লাই করতে পারেন গোটারি ফার্মের জন্য। ম্যাক্সিমাম এটা লিমিট আছে 500+25, অর্থাৎ 25টা পাঠা এবং 500টা ফিমেল গোট, মহিলা ছাগল নিয়ে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারেন। এটাতে অনুদান যেটা সর্বোচ্চ পাওয়া যায় 50 লাখ টাকা, অথবা আপনি যে প্রকল্প অ্যাপ্লাই করছেন তার বাজেটের অর্ধেক, অর্ধেক ম্যাক্সিমাম 50 লাখ টাকা পর্যন্ত অনুদান পাওয়া যেতে পারে। এক্ষেত্রে শুয়োর পালন মূলত মাংস উৎপাদন এবং মার্কেটিং এর উপরও প্রজেক্ট আছে, সেটাতেও অ্যাপ্লাই করা যেতে পারে। সেটাতে সর্বোচ্চ 100+10, অর্থাৎ 10টা পুরুষ শুকর এবং 100টা মহিলা শুকর নিয়ে আপনি ম্যাক্সিমাম করতে পারেন এই প্রজেক্টের আন্ডারে, অথবা সর্বনিম্ন 50+5, অর্থাৎ 5টা পুরুষ শুকর এবং 50টা মহিলা শুকর এই প্রকল্প আপনি তৈরি করে অ্যাপ্লাই করতে পারেন। এটাতে সর্বোচ্চ লিমিটেশন যেটা আছে 30 লাখ টাকা, অর্থাৎ 30 লাখ টাকা অনুদান পাওয়া যেতে পারে, অথবা প্রকল্পের অর্ধেক, যা প্রকল্প বাজেট তার অর্ধেক পাওয়া যেতে পারে। এছাড়াও আছে সবুজ গোখাদ্যের বীজ উৎপাদন, সেটা ব্রিডার সিড হতে পারে, ফাউন্ডেশন সিড হতে পারে, সার্টিফাইড সিড হতে পারে, যে কোনো সবুজ যে গোখাদ্য আছে আমাদের, যে সমস্ত বিভিন্ন ঘাস আছে, হাইব্রিড নেপিয়ার, বার্সিম, কাউপি, লুসান ইত্যাদি যে সমস্ত সবুজ গোখাদ্য আছে, তার বীজ উৎপাদন, ঘাস উৎপাদনের জন্য কিন্তু নয়, এটা
1: বীজ উৎপাদনের জন্য।
0: সেটা বীজ বিভিন্ন রকম ভাগ হয়, ব্রিডার সিড বা ফাউন্ডেশন বা সার্টিফাইড, তার উদ্দেশ্যেও কিন্তু একটা প্রকল্প আছে, সেটাতেও অ্যাপ্লাই করা যেতে পারে। এটাতে অনুদান 100%ই পাওয়া যায়, আগের গুলো যেরকম বলছিলাম যে 50% সাবসিডি পাওয়া যায়, সেখানে ওদের
1: একটা উদ্যোগী হতে হবে,
0: উদ্যোগী হতে হবে, খোঁজ খবর রাখতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। যেটা একটু আগে বললাম যে nlm.udyogimitro.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, অথবা আপনি যে সমস্ত ব্লকে
1: যে
0: প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আন্ডারে যে সমস্ত অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করলেও এগুলো
1: সহায়তা করবে।
0: ঠিক ব্রিডার সিডের ব্যাপারে যেটা থাকে যে 250 টাকা পার কেজি অনুদান পাওয়া যায়, ফাউন্ডেশন সিডের 150 টাকা পার কেজি, সার্টিফাইড সিডে 100 টাকা পার কেজি এই আকারে অনুদান পাওয়া যায়। এছাড়াও যে সবুজ গোখাদ্য, এতক্ষণ বলছিলাম সবুজ গোখাদ্যের বীজ তৈরির প্রকল্প, এবার যেটা বলছি সেটা সবুজ গোখাদ্যের মূল্য সংযোজন। জিনিসটা কেমন, সবুজ গোখাদ্য থেকে বিভিন্ন খাবার তৈরি করা যায়, যেমন সাইলেজ বা ফডার ব্লক, এগুলো কিন্তু তৈরি করা যায়, এগুলো প্রিজার্ভেশনের জন্য। আমার কাছে প্রচুর সবুজ গোখাদ্য তৈরি হয়েছে, আমি ভবিষ্যতের জন্য সেগুলোকে সাইলেজ সংরক্ষণের জন্য সাইলেজ ফডার ব্লক তৈরি করলাম, সেখানেও কিন্তু প্রকল্প আছে, সেখানেও অ্যাপ্লাই করা যায়। সেটাতে ম্যাক্সিমাম 2000 থেকে 2400 কি 2500 মেট্রিক টন প্রতি বছরে তৈরি করতে হয়, মানে এটা মিনিমাম, এটা তৈরি করলে অ্যাপ্লাই করা যায়।
1: এটা তো এটা পুষ্টিকর খাদ্যও বলতে,
0: একদমই তাই, একদমই, বিশেষত মানে ভীষণই পুষ্টিকর সবুজ গোখাদ্যকে যখন আপনি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হয়ে গেল, অর্থাৎ এর উপর আপনি আরো মূল্য সংযোজন

0: নির্ণয় কেন্দ্র স্থাপন, তার উপরও প্রকল্প আছে। এছাড়াও বিভিন্ন রকম প্রাণী সম্পদ সম্পর্কিত অন্যান্য আরো ওই পোর্টালে গেলে আপনি সব প্রত্যেকটা কি কি আছে ডিটেলে আপনি পেয়ে যাবেন। দ্বিতীয়ত এটা বললাম আমি ন্যাশনাল লাইভস্টক মিশনের আন্ডারে যে সমস্ত প্রকল্পগুলো আলোচনা করছিলাম। এছাড়াও আছেন কিষাণ ক্রেডিট কার্ড, যেটা যে কোনো আমাদের প্রাণীপালক বন্ধু বা চাষি বন্ধু তারা অনেকেই জানেন। এই কিষাণ ক্রেডিট আন্ডারের সাথে কিন্তু প্রাণীপালনকেও রিসেন্ট যুক্ত করা হয়েছে। সেখানেও কারা কারা পেতে পারেন, কোন ব্যক্তি স্তরের প্রাণীপালক পেতে পারেন, কোন স্বনির্ভর গোষ্ঠী পেতে পারেন, এফপিসি, এফপিও, কোন মিল্ক কোঅপারেটিভ সোসাইটি, তারাও এটা অ্যাপ্লাই করতে পারেন এবং এখানে সুবিধা পাওয়া যায়। এখানে যে সুবিধা যেটা থাকে সেটা হচ্ছে ম্যাক্সিমাম 2 লক্ষ টাকা পর্যন্ত, বর্তমানে যে ক্রেডিট কার্ডের মাধ্যমে 2 লক্ষ টাকা পর্যন্ত কার্যকরী মূলধন অতি স্বল্প সুদে মাত্র 4% ইন্টারেস্টে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা কোঅপারেটিভ ব্যাংক থেকে আর্থিক সাহায্য রূপে পেতে পারেন, ঋণ হিসাবে পেতে পারেন। রেট অফ ইন্টারেস্ট কিন্তু অনেক কম, অনলি 4%, মাত্র 4%। কৃষিকাজের সঙ্গে যুক্ত উপভোক্তাগণ যাদের কাছে ইতিমধ্যেই এই কার্ড আছে তারা প্রাণীপালনকে যুক্ত করলে 3 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারেন। প্রাণীপালনের সঙ্গে যুক্ত উপভোক্তাকে কিষাণ ক্রেডিট কার্ড পাওয়ার জন্য বিভিন্ন ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত বা কোঅপারেটিভ যে ব্যাংক আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এই যে ঋণ, এর মেয়াদকাল হচ্ছে মোটামুটি 1 বছর। নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি ঋণ পরিশোধ করে দিতে পারেন কোনো প্রাণীপালক, তাহলে যে সমস্ত সুবিধা তিনি পাবেন, তিনি 1 বছরের মধ্যে সুদ সহ ঋণ পরিশোধ করলে 3% সুদের টাকা উপভোক্তা আবার ফেরত পাবেন কিষাণ ক্রেডিট মাধ্যমে। এছাড়াও এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কি কোনো জমি থাকা প্রয়োজন আছে? কোনো জমির দরকার পড়ে না। ঋণ পেতে গেলে মর্টগেজ বা গ্যারেন্টার ঋণ পরিমাণের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কোনো মর্টগেজ বা গ্যারেন্টারেরও প্রয়োজন দরকার পড়ে না। যদি সঠিক সময় ঋণ পরিশোধ করলে পুনরায় ঋণের জন্য এক্ষেত্রে আবেদন করা যায়, যেটা বলছিলাম একটু আগে, এবং যদি সঠিক সময় করেন তাহলে 3% ইন্টারেস্ট সুদের টাকা আবার উপভোক্তা ফেরতও পাবেন। এছাড়াও বিভিন্ন প্রকল্প আছে, যেরকম প্রাণীজ শিল্প সম্বন্ধিত পরিকাঠামো গঠনের জন্য ব্যাংক ঋণের সুযোগ সুবিধা, যেটা AHIDF এর আন্ডারেও কিছু প্রকল্প পাওয়া যায়। যেমন গাভী পালনের জন্য খামার তৈরির পরিকাঠামো, সেখানে সুবিধা পাওয়া যায়। দুধ এবং দুগ্ধজাত দ্রব্য তৈরির জন্য প্রয়োজনীয় যে পরিকাঠামো, অর্থাৎ আপনি দুধ থেকে ছানা তৈরি করবেন, ঘি তৈরি করবেন, পনির তৈরি করবেন, তার উপরও প্রকল্প আছে এই AHIDF। এই এখানে সেই সমস্ত প্রকল্প আপনি অ্যাপ্লাই করলে এগুলো পাওয়া যেতে পারে। এছাড়াও গুদাম ঘর সহ প্রাণী খাদ্য তৈরির পরিকাঠামো, সাইলেজ, ফডার ব্লক, মিনারেল ব্লক তৈরির কারখানা তৈরি করতে চাইছেন, মাংস প্রক্রিয়াকরণ শিল্পের প্রয়োজনীয় পরিকাঠামো, যে আপনি লার্জ স্কেলে একটা মাংস প্রক্রিয়াকরণ শিল্প করতে চাইছেন, তারাও এক্ষেত্রে অ্যাপ্লাই করলে পাওয়া যেতে পারে। এখানে অ্যাপ্লাই করতে হবে কোন পোর্টালের মাধ্যমে? AHIDF.udyogimitro.in এই পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু এই সমস্ত প্রকল্প পাওয়া যেতে পারে। এছাড়াও রয়েছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেশন, এই ন্যাশনাল লাইভস্টক মিশনের আওতাভুক্তই এই প্রকল্পেতেও যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য NLM-এর আন্ডারে বিভিন্ন প্রকল্প আছে, সেগুলো ডিটেলে বিভিন্ন প্রকল্পের গাইডলাইন আলাদা আলাদা দুই পোর্টাল যে দুটো তো বললাম গেলে পাওয়া যেতে পারে। এছাড়াও প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা PMMY, যে বেকার যুবক যুবতীদের ছোট আকারে ভেড়া বা ছাগল বা গাভী পালনের মাধ্যমে স্বনিযুক্ত হয়ে যদি মানে স্বনির্ভর হতে চান সেক্ষেত্রেও আর্থিক সাহায্য পেতে পারেন। সর্বোচ্চ 50,000 টাকা এবং ধাপে ধাপে ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু পাওয়া যায়।
1: আচ্ছা,
0: প্রথমেই যখন অ্যাপ্লাই করবেন তিনি 50,000 টাকা দিয়ে শুরু করলে ধীরে ধীরে সঠিকভাবে যদি তিনি তার পরিকল্পনা বাস্তবিত করতে পারেন তাহলে ধীরে ধীরে ধীরে তিনি কিন্তু 10 লক্ষ টাকা পর্যন্ত এই ঋণ পেতে পারেন।
1: তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা যারা আমরা প্রাণীপালক রয়েছি বা যারা আমরা বেকার যুবক যুবতী যারা রয়েছি, তারা যদি আমরা একটু উদ্যোগী হই তাহলে কিন্তু সরকারি যে প্রকল্প এই প্রাণীপালনের, আপনারা শুনলেন যে প্রচুর প্রকল্প রয়েছে যার দ্বারা কিন্তু একটা নিজস্ব যে সংসার সেই সংসার চালানোর মতন মানে নিজেদের জীবনযাত্রা পালন করার জন্য কিন্তু আমরা এগোতে পারি। শুধু বাড়িতে একটু হয়তো জায়গা থাকতে হবে প্রাণী পালন করার মতন, তাহলে কিন্তু আমরা অনেক কিছু সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা পেতে পারি। আমরা তো এতক্ষণ এই বিষয় নিয়ে আলোচনা করলাম, এর বাইরেও যদি আপনাদের আরও বিশেষ করে যদি আরও বেশি করে জানতে হয় তাহলে আপনার ব্লকে যে প্রাণী সম্পদ দপ্তর রয়েছে সেখানে আলোচনা করতে পারেন, সেখানে গিয়ে আলোচনা করতে পারেন, কিংবা আপনার পাশে যে কৃষি বিজ্ঞান কেন্দ্র

0: রয়েছে, সেখানেও গিয়েও আপনারা আলোচনা করে নিতে পারেন। আর এই আমরা আশা করব যে আপনারা এই স্কিমগুলো যেগুলো রয়েছে সরকারি, এবং প্রত্যেকটা স্কিমের কিন্তু একটা মানে ভর্তুকি রয়েছে, আপনাকে যে টাকা ঋণ নিলেই যে আপনাকে সব টাকা শোধ করতে হবে সেরকম নাই। আপনার যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে সহযোগিতা করে যাবে, কিন্তু একটু আপনাদেরকে উদ্যোগী হতে হবে, নিজের চেষ্টাটা রাখতে হবে যে আমি ঠিকঠাকভাবে কাজটা আমরা করব। তো এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ অ্যানিমাল সায়েন্সের ডক্টর অর্কপ্রভ শিকে। অর্কপ্রভবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে এবং শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন সবাই।

0: प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित।
0: 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान।
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान।
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं।
0: प्रधानमंत्री किसान मानधन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर।
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी।
3: এবারে কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়া পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আগামী 7 দিনের আবহাওয়া পূর্বাভাসে জানানো যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আগামী 5 দিনের আবহাওয়া পূর্বাভাসে সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জেলার বেশ কয়েকটি স্থানে, তবে তাপমাত্রার তেমন একটা পরিবর্তন হবে না। আগামী 2 দিনের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
4: এর সঙ্গে শেষ হল ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী।

শুনলেন কৃষক বন্ধুদের জন্য বিশেষ অনুষ্ঠান কিষাণ বাণী। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। আজ সন্ধ্যে 6:05 লাইভ অনুষ্ঠান। সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিশেষ কর্মসূচি, উপ আর্থিক ও ডিজিটাল অন্তর্ভুক্তি এবং শতভাগ প্রকল্প পরিপূর্ণতার প্রচেষ্টা বিষয়ে বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। অংশগ্রহণে অধ্যাপক সুজন দাস, শ্রীপদ সিং কলেজ, জিয়াগঞ্জ। ওনার সঙ্গে কথা বলবেন মামুন ফারুক, সংবাদদাতা আকাশবাণী মুর্শিদাবাদ। ঘোষণাটি শেষ হল।

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যে ঠিক সন্ধ্যে 6টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।
1: নমস্কার।

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন লাইভ অনুষ্ঠান। সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিশেষ কর্মসূচি উপ আর্থিক ও ডিজিটাল অন্তর্ভুক্তি এবং শতভাগ প্রকল্প বাস্তবায়নের প্রচেষ্টা বিষয়ে বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। অংশগ্রহণে অধ্যাপক সুজন দাস, শ্রীপদ সিং কলেজ, জিয়াগঞ্জ। ওনার সঙ্গে কথা বলবেন মামুন ফারুক, সংবাদদাতা আকাশবাণী মুর্শিদাবাদ।
1: সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিশেষ লাইভ অনুষ্ঠান উপ আর্থিক ও ডিজিটাল অন্তর্ভুক্তি এবং 100% প্রকল্প বাস্তবায়ন শীর্ষক আলোচনায় স্বাগত আপনাদের। কথা বলছি আমি মামুন ফারুক, সঙ্গে রয়েছেন শ্রীপদ সিং কলেজ জিয়াগঞ্জের অর্থনীতির অধ্যাপক ডক্টর সুজন দাস। সুজনবাবু, স্বাগত আপনাকে।
2: হ্যাঁ, নমস্কার। আমি প্রথমেই আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অনুষ্ঠান করার জন্য এবং অবভিয়াসলি সেই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানটি আমাদের শুনছেন তাদের সকলকেই স্বাগত জানাচ্ছি।
1: শ্রোতা বন্ধুদের জন্য নিবেদন, আপনারা প্রয়োজনে আলোচনার মধ্যে ফোন করতে পারেন, আমাদের অভিজ্ঞ অধ্যাপক সুজনবাবু সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবেন। আমরা প্রথমেই প্রশ্নে যাই। গত 12 বছরে মোদী সরকারের ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ শুধু প্রযুক্তির বিস্তার নয়, একটি কল্যাণকামী রাষ্ট্র গড়ার নতুন পথ দেখিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আপনি কি মনে করেন প্রযুক্তি আজ সমাজের শেষ প্রান্তে থাকা মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার প্রধান হাতিয়ার?
2: হ্যাঁ, আপনি একটি প্রথমেই খুব গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, কল্যাণকামী রাষ্ট্র, মানে যেটাকে আমরা ওয়েলফেয়ার স্টেট বলি। হ্যাঁ, ভারত অবশ্যই একটি কল্যাণকামী রাষ্ট্র, কারণ বাজার ব্যবস্থার উপর ছেড়ে দিলে তো হয় না, প্রান্তিক মানুষের কাছে পৌঁছতে গেলে, তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গেলে কিছু প্রকল্প গ্রহণ করতে হয়। সেই থেকেই কল্যাণকামী রাষ্ট্র ধারণাটি এসছে, বা ওয়েলফেয়ার স্টেট আমরা যেটাকে বলছি। ভারত একটি গুরুত্বপূর্ণ ওয়েলফেয়ার স্টেট। এবার আপনি যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি এখানে করলেন যে প্রান্তিক মানুষের কাজে কি লাগছে, এই যে আমাদের এই ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প যেটা মোদী সরকারের আমলে দীর্ঘ 12 বছর কি তারও আগে থেকে অল্প বিস্তর শুরু হয়েছিল, কিন্তু এই আমলে সেটি জোর পেয়েছে প্রকল্পগুলো, তো সেটা কতখানি সাধারণ মানুষের কাজে লাগছে?
1: সাধারণ মানুষ শুধু নয়, আপনার কৃষক, ক্ষেত মজুর, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, সবারই।
2: হ্যাঁ, আমি সাধারণ মানুষ বলতে সকলের কথাই এখানে ইনক্লুড করছি। অনেকাংশেই হ্যাঁ, উত্তর যদি বলি অনেকাংশেই হ্যাঁ, কারণ আগে সরকারি পরিষেবাগুলো পেতে গেলে আপনার বারবার অফিসে যেতে হতো, কোনোদিন গিয়ে দেখলাম যে যিনি ডিলিং ক্লার্ক নেই, আবার ঘুরে আসতে হচ্ছে, আবার যেতে হচ্ছে, মাঝে যেটা ঢুকে যেত দালাল, যাদের আমরা মধ্যস্বত্ব ভোগে বলি, তার ফলে অনেক অসুবিধে হতো মানুষের। এই ডিজিটাল ইন্ডিয়া আসার পরে আমরা অনলাইনে আবেদন করতে পাচ্ছি, অনলাইনে তথ্য যাচাই করা হচ্ছে, অনলাইনে পেমেন্ট হচ্ছে, এই সুবিধাটা দেওয়ার ফলে প্রান্তিক মানুষের অনেক সুবিধে হয়েছে, তাদের সময় বাঁচছে, তারা অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করছে, যে কারণে তারা আমাদের এই ডিজিটাল ইনক্লুশন যে কথাটা আমরা বারবার বলি তার মধ্যে তারা আসতেও পেরেছে।
1: যে প্রান্তিক মানুষের কথা আমরা বলছি তাদের সুবিধা দেওয়ার মূল লক্ষ্য হলো সরকারের বৈষম্য দূর করা, আপনার বক্তব্যতায় এবং সরকারি অভিমুখতায়। এখন ডিজিটাল ইন্ডিয়া কি সত্যিই সেই অর্থনৈতিক ভারসাম্যহীনতা দূর করতে পারছে, নাকি এই প্রযুক্তির দৌড়ে আমরা এখনও বৈষম্যের শিকার হচ্ছি?
2: অবশ্যই বৈষম্য কমানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার, কারণ দেখুন সরকারি অনুদান যে সরাসরি পৌঁছে যাচ্ছে আমার, মানে যাদের বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাচ্ছে, গ্রামের মানুষ সেই সুফলটা পাচ্ছে, এটা তো অবশ্যই একটা বৈষম্য কমানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করছে। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করার আছে, ডিজিটাল বিভাজন যেন না ঘটে, কারণ গ্রামাঞ্চলের সর্বত্র হয়তো সব এখনও আমরা পরিষেবা পৌঁছে দিতে পারিনি যার কাজটা চলছে, তো সেই ক্ষেত্রে সেটাকে দূর করার কাজ চলছে, ডিজিটাল বৈষম্য দূর করারও কাজ চলছে, এবং এর মাধ্যমে প্রান্তিক মানুষ যারা শহুরে সুযোগ সুবিধাগুলো এতদিন পেত না সেটাও অনেকটা দূর হচ্ছে।

0: হচ্ছে, কারণ ধরুন একটা গ্রামের ছেলে কি ভাবতে পেরেছিল যে অনলাইনে আমি একদম সব থেকে শ্রেষ্ঠ কোচিংটা পেতে পারি? কিন্তু তারা এখন গ্রামে বসেই সেটি পাচ্ছে।
1: সোশ্যাল মিডিয়া বিপ্লব,
0: সোশ্যাল মিডিয়া বিপ্লব ঘটেছে,
1: শুধু এই ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে নয়, অন্যান্য
0: অন্যান্য ক্ষেত্রেও। একটি গ্রামের ছেলে কিন্তু অনলাইনে কোচিং নিয়ে খুব কম পয়সায়, এবং শুধু পয়সাও দিতে হচ্ছে না, সরকারি বিভিন্ন প্রকল্প আছে, আপনি দীক্ষা অ্যাপ বলে যেটা আছে তাতে কিন্তু স্কুলের বাচ্চারা সেখানে সমস্ত রকমের ট্রেনিং পাচ্ছে, শিক্ষা পাচ্ছে। তো কাজে এটা বৈষম্য কমানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার।
1: দারিদ্র বিমোচনের লড়াইয়ে শুধু আর্থিক সাহায্যের পাশাপাশি ডিজিটাল অন্তর্ভুক্তি কিভাবে একজন সাধারণ মানুষকে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা দেয়?
0: আর্থিক নিরাপত্তার ব্যাপারটা এখানে খুব গুরুত্বপূর্ণ, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এখানে কিন্তু তুলে ধরেছেন। আচ্ছা ধরুন একজন চা বিক্রেতা, এবার সে কিন্তু ভাবছে যে আমার ব্যবসাটাকে আমি বাড়াবো, আমার লোন দরকার, ব্যাংকে গেল, ব্যাংক কি বিশ্বাস করবে যে তার আয় কত? সে হয়তো ভালো উপার্জন করে, কিন্তু নগদে যদি কারবার হতো ব্যাংকে কি প্রমাণ করতে পারতো যে আমি এত আয় করি? কারণ সে তো ইনকাম ট্যাক্স ওসব ধার ধারে না। কিন্তু এখন ইউপিআই সিস্টেম হয়েছে, ডিজিটাল পেমেন্টের মাধ্যমে সে যদি পেমেন্ট নেয় তাহলে কিন্তু ব্যাংকে কি ব্যাংককে সে সহজেই দেখাতে পারছে আমি কিন্তু ব্যবসাটা থেকে এত আয় করতে পারি, এবং ব্যাংক সেটা যদি সেটা দেখে যদি স্যাটিসফাইড হয় যে হ্যাঁ এই ব্যক্তির তো ভালো ইনকাম আছে, আমি তার ব্যবসা বাড়ানোর জন্য আমি তাকে টাকা দিতে পারি, তাহলে এটা একটা বড় দিক। আর একটা হচ্ছে যে আমি সহজেই সঞ্চয় করতে পারছি, আমি বাড়িতে বসে আমি অ্যাপসের মাধ্যমে যদি ব্যাংকিং পরিষেবাটা পাই, আমি বিভিন্ন স্কিম সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, সঞ্চয় করতে পাচ্ছে, বিমা করতে পাচ্ছে, ক্ষুদ্র ঋণের যে সুযোগগুলো সেটা নিতে পারছে, এইটা একটা আপনার দীর্ঘস্থায়ী যে আর্থিক উন্নয়ন বলছি। শুধু তো অনুদান দিয়ে তো হয় না, ট্রান্সফার পেমেন্ট যেটাকে আমরা বলি, নগদ হস্তান্তর, সেটা সাময়িক রিলিফ দেয়, কিন্তু সরকারের উদ্দেশ্য কিন্তু সাময়িক রিলিফ দেওয়া নয়, একটা মানুষ যেন নিজের পায়ে দীর্ঘস্থায়ীভাবে দাঁড়াতে পারে, সেই ক্ষেত্রে এটা কাজ করছে,
1: মানে মেয়াদী অর্থনীতির একটা,
0: হ্যাঁ দীর্ঘস্থায়ী তার আর্থিক নিরাপত্তা সে যেন পায়, কারণ অনুদান খুব সাময়িক একটা রিলিফ মাত্র, সেখানে এই ডিজিটাল ব্যবস্থাটা তাকে সঞ্চয় আগ্রহী করছে, তাকে ঋণ পেতে সাহায্য করছে, যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে।
1: আমরা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের কথা অনেক শুনেছি, ডিজিটাল ইন্ডিয়ার এটা একটা বড় সাফল্য বলে উল্লেখ করা হয় কখনো কখনো, এটা কি সত্যি সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা থেকে অযোগ্য বা ভুয়োদের বাদ দেওয়ার ক্ষেত্রে সক্ষম হয়েছে? মানে সঠিক মানে যোগ্য উপভোক্তা যারা, তাদের কাছে কি তাদের প্রকৃত পাওনা পৌঁছচ্ছে?
0: এটা তো সরকারের মাথা ব্যথা দীর্ঘদিনের, আপনার মনে আছে কি না জানি না, মানে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন আমি যদি 100 টাকা কাউকে অনুদান দিই তাহলে সেটা শেষ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে 12% 15% চলে যায়, মানে প্রকৃত যে বেনিফিসিয়ারি তার হাতে খুবই অল্প পৌঁছে যায়, মাঝখানে টাকাটা কিন্তু মধ্যস্বত্বভোগীরা বিভিন্নভাবে তাদেরকে শোষণ করে। তো এই প্রকল্পটা এই জিনিসটা একটু কমানো যাচ্ছিল না, কিন্তু এই ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে কিন্তু এটাকে অনেক অনেক কমানো গেছে, একেবারে হয়তো শূন্য করা যায়নি কিন্তু প্রায় শূন্য হওয়ার পথে, কারণ টাকাটা একদম সরাসরি সরকারের খাত থেকে তার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, মাঝে কিন্তু কেউ নেই, মধ্যস্বত্বভোগী নেই। কাজেই এইখানে কিন্তু আপনি যে কথাটা বললেন এই যে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, এখান থেকে কিন্তু আপনার সঠিক পাওনা সঠিক লোকের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখনও গণ্ডগোল আছে, সেটাকে মেরামত করা খুব ডিফিকাল্ট। ধরুন কেউ একজন 10,000 টাকার অ্যাকাউন্টে ট্রান্সফার হলো, তাকে বলা হলো তার থেকে 2,000 টাকা তুমি তুলে আমাকে দেবে,
1: অথবা তুমি যদি আমাকে তুলে না দাও তাহলে ওই প্রকল্পেই তোমাকে অন্তর্ভুক্ত করা হবে,
0: রাইট? তাহলে এইগুলো তো মানুষের, এই জিনিসগুলো তো বন্ধ করা খুব কঠিন কাজ, এবং মানুষ যদি একটু সচেতন আর একটু সাহসী হয় তবে কিন্তু বন্ধ হয়ে যাবে,
1: যার প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি বেশ কিছু সরকারি প্রকল্পের টাকা নিয়ে 9-6 এবং তার জন্য এখন আইনের আওতায় যেতে চাইছে উপভোক্তারা, মানে সচেতন হয়েছে আর কি, কোনো একটা
0: অনেক সচেতন হয়েছে। আপনি রেলে যারা এখন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার আছে আপনি জিজ্ঞাসা করবেন, ওরা বলে যে না আমাদের পুরো টাকা আমরা এখন আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, আমাদের কোনো

0: অসুবিধে হচ্ছে না। আমি স্বাস্থ্যক্ষেত্রেও জিজ্ঞাসা করেছি, বলে যে না আমাদের ওই মধ্যস্বত্বভোগী ব্যাপারটা আর নেই, আমরা এখন পুরো টাকাটা পাচ্ছি। কাজেই এটা সব থেকে সরকারের গুরুত্বপূর্ণ দিক, মধ্যস্বত্বভোগীদের বিলোপ করা, সেটা প্রায় হতে চলেছে। খুব বেশি দিন আর যারা আছে তারাও খুব বেশি দিন আর থাকবে না।
1: আগে সরকারি সাহায্য পাওয়ার ক্ষেত্রে এই যে মধ্যস্বত্বভোগীদের কথা আমরা বলছি বারবার, এই সরকারি সাহায্য পাওয়ার ক্ষেত্রে এদের লম্বা লাইন, কৌশল ছিল, নানান রকম জালিয়াতির ভয় ছিল, অনেক অপকর্ম দুষ্কর্ম হয়েছে। এখন এই ডিজিটাল ব্যবস্থা আসার পর সেই চিত্রটা কতটা বদলেছে বলে মনে করেন?
0: এখন আপনার এই পরিষেবাগুলো তো অনলাইন হয়ে গেছে না, এবার আপনি অনলাইন আবেদন করতে পারছেন, সরকার সেখান থেকে যাচাই করে নিচ্ছে। এবার দেখলেন তো যে বিভিন্ন প্রকল্পগুলো চলছিল তাতেও যে ভুয়ো কার্ডগুলো ছিল সেগুলো কিন্তু সহজেই ধরা পড়ছে, সেটা অনলাইন হয়েছে বলেই ধরা পড়ছে। কাজে এখানে বেছে নেওয়াও খুব সহজ, আর যদি কেউ ঢুকেও যায়, কারণ এখন আপনার আধার কার্ড, বিভিন্ন প্যান কার্ড, বিভিন্ন পদ্ধতিগুলো এসছে, কাজে এখানে সুবিধে হয়েছে। আপনার মধ্যস্বত্বভোগীরা আগে ওত পেতে থাকতো, দিন আমি ফর্ম ফিল আপ করে দিচ্ছি, দিন আমি এটা আপনার পেতে সাহায্য করছি, কাজে সেই চিত্রটা তো আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কমেছে, আরও কমবে যদি ডিজিটাল সাক্ষরতাটা বাড়ে আর কি। সাধারণ মানুষ যদি একটু আর একটু রপ্ত হতে পারে এক কথায় অনলাইন ব্যবস্থাটার সঙ্গে,
1: ডিজিটালি লিটারেট হতে হবে।
0: হ্যাঁ, ডিজিটালি লিটারেট হতে হবে।
1: আচ্ছা, এই ডিজিটাল অন্তর্ভুক্তির পথে সব থেকে বড় বাধা হলো ডিজিটাল বিভাজন। আমরা আলোচনা প্রসঙ্গে একবার এই শব্দবন্ধ ব্যবহার করেছি। গ্রামের বয়স্ক মানুষ বা যারা প্রযুক্তিতে একেবারেই অভ্যস্ত নয়, একটু আগেই কথা হচ্ছিল যে ডিজিটাল লিটারেট হতে হবে, তারা এই ব্যবস্থার বাইরের থেকে যাচ্ছে না কোনো একটা অংশে, তাদের জন্য সরকারের কী ধরনের সুযোগ থাকা উচিত?
0: এটা তো একটু সমস্যার দিক বটেই, কারণ আমাদের 140 কোটির উপর আমরা নাগরিক, সেখানে অনেক বয়স্ক নাগরিক আছেন যারা স্মার্টফোন বা কম্পিউটার এগুলোর সাথে অতটা অভ্যস্ত নন। এবার অ্যাপ একটা তৈরি করে দিলেই তো হবে না, তাদের একটা হাতে কলমে তো প্রশিক্ষণ দেওয়ার ব্যাপার থেকে যায়। এটার শুধু সরকার যেমন চেষ্টা করছে, পরবর্তী প্রজন্মকেও কিন্তু কাজে লাগাতে হবে। মানে একটা বাড়িতে এখন ইয়াং জেনারেশান কিন্তু জানে সেগুলো, তাদের কিন্তু ধৈর্য ধরে কিন্তু বাবা মাকে শেখাতে হবে, ঠাকুর ঠাকুরদাকে শেখাতে হবে। আর সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে, ধরুন বিভিন্ন অলরেডি করছেন সরকার, সাধারণ পরিষেবা কেন্দ্র যেগুলো CSC সেন্টার বলি আমরা, ব্যাংকিং পরিষেবা দেওয়ার জন্য ব্যাংকিং করেসপন্ডেন্ট থাকে, তারপরে ডিজিটাল সহায়তা শিবির সরকার মাঝে মাঝেই করছে, পঞ্চায়েত পর্যায়ে বিভিন্ন রকম পরিকল্পনাগুলো করা হচ্ছে, সেখানে কিন্তু এই সচেতনতা, ডিজিটাল সাক্ষরতা কীভাবে আমরা এগুলোকে প্রয়োগ করতে পারি সেগুলো নিয়ে কিন্তু শেখানোর চেষ্টা হচ্ছে। আস্তে আস্তে দূরও হয়েছে, আপনি দেখুন না, আগে বয়স ATM কার্ড দিয়ে টাকা তুলতে পারতেন না, এখন কটার এরকম ব্যক্তি পান যে ATM কার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন টাকা তুলতে পারছেন না, আস্তে আস্তে তো শিখছেন। কাজেই এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
1: অনলাইন লেনদেন শুনলেই সাধারণ মানুষের মনে প্রথম ভয় শুরু হয় সাইবার জালিয়াতি বা প্রতারণার। এই ভয়ের সংস্কৃতি দূর করতে এবং সাধারণ মানুষকে নিরাপদে রাখতে সরকার ও প্রশাসনের কী ধরনের সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া উচিত?
0: এটা তো আপনি একটা ভয়ঙ্কর দিক বলে, আমি নিজেই প্রতারণার শিকার হয়েছিলাম। আমি একবার হোটেল বুকিং করতে গিয়ে এরকম ঘটে গেল, মানে একই হোটেল, নামি হোটেল, অন্য না মানে তারা ফ্রড করে বুক করেছি, পয়সা কেটে নিল, সেটা তো গেল গেল, তার সঙ্গে আধার নাম্বারটা চলে গেছে তাদের কাছে। এইখানে ডিজিটালের একটা সুবিধে কি, সঙ্গে সঙ্গে কিন্তু আমার মাথায় এলো আমি কিন্তু আধার নাম্বারটা ব্লক করতে পারি। আমি কিন্তু মোবাইল থেকে সব আগে আধার নাম্বারটা ব্লক করলাম। তারপরে সরকার আরও একটা ব্যবস্থা করেছে, এখানে সাইবার ক্রাইম থানা আছে, আমি সেখানে যত তাড়াতাড়ি পারলাম সেখানে গেলাম, সেখানে কমপ্লেন লজ করলাম, আমার অ্যাকাউন্টটাকে টেম্পোরারি তারা হোল্ড করে রেখে দিল যাতে সেখান থেকে টাকা আর বেরোতে না পারে। তো কাজে এটা একটা ভয় আছে, অনলাইন লেনদেনে ফ্রড হওয়ার একটা বিশাল ভয় আছে, কিন্তু এর জন্য যেটা দরকার হচ্ছে গণমাধ্যমে সচেতনতা বাড়াতে হবে, প্রচারটাকে বাড়াতে হবে, এবং কিছু রুলস আছে তো, আমি OTP শেয়ার করব না, আমি কোনো রকম অন্য অ্যাপ, যে কোনো অ্যাপস ডাউনলোড করা কিন্তু যাবে না, হ্যাঁ সরকারি অ্যাপস ছাড়া।

0: কোনো নির্ভরযোগ্য অ্যাপস ছাড়া, বিশেষ করে যে মোবাইলে যে কম্পিউটারে আমি আর্থিক লেনদেন করি সেখানে যে কোনো অ্যাপস আমি ডাউনলোড করব না। এখন অনেকে করে না, যে কোনো অ্যাপস ডাউনলোড করলে দেখবেন প্রচুর পারমিশন চায়, সেখানে সমস্তটা পারমিশন কিন্তু আমরা নিজেরাই দিয়ে দিচ্ছি। কাজেই এই সচেতনতা কাজ করতে হবে। কোনো লিঙ্ক হঠাৎ করে এলো আমি সেটাতে ক্লিক করব না, হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক এলো, লটারি টিকিট পেয়েছেন বলে কোনো লিঙ্ক এলো, এগুলো কিন্তু
1: দেওয়া হয়নি।
0: হ্যাঁ, ইলেকট্রিক বিল আপনার দেওয়া হয়নি, আপনি
1: আপনাকে বিশেষ লোনের অফার দেওয়া হচ্ছে,
0: লোনের অফার দেওয়া হচ্ছে, এগুলো আছে তো। গ্যাসের কানেকশন আপনার বন্ধ হয়ে যাবে, ব্যাংকের আপনার এই টাকা বন্ধ হয়ে যাবে, এগুলো থেকে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এগুলো সরকারি কোনো সংস্থা থেকে এগুলো কখনোই চাওয়া হয় না, এগুলো একটু সচেতন হতে হবে।
1: এখনও আমাদের একাংশের মানুষ স্মার্টফোন চালাতে জানে না, ইন্টারনেট ব্যবহার করতে পারেন না, তারা কি এই সরকারি সুবিধা ডিবিটি বা এই ধরনের এ থেকে বঞ্চিত হবেন? তাদের জন্য কি কোনো সহায়ক ব্যবস্থাপনা বা অন্যরকম বিকল্প কোনো ব্যবস্থার কিছু আছে?
0: বিকল্প আছে, সেটা সবসময় একটা ফিজিক্যাল ব্যবস্থা থাকে যেটা সরাসরি গিয়ে আপনি ফর্ম ফিল আপ করতে পাচ্ছেন। ব্যাংকে যেমন এখনও আপনি লাইন দিয়ে টাকা তুলতেই পারেন, আপনি জমাও করতে পারেন, উইথড্রল করতেই পারেন, সেটা যারা পারছে না তারা এখনও সেই সুবিধাটা নিচ্ছেন। কিন্তু এটাও মনে রাখতে হবে যে ডিজিটাল পরিষেবা পেতে গিয়ে কিন্তু সমস্যা হয়, সেখানে কিন্তু সামান্য ধরুন মিলল না, হ্যাঁ কোনো আপনার স্ক্যানারে কিছু মিলল না, কোথাও আধার অথেন্টিকেশান ঠিকঠাক হলো না, সেক্ষেত্রেও কিন্তু আমরা ভুগছি। কাজে এগুলো একটা ট্রানজিশনাল ফেজ আছে। আমি নিজে দেখেছি IRCTC-তে টিকিট কাটতে গিয়ে আমাকে বারবার বলছে যে পাসওয়ার্ড আপনার চেঞ্জ করুন, চেঞ্জ করতে যাচ্ছি বলছে আপনার ইউজার নেম ঠিক হচ্ছে না, অথচ ইউজার নাম আমি ঠিকই দিচ্ছি, তাহলে কোথাও একটা গণ্ডগোল হচ্ছে। এই টানাপোড়েনটা এখন কিছুদিন চলবে, কারণ এখন একটা ট্রানজিশনাল ফেজ চলছে। আমরাও এর সঙ্গে আমি কোথায় ভুল করছি সেটা আমিও হয়তো বুঝতে পারছি না, কাজেই তখন তো আমাকে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। আমরা ট্রেনের টিকিট যেমন কাটছি ডিজিটাল মাধ্যমে, এটা আমাকে সুবিধে যেমন দিয়েছে, তেমনি আবার হঠাৎ করে যদি আমার অ্যাপস কাজ না করে সেটা অসুবিধারও কারণ হচ্ছে। কাজে এগুলো একটু থাকবেই, আর যারা জানেন না তাদের জন্য কিন্তু সবসময় একটা অফলাইন ব্যবস্থা রয়েই গেছে এবং অদূর ভবিষ্যতেও থাকবে।
1: আমরা কি এখন 100% ডিজিটাল অন্তর্ভুক্তির কাছাকাছি পৌঁছেছি? এই স্বপ্ন আমাদের পূরণ করতে গেলে আগামীতে কি ধরনের জায়গা ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া উচিত?
0: 100% সাক্ষর, 100% ডিজিটাল অন্তর্ভুক্তির খুব কাছাকাছি হয়তো পৌঁছয়নি, কিন্তু অনেকটাই পৌঁছেছে। কারণ জনধন যোজনা যেটা প্রকল্প, তাতে কিন্তু প্রায় সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আগে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টই ছিল না, এখন সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে গেছে।
1: জি রামজি, ভিভি রামজি, এইগুলোর স্কিমের আওতায় যে বেনিফিশিয়ারি আছে তাদেরও কিন্তু অ্যাকাউন্ট সেভিং হচ্ছে।
0: আপনি ঠিক জায়গাটা ধরেছেন, কারণ এটাই তো মার্জিনালাইজ সেকশন। 100 দিনের কাজ কারা করেন? যাদের অ্যাকচুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার কথাই নয়, কিন্তু ভিভি রামজি হওয়ার কারণে তাদেরও একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে
1: সম্প্রতি সরকার এগুলো সিডিং।
0: হ্যাঁ, ভিভি রামজি এখন 100 থেকে 125 দিন হয়েছে এবং আমাদের রাজ্য সরকারও সেটা ইমপ্লিমেন্টেশনের পথে। কাজেই 100% হয়তো হয়নি, 100%টা আমরা এখনই বলবো না, কিন্তু অনেকটাই আমরা সেদিকে অগ্রসর হতে পেরেছি। কারণ ইন্টারনেট পরিষেবাটাও দেখবেন গ্রামে গ্রামে কিন্তু পৌঁছে গেছে। হ্যাঁ, এবং ইন্টারনেট চার্জ কিন্তু আমাদের ভারতবর্ষে উন্নত বিশ্ব বা আশেপাশে যে রাজ্য দেশগুলো আছে দেখবেন তার তুলনায় কম। ফিচার ফোন যেটাকে আমরা সাধারণ ফোন বলি, এখন কিন্তু UPI সিস্টেমটা সেখানে দেওয়ার চেষ্টা চলছে, যাতে যারা স্মার্টফোন কিনতে পারছে না তারাও যাতে UPI সিস্টেমের পরিষেবাটা পেতে পারে। কাজেই 100% না হলেও আমরা অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছি।
1: ঠিক, একজন সাধারণ মানুষ যিনি প্রযুক্তিতে একদমই নতুন, তাকে আজকের আলোচনায় আপনি কী ধরনের পরামর্শ দেবেন? কীভাবে তিনি নিশ্চিতভাবে ডিজিটাল ব্যবস্থার অন্যতম অংশীদারিত্ব অর্জন করবেন?
0: কী আর বলবো বলুন, বলতে হবে যে ভয় পাবেন না, আস্তে আস্তে শেখার চেষ্টা করুন, এবং মানে বিশ্বস্ত অ্যাপ যদি যেন হয়, যে কোনো অ্যাপ ডাউনলোড করবেন না। ছবিকে বিভিন্ন কারসাজি করে আমরা

0: মাঝে মাঝে দেখি লোভনীয় অ্যাপস, সেখানে বিভিন্ন রকম কারসাজি করা যায়, সেগুলো ডাউনলোড করবেন না, কারণ সেটা আপনাকে ফ্রড হতে পারে। একটু শেখার চেষ্টা করতে হবে। আর যারা পারছেন না, বাড়িতে যারা পারছেন, এখন তো যুব সম্প্রদায় পারে, তাদের সাহায্য নিন। আর যুব সম্প্রদায়কেও বলবো, একটু বিরক্ত হলে হবে না, বাবা মা দাদু দিদাদের একটু ধৈর্য ধরে শেখাতে হবে। কারণ সরকারি সরকারি চেষ্টা তো আছেই, কিন্তু সেটাই তো সর্বত্র পৌঁছে যাচ্ছে না, কাজেই দায়িত্বটা আমাদের যুব সম্প্রদায়েরও নিতে হবে।
1: গত 12 বছরের ডিজিটাল গভর্নেন্সের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন কোনটি?
0: ওই যে আপনি তো নিজেই বললেন, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। এখানে হচ্ছে যে মধ্যস্বত্ব ভোগীরা খেয়ে নিচ্ছিল, সত্যি সত্যি কিছু পৌঁছতো না, এইটাই হচ্ছে আর ই গভর্নেন্সে। দেখুন না, আপনি যে কোনো জায়গায় আপনি আবেদন করতে পাচ্ছেন, ই টেন্ডার হচ্ছে না, আপনার অনেক স্বচ্ছ। তাহলে এখন গভর্নেন্সটা তো ই গভর্নেন্সের দিকেই যাচ্ছে, যে খাতা কলমের কাজ এখন পেপারলেস, পেনলেস এবং প্রেজেন্সলেস, কাউকে থাকতে হচ্ছে না, আপনি বাড়িতে বসে সমস্তটাই করছেন। তো সেক্ষেত্রে সরকারের সাফল্য হচ্ছে যে মানুষকে একদম গ্রাম পর্যন্ত সরাসরি পরিষেবাটা পৌঁছে দেওয়া যাচ্ছে, এটাই সাফল্য।
1: ডিবিটি যেটা বারবার আমরা আলোচনা করছি, এর পাশাপাশি ইউপিআই এবং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, এই ভারতের উন্নয়ন মডেলকে এটা কিভাবে প্রভাবিত করছে?
0: সাংঘাতিক। ডিবিটি তো বললাম, এগুলো হচ্ছে এক একটা আপনার ইনফ্রাস্ট্রাকচার। ইউপিআই, ইউপিআই সিস্টেম তো বিপ্লব ঘটিয়ে দিয়েছে। আমরা জানি যে সেই করোনা কাল থেকে বা তার আগে যখন নোটবন্দি হলো, তখন থেকে ইউপিআই সিস্টেমটা এসছে, পেটিএম, ফোনপে, এগুলো আপনার খুব দ্রুত আপনি লেনদেন করতে পাচ্ছেন, সহজে লেনদেন করতে পাচ্ছেন। আর ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বলতে ইউপিআই যেমন একটা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, এটাকে কাজে লাগিয়েই আমরা সবাই ব্যবহার করছি, পরিষেবাটাকে ব্যবহার করছি, সরকার ব্যবহার করছেন, সরকার ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারটা পৌঁছে দেওয়ার কাজে ব্যবহার করছেন। এই তিনটে হচ্ছে আপনার ভিতের ওপর দাঁড়িয়েই কিন্তু এই পুরো ডিজিটাল ইন্ডিয়াটা দাঁড়িয়ে আছে। এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে যে এই ভিত কিন্তু হচ্ছে পুরো ইনফ্রাস্ট্রাকচারটা, সেটাকে কাজে লাগাচ্ছি। ইউপিআই কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার, সেটাকে কাজে লাগিয়ে, হ্যাঁ, সেটাকে কাজে লাগিয়ে কিন্তু বিপ্লব ঘটে গেছে। আমি আজকে 10 টাকার একটা
1: ফুচকা বিক্রেতা থেকে শুরু করে সবজি বিক্রেতা সকলের কাছে ট্রেনের যারা ভেন্ডার তাদের কাছেও দেখে,
0: তাদের কাছে ইউপিআই। এবার আপনি একটু আগে বলতেন যে ডিজিটাল সাক্ষরতা প্রশ্নটা তুলেছিলেন, এবার দেখুন শিখে যাচ্ছে কিন্তু সবাই,
1: অর্জন করছে
0: একদম, লেখাপড়া যিনি জানেন না তিনিও কিন্তু এগুলো ব্যবহার করছেন, কাজে এটা বাধ্য, মানে সকলে এক প্রকার বাধ্য এটাকে শিখতে, এবং এটা ছাড়া কিন্তু উপায় নেই, কারণ পিছন দিকে তো হাঁটা যায় না।
1: ডিজিটাল ইন্ডিয়ার কর্মসূচির পরবর্তী ধাপে সরকারের অগ্রাধিকার কি হওয়া উচিত?
0: ধরুন এটাকে বিস্তার করতে গেলে আপনাকে ইন্টারনেটটা গ্রামে গ্রামে পৌঁছে দিতে, প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিতে হবে, সেটা সরকার চেষ্টা করছে। তারপরে কি আপনার ডিজিটাল লিটারেসি যেটা, সেটা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার যদি পারে এবং চেষ্টাও করছে, তাহলে ডিজিটাল সাক্ষরতাটাকে বাড়াতে হবে, যাতে সবাই স্মার্টফোন ইউজার ফ্রেন্ডলি হয় আর কি। আর সাইবার নিরাপত্তা যেটা একটু আগেই বলছিলাম, ঠকে যাওয়ার ভয় আছে, ব্যক্তিগত তথ্যগুলো যেন আমি নিজে থেকেই কাউকে রিভিল না করি, ওটিপি না জানাই, আমার পাসওয়ার্ড না জানাই, এটাকে। আর একটা কথা আপনাকে বলতে ভুলে গেছিলাম, এখন কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা, এআইয়ের যুগ, কাজেই এআইটাকে ব্যবহার করাও কিন্তু শিখতে হবে, প্রম্পট দেওয়া যেটাকে আমরা বলছি,
1: একদমই তাই, এআইকে সময় যাবে তত,
0: হ্যাঁ হ্যাঁ,
1: এখন মানুষকে নিজেই নিজের চাহিদা
0: অনুযায়ী, কাজেই ডিজিটাল ইন্ডিয়ায় এআই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
1: ঠিক ঠিক, আমরা একদম সময় আমাদের হাতে নেই, আবার অন্য কোনো দিন আমরা আরও বিস্তারিত আলোচনা করব। অনেক ধন্যবাদ সুজনবাবু, আমরা ছিলাম সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিশেষ লাইভ অনুষ্ঠান উপ আর্থিক ও ডিজিটাল অন্তর্ভুক্তি এবং 100% প্রকল্প বাস্তবায়ন শীর্ষক আলোচনায়। কথা বলছিলাম আমি মামুন ফারুক, সঙ্গে ছিলেন শ্রীপদ সিং কলেজ জিয়াগঞ্জের অর্থনীতির অধ্যাপক ডক্টর সুজন দাস।
0: নমস্কার।
2: শুনলেন লাইভ অনুষ্ঠান সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে।

বিশেষ কর্মসূচি, উপ আর্থিক ও ডিজিটাল অন্তর্ভুক্তি এবং শতভাগ প্রকল্প বাস্তবায়নের প্রচেষ্টা বিষয়ে বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। অংশগ্রহণে অধ্যাপক সুজন দাস, শ্রীপদ সিং কলেজ, জিয়াগঞ্জ। ওনার সঙ্গে কথা বললেন মামুন ফারুক, সংবাদদাতা, আকাশবাণী মুর্শিদাবাদ। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আর কিছুক্ষণ পরে 6:35 কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ রিলে করে শোনানো হবে। 6:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, 8:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ এবং 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6:40 শুনবেন প্রিয় পল্লী গীতি। সন্ধ্যে 7:10 শ্রোতাবন্ধুদের চিঠিপত্রের অনুষ্ঠান। আজ সন্ধ্যায় বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান যথাক্রমে সন্ধ্যে 7:30, 8:10 এবং 8:20। রাত 9:15 সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে NSD আকাশবাণী কর্তৃক একটি বিশেষ ধারাবাহিক সম্প্রচারিত হবে। রাত 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে। আজকের বিষয় স্কুল কলেজের দিনগুলো। উপস্থাপনায় আমি সাদাতুন নাজনীন। 10:58 আবহাওয়ার পূর্বাভাস এবং রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে জেলার কিছু অংশে, তবে তার জন্যে তাপমাত্রার তেমন একটা পরিবর্তন হবে না। অত্যাবশ্যকীয় জনপরিষেবা সময়ের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং আবহাওয়ার ক্ষেত্রে এটা জানানো যাচ্ছে। আগামী 2 দিনের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস, আকাশবাণী মুর্শিদাবাদ। এবারে কর্মখালী সংক্রান্ত খবরাখবর জীবিকার জন্য। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছেন। আবেদন করতে হবে অনলাইনে আগামী 3 জুলাই 2026 মধ্যে। শূন্য পদের সংখ্যা 420 এবং এ ব্যাপারে বিস্তারিত জানতে আপনারা দেখতে পারেন এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকাটি 13 জুন থেকে 19 জুন 2026, অথবা আপনারা দেখতে পারেন www.upsc.gov.in। শুনলেন কর্মখালী সংক্রান্ত খবরাখবর জীবিকার জন্য।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ কলকাতা কেন্দ্র থেকে

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পাহাড়ের উন্নয়ন হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। কার্শিয়াংয়ে আজ গোথেল স্কুল মাঠে জনকল্যাণ শিবির পরিদর্শনের পর মন্টেভিউ গ্রাউন্ডে এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে উন্নয়নের রূপরেখা তৈরি করবে রাজ্য সরকার। নির্বাচনী ইস্তাহারে দেওয়া সকল প্রতিশ্রুতি পূরণ হবে আজ। তিনি বলেন, চা শ্রমিকদের কল্যাণে 2021 সালে পিএম চা শ্রমিক যোজনা চালু হলেও তৃণমূল সরকার তা কার্যকর করেনি। বন্ধ থাকা 25টি চা বাগানের জন্য 300 কোটি টাকা মূল্যের বেশি মূল্যের উন্নয়নমূলক কাজ দ্রুত শুরু হচ্ছে। টি বোর্ডের চেয়ারম্যানকে বিশেষ দায়িত্ব দিয়ে চা বাগানের পরিকাঠামো উন্নয়নের কাজও চলছে। জিটিএ দুর্নীতির যথাযথ তদন্ত হবে বলে ফের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কার্শিয়াং হাসপাতালের সংস্কার, সরকারি স্কুলগুলিতে স্মার্ট ক্লাসরুম তৈরি, কালিম্পংয়ে মেডিকেল কলেজ স্থাপনে রাজ্য উদ্যোগী হয়েছে বলে তিনি জানান। 21 জুন বিশ্ব যোগ দিবস সাড়ম্বরে পালনের উদ্দেশ্যে সারা দেশ জুড়ে জোর কদমে প্রস্তুতি চলছে। প্রস্তুতি শুরু হয়েছে বিভিন্ন জেলায়ও। আজ বাঁকুড়া পুলিশ লাইনে আয়োজিত হয় যোগব্যায়াম অনুশীলন শিবির। হাজির ছিলেন বাঁকুড়া পুলিশ সুপার সহ জেলায় কর্মরত বিভিন্ন স্তরের পুলিশ কর্মী ও আধিকারিকরা। অন্যদিকে নদিয়ার চাপড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসক, নার্স, আশাকর্মী থেকে শুরু করে অন্যান্য সব স্বাস্থ্যকর্মীরা সকলেই যোগাভ্যাসে সামিল হয়েছেন। রোগী পরিষেবার পাশাপাশি এবার সুস্থতার মন্ত্রে আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে চাপড়া গ্রামীণ হাসপাতালে জোর কদমে চলেছে যোগ দিবসের প্রস্তুতি। জলপাইগুড়ি জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার তল্লিকুড়া ও হুদুমডাঙ্গায় 2 প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক যোগ দিবসে যোগদানের প্রস্তুতিতে অংশ নিয়েছে ছাত্রছাত্রীরা। আগামী 21 জুন যোগ দিবস পালিত হবে 2 স্কুলেই। মালদার হবিবপুর ব্লকের কেন্দুডাঙ্গা হাইস্কুলে আজ এক পেড় মাকে নাম কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে পরিবেশ সংরক্ষণের বার্তা দেন হবিবপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু। এদিন তিনি স্কুল ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বৃক্ষরোপণ করেন। স্কুলের পরিকাঠামো উন্নয়নেরও আশ্বাস দেন তিনি। পূর্ব বর্ধমানের কালনার ধাত্রীগ্রাম থেকে আজ কচ্ছপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ধাত্রীগ্রামের পিয়ারীনগর কালীনগর ভাগীরথীর ফেরিঘাট সংলগ্ন এসটিকে রাস্তার ধারে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ব্যাগ থেকে 7টি কচ্ছপ উদ্ধার করে। পাচারের উদ্দেশ্যেই ভাগীরথী নদী থেকে সেগুলিকে ধরা হয়েছিল এবং ধরা পড়ার ভয়ে পাচারকারীরা ব্যাগটি ফেলে রেখে পালিয়ে যায় বলে অনুমান। কচ্ছপগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। ডুয়ার্সের ডামডিম বৌদ্ধ গুম্ফায় রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ ফাইলেরিয়া প্রতিরোধে ওষুধ সেবন ও বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মালবাজারের বিধায়ক শুক্রা মুন্ডা। তিনি জানান, 2027 সালের মধ্যে ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়ে তোলাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য। বাঁকুড়া রানীবাঁধে 2018 সালের 4 এপ্রিল গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় খুন হওয়া বিজেপি কর্মী অজিত মুর্মুর স্ত্রী উর্মিলা মুর্মু তাঁর স্বামীর হত্যাকাণ্ডের বিচার চেয়ে রানীবাঁধ থানার দ্বারস্থ হয়েছেন। উল্লেখ্য, রানীবাঁধ বাজারে প্রকাশ্য দিবালোকে অজিত মুর্মু খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা যুক্ত বলে সে সময় অভিযোগ তোলে বিজেপি, কিন্তু তৎকালীন শাসক দলের নির্দেশে খুনের ঘটনা ধামাচাপা দেওয়া হয় বলে অভিযোগ। আজ রানীবাঁধ থানায় গিয়ে ফের তদন্তের আর্জি জানান মৃতের স্ত্রী। গ্রামীণ সংবাদ শেষ হলো। এরপরের খবর সন্ধে 7:35।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান প্রিয় পল্লিগীতি। এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে আপনারা শোনেন লোক।

শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি অনুষ্ঠান প্রিয় পল্লীগীতিতে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 MHz FM প্রচার তরঙ্গে। এখন শ্রোতাবন্ধুদের চিঠিপত্রের অনুষ্ঠান আজ সন্ধ্যায়।

0: আজকের আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সাদাতুন নাজনীন। সবার আগে কিন্তু যেটা করতে হবে, আমাদের যে বিষয় সেই বিষয়টা কিন্তু একটু ঝালিয়ে নেওয়া, যাতে আমাদের আরও যে সমস্ত বন্ধু রয়েছেন যারা এখনও ভাবছেন চিঠি পাঠাবো বিষয়টা আরেকবার একটু ভালো করে বুঝে নিলে হতো না তাদের জন্যে, এবং যারা চিঠি পাঠিয়েছেন তারা আরও চিঠি পাঠাতে পারেন তাদের জন্যেও। চলুন শুনি। হৃদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা, আর সে কারণেই তাঁর কলমে আমরা বর্ষার বহু গান কবিতা পাই, উপন্যাস ছোট গল্পে পাই বর্ষার অনুষঙ্গ। কবি কাজী নজরুল ইসলামের গান কবিতায় বর্ষা এসেছে বারবার। আমাদের এই বাংলার শিল্পী কবি সাহিত্যিক বৃন্দের অনেকেরই বর্ষা প্রিয় ঋতু। একদিকে যেমন বর্ষার স্নিগ্ধ নস্টালজিক রূপ বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, অপর থেকে বহু মানুষ আছেন যাদের ইট কাঠ পাথুরে জীবনে বর্ষা আনন্দের নয় বিড়ম্বনার, উৎপাতের, বিরক্তিকর। অথচ আমার মতো অনেক মানুষ আছেন যারা রিমঝিম বর্ষার দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন। সন্ধেবেলায় ঝিঝির ডাক আর একঘেয়ে বৃষ্টিতে চা পেঁয়াজি মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প দিয়ে আসর মাতান। এইভাবে বহুজন বহুভাবে বর্ষাকে উপভোগ করেন। আপনার কাছে বর্ষা কি আনন্দের না বিরক্তির? আপনার বর্ষা অনুভবের কথা শোনান আমাদের আজ সন্ধ্যার দপ্তরে, বিষয় অনুভবে বর্ষা। আর চিঠি পাঠাবেন যেখানে, আজ সন্ধ্যায় প্রজন্মে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, ডাকসূচক সংখ্যা 742101। এছাড়া আমাদের মেল করতে পারেন আমাদের মেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com, অর্থাৎ akashvanimurshidabad@gmail.com। তাহলে আপনারা পাঠাতে থাকুন চিঠি, আর এখন আপাতত যাওয়া যাক একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, কারণ বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসেই চলে যেতে হবে আপনাদের পাঠানো চিঠিতে।
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণী, কলকাতা 13।
2: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও,
3: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো কি?
2: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও, এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: তাহলে চলে এসেছি বিজ্ঞাপন বিরতির পরে হাতে নিয়ে আপনাদের পাঠানো চিঠি। চলুন পড়ে নিই আজকের প্রথম চিঠি। আজকে প্রথম চিঠি পাঠিয়েছেন সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর 1, জেলা পশ্চিম বর্ধমান। লিখছেন, মানকুমারী বসুর বর্ষা সুন্দরী কবিতায় কবি বলছেন, রাত দিন টুপ টুপ, রাত দিন ঝমঝম, কি সাজে সেজেছ রানী, এ কি আজ অপরূপ, আননে বিজলি হাসি, কলায় কদম হার, আঁচলে কেতকি ছটা, এ আবার কি বাহার, শিখি নাচে ভেক গায়, মেঘে গুরু গর্জন, বসুধা আনন্দ ভরে কত করে আয়োজন। আষাঢ় আসছে প্রথম দিবসে, আকাশের নব মেঘোদয়ের সঙ্গে সঙ্গে যেন বাংলার কবি হৃদয়ের উৎস মুখ খুলে যায়। ভাবের ঘুরে কবি লেখেন কবিতা, নাট্যকার মন্দার নাট্য রচনায় তেমনি আকাশে ঘন কালো মেঘ জমলে বা কখনো সখনো রামধনুর দেখা পেলে শিল্পীর তুলির টানে এসবই ধরা পড়ে। তাই তো বলি, বর্ষা কেবল শুষ্ক রুক্ষ মৃত্তিকাকে শ্যামল সরস করে না, বাঙালির মনোভূমিকেও রসসিক্ত করে। কাব্য সাহিত্য সঙ্গীতে আসে সৃষ্টির জোয়ার। সারাদিন বৃষ্টিতে ঘরবন্দি হয়ে বসে কখনো রান্নার বিভিন্ন রেসিপি বানানোর চেষ্টা করি, আবার কখনো বা খাতা কলম নিয়ে বসে পড়ি, আবার কখনো নিশ্চিন্ত মনে গল্প উপন্যাসের পাতা উল্টাই। বাইরে বর্ষা, ঘরে রেডিওর গান শুনতে শুনতে সেলাই করা, কখনো বা আলো নিভিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকা, ফেলে আসা অতীতকে আরেকবার ফিরে দেখা। সর্বোপরি বর্ষার সন্ধ্যায় 5 সমবয়সী বন্ধু মিলে যদি আড্ডা বা চপ বেগুনি মুড়ি সহযোগে ভূতের গল্প হাসির গল্প চলে, তবে তো বর্ষা একেবারে দারুণ জমে যায়। শেষে এ কথা বলবো যে

সুদীর্ঘ দাবদাহের পরে যখন বর্ষা মেদুর আসে, তখন শরীর ও মনে আসে এক অলসতা, ক্লান্তিময়তা, যা তবু ভাষায় অলস বর্ষা, তাও একদিকে উপভোগ্য। এই বলে চিঠিটি শেষ করেছেন সোমা মুখোপাধ্যায়, নীহারিকা ভবন, দুর্গাপুর 1, জেলা পশ্চিম বর্ধমান।

চলে এলাম আবারও আপনাদের পাঠানো চিঠিতে। এবারের চিঠিটি পাঠিয়েছেন, এটি কিন্তু আজ সন্ধ্যার আজকের শেষ চিঠি, দ্বিতীয় তথা শেষ চিঠি, পড়ে নিচ্ছি। পাঠিয়েছেন অঙ্কিতা সরকার, গ্রাম পোস্ট ইন্দাস, জেলা বাঁকুড়া থেকে। লিখছেন, আজ সকাল থেকেই আকাশ মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই শান্ত ও স্নিগ্ধ পরিবেশ আমাকে ভীষণভাবে তোকে মনে করিয়ে দিচ্ছে। তুই তো জানিস বর্ষা আমার সবচেয়ে প্রিয় ঋতু। এই মেঘ রোদ্দুরের লুকোচুরি আর অবিরাম বৃষ্টির শব্দ আমার মনের ভেতর এক অদ্ভুত আনন্দের সৃষ্টি করে। আজকের এই স্যাঁতস্যাঁতে দিনে বারান্দায় বসে এক কাপ গরম চায়ে চুমুক দিতে দিতে কেবলই শৈশবের কথা মনে পড়ছে। কাগজের নৌকা ভাসানো, কদম ফুলের গন্ধ আর ভিজে মাঠে ফুটবল খেলার সেই সোনালি দিনগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে। কংক্রিটের এই শহরের ব্যস্ততায় বর্ষার রূপ হয়তো পুরোপুরি উপভোগ করা যায় না, তবুও বৃষ্টির গন্ধ মাখা এই বাতাস আমাকে এক নতুন প্রাণ শক্তি দেয়। মনে পড়ে সেই মায়ের হাতের ভুনা বা পাতলা খিচুড়ির সেই অসাধারণ গন্ধ আর স্বাদ যেন এই স্যাঁতস্যাঁতে আবহাওয়াতেও এক নিমেষে মন ভালো করে দেয়। আয়ুর্বেদ মতেও বর্ষাকালে হালকা ও উষ্ণ খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য দারুণ ভালো। চাল, মুগ ডাল আর হরেক রকম সবজির মিশ্রণ, খিচুড়ি পুষ্টিগুণে ভরপুর। তাছাড়া গরম গরম খিচুড়ির ওপর এক চামচ গাওয়া ঘি, সঙ্গে বেগুন ভাজা, ডিমের অমলেট আর একটু আমের আচার, বৃষ্টির দিনে যেন অমৃত। এই বলে চিঠিটি শেষ করেছেন অঙ্কিতা সরকার, গ্রাম পোস্ট ইন্দাস, জেলা বাঁকুড়া থেকে।

0: বন্ধুরা, আজ সন্ধ্যার বিষয়টা কিন্তু আপনাদের আরও একবার জানিয়ে দেব। আসলে কি বলুন তো, শুরুর সময়ে মনে হয় অনেক কথা বলি, কিন্তু ঘড়ির কাঁটা দেখি আর ভাবি না চিঠি পড়বো, আগে তাড়াতাড়ি চিঠি পড়াটা শুরু করি। আজ 16ই জুন, আর 16ই জুন মানেই হচ্ছে পয়লা আষাঢ়। আর সেই দিনটায় বসে বর্ষাকে স্বাগত জানাতে সত্যিই মনটা দারুণ ভালো হয়ে যায়। আমি জানি না বাইরে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা, কিন্তু এই স্টুডিওতে আপনাদের চিঠি, তার সঙ্গে গান, বৃষ্টির একটা অদ্ভুত ভালো লাগা যে অনুভূতি আছে, সেই অনুভূতি ফিরিয়ে দেয়। আমাদের একজন বন্ধু বলেছেন যে সেই বর্ষার মেঘের নানান রকম রূপ, সত্যিই সে রূপ একেবারে অসম্ভব সুন্দর, মানে কল্পনার বাইরে এত সুন্দর। তাহলে বিষয় কি? অনুভবে বর্ষা। চিঠি পাঠাতে থাকুন, আমরাও পড়বো। আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সাদাতুন নাজনীন, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ। আকাশবাণী মুর্শিদাবাদ এখন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান।
1: শুরু করছি অনুষ্ঠান ভকত আই কেয়ার নিবেদনে। ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250। নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে

0: অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকু সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
1: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরো একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কি কি, এর চিকিৎসা কি আছে।
2: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসেছে। 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 গায়ে আছে আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200 গায়ে 100 প্রেশার আছে। এ প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না, যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজের গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। আর মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না, এটা আমরা বলবো না। 40 বছরের পর এমনি আপনাদের চান্স হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে, তারা নিজেই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে কি হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে, সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে। যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ির থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে নেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসমিয়াপিক গ্লাস, মানে 40 বছর পরে যে চপসেটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবার ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসমিয়াপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রাবধনুর রং দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা করিক সিম্পল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসলে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, একক কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার না। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তার কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো, সেই যে গ্লুকোমায় ব্যথা হচ্ছে না, লোক আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে বলবো, মেশিন আছে যে গ্লুকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তো 10 বছর বাদে গ্লুকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লুকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লুকোমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লুকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হাতে একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস 6 হাজার ফলো আপ করবো, করে সে গ্লুকোমার মধ্যে থাকবে, সেই জন্য গ্লুকোমা নিয়ে ভয় পাবে কিছু নেই।
0: আপনারা শুনলেন ভকত আই কেয়ার নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকু সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি, খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
3: বিজ্ঞাপনদাতাদের আয়োজিত অনুষ্ঠান শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:85 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, রাত 8:00 দিল্লি কেন্দ্রের সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিও শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলে তিনি দুদিনের সফরে ফ্রান্স পৌঁছন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র

তাদের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করার কথা বলেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিও শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলেই তিনি দুদিনের সফরে ফ্রান্সের এভিও শহরে পৌঁছন। সেখানে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে এই মুহূর্তে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। ফ্রান্সের এভিওতে G7 শিখর সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিন্তাভাবনায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। এই সম্মেলনের উদ্যোক্তা ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি চান ট্রাম্প ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাক এবং একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার জন্য রাশিয়ার উপর চাপ বৃদ্ধি করুক। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে সাহায্য কাটছাট করার পর ফ্রান্স এবং তার ইউরোপীয় বন্ধু দেশগুলি এখন কিভকে সৈন্য এবং আর্থিক সহায়তা দিচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আজ সকালে G7 নেতাদের সঙ্গে বৈঠক করেন। 75 মিনিটের জন্য নেতারা একত্রিত হয়েছিলেন। উল্লেখ্য, প্রায় 3.5 মাস ধরে চলা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ হওয়া সংক্রান্ত ট্রাম্পের ঘোষণার পরেই ইউক্রেনের বিষয়টি গুরুত্ব পায়। ট্রাম্প আজ বলেছেন, তিনি জেলেনস্কির সঙ্গে আলাদা করে বৈঠক করবেন। এখন তিনি ইউক্রেনের ওপর মনোনিবেশ করতে চান বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার ওপর এই যুদ্ধের প্রভাব সীমিত হলেও এই যুদ্ধে নিহতদের জন্য তিনি শোক প্রকাশ করেন। ইরান আজ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলকেও লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান ও আমেরিকার মধ্যে যে সমঝোতা হয়েছে তা দক্ষিণ লেবাননে ইসরায়েলের লাগাতার আক্রমণের ফলে লঙ্ঘিত হচ্ছে। লেবানন চূড়ান্ত চুক্তির অংশ কিনা আমেরিকা তাও স্পষ্ট করেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল এই চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বলে বর্ণনা করে জানিয়েছেন, ইসরায়েলের নিজস্ব অগ্রাধিকারের বিষয় রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হবে লেবাননে তারা বাফার জোন রাখবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। দেশে 2026-এর খরিফ মরশুমের আগে প্রস্তুতি পর্ব নিয়ে সবিস্তারে পর্যালোচনা হয়। কৃষি মন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সম্ভাব্য এলনিনো পরিস্থিতির প্রেক্ষিতে কৃষিমন্ত্রী তুলোর উৎপাদন বাড়ানোর উপর বিশেষ জোর দিয়েছেন। এর পাশাপাশি ডাল উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং যে সমস্ত জেলায় কম বৃষ্টির সম্ভাবনা আছে সেখানকার কৃষকদের জন্য ক্ষতিপূরণ নিয়েও আলোচনা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের মূল অগ্রাধিকার হচ্ছে কৃষকদের স্বার্থ রক্ষা। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে শুক্রবার পর্যন্ত এবং বিহার, কেরালা ও মাহেতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, কর্ণাটকের অন্তর্বর্তী এলাকা, জম্মু কাশ্মীর, দাদার, লাদাখ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে আজ ঘণ্টায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিম রাজস্থানের বিভিন্ন এলাকায় আজ ধূলিঝড়ের কমলা সতর্কতা জারি করেছে IMD। বিদর্ভ এবং তেলেঙ্গানায় আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড় এবং ওড়িশায় আগামীকাল পর্যন্ত উষ্ণ ও ঘর্মাক্ত আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস। এনফোর্সমেন্ট নির্দেশালয় ED আজ মুম্বাই, খান্ডালা এবং নতুন দিল্লির 17টি জায়গায় তল্লাশি চালিয়েছে। অর্থবর্ষ 2016-17 এবং 2017-18 ইয়েস ব্যাংকের ঋণ সংক্রান্ত বিষয়ে জালিয়াতির অভিযোগ দায়েরের প্রেক্ষিতে এই তল্লাশি চলে। সুরক্ষা অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, সুরক্ষা রিয়েলটি লিমিটেড, খ্যাতি রিয়েলটার্স প্রাইভেট লিমিটেড, তাদের প্রমোটার, ডিরেক্টর

0: কর্মী এবং প্রাক্তন ইয়েস ব্যাংক কর্মচারীদের বাড়িতেই তল্লাশি চলে। ইডি জানিয়েছে, অর্থ তছরূপ মামলায় কিছু অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি এবং ইয়েস ব্যাংকের মধ্যে যোগসাজশ থাকার অভিযোগে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। সুপ্রিম কোর্ট আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনকে গ্রাম কমিটিগুলির নির্বাচন এক দফায় আগামী 27 সেপ্টেম্বর করার নির্দেশ দিয়েছে। এই গ্রাম কমিটিগুলি রয়েছে ত্রিপুরা আদিবাসী অঞ্চল স্বশাসিত জেলা পরিষদের অধীনে। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণি একটি দফায় সমগ্র নির্বাচন করানোর আর্জি পেশ করেন। ত্রিপুরা সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এ বিষয়ে সহমত হন। ভারত ফ্রান্স 2026 উদ্ভাবন বর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো দৃষ্টিভঙ্গি ভারত ইনোভেটসের মূল ভিত্তি তৈরি করে দিয়েছে, যা ভবিষ্যতের পরিবর্তনশীল প্ল্যাটফর্ম তৈরি করবে। ফ্রান্সের নিসে সমাপ্তি অনুষ্ঠানে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, ভবিষ্যতে এই ইভেন্ট ট্রেন্ড সেটার হিসেবে কাজ করবে।
1: Different inputs from all over the country, and Prime Minister Modi made sure that each input was addressed, was looked into, and at the end of it, what came out was, I think, a labor of love that we came up with a policy that, by and large, across the country, and if I may dare say, across the world, has been recognized as the game changer, which will allow education in India to become more relevant.
0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্শিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতেও খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেও তিনি জানান। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18 জুন। এই অধিবেশনেই নতুন সরকারের প্রথম বাজেট পেশ হবে। সকাল 11টায় রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে। 19 জুন শোক প্রস্তাব গ্রহণ করা হবে। 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বিধানসভায়। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ দুপুরে আদালতে পৌঁছে এই সংক্রান্ত হলফনামা দাখিল করেন তিনি। সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়ান, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ভবানীপুরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হন মমতা ব্যানার্জি। সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন করেছেন তৃণমূল নেত্রী। এবার বিশ্বকাপের খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একই গ্রুপে বোস্টন স্টেডিয়ামে ভোর রাত 3:30 নরওয়ের বিরুদ্ধে খেলবে ইরাক। এদিকে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল বিশ্বকাপ অভিযান শুরু করছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। টানা 6ষ্ঠবার বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। মেসি দলের নেতৃত্ব দেবেন, এবার খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে তাকে মাঠে নামতে হবে। আর্জেন্টিনার জার্সি গায়ে 200টি ম্যাচ খেলার মাইল ফলক স্পর্শ করবেন মেসি। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার অধিনায়ককে নিয়ে ফুটবল প্রেমীদের উন্মাদনা তুঙ্গে। বিশ্বকাপে এ পর্যন্ত 26টি ম্যাচে 13টি গোল করেছেন মেসি। 11 বার ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। প্রতিযোগিতার সেরা ফুটবলার হিসেবে 2বার জিতেছেন গোল্ডেন বল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিয়া শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলে তিনি 2দিনের সফরে ফ্রান্স পৌঁছন। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50।

কিছু অনুষ্ঠানের কথা। রাত আটটায় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সংবাদ।
1: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন পিএম সূর্য ঘর ডট জিওভি ডট আইএন।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। জিটিএর বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কার্শিয়াংয়ে আজ এক জনসভায় তিনি বলেন, দার্জিলিং ও তরাই ডুয়ার্সের ২৫টি বন্ধ চা বাগান পুনরায় খোলা হবে। ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই ১০০০এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা। নবগঠিত বিধানসভার প্রথম অধিবেশন ৮ জুন। অধ্যক্ষ রথীন্দ্র বসুর নেতৃত্বে আজ সর্বদল বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসল। বিধানসভার আসন্ন অধিবেশনে তারা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করবেন বলে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। ভবানীপুর কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। পাহাড়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএর বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্ত হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম পাহাড় সফরে কার্শিয়াংয়ে আজ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতি এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সাংবিধানিক পরিকাঠামোর মধ্যেই দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি।
1: জিটিএমএ 24-25 ফাইনান্সিয়াল ইয়ার মে 180 কোটি রুপিয়া পিছলে সরকার দিয়া, লেকিন উসমে কাম তো কুছ নেই হুয়া, ভ্রষ্টাচার জাদা হুয়া। ইস বার হাম লোগ নে পাহাড় কা অ্যালোকেশন ডবল সে ভি দ্বিগুণা সে ভি জাদা করনে কে লিয়ে কমিটেড হ্যায়। জিটিএ মেন্টেন রোড সরকার বনা রহা হ্যায়।
0: শ্রী অধিকারী বলেন, ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পাহাড়ের উন্নয়ন ত্বরান্বিত হবে। নতুন সরকারের বাজেট প্রস্তাবে পাহাড়ের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী একাধিক উন্নয়ন পরিকল্পনা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার আওতায় দার্জিলিং পাহাড় এবং তরাই ডুয়ার্স অঞ্চলে ২৫টি বন্ধ চা বাগান পুনরায় খোলার উদ্যোগ নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস সরকার চা শ্রমিকদের নানাভাবে বঞ্চিত করেছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, টি বোর্ডের চেয়ারম্যানকে বিশেষ দায়িত্ব দিয়ে চা বাগানের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে।
1: उसको चालू करना, दार्जिलिंग टी को वर्ल्ड ब्रांडिंग करना, 300 करोड़ का काम, टी गार्डन का लेवल लोग है, उनके लिए हम लोग ये काम करूंगा।
0: কার্শিয়াং হাসপাতালের সংস্কার। সরকারি স্কুলগুলিতে স্মার্ট ক্লাসরুম তৈরি, কালিম্পং এর মেডিকেল কলেজ স্থাপনে রাজ্য উদ্যোগী হয়েছে। খেলো ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে ইনডোর স্টেডিয়াম এবং স্পোর্টস গ্রাউন্ড নির্মাণের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আজকের মতো আগামী দিনেও তার পাহাড় সফরের লক্ষ্য হবে উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজ। পাহাড়বাসীর যাবতীয় প্রত্যাশা পূরণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী আজ গোথল স্কুল মাঠে আয়োজিত জনকল্যাণ শিবির পরিদর্শন করেন। সেখানে স্কুল পড়ুয়াদের সঙ্গে দেখা করেন তিনি। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই ১০০০এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্শিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। ঐতিহাসিক এই বাহিনীর ব্যাটালিয়নের সংখ্যা কমিয়ে ২টি করা হয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতে খুব শীঘ্রই নিয়োগ করা হবে। সেখানে গোর্খা যুবকদের জন্য বিপুল কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে শহরকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে শুরু স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল থেকে টানা তিন দিন কলকাতা ও জেলার বিভিন্ন প্রান্তে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেবেন তিনি। সরকারি সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল ৮টায় বাগবাজারে মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে মুখ্যমন্ত্রী সামিল হবেন। দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় একই ধরনের কর্মসূচি রয়েছে তাঁর। রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী ১৮ জুন। অধিবেশন শুরুর আগে আজ প্রথামাফিক অধ্যক্ষ রথীন্দ্র বসুর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সদস্যরা ছাড়াও আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টির নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিধানসভার সম্ভাব্য কর্মসূচি ঘোষণা করে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে আইএসএফ এর বিধায়ক থাকলেও দলটিকে কখনো সর্বদলীয় বৈঠকে ডাকা হতো না। এবার সব দলের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হয়েছে এবং প্রত্যেকের বক্তব্য শোনা হয়েছে।
2: আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে প্রায় ৯ বারের বেশি সাসপেন্ড করা হয়, প্রায় ৮ বারের কাছাকাছি আমাকেও সদর থেকে বহিষ্কৃত করা, সেই কালো অধ্যায় পেরিয়ে আমরা একটা নতুন বিধানসভা পশ্চিমবঙ্গের মানুষকে উপহার দিতে চাই, যেখানে বর্তমান পার্টি পাওয়ার শাসক দল তারা বিরোধীদের জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেবে, যাতে বিরোধীরা তাদের মতামত রাখতে পারে।
0: বিধানসভার আসন্ন অধিবেশনে তারা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করবেন বলে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বিধানসভায় আজ সর্বদলীয় বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর তিনি দাবি করেন, গত 15 বছরে পশ্চিমবঙ্গ বিধানসভা দেশের মধ্যে সবচেয়ে কম কার্যদিবস নিয়ে চলেছে, সেই পরিস্থিতি পরিবর্তন হওয়া জরুরি। বিধানসভা কোনো ব্যক্তি বা শাসক দলের ইচ্ছে মতো চলতে পারে না বলে মন্তব্য করেন তিনি। ঋতব্রত বলেন, সংসদীয় গণতন্ত্রের নিজস্ব নিয়ম ও কাঠামো রয়েছে, সেই কারণেই বিরোধী দল হিসেবে তারা স্পিকার এবং সরকারের কাছে কার্যদিবস বাড়ানোর দাবি তুলেছেন। রাজ্য বিধানসভার বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক হিসেবে মালদার ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরীকে নির্বাচন করা হয়েছে। ইতিমধ্যে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে ফাইল পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আজ দুপুরে আদালতে পৌঁছে এই সংক্রান্ত হলফনামা দাখিল করেন তিনি, সঙ্গে ছিলেন ডেরেক ও ব্রায়ান, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ভবানীপুরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হন মমতা ব্যানার্জী। সেই ফলাফলকেই চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন দাখিল করেছে তৃণমূল নেত্রী। এদিকে রাজারহাট নিউ টাউনে বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। এই কেন্দ্রে পুনরায় গণনা ও ভোটের সমস্ত নথি সংরক্ষণের আবেদন জানিয়েছেন তিনি। অন্যদিকে বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। বিধানসভা

0: নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি আজ 6.5 ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে। এই মামলায় গত শুক্রবারই কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে অভিষেককে তলবি নোটিশ ধরানো হয়। আজ বেলা 11:45 নাগাদ আইনজীবী সহ ভবানী ভবনে যান অভিষেক। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার নেত্রা স্টেশন থেকে তৃণমূল কংগ্রেস পন্থী শিক্ষক সংগঠনের নেতা মঈদুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। 2022 সেপ্টেম্বরে জেলার বলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন তৃণমূল কংগ্রেসের উপপ্রধান দেবব্রত ভট্টাচার্যের দেহ উদ্ধার হয়। তার কাছ থেকে পাওয়া একটি সুইসাইড নোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মঈদুল ইসলামের নাম পাওয়া যায়। আজ তাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার হাটশিমলায় তাঁত পাওয়ার রুমে কাজ করার সময় মেশিনে জামা প্যান্ট জড়িয়ে গিয়ে মৃত্যু হয়েছে অমলেশ বসাক নামে 54 বছর বয়সী এক তাঁতির। আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আগামী এক সপ্তাহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম থাকলেও নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় আজ 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলার সতর্কতা রয়েছে। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা শিল্প, সংস্কৃতি, ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র। পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসির অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মহুয়া মুখার্জির সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত 30 মিনিটের এই বিশেষ অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলির প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কিংবদন্তি কণ্ঠশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়ের 106তম জন্মবার্ষিকী আজ। জন্মদিনে আকাশবাণী সংবাদের একটি শ্রদ্ধার্ঘ।
1: একটা সময় শচীনদেব, ভীষ্মদেব, কানন্দেবী, কৃষ্ণচন্দ্র দে, সাইগাল, পঙ্কজকুমার মল্লিক, শৈলদেবীরা তাদের গায়ন সামর্থ্যে বাংলা গানকে উন্নত মানে ও গ্রহণীয়তায় তুলে ধরেছিলেন। সেই ধারায় সক্রিয় ও সফল ভূমিকা নিয়েছিলেন অন্যদের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়। একদিকে ব্রিটিশ ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, অন্যদিকে তেভাগা, বাংলার মাঠে মাঠে জেগে উঠল নতুন গান।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে প্রিয়াঙ্কা অরোড়া। प्रधानमंत्री नरेंद्र मोदी G7 शिखर सम्मेलन में भाग लेने के लिए 2 दिन की यात्रा पर फ्रांस के एवियां शहर पहुंच गए हैं। एवियां पहुंचने के बाद प्रधानमंत्री ने सोशल मीडिया पर एक पोस्ट में कहा कि वे विश्व नेताओं के साथ बातचीत करने और प्रमुख वैश्विक मुद्दों पर विचार विमर्श करने के लिए उत्सुक हैं। उन्होंने कहा कि पृथ्वी को अधिक समृद्ध बनाने के सामूहिक प्रयासों को आगे बढ़ाने के लिए भारत प्रतिबद्ध है। G7 शिखर सम्मेलन में प्रधानमंत्री मोदी की लगातार ये 7वीं उपस्थिति है और इस मंच पर भारत की 13वीं भागीदारी है। एवियां में इस समय सम्मेलन का आउटरीच सत्र चल रहा है। शिखर सम्मेलन के दौरान प्रधानमंत्री मोदी, कनाडा के प्रधानमंत्री मार्क कार्नी, ब्रिटेन के प्रधानमंत्री कीर स्टार्मर और संयुक्त अरब अमीरात के राष्ट्रपति शेख मोहम्मद बिन जायद अल नहयान के साथ द्विपक्षीय बैठकें करेंगे। प्रधानमंत्री मोदी कल अमरीका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप के साथ मुलाकात करेंगे। इस बीच शिखर सम्मेलन में आज अमेरिका के सहयोगी देशों ने 4 साल से अधिक समय से चल रहे यूक्रेन युद्ध को राष्ट्रपति डोनाल्ड ट्रंप के एजेंडे में फिर प्राथमिकता दिलाने का प्रयास किया। फ्रांस के राष्ट्रपति इमैनुअल मैक्रॉन ने कहा कि वे श्री ट्रंप को यूक्रेन का समर्थन जारी रखने और शांति समझौते तक पहुंचने में मदद के लिए रूस पर दबाव बढ़ाने की कोशिश करेंगे। अमेरिका द्वारा यूक्रेन को दी जाने वाली सहायता में कटौती के बाद फ्रांस और उसके यूरोपीय सहयोगी यूक्रेन को सैन्य और वित्तीय सहायता प्रदान करने वाले सबसे बड़े देश हैं। यूक्रेन के राष्ट्रपति वोलोदिमिर ज़ेलेंस्की भी सुबह की कार्य बैठक में G7 नेताओं के साथ शामिल हुए, लेकिन वार्ता जल्द समाप्त हो गई। भारतीय जनता पार्टी ने कहा है कि प्रधानमंत्री नरेंद्र मोदी को स्लोवाकिया के सर्वोच्च राजकीय सम्मान द ऑर्डर ऑफ द व्हाइट डबल क्रॉस फर्स्ट क्लास से सम्मानित किया जाना देश के लिए अत्यंत गौरव की बात है। भाजपा प्रवक्ता संबित पात्रा ने नई दिल्ली में संवाददाताओं से बातचीत में कहा कि प्रधानमंत्री ने स्वयं कहा है कि यह सम्मान केवल उनके लिए नहीं बल्कि देश की

0: in a social media post. Mr. Goyal said that by bringing India's world-class digital payments platform to one of France's premier retail destinations marks another significant step in UPI's global expansion. He added that the initiative showcases India's ability to deliver trusted, seamless and interoperable digital solutions at scale. Agriculture and Farmers Welfare Minister Shivraj Singh Chauhan today held a high-level agriculture review meeting in New Delhi and conducted a detailed review of preparations across the country for the Kharif 2026 season. Agriculture Ministry said in a statement that in the context of possible El Nino conditions, the minister placed special emphasis on increasing cotton production, achieving self-reliance impulses and advanced contingency plans for low-rainfall districts. India and Japan have adopted the rules of implementation for the Joint Crediting Mechanism, JCM, under Article 6.2 of the Paris Agreement for enhancing cooperation on climate action, greenhouse gas emission reduction and sustainable development initiatives. According to the Ministry of Environment, Forest and Climate Change, the rules of implementation were adopted on 8th of June this year, following the memorandum of cooperation signed between the two countries last year for the Joint Crediting Mechanism. West Bengal Chief Minister Subhendu Adhikari today announced that the historic Eastern Frontier Rifles EFR will soon be revived with more than 1,000 Gorkha youths to be recruited into the force. Addressing a public rally at Kurseong in Darjeeling, Mr. Adhikari paid tribute to the valor and sacrifices of Gorkha soldiers in defending the nation. India Meteorological Department IMD has issued an orange color warning for heavy to very heavy rainfall over sub-Himalayan West Bengal and Sikkim for tomorrow. Heavy rainfall is also expected over parts of northeast India, Tamil Nadu, Puducherry and Karaikal during the next 2 days. In the FIFA World Cup 2026, France will take on Senegal in a Group 1 clash at New Jersey in the United States tonight. The match is scheduled to begin at 12:30 a.m. Indian Standard Time. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান ভরসা যখন সিটি হসপিটাল। নিবেদনে বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন 7797840530 অথবা 8373058401।
3: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ IVF বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ IVF এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
4: নমস্কার বন্ধুরা, সিটি হসপিটালের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। বন্ধুরা, ভরসা যখন সিটি হসপিটাল, এই অনুষ্ঠান আপনাদের সঙ্গে আছে প্রতিনিয়ত। আমরা জানি মানুষের সব থেকে বেশি প্রয়োজন মানুষকে সেই সময়টাই হলো যখন সে অসুস্থ হয়। আর অসুস্থ হলেই নানান ধরনের চিন্তা ভাবনা, কোথায় যাব, কি করব, আদৌ কি আমার জায়গায়, আমার শহরে কিংবা গ্রামে এর চিকিৎসা আছে, কোথায় পৌঁছলে আমরা ভরসাটা পাবো যে না ঠিকভাবে চিকিৎসাটা আমার হচ্ছে, সেটা কিন্তু সিটি হসপিটাল। ঠিকানার নাম যদি করতেই হয় তাহলে আমাদের বলতেই হবে যে বিগত বেশ কিছু বছর ধরে যে হাসপাতাল আমাদের দিকে হাত বাড়িয়ে রেখেছে, ভরসা ঝুঁকিয়েছে, সেটাই তো আমাদের ঠিকানা হওয়া উচিত। আর আপনারা প্রত্যেকেই জানেন যে বিশ্বমানের সুচিকিৎসা দেওয়ার জন্য প্রতিদিনই প্রায় নতুন নতুন প্রযুক্তি

0: নির্ভর যে চিকিৎসা ব্যবস্থা সেগুলো নিয়ে আসছে সিটি হসপিটাল। আর 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, আইসিইউ, সমস্ত ধরনের ব্যবস্থা এখানে রয়েছে। বিশেষ করে প্রসূতি মা, শিশু, তাদের যত্ন নেওয়ার জন্য কিন্তু সর্বদা এগিয়ে থাকে সিটি হসপিটাল।
1: অনেকদিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ আইভিএফ বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ আইভিএফ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
0: বন্ধুরা, আমরা জানি যে কোনো জায়গায় আমরা চিকিৎসা করাতে যাই না কেন, সেক্ষেত্রে প্রথম প্রশ্ন আসে, অর্থনৈতিক দিকটা আমি ঠিকঠাক বজায় রাখতে পারবো তো? আমার পক্ষে যে খরচটা হবে সেই খরচ করাটা সম্ভব হবে তো? কিন্তু দেখুন, যদি কোনো হসপিটাল বলে যে না, যে সমস্ত সরকারি পরিষেবা রয়েছে সে সবগুলোই আমরা দিই, তাহলে সেখানে তো যাওয়াই উচিত, তাই না? সেক্ষেত্রে কিন্তু সিটি হসপিটালের কথা আমরা বলবই। আরও একটা বিষয় হচ্ছে যে টাকা পয়সার ক্ষেত্রে যে সমস্যাটা দাঁড়ায়, যে অযথা বাড়তি টাকা খরচ করিয়ে দেওয়া, অযথা বিভিন্ন ধরনের চিকিৎসা করিয়ে বাড়তি রোজগারের যে পন্থা, অনেকেই হয়তো মনে করে থাকেন যে বিভিন্ন হাসপাতাল কিংবা নার্সিংহোম সেগুলো করে, সেগুলোর থেকে কিন্তু সিটি হসপিটাল অনেক আলাদা। সিটি হসপিটাল চাই মানুষ যেন হাসি মুখে তাদের যে প্রিয়জন তাকে বাড়ি ফেরত নিয়ে যেতে পারেন এবং সঠিকভাবে চিকিৎসাটা যেন তারা দিতে পারে। আর আগেই বললাম, আমাদের ভরসার নাম যখন সিটি হসপিটাল, তখন তার কাছে বারবার ফিরে আসা যায় যখন আমরা বিপদে পড়ব তখনই।
1: অনেকদিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ আইভিএফ বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ আইভিএফ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
0: বন্ধুরা, আমরা অসুস্থতার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেব, অবশ্যই আমরা স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল কিংবা নার্সিংহোমে ছুটব, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এই যে সুস্থতা, সেটা অনেক কিছুর উপর নির্ভর করে তো, আমরা কি সেগুলো মানি? যেমন ধরুন, আমাদের অধিকাংশ সময় হয় কি, আমাদের মানসিক চাপ হয়, আর মানসিক চাপের হাত ধরে নানান ধরনের অসুস্থতা আসতে পারে। তো আজকের অনুষ্ঠানে এই মানসিক চাপ নিয়ে কিছু কথা বলি। ভয় পাওয়া, আতঙ্ক, টেনশন, কাজের চাপ, বিরক্তি, মূলত এগুলোই স্ট্রেস। এবারে জীবনে যখন কোনো ঝামেলা আসে, তখন কি হয়, আমাদের মাথা তার সংকেত পেয়ে নানান ধরনের হরমোন বাড়াতে থাকে। আর এই ধরনের বিষয়গুলো যদি অনেকক্ষণ চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের যে মাথা সেটা ক্লান্ত হয়ে পড়ে, আর আমাদের রক্তচাপ, হৃৎস্পন্দন, নাড়ির গতি বেড়ে যায়। অধিকাংশ সময় এমন হতে পারে হরমোনগুলোর মাত্রা বেড়েই থাকবে, আর তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চায় না। এর যে কুপ্রভাব, তার ফলে কিন্তু রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের রোগ, এই সমস্ত দেখা দিতে পারে। তাহলে কি করতে হবে? মানসিক চাপ কমাতে হবে। আমি জানি অনেক বন্ধুই বলবেন, সেটা কি করে সম্ভব? সম্ভব অবশ্যই, কারণ আমার শরীরটা তো শরীর, তাকে তো সময় দিতে হবে, তার তো যত্ন নিতে হবে। আর তার জন্য কি কি মেনে চলতে হবে বলুন তো? প্রথমেই মেনে নিতে হবে যে স্ট্রেস বা মানসিক চাপ তো জীবনের অঙ্গ, সেটাকে আমাদের মেনে নিতেই হবে। জীবনে কিছু পরিবর্তন ঘটাতে হবে। মোবাইলের যে মগ্নতা, সেটা

0: কাটাতে হবে, পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে, নিজের পছন্দের ভালো লাগা জিনিসগুলো করতে হবে। যেমন ধরে নিন, কেউ রান্না করতে ভালোবাসলে রান্না করুন, কারোর গান শুনতে ভালো লাগলে গান শুনুন। রুটিন মাফিক খাওয়া ঘুম এগুলো খুব প্রয়োজন। আর ওই যে বললাম, মোবাইলে মগ্ন থাকার অভ্যেসটা ছাড়তে হবে। আর তারপরেও যদি দেখা যায় কিছুতেই মানসিক চাপ কমাতে পারছেন না, তাহলে নিতে হবে ডাক্তারের পরামর্শ। বন্ধুরা, আর তো সময় নেই, যেতে হবে। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আর মানসিক চাপ কমিয়ে সুস্থ স্বাভাবিক ছন্দে কাটান জীবন।
1: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ IVF বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ IVF এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা, চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্নপূরণের অঙ্গীকার।
2: শুনলেন অনুষ্ঠান ভরসা যখন সিটি হসপিটাল। নিবেদন, বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ। ফোন 7797840530 অথবা 8373058401। সম্পাদনা শুভময় ব্যানার্জি।
3: বিজ্ঞাপন দাতাদের আয়োজিত অনুষ্ঠান শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ।

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে, নিবেদনে ক্লিনউড হেলথ কেয়ার, ওয়ার্ম টাচ উইথ কোয়ালিটি কেয়ার। ঠিকানা 24/A/B/9 কালিকাপুর রোড, বহরমপুর শিল্পতালুক, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8145718031 অথবা 9933481274 এবং 9733805755।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের সে প্রিয় অনুষ্ঠান গ্লেনউড হেলথ কেয়ারের অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে। আজকে এসে পৌঁছেছি গ্লেনউড হেলথ কেয়ারে। আমরা পেয়েছি এই প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে যিনি যুক্ত রয়েছেন শতদল চক্রবর্তী, তিনি অপারেশন ম্যানেজার, আর রয়েছেন MD আদনান খান, ফার্মাসিস্ট এবং মার্কেটিং এক্সিকিউটিভ, যিনি সমস্ত বিষয়গুলো দেখছেন। আপনারা জানেন যে গ্লেনউড হেলথ কেয়ার প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে নানান দিক থেকে নানান পরিষেবা তারা এসে নিয়ে এসেছেন এখানে, যা আপনাদের ভীষণভাবে কাজে লাগছে। আর এখানে বিশিষ্ট চিকিৎসকরা জেলা এবং জেলার বাইরে থেকেও আসছেন আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। এই মুহূর্তে কি কি পরিষেবা দেওয়া হচ্ছে সেটা আমরা একটু শুনে নেব শতদল চক্রবর্তীর মুখ থেকে।
3: নমস্কার, আমি গ্লেনউড হেলথ কেয়ারের শতদল চক্রবর্তী বলছি। বহরমপুর শহরের প্রাণকেন্দ্র শিল্প তালুকে আমাদের ক্ষুদ্র প্রতিষ্ঠান, যেখানে এক ছাদের নিচে আমরা ICU, HDU সমস্ত রকমের অর্থোপেডিক সার্জারি, জেনারেল সার্জারি, গাইনোকোলজি সার্জারি, ENT সার্জারি এবং নিউরো সার্জারি করে চলেছি। আমাদের প্রতিনিয়ত প্রচেষ্টা হচ্ছে নিত্য নতুন অপারেশনের পদ্ধতি এবং আধুনিক সার্জারি বহরমপুর এবং মুর্শিদাবাদ তথা জেলার আশপাশে জেলার মানুষরা যাতে সহজে পেতে পারে। আমাদের শুরু করা নতুন সার্জারি হচ্ছে লেজার, যেটার জন্য এতদিন ধরে মানুষ চেন্নাই, ব্যাঙ্গালোর, বিভিন্ন দেশে যেত, বাইরে রাজ্যগুলোতে যেতে হতো। এটা

0: ফিশারের একমাত্র পার্মানেন্ট সলিউশন, যে অপারেশনের মধ্যে কোনো কাটা ছেঁড়া এবং রক্তপাত বা অদূর ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এটা এখন আমাদের এক ছাদের নিচে খুব কম খরচের মধ্যে এই চিকিৎসার পদ্ধতিটা আপনারা পেয়ে যাবেন। এছাড়া রয়েছে ওরাল ক্যান্সার, যেটা এই শহরের বুকে আমরাই প্রথম শুরু করেছি। যত রকমের মুখের খা এবং তামাকু, খৈনি বা অতিরিক্ত সিগারেট পানের ফলে যে সমস্ত মুখের ঘাগুলো হয়, সেই ঘাগুলোর সহজ এবং খুব সহজলভ্য চিকিৎসার জন্য আমরা আপনাদের পাশে রয়েছি। তার সঙ্গে রয়েছে কলকাতার বিভিন্ন বড় বড় হসপিটাল থেকে নামি দামি স্বনামধন্য ইউরোলজি সার্জন আসছে এবং প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে কিডনি স্টোন, প্রস্টেটের অপারেশন, ইউরেটিক স্টোন সমস্ত ওটি হচ্ছে এবং এগুলো আমাদের সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে এবং মেশিনের সাহায্যে হচ্ছে। এছাড়া হঠাৎ করে হার্ট অ্যাটাক বা হার্টের কোনো সমস্যার জন্য টিপিএম, টেম্পোরারি পেসমেকার এবং পার্মানেন্ট পেসমেকারও আমাদের ব্যবস্থা রয়েছে। বন্ধুগণ, এই তীব্র দাবদাহে যখন তখন সানস্ট্রোকের যে প্রবণতা থাকে তার জন্য আমাদের ক্রিটিক্যাল কেয়ার এবং এমার্জেন্সি পরিষেবা 24 ঘন্টা রয়েছে এবং বহরমপুর শহরের বুকে সব থেকে কম খরচে সুচিকিৎসার জন্য যোগাযোগ কেন্দ্র হচ্ছে গ্লেনউড হেলথ কেয়ার।
1: আমরা শুনলাম এতক্ষণ গ্লেনউড হেলথ কেয়ারের নতুন নতুন যে পরিষেবা তারা নিয়ে এসে দিয়েছেন সে কথায়। আপনারা সবসময় যোগাযোগ করবেন, আপনাদের পাশে রয়েছে গ্লেনউড হেলথ কেয়ার, আপনাদের বন্ধু, আপনাদের কাছের প্রতিষ্ঠান। আজকে এ পর্যন্তই, আপনাদের কথা আবারও শোনাব সামনের সপ্তাহে ঠিক এই সময় এই দিনে।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে, নিবেদনে গ্লেনউড হেলথ কেয়ার, ওয়ান টাচ উইথ কোয়ালিটি কেয়ার। ঠিকানা 24/A/B/9 কালিকাপুর রোড, বহরমপুর, শিল্পতালুক, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8145-718-031 অথবা 9933-481-274 এবং 9733-805-755। প্রযোজনায় হাতেমুল ইসলাম, সম্পাদনা শুভময় ব্যানার্জি।
3: বিজ্ঞাপন দাদা দ্বারা আয়োজিত অনুষ্ঠান শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন বাংলা আধুনিক গান। প্রথম শিল্পী নচিকেতা চক্রবর্তী।

শুনলেন সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে এনএসডি আকাশবাণী কর্তৃক একটি বিশেষ ধারাবাহিক সম্প্রচারিত হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। এখন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের অ্যাভিয়ন শহরে আজ G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দেন। বিশ্ব স্বাস্থ্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা আরও মজবুত করার লক্ষ্যে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি বেশ কিছু উদ্যোগের কথা ঘোষণা করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করতে বলেছে। নিট ইউজি পরীক্ষার আগে পরীক্ষার্থী এবং অভিভাবকদের প্রতারকদের ব্যাপারে সতর্ক করেছে NTA। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। GTA বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগে যথাযথ তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের অ্যাভিয়ন শহরে G7 শিখর সম্মেলনে এক উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দেন। এই সভার থিম ফরজিং নিউ পার্টনারশিপস অ্যান্ড রিবিল্ডিং ইন্টারন্যাশনাল সলিটারি। এই আলোচনায় G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃবৃন্দ, অংশীদারী দেশ এবং বিশ্ব ব্যাংক ও আফ্রিকী উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধানমন্ত্রী এবং নেতাদের স্বাগত জানানোর পর এই আলোচনা শুরু হয়। অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তোলা একটি গ্রুপ ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত এবং G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি একযোগে উন্নততর, সমৃদ্ধ ও স্থিতিশীল বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। এর আগে G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ ফ্রান্সের অ্যাভিয়ন শহরে পৌঁছান। গতকালই এই শিখর সম্মেলন শুরু হয়েছে। ভারতের কাছে এবারের শিখর সম্মেলন কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী এবারের এই মঞ্চে উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর এবং উদ্বেগ তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। বিশ্ব স্বাস্থ্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা আরও মজবুত করার লক্ষ্যে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি বেশ কিছু উদ্যোগের কথা ঘোষণা করেছে। গণপ্রজাতান্ত্রিক কঙ্গো এবং উগান্ডায় নতুনভাবে উদ্ভূত ইবোলা পরিস্থিতির

0: কিতে G7 নেতৃবৃন্দ সুসমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন। সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো সহ একাধিক বিষয়ে ভারত, মিশর, কেনিয়া এবং দক্ষিণ কোরিয়া সহমত হয়েছে। ইবোলার বর্তমান স্ট্রেনের মোকাবিলায় ভ্যাকসিন তৈরি এবং যথাযথ চিকিৎসার ব্যাপারে পর্যাপ্ত সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা। ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ আরও ত্বরান্বিত করতে G7 দেশগুলি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করতে বলেছে। ফ্রান্সের অ্যাভিনোতে G7 শিখর সম্মেলনে উদ্যোক্তা দেশ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি চান ট্রাম্প ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাক এবং একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার জন্য রাশিয়ার উপর চাপ বৃদ্ধি করুক। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে সাহায্য কমিয়ে দেওয়ার পর ফ্রান্স এবং তার ইউরোপীয় বন্ধু দেশগুলি এখন সেই দেশকে সৈন্য এবং আর্থিক সহায়তা দিচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আজ সকালে G7 নেতাদের সঙ্গে বৈঠক করেন। 1 ঘন্টা 15 মিনিটের জন্য নেতারা মিলিত হন। উল্লেখ্য, প্রায় 3.5 মাস ধরে চলা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ হওয়া সংক্রান্ত ট্রাম্পের ঘোষণার পরেই ইউক্রেনের বিষয়টি গুরুত্ব পায়। সুইজারল্যান্ডের বিদেশমন্ত্রী আজ জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আগামী শুক্রবার একটি চুক্তি স্বাক্ষরিত হবে। লুজান শহরের একটি রিসর্টে উভয় দেশের আধিকারিকদের উপস্থিতিতে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর হবে। সুইজারল্যান্ডের মন্ত্রিসভা এ ব্যাপারে উভয় দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। ইরান আজ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলকেও লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি বলেন, ইরান ও আমেরিকার মধ্যে যে সমঝোতা হয়েছে তা দক্ষিণ লেবাননে ইসরায়েলের লাগাতার আক্রমণের ফলে লঙ্ঘিত হচ্ছে। লেবানন চূড়ান্ত চুক্তির অংশ কিনা আমেরিকা তা স্পষ্ট করেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল এই চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বলে বর্ণনা করে জানিয়েছেন, ইসরায়েলের নিজস্ব অগ্রাধিকারের বিষয় রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হবে লেবাননে তারা বাফার জোন রাখবে। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা নিট ইউজি পরীক্ষার আগে অভিভাবক এবং পরীক্ষার্থীদের প্রতারকদের থেকে সাবধান থাকার ব্যাপারে সতর্ক করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। সামাজিক মাধ্যমে এক পোস্টে NTA জানিয়েছে, টেলিগ্রামে বেশ কিছু চ্যানেল আসন্ন পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার পরিবর্তে 14,000 থেকে 25,000 টাকা দাবি করছে। এই পরীক্ষার প্রশ্নপত্র কোনোভাবেই ফাঁস হয়নি। এই চ্যানেলগুলির প্ররোচনায় পা না দেওয়ারও আর্জি জানিয়েছে NTA। NTA ডিরেক্টর জেনারেল অভিষেক সিং সাংবাদিকদের জানিয়েছেন, প্রত্যেকটি প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে, সুষ্ঠুভাবে পরীক্ষা পর্ব সম্পন্ন করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ মুম্বাই, খান্ডালা এবং নতুন দিল্লির 17টি জায়গায় তল্লাশি চালিয়েছে। অর্থবর্ষ 2016-17 এবং 2017-18 ইয়েস ব্যাংকে ঋণ সংক্রান্ত বিষয়ে জালিয়াতির অভিযোগ দায়েরের প্রেক্ষিতে এই তল্লাশি চলে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1,000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্সিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। ঐতিহাসিক এই বাহিনীর ব্যাটালিয়নের সংখ্যা 2টি করা হয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সেখানে গোর্খা যুবকদের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মুখ্যমন্ত্রী জানান। জনসভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন ও পার্বত্য বিষয়ক মন্ত্রী নিশীত প্রামাণিক এবং প্রতিমন্ত্রী বিশাল লামা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রৃঙ্গলা, রাজ্যদিনের সাংসদ রাজু বিস্তা প্রমুখ। পাহাড়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন GTA এর বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগে যথাযথ তদন্ত হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম পাহাড় সফরে কার্শিয়াংয়ে আজ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতি এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলেও তিনি আশ্বাস দেন।
1: 24-25 फाइनेंशियल ईयर में 180 करोड़ रुपया पिछले सरकार दिया, लेकिन उसमें काम तो कुछ नहीं हुआ, भ्रष्टाचार ज्यादा हुआ। इस बार हम लोग ने पहाड़ का एलोकेशन

0: भी ज्यादा करने के लिए कमिटेड है। जीटीए मेंटेन रोड सरकार बना रहा है।
1: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18ই জুন। অধিবেশন শুরুর আগে আজ প্রথামাফিক অধ্যক্ষ সতীন্দ্র বসুর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সদস্যরা ছাড়াও আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টির নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হেমন্ত মুখোপাধ্যায় গানের জগতে এক কালজয়ী চিরকালীন নাম। গানের সর্বক্ষেত্রেই ছিল তাঁর অবাধ বিচরণ। তাঁর সুরে রেশ ছড়িয়ে পড়েছে এক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

0: রবীন্দ্রসঙ্গীত, রজনীকান্ত ও অতুল প্রসাদের গান, গণসঙ্গীত সবেতেই আমরা খুঁজে পাই অনন্য হেমন্তকে। গায়ক হিসেবে তিনি বেশি প্রতিভাবান নাকি সুরকার হিসেবে তার খ্যাতি বেশি, এ নিয়েও এককালে তর্ক চালাতেন সঙ্গীতানুরাগীরা। বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছায়াছবিতেও প্লেব্যাক শিল্পী হিসেবে তিনি রেখে গেছেন তার উজ্জ্বল স্বাক্ষর। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে 106তম জন্মবার্ষিকীতে রইল আমাদের শ্রদ্ধার্ঘ।
1: কত রাগিনীর ভুল ভাঙাতে

0: এবার বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গতবারের রানার্স ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। ইস্ট রাদারফোর্ডে খেলা শুরু হবে রাত 12:30। আগামীকাল ফুটবল বিশ্বকাপে চারটি খেলা, তার মধ্যে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের অ্যাভিয়ন শহরে আজ G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দেন। নিট ইউজি পরীক্ষার আগে পরীক্ষার্থী এবং অভিভাবকদের প্রতারকদের ব্যাপারে সতর্ক করেছে NTA। বিশ্বকাপ ফুটবলে আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। খবর পড়া আজকের মতো শেষ হলো।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত 102.3 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে।
2: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 লেনিন সরণি, কলকাতা 13।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে।

0: নমস্কার বন্ধুরা, আজকের কথা ও গানে নিয়ে চলে এসেছি আপনাদের বন্ধু আমি সাদাত নাজনীন। বিষয়টা নিয়ে একটু বলতে হবে, তার আগে বলি যে এই যে ধরুন যখন শুনি যে কলেজের ছেলেমেয়েরা কিছু একটা করছে, কিংবা স্কুলের ছুটি হয়েছে দেখছি ছেলেমেয়েগুলো সব বাড়ি যাচ্ছে কিংবা স্কুলে যাচ্ছে, এই সমস্ত দেখে কিছু কথা মনে হয়। সবার আগে মনে পড়ে নিজেদের স্কুল লাইফের কলেজ লাইফের কথাগুলো। এবার দেখুন, সত্যি করে তো আমরা আর স্কুল কলেজে ফিরে যেতে পারছি না, কিন্তু মনে মনে কোথাও থেকে ঘুরে আসতে তো কোনো বাধা নেই। তাই চলুন আজকে কথা ও গান অনুষ্ঠানে ঘুরে বেড়াই স্কুল কলেজের ফিরে আসার দিনগুলোয়। ফোনে বলতে থাকুন, মেসেজ করতে থাকুন হোয়াটসঅ্যাপে যে আপনার স্কুল কলেজের যত সব আনন্দের, মজার, হই হুল্লোড়ের অভিজ্ঞতার কথা, আর সেই সব নানান রঙের ঝলমলিয়ে ওঠা কথাই ভরে উঠুক আজকের অনুষ্ঠান। তাহলে আজকের বিষয় কি? আজকের বিষয় হলো স্কুল কলেজের দিনগুলো। মনে হচ্ছে ফোন এসে গেছে, একবার দেখি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
1: আমি খায়রুল বাসার কথা বলছি, কুনিয়া মুর্শিদাবাদ থেকে।
0: হ্যাঁ বলুন।

0: ইন্টারেস্টিং একটা সাবজেক্ট দিয়েছেন আজকে, কলেজ এবং স্কুল জীবন।
1: হ্যাঁ একদম।
0: আসল কথা হচ্ছে আজ থেকে 25-30 বছর আগে সেই কলেজটা কিন্তু সবাই পড়তে পারতো না। তখন সেই আমলে যারা বন্ধুষ্ণ ফ্যামিলি সেই সব ছেলেমেয়েরা পড়াশোনা করতেন। এখন অসংখ্য স্কুল এবং কলেজ দুটোই হয়েছে, সেই সঙ্গে প্রতিটা ছেলে মেয়ে প্রতিটা ঘরে পড়তে যাচ্ছেন। কিন্তু যে প্রশ্নটা আপনি উপস্থাপনা করেছেন সেই পরিপ্রেক্ষিতে আমি বলি, আসল কথা হচ্ছে রোমান্টিকতা, কিভাবে সময় কাটিয়েছি। আমি কিন্তু কলেজের বুক ব্যাংক সেক্রেটারি হয়েছিলাম ক্লাস 12-এ, এবং সেখানে যেভাবে নৃত্য করতে হয়, কিভাবে ভোট ক্যাপচার করতে হয়, সেগুলো সমস্ত কিছু করেছি। এবং সব থেকে বড় কথা, আমি কলেজে যেগুলো পত্রিকা ছিল দেয়াল পত্রিকা, সেটা আমরা সেই দেয়াল পত্রিকাতে যে নিজের লেখা কবিতা বা গল্প দেওয়া সেখানে হিরো সাজা, আরে আজকে ওই লেখাটা বেরিয়েছে, এই কবিতাটা বেরিয়েছে, দারুণ লিখেছি। সেক্ষেত্রে ঘণ্টা বাজার থেকে প্রিন্সিপাল ম্যাডাম প্রত্যেকেই যে একটা উদ্ভ্রান্ত হয়ে গেছেন, এবং প্রতিটা প্রোগ্রামে নিজের লেখা পাঠ করা, সেইখান থেকে শুরু জীবন। তারপরে তো জীবনটা বারবার শুনেছেন আমার, এটুকুই বললাম, ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার, সঙ্গে থাকুন বন্ধু। আচ্ছা, আমাদের একজন বন্ধু এসেছিলেন, কোনোভাবে হয়তো ডিসকানেক্ট হয়ে গিয়েছেন, আশা করব তিনি আবারও ফিরে ফিরে আসবেন, ঠিক যেরকমভাবে আমরা আজকে স্কুল কলেজের দিনগুলোতে। আচ্ছা, এসেছেন একজন মনে হচ্ছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
2: হ্যাঁ হ্যালো দুজন, নমস্কার।
1: নমস্কার,
2: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার দুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল দিদি ভাই।
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দিদি ভাই, দেখুন স্কুল লাইফ আপনি পুরনো জিনিসটা উঠতে দিয়েছেন। স্কুল লাইফে আমরা খুব কিন্তু মানে খুব মানে বদমাস ছিলাম দিদি ভাই, এবং বদমাসির জন্য মারও খেয়েছি, প্রচন্ড মার খেয়েছি, এবং বাবা মায়ের কাছে মার খেয়েছি, মাস্টারমশাইদের কাছে মার খেয়েছি। কারণ ফিজিক্যাল বুদ্ধি গুলো আমাদের মাথায় থাকতো, যেমনি একটা বলি এপ্রিল ফুলের দিন এবারে পণ্ডিত মাস্টারমশাই আমাদের খুব নিরীহ মাস্টারমশাই, পণ্ডিত মাস্টারমশাই যে স্কুলেই থাকুক দেখবেন তারা ওনারা খুব নিরীহ গোছের হয়। এবং এবারে পণ্ডিত মাস্টারমশাই ক্লাস আছে ওই বেঞ্চ মানে যেটা চেয়ার আছে চেয়ারের চারটে পায়াতে চারটে ব্যাটারি দিয়ে দিয়েছি বুঝলেন তো। এইবারে মাস্টারমশাইকে এসে ওই ভটাম করে বসে পড়েছে, আর সেই না কথা তেমনি পড়েছে ধাম করে দেখেছে। তো ছেলে মেয়েরা সঙ্গে সঙ্গে মাস্টারমশাইকে তুলে নিয়ে হেডমাস্টারমশাই নিয়ে গেছে, জল টল দিয়েছে, হেডমাস্টারমশাই এসে
1: কোনোভাবে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বা নেটওয়ার্কে কোনো সমস্যা আমরা দেখি। আর কোনো বন্ধু রয়েছেন সঙ্গে? নমস্কার, একজন বন্ধু ছিলেন সম্ভবত, কিন্তু তাকে আর আমরা খুঁজে পাচ্ছি না। তো তাহলে আমাদের আজকের কথা ও গানের বিষয় হলো, এই তো একজন এসেছেন মনে হচ্ছে, দেখেই নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আচ্ছা, আমি ফোনে কিন্তু ক্লিক করলাম, ঠিক আছে বন্ধুরা, ফোনে ক্লিক করছি। আচ্ছা দেখি, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন।
3: কলেজ স্কুল জীবনে বলতে পারবো না, এত সুন্দর স্টুডেন্টের সঙ্গে এবং কি সবার সঙ্গে কলেজে পরীক্ষা দিয়া
1: ঠিক তাই। তবে আজকে আমাদের কথা ও গানে অনুষ্ঠানে স্কুল কলেজের দিনগুলো বলতে আমরা বলতে চাইছি সেই সব আনন্দের মজার হই হুল্লোড়ের অভিজ্ঞতার কথা। সেটাই জানাচ্ছেন আপনি ফোন করছেন 9434921300-তে অথবা 0348225968 আর 9434921300-তে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। আর এখন একটা গানে যাবো।

আজকের কথা গানে অনুষ্ঠানের বিষয় স্কুল কলেজের দিনগুলো। আপনার কাছ থেকে আপনাদের স্কুল কলেজের দিনগুলোর মজাদার সব অভিজ্ঞতার কথা শুনতে চাইছি। ফোন করছেন যে নাম্বারে 9434921300, আর এই নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন। আচ্ছা, প্রাইমারি স্কুলে পড়ার সময়কার কথা বা ঘটনা মনে আছে আপনার? যদি থাকে জানান। আর এখন ছোট্টবেলার স্কুল জীবনের কথা মনে পড়ার, যাতে মনে পড়ে, সেরকম একটা গান আপনাদের জন্য।

সত্যি বলতে কি, স্কুল কলেজ জীবনের কথা উঠলেই যেন জলছবির মতো করে কত ঘটনা, কত মুহূর্ত চোখের সামনে ভেসে ওঠে। স্কুলের গেটের বাইরের সামনেকার সেই ঘুগনি আচারের স্বাদ আজও ভুলতে পেরেছেন কি? কিংবা কান ধরে উঠবোস বা কান ধরে বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাকা। আর স্কুল থেকে বেড়াতে নিয়ে গেলে সেই সব দিনগুলো সত্যি সব মিলিয়ে কি ঝলমলেই না ছিল, তাই না? আর আজকে সেইটা মনে করেই আজকের কথা ও গানের বিষয়, স্কুল কলেজের দিনগুলো।

কাঠের ঠিক হয়ে যায় দুখালা।

আমাদের বন্ধুরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন, তাহলে চলুন পড়ে নিই। লিখছেন, নমস্কার দিদি, আমি তালবাগান থেকে আমিনুল হক সরকার বলছি। আজকে বিষয় রেখেছেন স্কুল কলেজের দিনগুলো। এই বিষয়ে আমার ব্যক্তিগত অভিমত হলো, দিদি, স্কুল জীবনের মতো আনন্দ কলেজ জীবনে নাই। তার কারণ স্কুল জীবনে আমরা তখন ছোট, তাছাড়া ছোটবেলা থেকে সবার সাথে পরিচয় ও আন্তরিকতা বেশি হতো, তার ফলে আনন্দ বেশি পেয়েছি। আর কলেজ জীবনে আনন্দ পেয়েছি, তবে স্কুল জীবনের থেকে কম। এইটুকুনি উনি জানিয়েছেন। আর খুরশেদ আলী মণ্ডল তালপুকুর থেকে লিখছেন যে স্কুল কলেজের দিনগুলোর কথা মনে করলে মনটা তক্ষুনি খুব ভালো হয়ে যায়।

মনে হয় আবার সেই বয়স কমে গেল আর সেই আনন্দ হইহুল্লোড়ের দিনগুলোয় ফিরে গেলাম। খুব সুন্দর বিষয় দিয়েছেন দিদি, অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যে আপনারা খুব সুন্দর করে আপনাদের মনের কথাগুলো ছোট্ট করে লিখে পাঠিয়ে দিচ্ছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে ফোন নাম্বারে 9434921300। আবার বলছি 9434921300। আচ্ছা, আপনি স্কুলের বেঞ্চে নিজের তারপর নিজের বন্ধুদের নাম লিখতেন, টিফিন ভাগ করে খাওয়া, নিজের পুরো টিফিনটাই কারোর একজনের সাথে বদলে নেওয়া, কত স্মৃতি বলুন। জানেন তো, সত্যজিৎ রায় যখন ছোট ছিলেন, যখন বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে পড়তেন, তখনকার বেশ কিছু ঘটনা উনি বলে গেছেন নিজের বইতে। সেখানে ওনার স্কুলের যে পিটি টিচার, তিনি কেমন করে সকলকে জাম্প করতে বলতেন, আর সেই পিটি টিচারের সেই কথাটা শুনে তার নিজের কি অবস্থা হতো, সেটা নিশ্চয়ই যারা বইটা পড়েছেন জানেন, মনেও আছে। আচ্ছা, আপনি আপনার পিটি ক্লাসের টিচারকে ভালোবাসতেন নাকি সমীহ করতেন? আমার কিন্তু একজন স্পেশালের কথা মনে পড়ছে, তিনি হচ্ছেন টেনিদা।

বন্ধুদের কিন্তু মেসেজ আসতে শুরু হয়েও গেছে, পড়েনি। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন, স্কুলের জীবনটা খুব ভালো ছিল দিদিভাই, খেলাধুলো, তারপরে স্কুলের গানের পিরিয়ড হতো, সবাই দিদিমণির সঙ্গে গান গাওয়া, টিফিনে ঝালমুড়ি তৈরি করা, কেউ তেঁতুল জল, কেউ আলু সেদ্ধ, কেউ মুড়ি, কেউ ধনে পাতা, টমেটো, পেঁয়াজ এনে মেখে সবাই খেতাম। আর দিদিমণিরা বলতেন, হ্যাঁ রে আমাদের দিবি না, দিতাম। খেয়ে দিদিমণিরা বলতেন, ফাটাফাটি হয়েছে, স্কুলের বাইরে আচার কেনা কত বলবো দিদিভাই। সত্যিই তাই, এর আর এই আপনার মেসেজ পড়তে পড়তে আমার মুখে জল চলে এসছে।

0: আমার মনে হচ্ছে ও সেই স্বাদ, আপনি বাড়িতে বানানোর চেষ্টা করুন, বাড়িতে বানান, কিন্তু সেই স্বাদ ওতে যে কি আছে সিরিয়াসলি জানি না, কিন্তু একদম মন প্রাণ ভরে যায় সেই স্বাদের কথাটুকু মনে পড়লে শুদ্ধ। তবে তার পাশাপাশি স্কুল জীবন মানে কিন্তু যেমন পড়াশোনা, যেমন খেলাধুলো, যেমন দুষ্টুমি, যেমন বিভিন্ন রকমের খাওয়া দাওয়া নিয়ে, দিদিমণিদের নিয়ে বিভিন্ন রকম স্মৃতি, সেই রকম আবার এই সময়টাতে মানে ঠিক স্কুল জীবন এই ঠিক এই সময়টাতে একটু যখন বড় হচ্ছি হচ্ছি স্পেশাল কিছু বই, স্পেশাল কিছু ক্যারেক্টার, টেনিদা, ঘনাদা, কিরিটি রায়, ফেলুদা, কাকাবাবু, এদের কথা যখন উঠলই বন্ধুরা, এদেরকে তো মনে পড়ে, তখন চলুন কাকাবাবুকে কেন্দ্র করে যে সিনেমাগুলোর কথা মনে পড়ছে সেটারই একখানা গান শুনি।
1: যার জিতে ফিরে আসা যন্ত্র ধারালো মন সর

আর বন্ধুদের মেসেজও কিন্তু চলে এসেছে, শুভ সন্ধ্যা, নমস্কার দিদি ভাই, বিষয় দিয়েছেন স্কুল কলেজের দিনগুলো, খুব সুন্দর বিষয়। ত্রিমোহিনী থেকে মধুমঙ্গল পাল, ছোট্ট সেই জীবনে ফিরিয়ে নিয়ে গেলেন, আমি একদিন স্কুলে গিয়ে বায়োস্কোপ দেখেছিলাম, এর পেছন থেকে, তারপরে পেছন থেকে কান, ও আচ্ছা, স্কুল থেকে একদিন বাইরে বেরিয়ে বায়োস্কোপ দেখছিলাম আর তারপর পিছন থেকে কান ধরে ক্লাস আরম্ভ হয়ে গেছে, দেখছিস কি বলে বেশ মনে পড়ে গেল দিদি। কত কিছুই না মনে পড়ে যাচ্ছে, তবে স্কুল জীবনটা অনেক আলাদা, এখন সংসার জীবনে এসেছি, কিন্তু কথাগুলো মনে পড়লে মনে হয় ওই দিনটাই যেন ভালো ছিল। এই বলে উনি বলেছেন ভালো থাকবেন দিদি। আচ্ছা, আপনিও খুব ভালো থাকবেন। আচ্ছা, এরপরে লিখেছেন প্রবীণ শ্রোতা মন্টালি দে বিরাটি থেকে, লিখছেন সত্যি সাদাতুন্মা, রইল আদর ও ভালোবাসা, শুভ সন্ধ্যা, আবার আজ সেই স্কুল জীবনে ফিরে গেলাম, খুব ভালো লাগছে, সাথে আছি। এইভাবেই বন্ধুরা আপনারা মেসেজ করতে থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন। আসলে দেখবেন স্কুল জীবন থেকে যেই কলেজে আর কি উঠেছি, কলেজে যাচ্ছি, নিজেকে বেশি একটু বড় বড় মনে হয় কলেজ মানে অনেক কিছু, কলেজ মানে স্বাধীনতার স্বাদ পাওয়া, কলেজ মানে আরো না জানি অনেক কিছু, তাই তো? আপনার কি মনে হয়? লিখে পাঠান।

হ্যাঁ বন্ধুরা, মেসেজ তো এসেছে, পড়ে নেবো সেগুলো। পাঠিয়েছেন, আচ্ছা পড়তে থাকি। স্কুল কলেজের কথা মনে পড়লে মন আনন্দে ভরে ওঠে। 7 কিলোমিটার দূরের হাই স্কুলে যখন সকালে পায়ে হেঁটে দল বেঁধে স্কুল যেতাম মেটামরফোসিস, তখন কি যে আনন্দ হতো বলে বোঝাতে পারবো না দিদিভাই। মেসেজটি পাঠিয়েছেন অধীর সরকার। আপনার বাড়ির অ্যাড্রেসটি দেননি, তবে বন্ধুদের অনুরোধ করব যে আপনারা যারা মেসেজ করছেন তারা অবশ্যই বাড়ির ঠিকানাটা একটুখানি জানাবেন, কেমন? সত্যি মানে স্কুল কলেজ এটা এমনই একটা, কলেজ মানে যেমন আমাদের এখানে কলেজ মানে গঙ্গার ধার, আর সব কলেজ মানেই ক্যান্টিন, আবার প্রক্সি দেওয়াও। আচ্ছা আপনি কখনো প্রক্সি দিতে গিয়ে, মানে প্রক্সি দিয়েছেন এটা আমি ধরেই নিচ্ছি, কিন্তু প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন কখনো? আর কলেজ ফেস্ট সেদিনটার কথা তো মনে থাকবেই একদম, তাই না? আচ্ছা ততক্ষণে আরও একটা মেসেজ পড়ে নিই। পাঠিয়েছেন রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। লিখছেন, শুভ সন্ধ্যা দিদি, সত্যি যখন স্কুলের দরজা পেরিয়ে কলেজে ঢুকলাম যেন মনে হলো অনেক বড় হয়ে গেছি, এবার আর কোনো চাপ থাকবে না। তারপরে বুঝতে পেরেছি যে দূর স্কুলই ভালো ছিল। তাহলে চলুন এই সমস্ত কথা ভাবতে ভাবতে চলে যাই আরও একটা গানে।

0: কোটি কোটি চাঁদের হার
1: আর বাপরি চাঁদ,
0: ক্লাস ঘরে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

চলে যাব বন্ধুদের পাঠানো মেসেজে। নমস্কার দিদিভাই, অনুষ্ঠান ভালো হচ্ছে, পাঠিয়েছেন সঞ্চারি বিষ্ণু বহরমপুর থেকে। তারপরে মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, নমস্কার দিদি, সেদিন নবীনবরণ উৎসব ছিল, কলেজের প্রথম দিন অ্যাটেন্ড করেই অনেক বন্ধু পেলাম, অনার্সের ক্লাসের প্রফেসর নতুন নতুন, আর বাকি

তীরের বেগে। আর কলেজের কথা উঠবে অথচ দারুণ একটা কথা বাদ যাবে সেটা তো হয় না, কাজেই সেই সমস্ত কথা কথায় না বলে গানে বলাই ভালো। চলুন সবাই মিলে গানই শুনি।

হ্যাঁ বন্ধুরা, আরও একটি মেসেজ এসে গেছে, পড়ে নিচ্ছি। সেটিও পাঠিয়েছেন কে? এস এম জাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে লিখছেন। প্রাইমারি ছেড়ে 5 মাইল হেঁটে হাই স্কুলে যেতাম, তারপর কলেজ। সবার ছেলেবেলার কথা শুনছি, অনুষ্ঠান খুব ভালো লাগছে। হ্যাঁ বন্ধুরা, কলেজের, স্কুলের, কলেজের দুষ্টুমিষ্টি অনেক রকম কথাই তো হলো, কিন্তু সেই সব কিছুর পরে কলেজ জীবনে কি শুধুই দুষ্টুমিষ্টি অভিজ্ঞতা বা সেই সমস্ত নিয়েই থাকা? তার পাশাপাশি কিন্তু কলেজ আমাদের দায়িত্ব নিতে শেখায়, আর তাই হয়তো আমাদের বেশিরভাগ জনেরই, ইভেন আমারও মনে হয়েছে যে স্কুল জীবনটাই বেশি ভালো ছিল, কোনো দায়িত্বের তো ব্যাপার ছিল না। যত কলেজ জীবনে উঠেছি, মানে এবার বুঝতে পারছি যে কলেজ থেকে, ওই কলেজের গেট থেকে পা বাড়িয়েই দেখুক না, মানে সেই পা বাড়িয়েই বুঝতে পারবো যে হ্যাঁ, আসল পৃথিবীটা কেমন। কাজেই সেই আসল পৃথিবীকে ফেস করতে কলেজ লাইফের সময় থেকেই কিন্তু শুরু হয়ে যায় অনেক রকম চিন্তা ভাবনা, প্ল্যানিং, আর অবশ্যই তাকে এক্সিকিউট করতেও আমরা পরিশ্রম করে চলি। তাই কলেজ জীবন, স্কুল জীবন সত্যিই আমাদের জীবনের অমূল্য সম্পদ। এই জীবনগুলো ভালো করে থাকলে, ভালোভাবে কাটালে নিশ্চয়ই আমাদের আগামী দিন আরও ভালো হয়ে উঠবে। বন্ধুরা, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সাদাতুল নাজনীন, কারিগরি সহায়তা মন্দার গোস্বামী। গান শুনতে শুনতে বিদায় নিয়ে নেব আজকের মতন। গুড নাইট।

চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছ? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছ? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ?

ফসল খেতে 5:15 ক্ষেত খামারের কথা 5:30 কীর্তন শুনবেন 5:00 আর 6:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

সংবাদ। নেদারল্যান্ডে আয়োজিত টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 আইসিসি মহিলা ধারাভাষ্য শুনবেন হিন্দি এবং ইংরেজিতে 6:40 থেকে 102.2 MHz এবং নিউজ অন এআইআর অ্যাপ সেখানে শুনবেন। 7:35 কলকাতা কেন্দ্রীয় বাংলা সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রীয় স্থানীয় সংবাদ,